0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ১০৭ MHz FM রেইনবো শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। পরের শিল্পী প্রথমে শিখা বসু, তারপরে অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

আজকের আনন্দ ধ্বনির শেষ শিল্পী দেবব্রত বিশ্বাস, তার গানের সাথে সাথে আমি তপারতি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 10ই আগস্ট সোমবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01, বাংলাদেশ সময় 6:32। অনুষ্ঠানে যাব তার আগে জানিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী, এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ।
1: সারা ভারতবর্ষই ধর্ম বিষয়ে চিরদিন উদার, তাহার উপর জৈন বৌদ্ধ নাথপন্থ যোগীদের মত ও বৈদিক ধর্ম, এরূপ নানা মতবাদের প্রচার একে একে বাংলাদেশে হওয়ায় বাংলার সাধনার আকাশ নানাভাবে আরও উদার হইয়া উঠিয়াছে। বর্তমান যুগেও রামমোহনের ব্রাহ্মধর্ম আর্য সমাজের পূর্বে প্রতিষ্ঠিত, পরমহংস রামকৃষ্ণের উদার সন্ন্যাস ধর্ম সকল ভারতের হৃদয় জয় করিয়াছে। অতি প্রাচীনকাল হইতেই বাংলাদেশ উদার মতাবলম্বী। মীমাংসা দর্শনের দুইটি শাখা, কুমারিল হইলেন রক্ষণশীল, প্রভাকর হইলেন উদার। বাঙালি শালিকনাথ যে উদার মতের প্রভাকরের অনুবর্তী সে কথা স্থানান্তরে বলা হইয়াছে। প্রভাকরের উদার মত সমর্থন করিয়া মীমাংসা দর্শনেও বাঙালি আপন উদার বুদ্ধি।

0: এর পরিচয় দিল। পূর্বেই বাংলায় বেদ চর্চা প্রসঙ্গে পূর্ববঙ্গের অধিপতি শ্রী চন্দ্রদেবের নাম করা হইয়াছে। পূর্ববঙ্গের অধিপতি শ্রী চন্দ্রদেব সৌগত অর্থাৎ বুদ্ধ ভক্ত হইয়াও ব্রাহ্মণ্য ধর্মের প্রতি ভক্তিমান ছিলেন। বুদ্ধ ভক্তিও তাঁহার কম ছিল না। ঢাকা মিউজিয়ামে ধল্লায় প্রাপ্ত রাজা শ্রী চন্দ্রদেবের একটি তাম্র শাসন আছে। তিনি বুদ্ধ ভট্টারকের নামে কান্ন শাখাধ্যায়ী ব্যাস গঙ্গা শর্মাকে চতুর্হোমানুষ্ঠানের অদ্ভুত শান্তিক্রিয়া সম্পন্ন করায় ভূমিদান করিতেছেন। বুদ্ধের নামে বৈদিক অনুষ্ঠানের দান, এই রূপ আচরণ কি আর কোথাও পরিদৃষ্ট হয়? রামপাল তাম্র শাসনে শ্রী চন্দ্রশান্তি বারিক পিতবাস রামগুপ্ত শর্মাকে ভূমিদান করিতেছেন। পাহাড়পুর স্তূপে 478-479 খ্রিস্টাব্দে সম্পাদিত অনুশাসনে জানা যায়, ব্রাহ্মণনাথ শর্মা ও তাঁহার পত্নী রামী নিজেদের বাসস্থান বটগোহালি গ্রামে নির্গ্রন্থদের অধিষ্ঠিত বিহারে ভগবান অর্হত্যের উদ্দেশ্যে ভূমিদান করিয়াছেন। জয়দেব ও মহাপ্রভু শ্রীচৈতন্য বুদ্ধদেবকেও নারায়ণের অবতার বলিয়া মান্য করিয়াছেন। রাজা ধর্মপাল দেবের রাজ্যাব্দের 2600 বৎসরে ভাদ্র কৃষ্ণা পঞ্চমীতে শনিবারে উজ্জ্বল ভাস্করের পুত্র কেশব বুদ্ধগয়াতে একটি চতুর্মুখ মহাদেব মূর্তি প্রতিষ্ঠা করিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী মল্ল স্নাতকদের কল্যাণার্থ অতি সুগভীর পুষ্করিণী খনন করাইয়া দিয়াছিলেন। বরেন্দ্রভূমিতে ধুরাইল নামক স্থানে 1530 খ্রিস্টাব্দে একটি সেতু রচিত হয়। পাঠান রাজাদেরই রচিত সেই সেতু, তাহাতে যে লেখা আছে তাহা সংস্কৃতে লেখা। ত্রিবেণীতে যে জাফর খাঁ গাজীর সমাধিস্থান আছে তাহাতে রামায়ণ ও মহাভারতের চিত্রাবলীর সঙ্গে যে লেখা আছে তাহা বঙ্গাক্ষরে। পাণ্ডুয়া মসজিদে রক্ষিত শেখ শুভদিয়া গ্রন্থখানি সংস্কৃত ভাষায় রচিত। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতির উদারতার কথা অনেকেই জানেন। একজন পণ্ডিতের কথা অনেকেরই জানা নাই, তিনিও বাঙালি। ইংরেজরা যখন এদেশে আসেন তখন ভারতীয় পণ্ডিতেরা কেহই তাঁহাদের সংস্কৃত পড়াইবেন না। আজ যে প্রাচ্য পাশ্চাত্যের পাণ্ডিত্যের এত বড় শুভযোগ, তাহার আদি গুরুদের মধ্যে স্যার উইলিয়াম জোন্স একজন মহা তপস্বী। তাহাকে যখন কেহই সংস্কৃত শিখাইতে রাজি হইলেন না, তখন শালকিয়াবাসী রামলোচন কবিভূষণ এই ভার লইলেন।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। সুবোধ সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করে শুনবেন পণ্ডিত এ কানন, রাগ বিলাওয়াল গুর্জরি ভঙ্কার।

0: সুবোধ সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করলেন।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশজুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। কলকাতায় আজ তিরঙ্গা যাত্রার আয়োজন, বিশেষ ট্রেন চালু করল দিল্লি মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্যসমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সম্বর্ধনা জানিয়েছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। আন্তর্জাতিক সমুদ্রপথগুলির ওপর থেকে নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের সঙ্গে নতুন রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সেকশনে ভারতের মহারাজন আরুমুগা পান্ডিয়ান 65 কেজি বিভাগে রূপো জিতেছেন। দেশপ্রেমের চেতনায় নাগরিকদের উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে, চলবে 17 আগস্ট পর্যন্ত।

0: জাতীয় স্তোত্র বন্দে মাতারামের সার্ধশতবর্ষ উদযাপনের সঙ্গে এই আয়োজনের সমাপতনের দরুন সারা দেশে বন্দে মাতারাম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতায় আজ তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যাত্রায় নেতৃত্ব দেবেন। আজ দুপুরে গোষ্ঠপাল সরণী থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলবে এই তিরঙ্গা যাত্রা। এর জন্য কলকাতার কয়েকটি রাস্তায় আজ যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ডিএমআরসি জানিয়েছে, ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই ট্রেনটি চালু করা হয়েছে। মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজেমাইতে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরী হিসেবে ভাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সদ্যসমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পদকজয়ীরা তাদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। পরে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, খেলোয়াড়দের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
1: जो खेलेगा वो खिलेगा। ऑलवेज चीयर फॉर भारत। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय।
0: কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ও মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খড়সেও কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্লাসগো এবারের কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক জিতেছে। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম সংক্রান্ত বিষয়ে তাদের দাবি পূরণ নিয়ে রাজ্য সরকার অপপ্রচার চালাচ্ছে বলে আন্দোলনরত পড়ুয়ারা অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে তাদের আন্দোলন সমর্থন করার আবেদন জানিয়েছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, 13টি নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সরকার সেগুলির মধ্যে মাত্র 3টি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। এদিকে ঝাড়খণ্ড সরকার এর আগে দাবি করেছিল আন্দোলনকারী পড়ুয়াদের 98% দাবি মেনে নেওয়া হয়েছে। গতকাল এ নিয়ে দুপক্ষের মধ্যে আরেক দফা বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা আজকের বিধানসভা অভিযানের প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এডিজি সদর দপ্তর মনোজ কৌশিক জানিয়েছেন, বিধানসভার সামনে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা শতাধিক পড়ুয়াকে পুলিশ জোর করে আটকাচ্ছে। উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলন আজ সপ্তদশ দিনে পড়েছে, 6 জন পড়ুয়া অনশনে সামিল। সরকার এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির অধিকর্তা রাহুল নবীনের কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি তার কার্যকাল বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। 1993 ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস আধিকারিক রাহুল নবীন আগামী বছরের 13ই আগস্ট অবধি দায়িত্ব পালন করবেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। কোচির সাদার্ন নেভাল কমান্ডে বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত এবং মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া আজ শুরু হচ্ছে, চলবে 14ই আগস্ট পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুদেশের বিশেষ ডাইভিং ও ইওডি টিমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতারও সুদৃঢ় করা এই দ্বিপাক্ষিক মহড়ার উদ্দেশ্য। বলিভিয়ার জনস্বাস্থ্য পরিষেবার সক্ষমতা আরও মজবুত করতে ভারত সেখানে 8 মেট্রিক টন জীবনদায়ী ও অত্যাবশ্যক ঔষধ পাঠিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংহতি ও যৌথ অগ্রগতির মাধ্যমে দুদেশের পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে ভারত সর্বদা প্রস্তুত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পদগুলির উপর নিরাপত্তা নির্ভরতা কমানোর লক্ষ্যে রাশিয়া ভারত ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব পরিকল্পনা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যই এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্য দিয়ে এই পথটি যেতে পারে। প্রস্তাবিত এই রেলপথটির সুদূরপ্রসারী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব শ্রীবৎস কৃষ্ণ গতকাল সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রকের পরিকল্পনা ও ডিজিটাল রূপান্তর বিষয়ক ডেপুটি মিনিস্টার আব্দুল আজিজ আল মাথামির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতীয় হজযাত্রীদের আরও সুবিধা দেওয়ার লক্ষ্যে হজ পোর্টালগুলির প্রযুক্তিগত সমন্বয়ের বিষয়ে তাঁরা বার্তালাপ করেন। ভারতের প্রতিনিধি দল হজ ও ওমরাহ বিষয়ক ডেপুটি মিনিস্টার আব্দুল আজিজ বিন আব্দুল রহিম ওয়াজ্জানের সঙ্গেও সাক্ষাৎ করে। তারা মদিনায় হজযাত্রীদের থাকার ব্যবস্থা, পরিবহন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করেন। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সংযত আচরণ করছে।

0: বর্তমানে নতুন কোন সামরিক অভিযান শুরুর কথা ভাবা হচ্ছে না। ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় বলে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরানের নিজেদের সৈন্যদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ পর্যন্ত নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের শাসকগোষ্ঠীর অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। এদিকে ইরানের স্থলসেনার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানসাহি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে কোন রকম অভিযান চালানো হলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্ত জুড়ে সামরিক প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরে জাহানসাহি জোর দিয়ে বলেন, ইরানের স্থলসেনা পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের সীমান্ত দৃঢ়ভাবে রক্ষার পাশাপাশি যেকোনো হুমকির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান গতকাল সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পুত্র মোস্তাফা খামেনেইয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, তারা দেশের বিভিন্ন সমস্যা, বিশেষ করে জনগণের জীবনযাত্রার চাহিদা পূরণের বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি গতকাল জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় চলছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজাইকে নিয়োগ করেছেন। তিনি মোহাম্মদ বাহের জোলগাদারের স্থলাভিষিক্ত হলেন। এর আগে এই পদে ছিলেন আলী লারিজানি। তিনি গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। উল্লেখ্য, নবনিযুক্ত রেজাই আইআরজিসির প্রাক্তন প্রধান। আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তানের লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের তৈখুল্লা তহসিলের জারমিলান এলাকায় অজ্ঞাতনামা সশস্ত্র হামলাকারীদের গুলিতে দুই আদিবাসী নেতা নিহত হয়েছেন। গুলকাচ এলাকা থেকে জারমিলানের দিকে গাড়িতে যাওয়ার সময় দারোজান্দা নামক স্থানে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই দুই উপজাতি নেতা ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত হাজি গুল ও মালিক বাদশাহ প্রভাবশালী সুলেমান খেল উপজাতির সদস্য ছিলেন। হামলাকারীরা পলাতক বলে খবর। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের সেকশনে ভারতীয় ভারোত্তোলক মহারাজন আরুমুগা পাণ্ডিয়ান 65 কেজি বিভাগে রুপো জিতেছেন। উজবেকিস্তানের তাশখান্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে 128 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 157 কেজি, সব মিলিয়ে মোট 285 কেজি ওজন তুলে রুপো জেতেন তিনি। ভিয়েতনামের হোয়াং থাচ মোট 291 কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন। FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াস চ্যাম্পিয়নশিপ 2026 দলগত বিভাগে ভারত রুপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবাহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, শামিনা রিয়জ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারত প্রথম রুপো জয় করল। এর আগে 2024 সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আসরে ভারত দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল। আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ামক সংস্থা FIBA আয়োজিত অনূর্ধ্ব 18 এশিয়া বাস্কেটবল কাপের আসর এবার ভারতের আমেদাবাদে বসতে চলেছে। আগামী 13 আগস্ট শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশজুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। কলকাতায় আজ তিরঙ্গা যাত্রার আয়োজন। বিশেষ ট্রেন চালু করল দিল্লি মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। আন্তর্জাতিক সমুদ্রপথগুলির ওপর থেকে নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের সঙ্গে নতুন রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। খবর শেষ হল, এর পরের খবর সকাল 7:25।
1: এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন বিমল মিত্রর জীবন কথা।
2: বিমল মিত্র আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক ও জনপ্রিয় লেখক। জন্ম কলকাতায় 1912 সালের 18ই মার্চ। বাবা সতীশচন্দ্র মিত্র। বিমল মিত্রের শিক্ষাজীবনের শুরু চেতলা বয়েজ হাই স্কুলে, তারপর ভর্তি হন আশুতোষ কলেজে। 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। তার প্রথম উপন্যাস ছাই প্রকাশিত হয় 1947 সালে। তবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে তিনি প্রতিষ্ঠিত হন 1953 সালে, যখন তার বিখ্যাত উপন্যাস সাহেব বিবি গোলাম প্রকাশিত হয়। এই উপন্যাসে বাংলা ঐতিহাসিক কাহিনী রচনার একটি নতুন পথ আবিষ্কার করেন তিনি। বইটি পড়ে

0: অসামান্য চিঠি লেখেন লেখককে ইন্দিরা দেবী চৌধুরানী। সাহেব বিবি গোলামের মঞ্চাভিনয় খুবই জনপ্রিয় হয়। জনপ্রিয় হয় বাংলা ও হিন্দিতে তার চলচ্চিত্র রূপায়ণও, টেলিভিশনেও দর্শকদের মন কেড়ে নেয়। এরপর বিমল মিত্র রেলে চাকরি ছেড়ে সাহিত্য রচনায় পুরোপুরি আত্মনিয়োগ করেন। 500-এর বেশি ছোট গল্প ও শতাধিক উপন্যাসের লেখক তিনি। কিশোর সাহিত্যেও তার অপরিসীম দক্ষতা, যেমন মৃত্যুহীন প্রাণ উপন্যাসটি, জাহাজি জীবনকে কেন্দ্র করে এক কিশোরের স্বপ্নের জাল বুনে চলা, বইটিকে এক বিশেষ মাত্রা জুগিয়েছে। বিমল মিত্রের অসামান্য ক্ষমতা তার গল্প বলার কৌশলে। তার বেশ কয়েকটি উপন্যাসই বেশ দীর্ঘ, শাস্ত্রীয় সঙ্গীতের মতো, কিন্তু তা কখনোই পাঠককে ক্লান্ত করে না, শেষ পর্যন্ত পড়ার আগ্রহ জাগিয়ে রাখে। কড়ি দিয়ে কিনলাম উপন্যাসের জন্য 1964 সালে রবীন্দ্র পুরস্কার পান তিনি। হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষায় তার অনেক উপন্যাস গল্প অনুদিত হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর এমন সৌভাগ্য আর কোনো বাঙালি সাহিত্যিকের হয়নি। পাঞ্জাব থেকে তিনি পেয়েছেন তারাচাঁদ বোতারিয়া পুরস্কার। বিমল মিত্রের সাহেব বিবি গোলাম, বেগম মেরি বিশ্বাস, কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, চলো কলকাতা, এই পাঁচটি উপন্যাসে 1690 সাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ছবি উজ্জ্বল হয়ে আছে। তা সাহিত্য রচনার ভেতরে আছে চমকপ্রদ উপাদান, জটিলতাহীন গল্প এবং বিচিত্র চরিত্রের রূপায়ণ। এই কারণেই তার লেখা এখনো সমান জনপ্রিয়। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য বই আমি, শেষ পৃষ্ঠায় দেখুন, নিবেদন ইতি, গুলমোহর, এই নরদেহ, চাঁদের দাম এক পয়সা, মিথুন লগ্ন, মন কেমন করে, স্ত্রী, ভগবান কাঁদছে, সরস্বতীয়া, তোমরা দুজন মিলে, নটনি, রাজপুতানি, কাহিনী সপ্তক, আসামি হাজির, নফর সংকীর্তন, শনি রাজা রাহু মন্ত্রী, বেনারসি, রানী সাহেবা। তার প্রবন্ধের বই আমি বিশ্বাস করি কিংবা 369 পাঠক মনে আগ্রহে সঞ্চার করেছে। মরিশাস ভ্রমণ নিয়ে লেখা চলতে চলতে বইটিও সমান আকর্ষক। একসময় তিনি বসুধারা ও কালীকলম নবপর্যায়ে পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ছোট গল্প কিংবা উপন্যাস, কথা সাহিত্য রচনায় শেষ রক্ষা করাটা ছিল তার কাছে দক্ষতার শ্রেষ্ঠ নিদর্শন। তিনি বিশ্বাস করতেন, চিন্তার বা কল্পনার জগতে সাহিত্য যেটা সঞ্চার করতে পারে, অন্য কোনো মাধ্যম তা পারে না, তাই সাহিত্য কখনোই হারিয়ে যাবে না। গল্পের শেষটুকু আগেই ভেবে নিয়ে লিখতে বসতেন বিমল মিত্র। বলতেন, ট্রেনে চড়ার আগে কোন স্টেশনে নামব সেই মতো আগে থেকেই টিকিট কেটে উঠে পড়ি আমি। তিনি একটি কথা প্রায়ই বলতেন, সাহিত্যিকের সত্যিকারের বিচার হয় তার পরলোক গমনের পর। তখনও যদি তার লেখা বেঁচে থাকে তাহলেই সে সাহিত্য সার্থক। বিমল মিত্র প্রয়াত হন 1991 সালের 2 ডিসেম্বর। এখনও তিনি সমান জনপ্রিয়, বোধহয় আরও একটু বেশি।
1: এই মহাজীবন এখানেই শেষ হল। আজ শুনলেন বিমল মিত্রের জীবন কথা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা।

শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে। শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন পুরো সুতপা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী, এখন কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন ধানের পুষ্টি ও রোগ পোকা নিয়ন্ত্রণে জৈব কীটনাশকের ভূমিকা। এ বিষয়ে বলছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুত্তম পরিয়ারি।
2: এই আমন ধানের জন্য জৈব কীটনাশক অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা প্রায় বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প খরচে কৃষক বন্ধুরা ব্যবহার করতে পারেন। জৈব কীটনাশকের মূল উপাদান নিম তেল। পরিষ্কার হলুদ রঙের ফলযুক্ত নিমের ফল থেকে নিমের বীজ বের করে নিন। সেখান থেকে তাকে শুষ্ক করে নিয়ে তাকে সঠিকভাবে পরিষ্কার করে হামান দিস্তা দিয়ে গুঁড়ো করে তার থেকে নিম তেল বের করে নিতে হবে। সেই নিম তেল 100 ml নিম তেল প্রতি 1 লিটার জলে মিশিয়ে তার সঙ্গে 50 গ্রাম গায়ে মাখা সাবান মিশিয়ে যদি গাছের পাতার ওপর এবং নিচের দিকে স্প্রে করা যায়, তাহলে যে কোনো ধরনের অন্তর্বাহী চুষে খাওয়া পোকা অথবা যারা ওপরে পাতা খায় যে কোনো ধরনের পোকার ক্ষেত্রে এটি কাজ করতে পারে। নিম তেলের পাশাপাশি আমরা বলতে পারি অন্যান্য বেশ কিছু উপাদান রয়েছে, যেমন সোহাগা, তুঁতে এবং দোক্তা পাতা ইত্যাদি। এই উপাদানগুলি দিয়েও আমরা কিন্তু একইভাবে জৈব কীটনাশক বানাতে পারি। বর্তমানে নিম তেলের সঙ্গে অন্যান্য বেশ কিছু উপাদান মিশিয়ে বেশ কিছু সংস্থা বিভিন্ন নামে ওষুধ তৈরি করছেন, যেমন আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র ইত্যাদি। এই যে আগ্নেয়াস্ত্র, এই ওষুধটি কিভাবে তৈরি করা যেতে পারে? 10 লিটার গোমূত্রে 3 কিলো নিম পাতা চটকে নিতে হবে, এর সঙ্গে আতা পাতা 2 কেজি, পেঁপে পাতা 2 কেজি, ডালিয়া পাতা 2 কেজি, পেয়ারা পাতা 2 কেজি মিশিয়ে দিতে হবে। 5 বার মতো সিদ্ধ করার পর যখন উপাদানের পরিমাণ অর্ধেক হয়ে যাবে, তারপর সেটিকে ছেঁকে নিয়ে 2.5 লিটার নির্যাস 100 লিটার জলে মিশিয়ে স্প্রে করলে যে কোনো ধরনের পোকাকে এটি দমন করতে পারে। এরপরে আমরা বলতে পারি ধানের বেশ কিছু পোকা রয়েছে যাদের জন্য স্পেসিফিক বেশ কিছু উপাদান আমরা ব্যবহার করতে পারি দমন করার জন্য।

0: প্রথমে রোগের কথা বলা যাক। আপনারা জানেন যে গোড়া পচা এবং দানের খোলা পচা রোগ খুবই কমন। একে দমন করতে গেলে 100 গ্রাম চুন 5 লিটার জলে গুলিয়ে 12 ঘন্টা রাখার পর ফুলতি জল গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে, অথবা 50 গ্রাম কাঁচা হলুদ বাটা 5 লিটার জলে মিশিয়ে গোড়ায় প্রয়োগ করলে আপনি একইভাবে ফল পেতে পারেন, অথবা 2 গ্রাম হিং 10 লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করলে ছত্রাক জাতীয় রোগ বিনাশ হতে পারে। ধানের কাণ্ড পচা, পাতা ধসা এবং ডোরা দাগ রোগ, তাকে যদি দমন করতে চান তাহলে 1 কেজি গোবর 10 লিটার জলে গুলে সপ্তাহে 2 থেকে 3 বার প্রয়োগ করতে হবে। যদি বাদামি দাগ বা ঝলসা রোগের কথা অথবা টুংরো রোগের কথা ভাবতে হয়, সেক্ষেত্রে 3 দিনের পুরনো গোমূত্র 1 লিটার প্রতি 10 লিটার সাদা জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে 2 বার দুপুরবেলায় স্প্রে করা দরকার, অথবা 1 কেজি গোবর 10 লিটার জলে গুলে সপ্তাহে 2 বার প্রয়োগ করতে হবে। এই গেল ধানের বিভিন্ন রোগের বিষয়ে। এবার আমরা যদি পোকার কথা বলি, আমরা জানি ধানে মাজরা পোকা, লেদা পোকা, পামরি পোকা, চুঙ্গি পোকা, গন্তি পোকা, এই পোকাগুলি ধানের ফসলের সমূহ ক্ষতি করে থাকে। মাজরা এবং লেদা পোকা দূর করতে গেলে কাঁচা হলুদ নিতে হবে 100 গ্রাম, তার সঙ্গে 1 লিটার গোমূত্র মেশাতে হবে। এই মিশ্রণকে 15 লিটার জলের সঙ্গে মেশাতে হবে, দিয়ে প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করলে মাজরা এবং লেদা পোকার সংক্রমণ দূর হবে। মাজরা এবং লেদা পোকার জন্য সংক্রমণের আরও একটি তাড়ানোর উপায় হল 200 গ্রাম আদা বাটা 10 লিটার জলে গুলে ছেঁকে নিয়ে তাকে সপ্তাহে 1 বার করে স্প্রে করতে হবে। আরও একটি পদ্ধতি রয়েছে, 250 গ্রাম নিম পাতা, 100 গ্রাম গোবর 250 ml জলে মিশিয়ে সপ্তাহে 1 বার করে স্প্রে করলেও মাজরা ও লেদা পোকা কিন্তু সংক্রমণ কমানো যায়। জাব পোকার জন্য 30 গ্রাম রসুন বাটা, 15 ml কেরোসিন তেল রাত্রিতে 12 ঘন্টা ভিজিয়ে সেখান থেকে ছেঁকে নিয়ে 15 লিটার জলে মিশিয়ে 1 বার স্প্রে করতে হবে।
1: এতক্ষণ শুনলেন ধানের পুষ্টি ও রোগ পোকা নিয়ন্ত্রণে জৈব কীটনাশকের ভূমিকা। এ বিষয়ে বলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুত্তম পরিয়ারি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় 7:20, বাংলাদেশ সময় 7:31 হয়ে 3 সেকেন্ড। এখন মৈত্রীর আজকের অনুষ্ঠান পরিচিতি। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী 7:35। অতিথি বিভাস চক্রবর্তী, সাক্ষাৎকার গ্রহণে শেখর সমাদ্দার। শুনবেন দ্বিতীয় পর্ব, অনুষ্ঠানটি 8:30 শোনা যাবে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতারে রাগ বিভাস পরিবেশন করে শোনাবেন রাহুল চট্টোপাধ্যায়, তবলায় সহযোগিতা করবেন তরুণ রায়। মনের মতো গান উপস্থাপনায় পুনম বাগ 9:30। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন তুর পানপিড়ার কণ্ঠে, পরে পুরাতনী গান অরবিন্দ পাইকের কণ্ঠে 10:30 সংগ্রহশালা থেকে। আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 11:00। নজরুল গীতি 11:15, দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

রম্যকীতি 11:30 12টায় যুববাণীর অনুষ্ঠানে অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় তৃষিতা সাতরা, লোকগীতের অনুষ্ঠান 12:30 একটায় বেতার নাটক অগ্নিপুত্র, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস, বাংলা ব্যান্ডের গান 1:40, 2:30 প্রথম অধিবেশনের সমাপ্তি।

দ্বিতীয় অধিবেশনের সূচনা বিকেল 3:30, 3:35 অনুরোধের আসর, মহিলাদের আসর 4:05 ইতিহাসের পাতা থেকে উপস্থাপনায় ব্রততী দাস, বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। অনুষ্ঠানটি শোনা যাবে 4:35। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনা তন্ময় ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, অতিথি প্রশান্ত চক্রবর্তী। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, পেঁয়াজ চাষে উৎপাদন বাড়াতে হলে করণীয়, এ নিয়ে ডক্টর তপন কুমার মাইতির সঙ্গে সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী।

সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য কিডনি প্রতিস্থাপন নিয়ে বলবেন ডাক্তার অর্পিতা রায়চৌধুরী। 7:00 বেতার নাটক অগ্নিপুত্র, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। বাংলা ব্যান্ডের গান 8:00 15:00, 9:00 কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, বজ্রপথ নিয়ে অধ্যাপক কেশব ভট্টাচার্য সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতারে রাগ রাগেশ্রী পরিবেশন করে শোনাবেন রাহুল চট্টোপাধ্যায়, তবলায় সহযোগিতা করবেন সুধীর ঘড়াই। উপমহাদেশের খবর 10:45, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 12:00 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি এ পর্যন্তই।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরপর দুটি গান শুনলেন সুকণ্ঠ অধিকারী এবং অর্পিতা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন, আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

উত্তরবঙ্গের পাহাড় মানেই কাঞ্চনজঙ্ঘা শিখর, আর ম্যাল রোডের ভিড় ভেসে উঠবে আপনার চোখের সামনে। চিরচেনা ক্যানভাসের বাইরে দার্জিলিং হিমালয়ের কোলে লুকিয়ে আছে এমন কিছু শান্ত গ্রাম যেখানে গেলে মনে হবে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে তার সব কাজ ফেলে। এমন এক মায়াবী অফবিট পাহাড়ি গন্তব্য যার মন্ত্রমুগ্ধকর অপার্থিব শোভা এমনকি হার মানাতে পারে সুইজারল্যান্ডকেও। মিরিকের কাছে লুকিয়ে থাকা সেই শান্ত স্বর্গ বুরখুলুং, খবরের কাগজে চোখ রেখে আনমনে চায়ের কাপ টান দিয়ে এচা খানিকটা চুলকে কাগজের পাতায়, ও বুঝেছি আপনি পুরোপুরি আছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আসন বেরিয়েছেন ভারতীয় অনুষ্ঠানে ভ্রমণ সাথী ধীমানের সঙ্গে।

মিরিক মহকুমার অন্তর্গত মিরিক শহর থেকে মাত্রই কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট পাহাড়ি জনপদের এই গ্রাম বুরখুলুম ধীরে ধীরে তার নিজস্ব শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে হয়ে উঠেছে জনপ্রিয়। ওকপাইনের জঙ্গলের পাশে পাহাড়ের খাঁচে খাঁচে ধাপ চাষ আর গ্রামের বুক ছিঁড়ে বয়ে চলা ছোট্ট ঝোড়া, সব মিলিয়ে বুরখুলুম যেন শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত ক্যানভাস। মেঘরোদ্দুরের খেলা সঙ্গে হিমালয়ের নির্মল বাতাস, কাঞ্চনজঙ্ঘার পূর্ণাঙ্গ রূপ সরাসরি না দেখতে পেলেই বা কোথেকে, শরীর ও মনের ক্লান্তি তো নিমেষে দূর হবে।

দার্জিলিং বা মিরিকের মতো পর্যটন কেন্দ্রগুলিতে যখন মানুষের কোলাহল চরমে, তখন ভিড় এড়িয়ে যারা একান্তে কিছুদিন স্বর্গীয় অদ্ভুত প্রশান্তিতে ডুবে যেতে চান, তাদের জন্য বুরকুলম। মূলত কৃষি প্রধান গ্রামের বাসিন্দাদের সহজ সরল জীবনযাপন এবং পাহাড়ের গায়ে চা বাগান ও ফলের বাগান দেখা এক অনন্য অভিজ্ঞতা। পক্ষীপ্রেমীদের জন্য বড় পাওনা প্রচুর রঙিন পাহাড়ি পাখির নিয়ত আনাগোনা। পাহাড়ের চড়াই উতরাই পথে ছোট ছোট ট্রেক করে জঙ্গলের মধ্য দিয়ে আশেপাশের গ্রামে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা দীর্ঘকাল মনে রাখার মতো। এখানে থাকার সময় আপনি ঘুরে নিতে পারেন পার্শ্ববর্তী সুম্যান্ডু লেক, যা মিরিক লেক নামেও খ্যাত। পাশেই রয়েছে বেকার মিনিস্ট্রি, বোকার মিনিস্ট্রি। একদিনে রামেতি ভিউ পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্ট থেকেও ঘুরে আসতে পারেন আপনি। মিরিক মাত্রই 30-40 মিনিটের পথ, তবে আসল মজা হল হোমস্টের বারান্দায় বসে পাহাড়ের রূপ দর্শন আর পাহাড়ি ছোড়ার শব্দ শোনা।

শিলিগুড়ি বা এনজেপি থেকে গাড়ি ভাড়া করে সোজা যেমন বুরকুলুং আসা সম্ভব, তেমনি দার্জিলিং থেকেও মিরিক রোড ধরে পৌঁছানো সম্ভব। মিরিক হয়ে আসতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে। অত্যন্ত উন্নত মানের বেশ কিছু হোমস্টে গড়ে ওঠায় বড় হোটেলের জন্য সেই হাপির চেষ্টা নেই। ভ্রমণের আনন্দকে বেশ কয়েক গুণ বাড়ি দিতে ঘরের তৈরি টাটকা খাবার এবং সেই সব পাহাড়ি মানুষদের আতিথ্যতেই যথেষ্ট। বুরকুলুংয়ের আসল আভিজাত্য লুকিয়ে আছে কাঠের তৈরি ঘর আর জানলা দিয়ে মেঘের আনাগোনায়।

পশ্চিমবঙ্গের পাহাড়ি অরণ্যের নির্জনতায় শান্তি খোঁজা পর্যটকদের জন্য উত্তরবঙ্গে আছে এক লুকিয়ে থাকা রত্ন। দার্জিলিং জেলার সিংলিলা ন্যাশনাল পার্কের ঠিক কুল ঘেঁষা ছোট্ট গ্রামটি যেন হিমালয়ের কোলে এক টুকরো নির্জন স্বর্গ। ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্য পেতে যাওয়া মানুষগুলোর কাছে পালমাজুয়া এক আদর্শ গন্তব্য। দার্জিলিং শহর থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে এবং মানেভঞ্জনের অত্যন্ত নিকটবর্তী পালমাজুয়া হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলের শান্ত পাহাড়ি গ্রাম, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,000 থেকে 6,500 ফুটের মধ্যে। চতুর্দিকে ওক, পাইন, রোডোডেনড্রনের ঘন জঙ্গল এবং ছায়ায় ঘেরা গ্রামটি একদিকে যেমন পক্ষীপ্রেমীদের স্বর্গরাজ্য, তেমনি এর বুক চেড়ে বয়ে চলা লোধমা নদীর কুলকুল শব্দ এই শান্ত পরিবেশকে এক মায়াবী রূপ দেয়।

খাঁচা অনেক পর্যটককেই বিরক্ত করে। তার বদলে রয়েছে মন ভালো করা পাখির কিচিরমিচির আর ঝিঁঝি পোকার ডাক। সিংলিলা ন্যাশনাল পার্কের সীমানা নিকটস্থ পক্ষী প্রেমীদের জনপ্রিয় গ্রামটিতে দেখা মিলতে পারে ব্লু হুইলিং থ্রাশ, ব্ল্যাকবার্ড, বিরল প্রজাতির রেড বান্ডার। গ্রামের নিচে বয়ে চলা লোধমা নদীর ধারে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার একটাই কারণ, পাহাড়ি পাথরের উপর আছড়ে পড়া স্বচ্ছ জলধারা যা আপনার মনকে পলকেই শান্ত করে দেবে। সন্দাকফু সিংলিলা রিজের যেসব ট্রেকার পালমাজুয়াকে বেস ক্যাম্প বা বিরতির জায়গা হিসেবে বেছে নেন, বনের মধ্যে ছোট ছোট হাঁটা পথের ট্রেক তাদের আনন্দ দেয়। নেপালি বংশোদ্ভূত পাহাড়ি সহজ সরল মানুষগুলো রাতেও তাই আপনার পালমাজুয়া ভ্রমণের সবচাইতে বড় স্মারক হয়ে উঠবে।

0: হিমালয়ের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য কাঠের তৈরি স্থানীয় হোমস্টেই একমাত্র ভরসা। বাড়ির উঠোনে বসে ধোঁয়া ওঠা দার্জিলিং চায়ের পাশাপাশি স্থানীয় নেপালি খাবার সেকুয়া বা মোমোর স্বাদ অন্য কোথাও মিলবে না, এই গ্যারান্টি। আপনাকে শহুরে কোলাহল ভুলিয়ে দিতে রাতে পাহাড়ের গায়ে জোনাকের মতো চলে ওঠা আলো আর পরিষ্কার আকাশে নক্ষত্রাজির দৃশ্য জানান দেবে তাদের উপস্থিতি। এনজেপি বা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে মিরিক বা মানেভঞ্জন হয়ে এখানে পৌঁছতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। শীতকালে যথেষ্ট ঠান্ডা থাকলেও পরিষ্কার আকাশ দেখা যায়। বসন্তকালে চারিদিকের রোডোডেন্ড্রন ফুলে পালমা জুয়া সেজে ওঠে লাল রঙে। পাহাড়ি চোখের উপদ্রব তথা ধসের সম্ভাবনা বৃদ্ধিজনিত কারণে বর্ষাকালে এ অঞ্চলে এড়িয়ে চলাই ভালো। যারা বন্ধুর মতো পাহাড়ের কথা শুনতে চান, নিতে চান বনের ঘ্রাণ, সময়কে দাঁড় করিয়ে এক ডজন গোলে যারা হারাতে চান, নিজেকে চান নতুন করে খুঁজে পেতে, একাত্মতায় অনুভব করতে চান হিমালয়ের নির্জনতাকে, তবে ব্যাগ গুছিয়ে সামনে ছুটিতে বেরিয়ে পড়ুন পর্যটন কেন্দ্র নয়, প্রকৃতির এক নিভৃত নিবিড় আলিঙ্গন পালমাজুয়াতে। শেষ করলাম, আসুন বেরিয়ে যান ভারতে। সংবাদ একটু পরে।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশজুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যের পদত্যাগ। আন্তর্জাতিক সমুদ্রপথগুলির ওপর থেকে নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের সঙ্গে নতুন রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করা এবং সামরিক অভিযানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে ভারতের মহারাজন আরুমুগা পাণ্ডিয়ান 65 কেজিতে রূপো জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পদকজয়ীরা তাঁদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। পরে সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
2: जो खेलेगा वो खिलेगा। ऑलवेज चीयर फॉर भारत। भारत माता की, भारत माता की, भारत माता की।
1: কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ও মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খড়সেও কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্লাসগো এবারের কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক জিতেছে। দেশপ্রেমের চেতনায় নাগরিকদের উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে। চলবে 17 আগস্ট পর্যন্ত।

সারাদেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতায় আজ তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যাত্রায় নেতৃত্ব দেবেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজেমাইতে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরী হিসেবে ভাবেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম সংক্রান্ত বিষয়ে তাদের দাবি পূরণ নিয়ে রাজ্য সরকার অপপ্রচার চালাচ্ছে বলে আন্দোলনরত পড়ুয়ারা অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে তাদের আন্দোলন সমর্থন করার আবেদন জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, 13টি নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সরকার সেগুলির মধ্যে মাত্র 3টি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। উল্লেখ্য, এর আগে ঝাড়খণ্ড সরকার দাবি করেছিল আন্দোলনকারী পড়ুয়াদের 98% দাবি মেনে নেওয়া হয়েছে। গতকাল এ নিয়ে দুপক্ষের মধ্যে আরেক প্রস্থ বৈঠক হলেও কোন সমাধান সূত্র মেলেনি। এদিকে ঝাড়খণ্ডে পড়ুয়া আন্দোলনের মধ্যেই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য পদত্যাগ করেছেন। অজিতা ভট্টাচার্য, জামিল আহমেদ ও অনিমা হাস্তা নামে ওই 3 সদস্য গতকাল রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ারের কাছে তাদের পদত্যাগপত্র পাঠান। রাজ্যপাল তাদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা আজকের বিধানসভা অভিযানের প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এডিজি সদর দপ্তর মনোজ কৌশিক জানিয়েছেন, বিধানসভার সামনে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা শতাধিক পড়ুয়াকে পুলিশ জোর করে আটকাচ্ছে। লোকসভায় আজ 4টি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। ট্রাইব্যুনালস রিফর্মস বিল 2026, খনি এবং খনিজ সম্পদ সংশোধনী বিল 2026, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন সংশোধনী বিল 2026 এবং কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ করা হবে। অন্যদিকে রাজ্যসভায় আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত এবং মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া আজ শুরু হচ্ছে। কোচির সাদার্ন নেভাল কমান্ডে এই মহড়া চলবে 14 আগস্ট পর্যন্ত। ওড়িশায় ভারী বৃষ্টিপাতের ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। ভদ্রক ও যাজপুর জেলার নিচু এলাকাগুলি এখনও জলমগ্ন। কর্তৃপক্ষ নদীর জলস্তর ও বন্যাপ্রবণ এলাকাগুলির উপর নিবিড় নজর রাখছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তর ওড়িশা, পশ্চিম ওড়িশার বিক্ষিপ্ত কয়েকটি এলাকা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি আগামী 2 দিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, আসাম, মেঘালয়, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে রাশিয়া ভারত ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব পরিকল্পনা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসরুনিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যই এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্য দিয়ে এই পথটি যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কার্যকর রয়েছে। 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ তারা পরিবর্তন করিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর করা সহ বিভিন্ন সামরিক অভিযানের সফল নিরূপণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। তবে মানবিক সহায়তা বহনকারী 30টিরও বেশি জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেও সেন্টকম জানিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত সংযত আচরণ করছে। ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় বলে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরানের নিজেদের সৈন্যদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের শাসকগোষ্ঠীর অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। ইরানের স্থলসেনার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে কোন রকম অভিযান চালানো হলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্ত জুড়ে সামরিক প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরে জাহানশাহী জোর দিয়ে বলেন, ইরানের স্থলসেনা পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের সীমান্ত দৃঢ়ভাবে রক্ষার পাশাপাশি যে কোনো হুমকির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজাইকে নিয়োগ করেছেন। তিনি মোহাম্মদ বাহের জোলগাদারের স্থলাভিষিক্ত হলেন। এর আগে এই পদে ছিলেন আলী লারিজানি। তিনি গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। উল্লেখ্য, নবনিযুক্ত রেজাই

0: আইআরজিসির প্রাক্তন প্রধান, 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তানের লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের তৈখুল্লা তেহসিলের জারমিনান এলাকায় অজ্ঞাতনামা সশস্ত্র হামলাকারীদের গুলিতে দুই আদিবাসী নেতা নিহত হয়েছেন। গুলকাচ এলাকা থেকে জারমিলানের দিকে গাড়িতে যাওয়ার সময় দারোজখান্তা নামক স্থানে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই দুই উপজাতি নেতা ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত হাজিগুল ও মালিক বাদশাহ প্রভাবশালী সুলেমান খেল উপজাতির সদস্য ছিলেন। হামলাকারীরা পলাতক বলে খবর। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের বিভাগে ভারতীয় ভারোত্তোলক মহারাজান আরুমুগা পান্ডিয়ান 65 কেজিতে রুপো জিতেছেন। উজবেকিস্তানের তাশখান্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে 128 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 157 কেজি, সব মিলিয়ে মোট 285 কেজি ওজন তুলে রুপো জেতেন তিনি। ভিয়েতনামের হোয়াং থাচ মোট 291 কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন। FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2026-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবাহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, শামিনা রিয়াজ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপো জয় করল। এর আগে 2024 সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আসরে ভারত দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল। আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ামক সংস্থা FIBA আয়োজিত অনূর্ধ্ব-18 এশিয়া বাস্কেটবল কাপের আসর এবার ভারতের আহমেদাবাদে বসতে চলেছে। আগামী 13 আগস্ট শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। ভাবনগরের খেলোয়াড় রোনাল্ড হপকিন্স ভারতের পুরুষ অনূর্ধ্ব-18 দলে জায়গা করে নিয়েছেন। নরেন্দ্র দেশাই সহকারী কোচ এবং ডক্টর কুণাল চুড়াশ্যামা প্রধান ফিজিওথেরাপিস্ট হিসেবে দলের দায়িত্বে থাকবেন। ভারত 14 আগস্ট জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। এরপর কোরিয়া এবং কাজাখস্তানের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল 23 আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশজুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যের পদত্যাগ। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন সকালের আড্ডা, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

সকালের আড্ডায় আপনাদের স্বাগত। আজ সকালের আড্ডায় থাকছে বিজ্ঞানকে হার মানানোর টুইন টাউন আমাদের দেশেই। রেলের মুকুটে চলল নয়া পালক, হৃদযন্ত্র পরিবহন হল প্রথমবার। আজ আন্তর্জাতিক জৈব জ্বালানি দিবস। সম্পূর্ণ ক্যাশলেস ভিলেজ এদেশে সত্যি? কমনওয়েলথ গেমসের পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ করল ভারত।

শর্বরী মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। ভারতীয় রেল এক নতুন অধ্যায়ের সূচনায় মুকুটে জড়ল ঐতিহাসিক দিনের পালক। অনেক নতুন ঘটনার সাক্ষী থাকলেও মুম্বাই সেন্ট্রাল ও গান্ধীনগর ক্যাপিটালের মধ্যে যাতায়াতকারী বন্দে ভারত এক্সপ্রেস এবার হৃদযন্ত্র, হ্যাঁ সঠিক শুনছেন, হার্ট নিয়ে পাড়ি দিল এক শহর থেকে অন্য শহরে। সুরাট থেকে ট্রেন গেল, ট্রেনে তোলা হৃদযন্ত্রটি একটি অত্যাধুনিক বিশেষ বাক্সে বন্দী করা ছিল। আহমেদাবাদে ট্রেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে আরপিএফ কর্মীদের তৈরি করা গ্রিন করিডর দিয়ে সোজা পাড়ি দেয় এক বেসরকারি ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে, যতটা দ্রুত সম্ভব হৃদযন্ত্রটির ওটিতে পৌঁছানো এবং অন্য মানুষের দেহে রিপ্লেসমেন্ট করা, যন্ত্রটির কোনরূপ ক্ষতি না করে। এই মহতি উদ্দেশ্য সফল করতে রেল, আরপিএফ, আহমেদাবাদ পুলিশ, স্পেশালিস্ট টিম সবার সমবেত প্রচেষ্টা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হৃদযন্ত্র প্রতিস্থাপন অন্য শহর থেকে নতুন ঘটনা নয়। যেটা সম্পূর্ণ নতুন এবং প্রথমবার ঘটল তা হল ট্রেনে করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুরাট থেকে আহমেদাবাদের ওই নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে দেওয়া। হৃদযন্ত্রে চলার পথ নিষ্কণ্টক করতে যথাসাধ্য ব্যবস্থা রেখেছিল আহমেদাবাদ পুলিশ এবং চ্যালেঞ্জে জয়ী হল এই উদ্যোগ।

0: শ্যামল গুপ্তের কথা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে, শিপ্রা বসু এবং সমবেত শিল্পীদের কণ্ঠের গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

সুপ্রিয় ঘোষের কণ্ঠে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে গানের পর ফিরে এলাম সকালের আটটায়। প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে অজীবাশ্ম জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং জৈব জ্বালানি খাতে সরকারের বিভিন্ন প্রচেষ্টাকে তুলে ধরতে প্রতিবছর 10ই আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হয়। দিনটি স্যার রুডলফ ডিজেলের গবেষণা পরীক্ষাকেও সম্মান জানায়। 1893 সালে যিনি চীনা বাদামের তেল দিয়ে একটি ইঞ্জিন চালিয়েছিলেন তার গবেষণা পরীক্ষায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল আগামী শতাব্দীতে বিভিন্ন যান্ত্রিক ইঞ্জিনের জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে উদ্ভিজ্জ তেল ব্যবহৃত হবে। 2015 সাল থেকে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এই বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করে আসছে। এটি হল পরিবেশ বান্ধব জ্বালানি এবং এর ব্যবহার কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের জৈবিক উদ্বেগ নিয়ন্ত্রণের বৈশ্বিক উদ্বেগ নিরসনে সহায়ক। জৈব জ্বালানি নবায়নযোগ্য জৈব ভর সম্পদ থেকে আহরিত এবং এটি টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে যুক্ত পরিবহন জ্বালানির দ্রুত বর্ধনশীল চাহিদা মেটাতে প্রচলিত শক্তির উৎসগুলোর পরিপূরক হিসেবে ভারতের বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর জ্বালানি চাহিদা পূরণে একটি কৌশলগত সুবিধা এটি প্রদান করবে। ভারতে গুরুত্বপূর্ণ জৈব জ্বালানির যেসব বিভাগ আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বায়ো ইথানল, যেমন চিনিযুক্ত উপাদান আখ, সুগারবিট, মিষ্টি জোয়ার ইত্যাদি, শ্বেতসারযুক্ত উপাদান ভুট্টা, কাসাভা, পচা আলু, শৈবাল ইত্যাদি, সেলুলোসিক উপাদান আখের ছোবড়া, কাঠের বর্জ্য, কৃষি পণ্য বর্জ্য ও অন্যান্য নবায়নযোগ্য সম্পদ যেমন শিল্প বর্জ্য, বায়োডিজেল, উন্নত জৈব জ্বালানি, ড্রপ ইন ফুয়েল, বায়ো সিএনজি, এইগুলি হচ্ছে ভারতে গুরুত্বপূর্ণ জৈব জ্বালানির বিভিন্ন বিভাগ। বায়োডিজেলের চখাদ্য উদ্ভিজ্জ তেল, অ্যাসিড তেল, ব্যবহৃত রান্নার তেল, পশুর চর্বি, জৈব তেল থেকে উৎপাদিত ফ্যাটি অ্যাসিডের একটি মিথাইল বা ইথাইল এস্টার। ড্রপ ইন ফুয়েলের ক্ষেত্রে বলতে পারা যায় বায়োমাস, কৃষি বর্জ্য, পৌর কঠিন বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, শিল্প বর্জ্য ইত্যাদি থেকে উৎপাদিত যে কোনো তরল জ্বালানি বা বিশুদ্ধ যা বিশুদ্ধ বা মিশ্রিত আকারে MSHSG এবং জেট ফুয়েলের জন্য ভারতীয় মান পূরণ করে এবং ইঞ্জিন সিস্টেমে কোনো পরিবর্তন ছাড়াই যানবাহনে ব্যবহার করা যায়, বিদ্যমান পেট্রোলিয়াম বিতরণ ব্যবস্থা ব্যবহার করতে পারে। সিএনজি জৈব গ্যাসের একটি পরিশোধিত রূপ যার গঠন শক্তি সম্ভাবনা জীবাশ্ম ভিত্তিক প্রাকৃতিক গ্যাসের অনুরূপ এবং যা কৃষি বর্জ্য, পশুর গোবর, খাদ্য বর্জ্য, পৌর কঠিন বর্জ্য এবং পয়ো বর্জ্য জল থেকে উৎপাদিত হয়। ভারতে জৈব জ্বালানির ব্যবহার পেট্রোলে ইথানল মিশ্রণ করা হয়। ইথানল মিশ্রিত পেট্রোল ইবিপি কর্মসূচির অধীনে ইথানল সরবরাহ বর্ষ ESY 2013-14 কোটি লিটার থেকে বেড়ে ESY 2020-21 302.3 কোটি লিটার এবং এর সাথে সংগতি রেখে মিশ্রণের শতাংশ 1.53% থেকে বেড়ে 8.17% হয়েছে। ডিজেলে ইথানল মিশ্রণ এছাড়া জৈব জ্বালানি প্রসারের জন্য সরকারের নানান রকম উদ্যোগ শুরু হয়েছে। ফিরে আসছি গানের ওপারে।

প্রথমে শ্রীকান্ত আচার্য, তারপরে লতা মঙ্গেশকরের কণ্ঠে পরপর দুটি গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। সকালের আড্ডায় আপনাদের সঙ্গে আমি রয়েছি মৈত্রীবন্ধু ধীমান চক্রবর্তী। এখন শুনবেন দৃষ্টিকোণ, ভারত ছাড়ো আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্বেতাঙ্গ বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ স্বরূপ প্রথম স্বতঃস্ফূর্ত ব্যাপক আন্দোলন কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলনের রণধ্বনি ছিল করেঙ্গে ইয়ে মারেঙ্গে, ইংরেজ ভারত ছাড়ো। লাখো লাখো মানুষ বন্দে মাতরম ধ্বনিতে তেরাঙ্গা পতাকা নিয়ে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিল দেশের আনাচে কানাচে।

ক্রিপস মিশন ব্যর্থতার অব্যবহিত পরে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে ভারতের বোঝাপড়া শেষ করে দিয়ে গান্ধীজি তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিকল্পনা করতে শুরু করেন। এই পরিস্থিতিতে তিনি ১৯৪২ খ্রিস্টাব্দের ২৬ এপ্রিল হরিজন পত্রিকাতে ভারত ছাড়ো নামে একটি প্রবন্ধ লেখেন। এতে তিনি বলেন, ভারতে ব্রিটিশ শাসনের অবিলম্বে অবসান চাই, ভারতের স্বাধীনতা চাই, কেবল ভারতেরই স্বার্থে নয়, চাই বিশ্বের নিরাপত্তার জন্য। নাৎসিবাদ, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ এবং এক জাতির ওপর অন্য জাতির আক্রমণের অবসানের জন্য।

0: আমরা তো হস্তকান্ত
1: ৪২-এর ৮ই আগস্ট জাতীয় কংগ্রেস ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করার পরের দিন অর্থাৎ ৯ই আগস্ট গান্ধীজি সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হলে সারা ভারত জুড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়। ভারতের জল স্থল আকাশব্যাপী ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো ধ্বনিতে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। ব্রিটিশ সরকার

পরিচালিত হয়ে প্রচণ্ড দমন পীড়ন ও অত্যাচারের মাধ্যমে এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করে। আন্দোলনের প্রভাবে দেশের বেশ কিছু অংশে তৈরি হয় জাতীয় সরকার। উদ্দেশ্য স্বাধীন সরকার গঠন করে ইংরেজকে উৎপাটন করা, এমনই এক তাম্রলিপ্ত জাতীয় সরকার। বাংলার মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী তমলুক থানা দখলের উদ্দেশ্যে প্রধানত মহিলা স্বেচ্ছাসেবী সহ ৬,০০০ মানুষ এতে মিছিল বের করে। নেতৃত্ব দেন ৭৩ বছরের মাতঙ্গিনী হাজরা।

ভারতীয় দণ্ডবিধির 144 ধারা ভঙ্গ করার অভিযোগে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে মাতঙ্গিনী অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে এগিয়ে যান। পুলিশ তিনবার তাঁকে গুলি করে, গুলি লাগে তাঁর কপালে ও দুই হাতে, তবুও তিনি এগিয়ে যেতে থাকেন। এরপরেও বারংবার তাঁর উপর গুলি বর্ষণ করা হয়। পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। পরে মহাত্মাজির অনুরোধে জাতীয় সরকার ভেঙে দেওয়া হলেও স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল সেটি মাতঙ্গিনী হাজরা।

0: আনন্দী আহিরের কণ্ঠে। গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। দেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিতের হার দক্ষিণ পশ্চিম উপকূলে যে রাজ্যটির, সেই কেরালা, যা বর্তমানে কেরালাম। বিগত দেড় দশক ধরে ক্রমশ সংবাদ শিরোনামে উঠে এসেছে সম্পূর্ণ এক অন্য বৈশিষ্ট্যের কারণে। বাইরে থেকে দেখলে কেরালার আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই লাগে, কিন্তু ভিতরে ঢুকলেই আপনাকে বাসিন্দারাই অবাক করে দেবে। যেদিকেই তাকান সেদিকেই যমজ মানুষের ছড়াছড়ি। কি আশ্চর্য, তাই না? এই কারণেই এই ছোট্ট শান্ত গ্রাম কোডিনহেকে সারা দেশ চেনে টুইন টাউন হিসেবে। জাতীয় গড়ের চেয়ে যমজ শিশু জন্মের হার অনেক বেশি হওয়ার সুস্পষ্ট সায়েন্টিফিক রিজন আজও সামনে না আসায় কেরালার মাল্লাপুরম জেলার এই গ্রামের মানুষ আজও রহস্যাবৃত তকমাতেই মোড়া। জার্নাল অব অ্যাপ্লাইড ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সেসের প্রকাশিত গবেষণায় জানা যায়, 2000 সংখ্যা বিশিষ্ট জনসংখ্যা বিশিষ্ট কোডিনহেতে প্রতি হাজারটি জন্ম নেওয়া শিশুর পঁয়ত্রিশ জন যমজ, যেখানে দেশে এই আর চারজন, বিশ্বে আটজন। 2011 থেকে ষোলোই পাঁচ বছরের ব্যবধানে 60 জোড়া যমজের জন্ম হয়। তারপরেও প্রতি বছর এই হার ক্রমবর্ধমান। যে সকল মহিলারা গ্রামের বাইরে বিয়ে করেন, বহিরাগত যেসব পুরুষ এই গ্রামের মহিলাকে বিয়ে করেন, অথবা এখানের পুরুষ বহিরাগত মহিলাকে বিয়ে করে নিয়ে আসেন, সেসব ক্ষেত্রেও যমজ জন্মের ঘটনা এই সমগ্র বিষয়টিকে আরও জটিল ও ধোঁয়াশাপূর্ণ করে তুলেছে। স্থানীয়দের কারো বিশ্বাস স্থানীয় দেবতার আশীর্বাদ, কারো মত জল হাওয়া পরিবেশে রয়েছে কোনো বিশেষ বা দৈবিক গুণ, এই সাংস্কৃতিক আধ্যাত্মিক বিশ্বাসগুলি দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে এই অদ্ভুত ঘটনাকে ব্যক্তিগত ও আবেগপূর্ণ করে তোলে।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব। একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সংবাদ অনুসারে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা এবং সন্নিহিত এলাকার পূর্বাভাস, সাধারণত মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাঘুরি করতে পারে 32 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 32 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 74%।

2026 কমনওয়েলথ গেমস, যা আনুষ্ঠানিকভাবে 23তম কমনওয়েলথ গেমস এবং সাধারণত গ্লাসগো 2026 নামে পরিচিত। স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে 23 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত কমনওয়েলথ অব নেশনসের সদস্যদের জন্য এটি অনুষ্ঠিত হয়। স্কটল্যান্ডে আয়োজিত চতুর্থ কমনওয়েলথ গেমস এর আগে অনুষ্ঠিত হয়েছিল 1970-86 এডিনবরা এবং 2014 সালে গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল। 26 রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু এবং তৃতীয় চার্লসের কমনওয়েলথ প্রধান হিসেবে সিংহাসনে আরোহণের পর অনুষ্ঠিত প্রথম গেমস। ভারত এ পর্যন্ত এই প্রতিযোগিতার শেষের সময় পর্যন্ত চতুর্থ স্থানে পদক তালিকাতে উঠে এসেছে। 74টি দেশের ক্রীড়াবিদরা 11টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভারতের ভাগ্যে জুটেছে 13টি সোনা, 17টি রূপো, 9টি ব্রোঞ্জ এবং 39টি সর্বমোট পদক। ভারতের প্রথম সোনা এবছরের কমনওয়েলথ গেমসে জিতে ইতিহাস গড়েছিলেন মীরাবাই চানু। মহিলাদের 48 কেজি ভারত তুলনে সোনার হ্যাট্রিক করেছেন তিনি গোল্ড কোস্টে, বার্মিংহামে এবং গ্লাসগোতে। স্ন্যাচ 85 কেজি এবং ক্লেনেন জক 105 কেজি, সর্বমোট 190 কেজি। 190 কেজি ওজন তুলে তিনি করেছেন নতুন রেকর্ড। সাধারণত এই কমনওয়েলথ গেমস ব্রিটিশ শাসনাধীন যেগুলো উপনিবেশ ছিল সেগুলোর উপর ভিত্তি করেই এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়ে থাকে। ভারতের পদকজয়ীদের মধ্যে ঝান্ডু কুমার প্যারা পাওয়ার লিফটিংয়ে মীরাবাই চানু ভারোত্তোলন, ঋষিকান্ত সিং পুরুষদের 60 কেজি, ভারোত্তোলনে পুরুষদের 65 কেজিতে রাজা মুথুপান্ডি রূপো, শর্মিলা ধনকর প্যারা অ্যাথলেটিক্সে সোনা, সার্বেশ কুশারে অ্যাথলেটিক্সে রূপো, ভাল্লুরি অজয়বাবু ভারোত্তোলনে পুরুষদের 79 কেজিতে রূপো, ভারোত্তোলনে মহিলাদের 53 কেজিতে জ্ঞানেশ্বরী যাদব রূপো, ভারোত্তোলনে বিন্দিয়ারানী দেবী মহিলাদের 58 কেজিতে ব্রোঞ্জ, প্যারা অ্যাথলেটিক্সে শিল্লা শৈলা মহিলাদের শটপট F57 ব্রোঞ্জ, রূপো পেয়েছেন গুলবীর সিং অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটারে, ভারোত্তোলনে মহিলাদের 69 কেজিতে হরজিন্দর কৌর রূপো, দিলীপ গাভিত প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার T47 সোনা, রূপো পেয়েছেন মোহাম্মদ বসিত মোরসিং কানাথ প্যারা অ্যাথলেটিক্সের পুরুষদের 100 মিটার T47 রূপো, অ্যাথলেটিক্সে মুরলী শ্রীশঙ্কর পুরুষদের লং জাম্পে রূপো, ভারোত্তোলনে পুরুষদের 110 কেজি প্লাস রূপো লাভপ্রীত সিং, সীমা কালিরামনা অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ মহিলাদের ডিসকাস নিক্ষেপে, জুডো মহিলাদের 48 কেজিতে সোনা অস্মিতা দে, জুডো পুরুষদের 60 কেজিতে সোনা হর্ষ সিং, অ্যাথলেটিক্সে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন নিক্ষেপে রূপো, রূপো পেয়েছেন মহিলাদের 57 কেজি জুডোতে জ্যামিনী মৌর্য, তেজস্বিন শঙ্কর অ্যাথলেটিক্সে পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ, অ্যাথলেটিক্সে যশবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোতে ব্রোঞ্জ, গুলবীর সিং অ্যাথলেটিক্সে পুরুষদের 5,000 মিটারে ব্রোঞ্জ, প্যারা অ্যাথলেটিক্সে সুমান রানা পুরুষদের শটপট F57 সোনা, শুভম জুয়াল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শটপটে রূপো, অ্যাথলেটিক্স প্রবীণজিৎ রাভেল পুরুষদের ট্রিপল জাম্পে রূপো, উন্নতি শর্মা জুডো ব্রোঞ্জ মহিলাদের 58 কেজিতে বক্সিংয়ে সোনা, প্রীতি পাওয়ার জয়সমিন ল্যাঙ্গোরিয়া বক্সিংয়ে সোনা, সাক্ষী চৌধুরী প্রিয় গঙ্গাস মহিলাদের 60 কেজিতে সোনা, অরুন্ধতী চৌধুরী বক্সিংয়ে 70 কেজিতে সোনা, সচিন শিবাজ বক্সিংয়ে পুরুষদের 60 কেজিতে সোনা, বক্সিংয়ে সোনা পুরুষদের 80 কেজিতে অঙ্কুশ

Pangal. Rupo Pechen Lavlina Borgwain মহিলাদের বক্সিং এ রূপ পেয়েছেন পুরুষদের প্লাস নাইনটি কেজিতে নরেন্দ্র বেরওয়াল। ফিরে আসছি গানের উপরে।

0: এখন দৃষ্টিকোণ। এখন জানা অজানা।
1: জানা অজানায় রসিক বিজ্ঞানীদের নিয়ে চার পর্বের ধারাবাহিক কথিকা আজ চতুর্থ পর্ব। লিখেছেন অধ্যাপক

0: আর্থসারথি চক্রবর্তী। আইনস্টাইনের প্রিন্সটনের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গেছেন কয়েকজন ভারতীয় বিজ্ঞানীর দল। প্রাচীন ভারত বিজ্ঞানে যে কতটা এগিয়ে ছিল তার কথা বলতে গিয়ে তাঁরা আর্যভট্ট, বরাহমিহির প্রমুখ বিজ্ঞানী এবং সূর্য সিদ্ধান্ত, বৈদিক জ্যোতিষ গ্রন্থের বিষয় বারে বারে উল্লেখ করতে লাগলেন। আইনস্টাইন শান্ত চিত্তে এসব কথা শুনছিলেন। সবশেষে তিনি মন্তব্য করলেন, ইন্ডিয়া হ্যাজ গিভেন নাথিং। ভারতীয় বিজ্ঞানীরা আইনস্টাইনের এই মন্তব্যে চমকে উঠলেন। ভারত কিছুই দেয়নি, আইনস্টাইন কি বলতে চাইছেন? ভারতীয় বিজ্ঞানীরা তখন অবাক হয়ে এ ওর মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝে নিয়ে আইনস্টাইন এবার ঝেড়ে কাশলেন। তিনি ওদের বুঝিয়ে বললেন, নাথিং মানে শূন্য, অর্থাৎ কিনা জিরো। এই জিরো আবিষ্কার করে ভারত একটা বিরাট কাজ করেছে। ভারতে ব্রহ্মগুপ্তই সর্বপ্রথম শূন্যের সংখ্যাগত মূল্যায়ন করেছিলেন। ভারতীয় বিজ্ঞানীর দল এই কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। চার্লস ডারউইন ছিলেন ইংল্যান্ডের একজন প্রখ্যাত প্রাণীতত্ত্ববিদ। থিওরি অফ ইভলিউশন আবিষ্কারের জন্য তাঁর খ্যাতি একেবারে জগৎজোড়া। ডারউইন পড়াশুনো করেছিলেন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে স্নাতক হওয়ার কিছুদিন পরে সমুদ্রপথে বিগল জাহাজে তিনি বেশ কয়েকটি দেশ ঘুরে বেড়ান। এদের মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ আমেরিকা এবং নিউজিল্যান্ড। এইসব জায়গার বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীদের চালচলন ও জীবনযাত্রা তিনি গভীর কৌতূহলের সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন। এই অভিজ্ঞতাকে অবলম্বন করে তিনি একখানি যুগান্তকারী গ্রন্থ লিখলেন ঊনবিংশ শতাব্দীতে। গ্রন্থের নাম দ্য অরিজিন অব স্পিসিস। বই বেরোবার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে দারুণ হইচই পড়ে গেল, কারণ এই বইতে তিনি লিখেছেন মানুষের পথহারা পরমাত্মীয় হল এপ বা বানর শ্রেণীভুক্ত জীব। বাইবেলের লেখাই এযাবৎ মানুষ বিশ্বাস করে এসেছে, অর্থাৎ সৃষ্টি রহস্যের মূল কাণ্ডারি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। সেই বিশ্বাসে ভিতটাকে নাড়িয়ে দিলেন ডারউইন। ডারউইনের আবিষ্কারের বিরুদ্ধে চার্চের পাদ্রি থেকে শুরু করে বহু শিক্ষিত লোক তখন একেবারে আদা জল খেয়ে নেমে পড়ল। এইরকম গোলমেলে অবস্থা যখন চলছে, তখন একদল ছেলে মজা করবার জন্যে একটা বড়সড় কেন্নর পিঠে একটা ঘন সবুজ গঙ্গা ফরিং চাপিয়ে ডারউইনকে জিজ্ঞাসা করেছিল, আপনার তো প্রাণীবিদ্যায় জগৎজোড়া নাম, বলতে পারেন এই ক্ষুদ্র প্রাণীটার নাম কি? ডারউইন জিজ্ঞাসা করলেন, এটা চলবার সময় হাম হাম করে? ছেলেরা উত্তর দিল, হ্যাঁ তা নিশ্চয়ই করে। ডারউইন আবার জিজ্ঞাসা করলেন, প্রাণীটিকে ধরতে গেলে কি বাঘ বাঘ শব্দ করে? হ্যাঁ তাও নিশ্চয়ই করে, ছেলেরা উত্তর দিল। তাহলে প্রাণীটার নাম হামবাগ, অর্থাৎ প্রতারণা, মানে চালাকি, এই আর কি, নির্বিকার চিত্তে উত্তর দিলেন ডারউইন। প্রমথনাথ বিশি মহাশয় লিখেছেন, সূর্যালোককে বিশ্লিষ্ট করলে সাতটি রং পাওয়া যায়, যার এক প্রান্তে থাকে লাল, অন্য প্রান্তে বেগুনি, মাঝখানে অন্য রং। শুভ্র হাসিকেও যদি বিশ্লেষণ করা যায়, অনেক জাতের হাসি পাওয়া যাবে, যার এক প্রান্তে প্রচ্ছন্ন তিরস্কার, অন্য প্রান্তে প্রচ্ছন্ন অশ্রু। ওরই মধ্যে এক জায়গায় নিছক কৌতুক হাস্যও আছে। মনে হয় বিজ্ঞানীদের আপাত গম্ভীর স্ফটিক শিলার হিউমার বা হাস্যরসের বর্ণালী বিশ্লেষণ করে এর সবগুলোকেই আলাদা করে চিনে নেওয়া যায়। বিমল, বিশুদ্ধ, নির্মল হাস্যরস, নিছক কৌতুক রস, কখনো বা হিউমারের এক প্রান্তে প্রচ্ছন্ন তিরস্কার, আবার কখনো ব্যথার তাপে গলে যাওয়া প্রচ্ছন্ন অশ্রু হয়েও তা ফুটে ওঠে। হাসি থেকে যখন অশ্রু ঝরে পড়ে, তখন সেটিও একটি ঐশ্বর্য, পরম প্রাপ্তিও বটে। জানা অজানা এতক্ষণ শুনলেন রসিক বিজ্ঞানীদের নিয়ে ধারাবাহিকের চতুর্থ পর্ব। লিখেছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী।
1: 2016-তে নোটবন্দির আকস্মিকতায় দেশ জুড়ে ব্যাংক এবং এটিএম এর বাইরে নগদ টাকা তোলার লম্বা লাইনের জেরে যে তীব্র সংকট শুরু হয়েছিল, সেই কঠিন সময়ে দেশের বেশিরভাগ মানুষই অনলাইন পেমেন্ট খায় না মাথায় মাখে গোছের অবস্থা। তখন তেলেঙ্গানা রাজ্যের সিদ্দিপেট জেলার ছোট্ট গ্রাম ইব্রাহিমপুরের স্থানীয় প্রশাসন এবং গ্রামবাসীদের যৌথ সিদ্ধান্তে এই সংকটের মোকাবিলায় ভিন্ন পন্থা অবলম্বন করে সম্পূর্ণ লেনদেনের প্রক্রিয়াকে ডিজিটাল করে ফেলেন তারা, যা পরবর্তীতে গোটা দেশের কাছে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে ওঠে। এই সাফল্যে দুটি অন্যতম বিষয়, শুধু তরুণ প্রজন্ম নয়, ব্যাংকে যেতে দ্বিধা করা বয়স্কদেরও এই লেনদেনের ট্রেনিং দেওয়া হয় এবং এই ক্যাশলেস ভিলেজ হওয়ার গোড়াতেই 2016 স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেবিট কার্ড বিতরণ, দোকানে সোয়াইপ মেশিন বসানো, নগদ

জমা তোলার মাইক্রো এটিএমের ব্যবস্থা, ফলে দু টাকার লজেন্স বা হাজার টাকার মুদি মশলা কিংবা অন্য কিছু, তার সারা বিশ্বের কাছে ক্যাশলেস ট্রানজাকশন রোল মডেল। ইব্রাহিমপুর লেনদেন হয় বিনা নগদে।

ভারতী মুখোপাধ্যায়ের কণ্ঠের গানের পর শেষ করলাম সকালের আড্ডা। সবাই খুব ভালো থাকবেন আর শুনতে থাকবেন প্রতিদিন 7:35 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডা। কেমন লাগলো অনুষ্ঠান আমাদের জানাতে ভুলবেন না। আমাদের মেল আইডি mitribondhu23@gmail.com আর আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে ভি নয় বন্ধু, বি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অতিথি বিভাস চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে শেখর সমাদ্দার। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।

0: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি বিভাস চক্রবর্তী।
1: সৌম্যমিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই তিন প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্বের পরের প্রজন্মে যাদের থিয়েটারের কথা বাংলা থিয়েটারে উঠে আসে, যাদের কাজের কথা, তাদের অন্যতম হচ্ছেন বিভাস চক্রবর্তী। তার কাছ থেকে আজকে আমরা তার নাট্য জীবনের, নাট্যকর্মের, নাট্য ভাবনার অনেক কথা শুনব।
2: অভিনয়ের প্রসঙ্গে বিভাস আমি আসবো, কিন্তু তার আগে আমি একটু জানতে চাইব, এই যে 74 এই সময়টা আপনার কাছে গুরুত্বপূর্ণ খুব। এক তো হচ্ছে আপনি দূরদর্শনে যুক্ত হচ্ছেন, আর দ্বিতীয়ত হচ্ছে ওই সময় বোধহয় আপনার বাংলাদেশে এই যে বঙ্গবন্ধুর আহ্বানে সেই অনুষ্ঠানটার ব্যাপারটা, এটা যদি একটু বলেন আমাদের।
3: আসলে থিয়েটার ওয়ার্কশপে আমরা যখন নাটক করা শুরু করি 1966 থেকে, প্রথম দিকে তখন খুব আদর্শ আদর্শ ব্যাপার ছিল তো আমাদের, আমরা যে থিয়েটার গ্রুপটা করবো এটা অন্যরকম কাজ করবে, নাম দিয়েছিলাম থিয়েটার ওয়ার্কশপ, তার লোগো আমি সাজেস্ট করেছিলাম একজন শিল্পীকে, সুবোধ দাশগুপ্ত, তিনি তৈরি করে দিয়েছিলেন,
2: সুরঞ্জনা দাশগুপ্ত বাবা,
3: হ্যাঁ বাবা। তারপরে কনস্টিটিউশনটা আমি তৈরি করেছিলাম এবং আমরা ডিরেকশনের কাজ করছিলাম একসঙ্গে তিনজন, আমি, চিন্ময় রায়, নিমাই ঘোষ। এবার প্রথমে একটা নাটক এই তিনজনে করলাম, তারপর নিমাই ঘোষ সামহাও আমাদের দলটা ছেড়ে দিয়েছিলেন। তখন আমি আর চিন্ময় রায় পরপর কয়েকটা নাটক করি, সেই নাটকগুলো বিদেশি নাটক থেকে করা, একটা উৎপল দত্তর নাটক রাতের অতিথি, সেই নাটকটা করলাম আমরা হাঁড়ি ফাটিপে নাম দিয়ে। এরকম কিছু করার পরে চিন্ময় আস্তে আস্তে সিনেমার দিকে চলে গেল, তখন সর্বসম্মতিক্রমে আমি একমাত্র ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করলাম। আমার প্রথম নাটক ছিল রাজরক্ত, তারপরে চাক ভাঙা মধু। রাজরক্ত 71 সালে, চাক ভাঙা মধু 72 সালে। 74 সালে একটা প্রস্তাব নিয়ে শ্রমিক আমাদের কাছে এলেন, শ্রমিকের সঙ্গে বন্ধুত্ব,
2: শ্রমিক বন্দ্যোপাধ্যায়,
3: শ্রমিক বন্দ্যোপাধ্যায়, সেটা নান্দিকারে থাকতেই সম্পর্ক তৈরি হয়েছে আমাদের বন্ধুত্বের এবং তারপর থেকে কন্টিনিউ করেছে, আজও পর্যন্ত আমরা বন্ধু। তো সেই শ্রমিক বন্দ্যোপাধ্যায় বললেন যে, শ্রমিক বন্দ্যোপাধ্যায় দাদা তখন কালচারাল অ্যাটাশে বাংলাদেশে,
2: সুব্রত বন্দ্যোপাধ্যায়,
3: সুব্রত বন্দ্যোপাধ্যায়, রাইট। তো বললেন যে, দাদা বলছিল যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আয়োজন হচ্ছে বিরাট, দুই বাংলার শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী সবাইকে নিয়ে একটা বিশাল মহাসম্মেলন হচ্ছে, তা এখান থেকে অন্যরা যাচ্ছেন অনেকেই, নাটকের দল একটা ব্যবস্থা করে দিতে বলেছে আমাকে, তা আমার মনে হচ্ছে আপনাদের যে চাক ভাঙা মধু, রাজরক্ত, সেই দুটো যেতে পারে, এবং একটা নতুন দল, অল্প বয়সীদের দল গেলে ভালো হয়, পারবেন তো? আমরা তো লাফিয়ে উঠলাম, পারবো মানে, যাই হোক। তারপরে আমরা ওই গিয়েছিলাম ওখানে, ওই ওই আমার বাংলাদেশে প্রথম যাওয়া। আর বাংলাদেশেও তখন মানে থিয়েটার আন্দোলনটা, থিয়েটার আগে থেকেই হচ্ছে,
2: ওই সময় বেশ ফুলে ওঠে,
3: ওই সময় বেশ একটা নতুন জাগরণ হয়েছে তো, একটা স্বাধীন বাংলাদেশে সব দিক থেকে একটা জাগরণ হয়েছে, তারাও নতুন থিয়েটারের প্রতি তারাও আকৃষ্ট, তারাও করতে চান এরকম। সেইখানে আমার মনে বাংলা একাডেমি, পুরনো বাংলা একাডেমি, এখন যে বাংলা একাডেমি আছে সেই প্রাঙ্গণ নয়, পুরনো বাংলা একাডেমির প্রাঙ্গণে সেই সম্মেলনটার আয়োজন হয়েছিল, কবি, সাহিত্যিক, শিল্পীরা গিয়েছিলেন। তো সেইখানে দুদিন পরপর চাক ভাঙা মধু এবং রাজরক্ত হয়েছিল, এবং মনে আছে যে এত লোক ভেঙে পড়েছিল সে নাটকগুলো দেখার জন্যে, যে শোয়ের শেষে চিৎকার করে বলছে, কাইল দুইটা, কাইল দুইটা, কাইল দুইটা,
2: কাইল দুইটা মানে,
3: হ্যাঁ, কাইল দুইটা মানে হচ্ছে আগামীকাল যেটা হবে, দুটো শো করতে হবে,
2: দুইটা শো,
3: দুইটা শো,
2: এনকোরের মতো,
3: এনকোরের মতো, একটা শোতে কুল হবে না, এটা বলছিল। আর আমার নিজেরও একটা কথা মনে আছে, এটা খুব হাততালি হয়েছিল, সেটা হচ্ছে আমি বলেছিলাম, আমি আজ এমন একটা দেশে এসেছি যে দেশের রাষ্ট্রভাষা আমার মাতৃভাষা, এই এটাতে খুব একটা ইমোশনাল হয়েছিল। এটা বাংলাদেশের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক হয়ে গেল। তা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মানে আমরা যারা গিয়েছিলাম থিয়েটার ওয়ার্কশপের সদস্যরা,

0: এবং ওখানকার অনেক শিল্পীর সঙ্গে শিল্পী মিলে একটা পার্টির আয়োজন করেছিলেন, সেখানে আমরা গিয়েছিলাম। করুণা বৌদিও ছিলেন, করুণা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানকার বিরাট
1: শিল্পী,
0: তা উনিও ছিলেন। তো সুব্রত দার স্ত্রী, তো সুব্রত দার মাও ছিলেন, শমিক সুব্রত মাও ছিলেন ওখানে। তা সেই তখনই অনেকের সঙ্গে পরিচয় হলো, থিয়েটারের অনেকের সঙ্গে। পরবর্তীকালে আলী জাকের, মামুনুর রশিদ, রামেন্দু মজুমদার পরবর্তীকালে যারা বন্ধু হয়ে গিয়েছিলেন আমাদের, তো এইটা একটা স্থায়ী একটা সম্পর্ক থিয়েটারের ক্ষেত্রে।

0: হলো এবং তখন ওই রকম টিকিটের দাম আমরা তো ভাবতেই পারিনি, 500 টাকার টিকিট
1: আচ্ছা
0: এইসব কলকাতায় তখন আমরা ভাবতেই পারতাম না, 500 টাকার।
1: 79 সালে 500 টাকা টিকিট মানে সাংঘাতিক
0: সাংঘাতিক। তারপরে ওইখানে আবার
1: 79
0: তারপরে ওইখানে আবার হায়দার বলে একজন ছিল চট্টগ্রামের থিয়েটার করতো, তো হায়দার বললো আমরা চট্টগ্রামে নিয়ে যাব, তোরা বললো চট্টগ্রামে নিয়ে যাবে ঠিক আছে, তোমরা যদি ব্যবস্থা করো পুলিশ পারমিশন টারমিশন যদি ঠিকঠাক করো, কারণ আন্তর্জাতিক সম্পর্ক তো সেখানে এগুলো ক্লিয়ারেন্স থাকা দরকার, তো ও ঠিক ম্যানেজ করে দিল এবং ওইখানে গিয়েছি, ওখানেও করলাম। ফিরে আসার পরে আমাদের কিন্তু ঢাকা আসো করার কথা ছিল না,
1: আবার করলাম,
0: তখন বলো আবার করতে হলো আমাদের, আবার করতে হলো, এতটাই ডিমান্ড হয়েছে।
1: আমি সুমনের মুখেও শুনেছি, আমার একটা খুব নিজের ব্যক্তিগত কৌতূহল আছে, এই প্রশ্নটা আপনাকে এর আগে কেউ কখনো করেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আপনি ধরুন নাট্যকারের সন্ধানে ছবি চরিত্রে অভিনয় করলেন, পরে মঞ্জুরিয়ামের মঞ্জুরিতে তাপস করলেন, তারপরে যখন থিয়েটার ওয়ার্কশপ হলো তখন রাজরক্তে আপনি দ্বিতীয়, প্রথম ছিল রাজা সাহেব, দ্বিতীয় তার যে চালা সেই পার্টটা করলেন, সে তখন সে বিখ্যাত সানগ্লাস পরা দাড়িওয়ালা সেই ছবিটা, চাক ভাঙা মধুতে সেই অবিস্মরণীয় জটা, তারপরে অনেকগুলো নাটকে আপনি আর অভিনয় করলেন না, ফিরে এলেন পরে পরে সোয়াইক গেল যুদ্ধতে সোয়াইক, এইসব চরিত্র মানে চাক ভাঙা মধুর জটা, সোয়াইকের সোয়াইক, রাজরক্তের ওই চরিত্রটা, এইরকম সমস্ত লোভনীয় চরিত্র যারা অভিনয় করতে চায় তাদের প্রত্যেকের কাছে তো অসম্ভব লোভনীয় সব চরিত্র, এই সব চরিত্রগুলো আমি মাধব মালিনী চিত্র সূত্রধার করেছেন সেটার কথাও বলছি, এইগুলো অনায়াসে করার পর আপনি অভিনয় ছেড়ে দিলেন কেন?
0: অভিনয় ঠিক ছাড়িনি, ব্যাপারটা হচ্ছে কি থিয়েটারটা যেরকম আমার একটা চয়েস ছিল ঠিক তেমনি থিয়েটারের মধ্যে আবার আমার চয়েস ছিল ডিরেকশন, যে আমি ডিরেক্টর হব। আমার ছোটবেলা থেকে একটা কমপ্লেক্স ছিল যে আমি বেঁটে একটু রোগা এবং ঠিক সেই স্টেজ পার্সোনালিটি যাকে বলে সেটা হয়তো সব রোলে মানাবেও না আর সব রোল করতেও পারবো না হয়তো, সেই জন্যে আমার মনে হয়েছিল যে যেটা স্যুট করে আমাকে আমি ডিরেক্টর, তো একটা সুবিধে যেরকম দাঁড়িয়ে অভিনেতার দাঁড়িয়ে রাখা উচিত নয়,
1: জমি ফাঁকা রাখতে,
0: জমি ফাঁকা রাখতে হবে, যে কোনো মেকআপ দিতে হতে পারে এখানে, সেই জন্যে ওটা খালি রাখতে হবে, কিন্তু আমি যেহেতু ডিরেক্টর ছিলাম আমি যেটা মানাবে না নেবই না, সেটা যেখানে দাঁড়িয়ে কাটতে হবে সেরকম রোল নেবই না, সেই সেই প্রিভিলেজটা নিতাম আর কি আমি, তো সেই জন্যে আমি ওইটা একটা ছিল। আর দ্বিতীয় ছিল যে ঠিকঠাক চরিত্র নির্মাণ করতে গেলে যে সময়ের দরকার, যে অধ্যবসায়ের দরকার, যে অনুশীলনের দরকার, ডিরেকশনের কাজটা সামলে এটা একটুখানি বেশি ভার,
1: মানে পরিচালক অভিনেতা হলে
0: পরিচালক অভিনেতা ভার বলে মনে হয়, যে কোনটাতেই হয়তো সবটুকু জাস্টিস করা যাবে না। এর সপক্ষে আমি একটা ইয়ে বলতে পারি যে আমাদের এখানে অনেক ডিরেক্টর নিজেরা অভিনয় করেছেন কিন্তু
1: বেশিরভাগ অভিনেতা
0: কিন্তু আমি বলছি যে উৎপল দত্ত কিংবা সৌম্যমিত্র কিংবা অজিতেশ ছাড়া যারা এই কাজ করেছেন তারা কিন্তু খুব একটা মানে নিজের কি বলবো নিজেকে রিপিট করেছেন অনেকটা, অনেকটাই নিজের স্টাইল, নিজের ভঙ্গি, নিজের বাচন, নিজের শারীরিক অভিনয় সবটাই কিন্তু একটু যেন বোঝা যায় নতুনত্বের কোনো স্বাদ নেই। আমার আবার নতুনত্বের প্রতি একটা আকর্ষণ, সে নাটকের দিক থেকেও সবসময় আমি চেয়েছি যে তার নাটকের নির্মাণ কৌশলই হোক কিংবা যে সমস্ত নাটকের এলিমেন্টস সেগুলোর ব্যবহারই হোক, সব দিক থেকে আমার এই নাটকটার সঙ্গে যেন ওই নাটকের কোনো সাদৃশ্য না থাকে। যেরকম মাধব মালঞ্চি করার পরে অনেকে বলেছিলেন আপনি আরেকটা ওরকম নাটক করুন, আমি না আরেকটা করবো না, এই জন্যেই যেটা আগে করে ফেলেছি বলে আমি নিজেকে রিপিট করব না। ঠিক তেমনি অভিনয় যাতে রিপিট না হয়, যেরকম আমি একটা নাটক করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যেটা পরে নন্দীপটে করলুম আমি, যেটা হচ্ছে মৃত্যু না হত্যা যে আগন্তুকের যে পার্টটা সেটা যদি আমি করতাম না অনেকটা সোয়াইক গেল যুদ্ধের সোয়াইকের একটা ছাঁচ এসে যেত, যার জন্য আমি করলাম না, যে আমি রিপিট করতে চাই ওই তো সোয়াইকে দেখেছি ওই অ্যাক্টিং ঠিক আছে ওইটা করেছি
1: না, সেটা কি এই কারণে না যে আপনি অভিনয় খুবই কম করেছেন এবং খুব রিমার্কেবল অভিনয় করেছেন, ফলে তো লোকের মনে ওইটাই তো থেকে যাবে, আপনি যদি 10টা নাটক না করেন দুটো করেন তার মধ্যে দুটো রিমার্কেবল কাজ করেন।

0: যাই করবেন তখন ওটির কথা মনে পড়বে আমাদের।
1: হ্যাঁ সেই সেইটাই সেই সেই জন্যে আমি বলি না আমার বেশি করা উচিত, আর আমি খুব একটু উচ্চাকাঙ্ক্ষী কম আর কি, মানে উচ্চাকাঙ্ক্ষা ওই অর্থে উচ্চাকাঙ্ক্ষা নেই নিজেকে।
0: তাহলে আমি এখান থেকে আর
1: আমি আমার বরঞ্চ আমার খারাপই লাগে, আমাদের এখানে ডিরেক্টরকে অভিনেতা হতেই হবে এটা কেন? ব্রেক তো অভিনয় করতেন না, সব ডিরেক্টর তো অভিনয় করে না, বিদেশে আমরা দেখেছি তারা ডিরেকশন দিয়ে গেছে, তাহলে আমি কেন ওই একই পথ নেব যে ডিরেক্টর অ্যাক্টার সবসময় ডিরেক্টর অ্যাক্টার ডিরেক্টর অ্যাক্টার ডিরেক্টর অ্যাক্টার নাই করলো। আমার নামে প্রোডাকশন হচ্ছে, ইয়ে হচ্ছে, আর কি চাই? সেটা যদি ভালো হয়, অন্যরা যদি ভালো অভিনয় করে সেই প্রোডাকশন যদি ভালো হয়, সেটা তো আমার কৃতিত্ব।
0: এই প্রসঙ্গটাতে আপনার সঙ্গে এটা যুক্ত করতে চাইছি, মানে তাতে কি কোথাও দর্শক হিসেবে আমরা একটু বঞ্চিত হলাম আপনি অভিনয় বেশি করলেন না বলে?
1: এটাই ভালো লাগছে যে দর্শকরা বলছে যে আর কেন করলেন না, এই যে বলছে একটু বিদায় হন এরকম না বলে যে বলছে আর কেন করলেন না, এইটা শুনতে ভালো লাগছে বেশি।
0: আচ্ছা কিন্তু এবার অন্য প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি পরিচালক হতেই চেয়েছেন, পরিচালকের কাজই করেছেন নানা রকমের কাজ, আপনার নির্দেশনার কাজ বিরাট ইতিহাস, সেটা নিয়ে প্রচুর লেখা হয়েছে, আমরা অনেক সময় সেগুলো নিয়ে প্রচুর কথা বলেছি। সোয়াইক টোয়াইকের পরেও আপনি একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, সেটা হচ্ছে লাইফ অফ গ্যালিলিও অবলম্বনে, গ্যালিলিওর জীবন, তাতে শম্ভুমিত্রের সঙ্গে আপনার দৃশ্য, মানে ওই দৃশ্যটা তো ওই নাটকের খুব গুরুত্বপূর্ণ দৃশ্য, সাগ্রেদোর সঙ্গে গ্যালিলিওর যে দৃশ্যটা, আমি যেহেতু বহুরূপীতে ছিলাম তখন আমাদের গ্যালিলিও হচ্ছিল, তখন সাগ্রেদো করতেন কালীপ্রসাদ ঘোষ, অমর গাঙ্গুলি করতেন গ্যালিলিও, ফলে আমি তো ওই দৃশ্যটাতে কি আছে জানি, আপনাদের তো আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ওই এই দৃশ্যটা অভিনয় করা বা সাগ্রেদো অভিনয় করা এবং সৌম্যমিত্রকে সহশিল্পী হিসেবে পাওয়া, এই এক্সপিরিয়েন্স কেউ এখনো পর্যন্ত বলেনি এখানে একটা থাকুক রেকর্ডে।
1: না ব্যাপারটা হচ্ছে যে যে আমি কি ভালো করতে পেরেছি এই নিয়ে সংশয় আছে, কারণ প্রথমত
0: আপনি ইতিমধ্যে ব্রেক করে ফেলেছেন অনেকগুলো।
1: হ্যাঁ সেটা করেছি, সংশয় আছে এই কারণে যে শম্ভুদার সামনে দাঁড়িয়ে অভিনয় করছি আমি কি যথাযথ অভিনয় করতে পেরেছি, কারণ দুর্ধর্ষ অভিনেতার পাশে করলে অনেক সময় ম্লান দেখায়, কি দেখিয়েছিল আমি জানি না, আমি নিজে বলতে পারবো না, কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন নিজের মধ্যে আমার অবশ্যই ছিল আছেও সবসময়।
0: কোনো এক্সপিরিয়েন্স
1: খুব সুন্দর ভালো, যে শম্ভুদা চোখে কম দেখতেন কিন্তু যখন অভিনয় করেন মনে হয় ওর মতো চক্ষুষ্মান, মানে আমাদের কেউ নই সেটা মনে হয় যখন অভিনয় করেন, কিন্তু অন্ধকার হয়ে যেত, সিনটা শেষ হয়ে যেত, তখন আমার দায়িত্ব ছিল শম্ভুদাকে হাতে করে উইং দিয়ে ভেতরে নিয়ে যাওয়া, এইটা আমার খুব থ্রিলিং লাগতো, কাকে নিয়ে যাচ্ছি, শম্ভুমিত্রকে হাতে করে নিয়ে যাচ্ছি, এটা একটা দারুণ থ্রিলিং লাগতো। কিন্তু ওই অভিনয়ের কথা আবার একটু ঘুরে আসছি, যে আমি যখন রিহার্সাল দিচ্ছিলাম তখন আমার ডিরেক্টরের কিন্তু আমার অভিনয় খুব পছন্দ হয়েছে, বেনেভিৎসের পছন্দ হয়েছে, সেটা পরেও টের পেয়েছি, পরে যখন এই নাটক নিয়ে উনি আলোচনা করেছেন আমার প্রতি যে ওনার একটা পক্ষপাতিত্ব সেটা উনি দেখিয়েছেন, কিন্তু সবার যে খুব ভালো লেগেছে আমার তেমন মনে হয়নি।
0: মানে আপনার অভিনয় অনেকের ভালো লাগেনি এরকমটা আপনার মনে হচ্ছে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা কেন সেটা?
1: কারণ সেই ওয়ার্মটা যেটা তুমি যেটা বললে যে সবাইকে কিংবা চাকভাঙা মধুতে কিংবা
0: রাজরক্ত না, আমি যেটা গ্যালিলিওর জীবন প্রসঙ্গে আরেকবার ঘুরে আসছি এই জন্যে যে ব্রেক্সটের অভিনয় রীতি ঠিক কি হবে, এ নিয়ে নানান বিতর্ক আছে, পণ্ডিত মহলে আছে, সমালোচক মহলে আছে, আপনি যে ব্রেক্সগুলো করেছেন বিশেষত সবাইক, তার আগে অন্যান্য নাটকও আছে দু একটা, সোয়াইকের যে পুরো প্যাটার্নটা, মানে তার কাহিনীও এবং তার মধ্যে ব্রেক্সের ওই যে টিপ্পনী, এই চ্যাপলিনীয় যে ভঙ্গিটা, যেটা আপনাকে ভীষণ স্যুট করেছিল।
1: এখানে আমার একটা কথা আছে, একজন আমাকে চ্যাপলিনীয় অভিনয়ের জন্য খুব গুণগান করেছে, আমি বলেছি চ্যাপলিন হচ্ছে গিয়ে ফিজিক্যাল স্ল্যাপস্টিক অভিনয়, আর এটা হচ্ছে ভার্বাল স্ল্যাপস্টিক, কথার মজা, কথা বলার মজা, মানে চ্যাপলিনের শারীরিক অভিনয়টা হচ্ছে আসল, কারণ ওখানে তো
0: বেশিরভাগ ছবি তো মিউট, মানে সেই শব্দহীন,
1: হ্যাঁ শব্দহীন, সুতরাং এইখানে চ্যাপলিনের সঙ্গে ওই তুলনা হয় না, কিন্তু বলতে হবে যে শব্দহীন নয় চ্যাপলিনের মতো,
0: সাইলেন্ট,
1: এমনি এমনি ফিজিক্যাল অ্যাক্টিং রয়েছে তার মধ্যে,
0: সেটা ছিল
1: ছিল
0: মনে আছে, আমরা তো কম বয়সে দেখেছি তাও মনে আছে। না আমি বলছি শম্ভুমিত্রের যে গ্যালিলিওর ভূমিকায় অভিনয়, এটা নিয়ে একটা স্পষ্ট সমালোচনা হয়েছিল যে এটা ব্রেক্সটীয় অভিনয় নয়, এটা আরিস্তটলীয় অভিনয়,

0: আর এম্প্যাথি ক্রিয়েট করছে।
1: এটা মূলত সম্ভুদার অভিনয় নিয়ে কথাটা হয়েছিল, এটা ছড়িয়েছিল যেহেতু ডিরেক্টর নিজে খুব একটা খুশি
0: ছিলেন না।
1: এখন এইটা নিয়ে অনেক কথা আছে, খুশি ছিলেন না সেটাই ঠিক কিনা, মানে অনেকে এটা তীব্র প্রতিবাদ করেছে, অনেক লেখালেখি হয়েছে, আমি মানে কোনোটারই সমর্থক নই। আবার নানা মত হতে পারে একটা অভিনয় নিয়ে, কিন্তু এটা রামকৃষ্ণ ভট্টাচার্য এটার একটা খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন। রামকৃষ্ণ
0: ভট্টাচার্য
1: উনি বলছেন যে ওকে আমাদের ভালো লাগা উচিত নয় এই নাটকটা দেখে, ওর প্রতি ঘৃণা হওয়া উচিত, চার্চের কাছে আত্মসমর্পণ করে বিজ্ঞানের গতিপথ রুদ্ধ করেছে এবং ওর সেই মহত্ব যেটা দেখানো হয় সেটা ঠিক নয়। কিন্তু এখানে একটা প্রশ্ন উনি বলেছেন ও যদি একটা সাধারণ বিজ্ঞানী হতো আর সাধারণ বিজ্ঞানী যদি এই কাজটা করতো তাহলে কিন্তু এটা হতো, কিন্তু গালিলিও বাই দ্যাট টাইম তার পেছনে একটা হ্যালো তৈরি হয়েছে, সেই হ্যালোতে দাঁড়িয়ে লোকটা তাকে আমরা দেখছি সে করছে, তখন তার যা করছে সেটা ভালোর জন্যই করছে আমরা ধরে নিচ্ছি, সুতরাং তার প্রতি আমাদের সিম্প্যাথি, তার প্রতি আমাদের সমর্থন, তার প্রতি বিরূপ সমালোচনা নয়, চরিত্রটা অভিনয়টাও ঠিক হচ্ছে, চরিত্রটাও ঠিক হচ্ছে, এইটা ধরে নিয়েছে। এইটা হচ্ছে রামকৃষ্ণ ভট্টাচার্যের এক্সপ্লেনেশন। তা আমি দেখলাম যে গালিলিও আরেকটা অভিনয় অঞ্জন করলো, অঞ্জন কিন্তু ওই ব্যাপারটা করলো, গালিলিওকে নামিয়ে এনেছে একটা সাধারণ লোকের পর্যায়ে, প্রায় ব্যক্তি সে মানুষ হিসেবে সাধারণ মনে হচ্ছে তাকে, সে কতগুলো বিশ্রী মুদ্রা দোষেরও
0: সৌম্যমিত্র তো সেটা কর্মেনি না।
1: এই এই হচ্ছে এইখানে হচ্ছে মূল গণ্ডগোলটা।
0: আমি এটাই বলতে চাচ্ছি আপনি একটা ব্রেক করার সফল পরিচালক এবং অভিনেতা, সেই জায়গা থেকে আপনি ব্রেক্সিটের একটা চরিত্র করছেন, সেখানে আপনার আরেকজন ক্লাসিক্যাল অ্যাক্টর তার সঙ্গে আপনি অভিনয় করছেন, এই দুটো ব্লেন্ডিংটা আপনি পরিচালকের দৃষ্টি থেকে এখন অভিনেতা বিভাস চক্রবর্তীকে ব্যাখ্যা করুন।
1: হয়তো তুমি ঠিকই বলেছ, হয়তো ঠিকই বলেছ, স্বীকার করছি ঠিকই, এই দিকটা ভাবিনি আমি।
0: হ্যাঁ, মানে পরিচালক বিভাস চক্রবর্তী যদি অভিনেতা বিভাস চক্রবর্তীকে ক্রিটিক করেন গ্যালারিয়া সাগ্রাদোতে তাহলে কি বলবেন?
1: হ্যাঁ সেইটা, সাগ্রাদো মনে হয় এক্সেলেন্ট কিছু হয়নি, কিন্তু ঠিকঠাক হয়েছে মনে হয়েছে, ঠিকঠাক হয়েছে। এই প্রথম আমি নিজের অ্যাক্টিং নিয়ে কমেন্ট করলাম আর কি।
0: যাক, এটা আমি বার করে আনতে পারলাম, আমার কৃতিত্ব এইটুকু। এবারে আমরা আমি নির্দেশনার খুব বিস্তারে যাচ্ছি না, তাহলে আরো অনেকগুলো এপিসোড লাগে। আমি বলছি সেই ফুল ফুটুক না ফুটুক যখন একার যে সংক্ষিপ্ত রূপ, এটি আপনার প্রথম বোধহয় পরিচালনার হাতে খড়ি নাকি?
1: না হাতে খড়ি না, তার আগে ওই কতগুলো ছোট নাটক করেছিলাম, চেকভের একটা ফার্স্ট করেছিলাম, প্রস্তাব ওইটা করেছিলাম,
0: আর রুদ্রদার সঙ্গে বোধহয় এইটা
1: রুদ্রর সঙ্গে, রুদ্র ওটা তুমি দেখেছ সংক্ষিপ্ত সংস্করণ নয়, ওটা হচ্ছে গিয়ে ওয়েস্কারের দ্য রুটসের শেষ
0: অংশটুকু,
1: শেষ অংশটুকু শেষ দৃশ্য।
0: আচ্ছা,
1: ওইটা অবলম্বনে রুদ্র বাংলা করেছিল ফুল ফুটুক না ফুটুক, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার লাইন নিয়ে। সেইটা তখন একটা ওয়ান অ্যাক্ট প্লে স্কিম করেছিলেন অজিতেশ, যে দলের অন্যান্যরাও নাটক করুক, ডিরেকশনে হাত পাকাক, এবং সেই জন্য প্রত্যেককেই বলেছিলেন যে তোমরাও নাটক করো, 3 মাস অন্তর অন্তর এই নাটকগুলো নিয়ে একটা প্রদর্শনী হবে। তো সেইটাতে আমার আর রুদ্রর ভাগে পড়েছিল ওইটা করা, দুজনে মিলে করার, সেই আমরা জয়েন্টলি করেছিলাম।
0: আর আপনার একেবারে 2022 সালে অন্ধকারের উৎস হতে এই দীর্ঘ আপনার নির্দেশকের যে জার্নি, একটা বিরাট জার্নি মানে, কিন্তু এইটা প্রায় আমাদের কাছে সবসময় এটি আলোচনার বিষয় হয়, নির্দেশক বিভাস চক্রবর্তীকে নিয়েই আলোচনা হয়, কারণ এই যে আপনি বললেন আপনার সবসময় নতুন কিছু করার ইচ্ছে, আপনি একমাত্র পরিচালক যিনি কখনো রিপিট করেননি একটা প্রোডাকশন থেকে একটা প্রোডাকশনে সরে সরে নতুন নতুন নতুন নতুনভাবে চলে গেছেন আর কি, মানে বেশিরভাগ ডিরেক্টরও তো একটা সেফ জোনের মধ্যে চলে আসেন, আপনি চ্যালেঞ্জ করতে করতে গেছেন নিজেকেই। কিন্তু আমার যেটা বক্তব্য যে আমরা কি লক্ষ্য করতে ভুলে যাই যে আপনি খুব বেশি পরিমাণ না হলেও বেশ কিছু মৌলিক নাটক লিখেছেন, নাটকে রূপান্তর করেছেন বিদেশি নাটকের, এবং 26-27টা নাটকে অভিনয় করেছেন, এটা তো হিসেব বলছে আমার।
1: আচ্ছা,
0: দূরদর্শনে বেশ কিছু কাজ করেছেন, অভিনয়ের কাজ এবং প্রযোজনার কাজ তো বটেই,
1: ওটাই তো কাজই ছিল।
0: হ্যাঁ, স্ক্রিপ্ট লিখেছেন, বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন তার মধ্যে মৃণাল সেন আছেন, তপন সিনহা আছেন, তরুণ মজুমদার আছেন এবং পূর্ণ

0: আনন্দপত্রী আছেন, মানে আমার বলতে ভালো লাগছে যে আমরা একটা ব্রাত্য নাটকে অভিনয় করি আপাতত, এইভাবে দুজনের দেখা হয়ে থাকে। ওই নাটকটা শুরুতে আমি আসলে সময়টা বোঝাবো বলে কিছু সিনেমার মন্টাজ ব্যবহার করি, সেখানে আমি ছেঁড়া অংশ করে একটা মন্টাজ ব্যবহার করি যেখানে আপনার সেই যৌবনের বিভৎসকর থেকে দেখা যায় যে চায়ের দোকানে পকেট থেকে পিস্তল বার করে বলছে লাগবে আছে আরো, এই সংলাপটা আপনার গলায় প্রত্যেক
1: সময় আমার একদম খারাপ লেগেছে
0: তাই।
1: হ্যাঁ, কেন পুনেন্দু যে কেন আমাকে ওই রোলে বাছিল, একটা মাস্তা নিয়ে যাচ্ছে, সে খুব একটা আমার নিজের নিজেকে হাস্যকর মনে হচ্ছিল।
0: আচ্ছা, যাক এই ছবিগুলো করেছেন, তারপরে সমীর ভঞ্জ আপনার বন্ধু ছিলেন, তার সঙ্গে ব্যাপিকা বিদায়ের চিত্র
1: স্ক্রিপ্টটা করেছে।
0: এই এতগুলো দিক যে লোকের নজরে এলো না, এমনকি বেতারেও আপনি কাজ করেছেন?
1: আমার কয়েকটা প্রোডাকশন হয়েছে
0: আর
1: বেতারের আমন্ত্রণে, আমি কিন্তু বেতারের শিল্পী নই।
0: বেতার না, বেতারে আপনি তো অভিনয়ও করেছেন।
1: না, বেতারের শিল্পী হিসেবে আমি করিনি, কারণ আমি তো অডিশন দিইনি।
0: আচ্ছা না, কিন্তু অডিও নাটকে আপনার অভিনয় আছে, আমি হিরু ডাকাতে আপনার অভিনয় শুনি, দারুণ, খুব ভালো লেগেছে। এই যে এতগুলো দিককে আপনি আর নজর করলেন না, বা আপনি নজর করলেন না নাকি আমরা নজর করলাম না সেটা পরের কথা, কিন্তু আপনি হাইলাইট করতেও চাইলেন না কখনো?
1: না, হাইলাইট করতে চাইনি আমি কোনোদিনই নিজেকে হাইলাইট করার, এটা তো আমি পরিপন্থী
0: না। নাটক লেখা অন্তত
1: সেই ব্যাপার হচ্ছে কি, নাটকের যদি তুমি সামনে আসতে চাও ফিল্মের মতো মিডিয়ামে, তাহলে তোমায় নিয়মিত ফিল্ম করে যেতে হবে, এইটা ঘটনা। একটা দুটো করলে, পাঁচটা করলে করলে এটা হলো না। আর আমাদের সময় ছিল কি, আমরা যারা থিয়েটার করতাম তাদের কাছে ফিল্মটা গৌণ ছিল, মুখ্য ছিল না, বুঝতে পেরেছো? আমরা কখনোই ফিল্ম করার জন্যে হামলে পড়তাম না, কখনোই না। এখন যারা করছে তারাও যে হামলে পড়ছে সেটা বলছি না আমি, কিন্তু একটা আছে তো সিনেমাতে চান্স পেলে একটা আলাদা হয়, যেরকম আমাদের অজয় সিনেমাটা করবে বলে সিনেমা
0: থিয়েটারটা
1: ভেরি গুড অ্যাক্টর অন স্টেজ, নাট্যকারের সন্ধানে ছোট ছোট চরিত্রে, ও আমাদের বয়সী ছেলে তখন, বাবার পাঠ করতো, কি অসাধারণ অভিনয় করতো বলে বোঝানো যাবে না অজয়। এবং অজয় কয়েকটা সিনেমাও করেছে, সুপ্রিয়া টুপ্রিয়া
0: অনেক ছবি করেছে
1: সঙ্গে, ওটা একটা অন্য জিনিস। ও কিন্তু সিনেমা করবে বলেই কিন্তু থিয়েটারটাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, না হলে করা যায় না, দুটোকে সমান গুরুত্ব দিয়ে করলে হয়তো হয় না, সবাই তার উৎপলদত্ত নয়, এটা ঘটনা। অজিতের সুখী ফিল্ম ক্যারিয়ারটা তেমন ব্রাইট
0: না, করতে পারলেন না,
1: করা হয়নি। তো সেই জন্য বলছি যে আমার ওইটা ইয়ে ছিল না, দেখলে না, আমি নাটকেই অভিনয় করেছি কম, যার কারণটা বললাম তোমাকে ব্যাখ্যা করে, যে হয়তো আমি ডিরেকশনের ব্যাপারে জাস্টিস করতে পারবো না, আমার যা ক্ষমতা তার উপর বাড়তি চাপ হয়ে যাবে, ফিল্ম তো দূরের কথা, চেষ্টা করিনি আমি। কিন্তু ওরা তখন আমাদের থিয়েটার থিয়েটার দেখতেন, এই যে বড় বড় ডিরেক্টর মানিক দা, মৃণাল দা, তপন দা, এসব থিয়েটার দেখতেন আমাদের নিয়মিত, তাদের পছন্দ অনুযায়ী তারা ডেকেছেন, যখন আমাদের মতো লোককে ডেকেছেন করেছি, সেই সুযোগটা গ্রহণ করেছি, এছাড়া কিছু না।
0: বিভাস চক্রবর্তীর অভিনেতা এবং নাটককার যে পরিচয়, সেইটির কথা আমরা শুনব আরো এই পর্ব, তাহলে আপাতত এই পর্যন্তই।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন বিভাস চক্রবর্তী, আলাপচারিতায় ছিলেন শেখর সমাদ্দার, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার।
3: অতিথি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এই অনুষ্ঠানে শুনছিলেন বিভাস চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন শেখর সমাদ্দার। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতারে রাগ বিভাস পরিবেশন করে শোনাবেন রাহুল চট্টোপাধ্যায়। তবলায় সহযোগিতা করবেন তরুণ রায়। সেতারে রাগ বিভাস, শিল্পী রাহুল চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। বিভাস রাগে সে তার পরিবেশনা করলেন রাহুল চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন তরুণ রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার।

আর সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

নমস্কার। মৈত্রীর এপার বাংলার এবং ওপার বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে নমস্কার জানিয়ে, মিষ্টি সকালের মন ভালো করার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মনের মতো গান অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত এই অনুষ্ঠানে, এবং আজ রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু আমি, পুনম বাগ। আচ্ছা, ওপার বাংলা আর এপার বাংলার মেঘেদের আজ যেন বড্ড মিতালি হয়েছে, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। সকাল থেকেই আকাশ বড় মেঘলা, আর জানালার বাইরে এক টানা শব্দের ওই সুর, রিমঝিম রিমঝিম। আচ্ছা, সব জায়গাতে বৃষ্টি এখন হয়নি, তাই তো? আরে তাতে কি, আমাদের মৈত্রী তো আছেই মেঘলা দিনের আবহ তৈরি করতে, তার সঙ্গে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আর মৈত্রীর এই মনের মতো গানের সুরেলা আড্ডা। এর চেয়ে ভালো আর কী বা হতে পারে এখন, বলুন তো? তাই আজকের পুরো অনুষ্ঠান জুড়েই সাজিয়েছি বর্ষার এই অঝোর ধারাকে, অর্থাৎ আজকের বিষয় আপনাদের সবার পছন্দের রিমঝিম বৃষ্টি। আজকে প্রথম গানটি দিয়েই তবে মন ভেজানো যাক। বৃষ্টি মানেই তো প্রেম, আর বৃষ্টিতে প্রেমের কথা বললেই মনের কোণে ভেসে ওঠে আমাদের বাংলা চলচ্চিত্র জগতে দেব আর কোয়েলের মিষ্টি সেই জুটির রসায়ন। তা আরও একবার দেখা যাক গানের মাধ্যমে। চলচ্চিত্রটি মনে আছে নিশ্চয়ই, প্রেমের কাহিনী। এই সিনেমাতে পুরো সিনেমা জুড়েই বৃষ্টি দেখানো হয়েছে, তাতে অবশ্যই প্রেমের মিষ্টির রসায়ন রসালাপ রয়েছেই, এবং তার প্রত্যেকটি জনপ্রিয় গান শুনলেই মনে হয় বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ভালোবাসার কথা বলে চলেছে। আসুন একসঙ্গে শুনি এবং অবগাহন করি গানের সেই রিমঝিম ধারার সুর।

আহা, রিমঝিম এই ধারাতে চায় মন হারাতে। সত্যি বৃষ্টির দিনে মন কেমন যেন এক অজানা ঠিকানাতেই হারাতে চায়, তাই না? ওপার বাংলার শ্রোতা বন্ধুদের কি মনে পড়ছে পদ্মা মেঘনার উপর ভেঙে পড়া সেই রূপলি বৃষ্টির কথা? বা এখন হচ্ছেও হতে পারে। আর এপার বাংলার শ্রোতা বন্ধুদের মনে নিশ্চয়ই ভেসে উঠছে কলকাতার ট্রাম লাইনের ধারে ছাতা মাথায় হেঁটে চলা কোনো চেনা মুখের ছবি, তাই তো? বৃষ্টি আসলে কাঁটা তারের বেড়া তো চেনে না, সে দুই বাংলাকেই এক সুরে বেঁধে দেয়। বৃষ্টির এই রিমঝিম শব্দ শুধু রোম্যান্টিকতাই আনে না, তাই না? পুরনো দিনের কত শত স্মৃতিকেও জাগিয়ে তোলে। জানালার কাছে জমে থাকা জলের ফোঁটায় আঙুল দিয়ে নাম লেখার দিনগুলো, কিংবা কাগজের নৌকো বানিয়ে পাড়ার জমা জলে ভাসিয়ে দেওয়ার সেই হারিয়ে যাওয়া শৈশব। চলুন স্মৃতির সেই ভেজা পাতাগুলো উল্টাতে উল্টাতে শুনি আমাদের পরের গান, শিল্পী শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাস।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা সকলে শুনছেন অনুষ্ঠান মনের মতো গান, সকালের মিষ্টি মন ভালো করা অনুষ্ঠান। বৃষ্টি আর প্রেম, এই দুটো শব্দ কি কখনো আলাদা করা যায় বলুন তো? বিশেষ করে সিনেমার পর্দায় বৃষ্টির যে রূপ আমরা দেখি, তা তো আমাদের সাধারণ মানুষের মনের অবাধ্য ইচ্ছেগুলোকেই আরও যেন একটু উস্কে দেয়, তাই না? যখন আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা থাকে আর চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন তখন মনের ভিতরে ভালোবাসার মানুষটির জন্য এক অদ্ভুত টান অনুভব হয়। ইচ্ছে করে সব কিছু ফেলে, সব পিছুটান ভুলে শুধু তার হাত ধরে এই ভেজা পথ দিয়ে অনন্তকাল হেঁটে চলতে। আজকে এর এই মেঘলা সকালে আমি জানি না শ্রোতা বন্ধুরা, আপনাদের ওদিকে বৃষ্টি এখন হচ্ছে কি না, তবে না হলেও ক্ষতি কি, যখন মৈত্রীর সঙ্গে আছেন

বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া এবং ধারা কানে আছে। ভাবুন তো, যখন বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন এক প্রেমের আবহ তৈরি করে দিচ্ছে প্রতিটা ক্ষণে। এই যে এই ঝিরিঝিরি বৃষ্টির প্রতিটি ফোঁটা মনের গভীরে কোনো এক পুরনো বা নতুন ভালোবাসার নাম ফিসফিস করে ডেকে যায়। জানলার কাঁচ ছুঁয়ে নেমে যাওয়া জলের ধারা আর ভেজা মাটির সুবাস যেন মনে করিয়ে দেয় যে ভালোবাসা চিরন্তন, ভালোবাসার আলাদা করে কোনো মরশুম হয় না, ঠিক যেমন এই বৃষ্টি ধারার কোনো ক্লান্তি নেই। বাঙালি শ্রোতাদের মনে বৃষ্টির দিনে প্রেমের এই অনুভূতিকে যিনি সেলুলয়েডের পর্দায় আর আমাদের কানের হেডফোনে চিরকালের মতো বন্দি করে দিয়েছেন, সেই অনবদ্য গানের কথা এবার আমাদের মৈত্রী প্রচার তরঙ্গে। চিরদিনই তুমি যে আমার, এই কালজয়ী চলচ্চিত্রের প্রতিটি গানের সুর আমাদের কৈশোর আর যৌবনের প্রেমকে মনে করায়, তাই না? আসুন আজকের এই রূপসী সকালে আমরাও একটু প্রেমের বৃষ্টিতে ভিজে নিই। শিল্পী জুন বন্দ্যোপাধ্যায়।

মনে করুন তো, অফিস নেই, ছুটি হয়েছে এবং একটি বৃষ্টি ভেজা সকাল, যখন বাড়িতে আছেন, চারপাশ বড্ড শান্ত, তখন এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আর এক টুকরো নস্টালজিয়া হলে কেমন হয়? বৃষ্টি মানেই তো শুধু জল ঝরে যাওয়া নয়, বৃষ্টি মানে কারোর কাছে একলা ঘরের গান, কারোর কাছে আলতো করে হাত ছোঁয়া, আর কারোর কাছে স্রেফ কিছু না বলা কথা। ঠিক এই রকম একটা আবহাওয়ার জন্যই বোধহয় তৈরি হয়েছিল সুরের জাদুকর রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠের অদ্ভুত এক মায়াময় এই গানটি, যা শুনলে মনে হয় বৃষ্টি শুধু বাইরে নয়, মনের ভিতরেও কোথাও ঝরে পড়ছে। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সেই সুরের জগতে, মনকে ভিজিয়ে দিক সেই চেনা ছন্দ, চেনা সুর।

বৃষ্টির তো আসলে অনেক রকম মানে হয়। কেউ এই বৃষ্টিতে বাড়ি ফেরার তাড়াহুড়োয় ছাতা খোঁজে, কেউ আবার ইচ্ছে করে ছাতাটা ব্যাগে রেখে দিয়ে আলতো করে ভিজতে ভালোবাসে, ইলশে গুঁড়িতে অবশ্যই। আর কেউ কেউ কেউ স্রেফ জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকে রাস্তার দিকে, আর মনে মনে ফিরে যায় আজ থেকে ঠিক কয়েক বছর আগের একটি চেনা মুহূর্তে। শহরের বৃষ্টি মানেই তো আমরা সবাই জানি কিছু হারিয়ে যাওয়া গল্পের রিইউনিয়ন। মনে করুন তো কলেজ স্ট্রিটের কফি হাউস, ট্রামের সেকেন্ড ক্লাস, কিংবা কোনো এক চেনা গলির মোড়ে এক ছাতার তলায় দুজনে মিলে দাঁড়িয়ে থাকা। আচ্ছা, আপনারও কি এমন কোনো বৃষ্টির দিনের কথা, মুহূর্তের কথা মনে পড়ছে? বলতে পারেন বা মনে করতেই পারেন। এই শহরের বুকে বৃষ্টি আর নস্টালজিয়াকে যিনি সবচেয়ে সুন্দর করে এক সুতোয় বেঁধেছেন, তিনি কিন্তু আর কেউ নন, আমাদের সবার প্রিয় অঞ্জন দত্ত। ওর গান মানেই তো একটি গোটা সিনেমা চোখের সামনে ভেসে ওঠে, তাই না? ওর গান মানেই তো গিটারের চেনা স্ট্রিমিং আর চেনা গলার সেই ম্যাজিক। আর এক নিমেষে আমাদের কৈশোরে বা প্রথম প্রেমের দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যাওয়া। আজকের এই অলস সকালে, মেঘলা সকালে চলুন না আমরাও একটু ভিজে নিই সেই চেনা স্মৃতিতে, ধুয়ে যাক মনের সমস্ত জমে থাকা ধুলোবালি। অঞ্জন দত্তবাবুর কণ্ঠে এখন সেই কালজয়ী গান।

কখনো ভেবে দেখেছেন, এই যে আকাশে যখন ঘন কালো মেঘ জমে, প্রকৃতি তখন যেন এক নতুন সাজে অপরূপাভাবে সেজে ওঠে। স্বাভাবিক, নীল আকাশ যেন তার সমস্ত নীলচে আভাব লুকিয়ে রেখে এক গাম্ভীর্যপূর্ণ কালো চাদর গায়ে জড়িয়ে নেয়। আর

আর সেই কালো মেঘের পটভূমিতে যখন সবুজ গাছপালাগুলো বাতাসের দোলায় নাচতে শুরু করে, তখন মনে হয় প্রকৃতি আজ কোনো এক উৎসবের জন্যই সেজেগুজে তৈরি। এই মেঘের সাজ যেমন রাজকীয়, তেমনি বড্ড রোম্যান্টিক। আর এই মেঘলা দিনের সকালে যখন হালকা বৃষ্টির ছোঁয়া লাগে, তখন মনের ভিতর জমানো কত যে ইচ্ছে ডানা মেলে ভাবাই যায় না। মন চায় সব চেনা রুটিন ভুলে নিজের মতো করে একটু সময় কাটাই। বৃষ্টির এই আবহ যেন আমাদের কানে কানে বলে যায়, আজকের দিন শুধুই ভালোবাসার, আজ সব অভিমান ভুলে যাওয়ার দিন। যখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি ঝরে আর আকাশে মেঘের ডাক শোনা যায়, তখন মনের ভিতরের মানুষটার জন্য আকুলতা যেন আরো বহু গুণ বেড়ে যায়। প্রকৃতি যেমন কালো মেঘে সেজেছে, আমাদের মনও যেন আজ তেমনই এক ভালোবাসার রঙে সেজে উঠতে চায়। এই যে এই মেঘের রূপ, এই যে বৃষ্টির ডাক, আর তার সঙ্গে মিশে থাকা এক অদ্ভুত প্রেমের আকুলতা, একে সুরের ফ্রেমে যিনি সবচেয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তিনি আমাদের সবার প্রিয় মেলোডি কুইন। আসুন বৃষ্টির এই মিষ্টি রোম্যান্সে আমরাও নিজেদের ভাসিয়ে দিই। শ্রেয়া ঘোষালের সেই মখমলি, মিষ্টি আর মন ছুঁয়ে যাওয়া কণ্ঠে শুনুন অপূর্ব এক গান।

একে তো শ্রাবণ মাস, কি জানি কি হয়। আপনাদের কি মনে হয় না শ্রাবণের এই বাতাস কেমন যেন অচেনা সুরে গান গেয়ে ওঠে? মেঘের গর্জন আর পাতার মর্মর ধ্বনি মিলে মিশে তৈরি করে এক অপূর্ব ঐকতান। যেন প্রকৃতি আজ এক অনন্য রূপ নিয়ে হাজির, আর এই মনের কোণে জমে থাকা মেঘের নাচনকে আরও একটু গভীর করে তুলতে চলুন আমরা সুরের ডানায় আবারও ভর দিয়ে ভেসে পড়ি। আপনারাও কান পাতুন আপনাদের রেডিও সেটে মৈত্রী প্রচার তরঙ্গে। ঠিক এই মুহূর্তে আপনাদের মনের আকাশকে আরও একবার আরও একটু স্নিগ্ধ করতে বিশিষ্ট শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে শুনুন শ্রাবণের মন ভালো করা অতি পরিচিত এই গানটি।

জানেন তো, বৃষ্টির এই রূপ কিন্তু ভীষণ রোম্যান্টিক, ভীষণ জীবন্ত। যখন টিনের চালে ঝমঝম করে বৃষ্টির নূপুর বাজে, কিংবা মনে করুন বকুলতলায় ভেজা ফুলের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়, তখন মনে হয় প্রকৃতি যেন কোনো এক জাদুকরের ছোঁয়ায় বদলে গেছে। নদী, নালা, পুকুর, বিল সবই যেন কানায় কানায় ভরে ওঠে এক আনন্দের গান গায়। বৃষ্টির এই যে রূপান্তর, খরা কেটে গিয়ে চারিদিকে প্রাণের সবুজ সঞ্চার, একে অপরূপ সৃষ্টি ছাড়া আর কি বা বলা যায় বলুন তো? গানের কথাতেই আছে, এই বৃষ্টি যেন এক চিরন্তন সুরের ধারা যা মাটির বুক চিরে সবুজকে ডেকে আনে। প্রকৃতি আর মানুষের মন দুই ক্যানভাসেই বৃষ্টি এঁকে দিয়ে যায় এক অলৌকিক ভালো লাগার আলপনা। মেঘের গুরু গুরু ডাক আর বৃষ্টির এই অঝোর ধারা যেন আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি বৃষ্টির ফোঁটা আসলে প্রকৃতির এক একটি আশীর্বাদ। তাই তো, প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে, এই নান্দনিক রূপকে সুরের ফ্রেমে যিনি সবচেয়ে সুন্দর করে বেঁধেছেন, তিনি আমাদের সুর সম্রাজ্ঞী। আসুন, বৃষ্টির এই আনন্দমুখর জাদুকরী রূপকে বরণ করে নিতে আমরা চলে যাই সুরের সেই মহাসমুদ্রে, লতা মঙ্গেশকরের সেই জাদুকরী মায়াময় কণ্ঠের গানে এখন আমরা ভেসে থাকি

বৃষ্টি নিয়ে কথা গানে ভিজতে ভিজতে অবগাহন করে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। বৃষ্টির মতো দিনে সারাটা দিন জুড়েই যখন মেঘেদের এই কানামাঝি খেলা চলে, তখন মনের সেই অবাধ্য একাকিত্বকে সুরে বেঁধে নেওয়ার চেয়ে ভালো আর কি বা হতে পারে, তাই না? চলুন মেঘলা দিনের সেই চাদরে নিজেদের আরও একটু বরং মুড়িয়ে নিই। এই যে মেঘলা আকাশের বিষণ্নতা, এই যে মেঘলা আকাশের মাধুর্য, তাকে এক সুতোয় বাঁধতে এবার যেতে যেতে এই অন্তিম লগ্নে আপনাদের সব্বার জন্য রাখলাম শ্রীকান্ত আচার্যের মায়াবী কণ্ঠের সেই গানটি, সারাটা দিন মেঘলা আকাশ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আজ আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে, আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান।

রামধনু। রামধনুতে প্রথমেই শুনবেন ভজন তুরবান বেরার কণ্ঠে, তারপর শুনবেন পুরাতনী গান অরবিন্দ পাইকের কণ্ঠে। এখন শুনুন তুরবান বেরার কণ্ঠে ভজন।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান রামধনু। এতক্ষণ শুনলেন তুরবান বেরার কণ্ঠে ভজন, এবার শুনুন পুরাতনী গান অরবিন্দ পাইকের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন তুরবান বেরার কণ্ঠে ভজন, তারপর শুনলেন অরবিন্দ পাইকের কণ্ঠে পুরাতনী গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে সংগ্রহশালা থেকে আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমেই শুনুন সৌমেন্দ্রনাথ ঠাকুরের কথায় সুরে চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

সংগ্রহশালা থেকে আধুনিক গানের অনুষ্ঠানে এখন শুনুন কবিতা সিনহার কথায় কালীপদ সেনের সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এখন শুনুন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, রতু মুখোপাধ্যায়ের সুরে, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই আধুনিক গানটি।

সংগ্রহশালা থেকে আধুনিক গানের অনুষ্ঠানে আজকের অন্তিম নিবেদনে রইল সৌমেন্দ্রনাথ ঠাকুরের কথায় সুরে চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: এতক্ষণ শুনলেন সংগ্রহশালা থেকে আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী। এখন শুনুন নজরুল গীতি, শিল্পী দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারের রম্যগীতি সমবেত কণ্ঠে শুনুন। গীতিকার মিহির চট্টোপাধ্যায়, সুরকার দীপেন মুখোপাধ্যায়।

রম্যগীতিতে এবারে শিল্পী প্রদীপ চট্টোপাধ্যায়, গীতিকার মধু গুপ্ত, সুরকার রতু মুখোপাধ্যায়।

রম্যগীতি এবারে শ্যামল গুপ্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, শিল্পী স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে ভাস্কর বসুর কথায় অলোকনাথ দের সুরে শিল্পী জয়শ্রী গুপ্ত।

ব্রহ্মগীতির অনুষ্ঠানে আজকের অন্তিম নিবেদনে রইল ডক্টর অনুপ ঘোষালের কণ্ঠে ব্রহ্মগীতি। গীতিকার মধুগুপ্ত, সুরকার জ্যোতির্ময় বলিল।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় রইবেন তৃষিতা সাঁতরা।

সময়টা তখন 1932 সাল, 6 ফেব্রুয়ারি। স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভা। মঞ্চে বক্তব্য রাখছেন তৎকালীন বঙ্গপ্রদেশের ব্রিটিশ গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন। চারিদিকে কড়া পুলিশি পাহারা, তিল ধারণের ঠাঁই নেই। হঠাৎ ভিড়ের মধ্যে দ্রুত পায়ে এগিয়ে এলেন 21 বছরের এক তরুণী, পরিধানে সুতির শাড়ি, কিন্তু শাড়ির নিচে শক্ত হাতে ধরা একটি রিভলভার। কাছে গিয়ে টিকারে চাপ দিয়েই 1 2 3 পরপর 5 রাউন্ড গুলি। থমকে গেল পুরো সমাবর্তন কক্ষ। গভর্নর প্রাণ বাঁচাতে হাতাহাতি শুরু করলেন। ধরা পড়লেন তরুণী, মুখে কোনো ভয়ের ছাপ নেই, চোখে এক অগ্নিময় দীপ্তি। পুলিশ তাকে জেরা করে জিজ্ঞেস করল, কেন করলে এটা? তরুণী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার দেশের স্বাধীনতার জন্য, আমার দেশের অপমানের প্রতিশোধ নিতে। কে ছিলেন এই তরুণী? তিনি ছিলেন বীণা দাস। কিন্তু এই গল্প শুধু বীণা দাসের না, এটি এমন এক ইতিহাসের গল্প যেখানে রাজত্বের, ব্রিটিশ রাজত্বের রক্তচক্ষুকে পরোয়া না করে ভারতের মেয়েরা রান্নাঘরের কোণ থেকে বেরিয়ে এসে হাতে তুলে নিয়েছিলেন রিভলভার। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কেবল পুরুষদের বীরত্বের ইতিহাস নয়, এই রাজপথের প্রতিটি ধূলিকণা সাক্ষী আছে সেই সব নারীদের, যারা সংসার সন্তান মায়ার বাঁধন ছিঁড়ে দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন, কখনো তরবারি হাতে, কখনো অহিংস আন্দোলনে, আবার কখনো আত্মঘাতী হামলায়। আজ যুববাণীর অল্প অল্প গল্পকথার অনুষ্ঠানে কথা বলবো সেই সব নারীদের গল্প নিয়ে। সঙ্গে আছি আমি তোমার যুববাণীর বন্ধু তৃষিতা। গল্পে যাব বন্ধু, তবে শুরুতেই শুনে নেব একটা গান।

ইতিহাসের পাতায় যদি পিছিয়ে যায় তাহলে একদম শুরুতে, তখন সালটা 1857, প্রথম স্বাধীনতা সংগ্রাম। ঝাঁসির আকাশ তখন বারুদের ছোঁয়ায় আচ্ছন্ন। ইংরেজ সেনাপতি হিউরোজের বাহিনী ঘিরে ফেলেছে ঝাঁসি দুর্গ। পুত্রকে পিঠে শক্ত করে বেঁধে দুই হাতে তরবারি নিয়ে ঘোড়া ছুটিয়ে যুদ্ধের ময়দানে নামলেন এক 23 বছরের তরুণী। বললেন, আমি আমার ঝাঁসি কোনো দিনও দেব না, প্রজা আমার সন্তান, এই মাটি আমার মা, মরব তবু দাসত্ব স্বীকার করব না। আর তিনি হলেন রানী লক্ষ্মীবাই, 1857 সালে মহাবিপ্লবের সেই অগ্নিশিখা, যিনি একাই কাঁপিয়ে দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি। ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছিলেন, কিন্তু ভারতের নারীদের মনে যে স্বাধীনতার আগুন তিনি জ্বেলে দিয়েছিলেন তার কোনোদিনও নেভেনি। সময় গড়িয়ে চলল, 20 শতাব্দীর সূচনা হলো, বাংলা তখন সশস্ত্র বিপ্লবের প্রধান কেন্দ্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জুড়ে শুরু হয়েছে ব্রিটিশ বিরোধী সংগ্রাম। কিন্তু সেই বিপ্লবের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিলেন এক যুবতী, তিনি ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 1932 সালের 24শে সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব সাইনবোর্ডে লেখা থাকত ভারতীয়দের প্রতি চরম অপমানজনক বাক্য, আর এই অপমানের জবাব দিতেই তৈরি হলেন প্রীতিলতা। মাস্টারদা সূর্যসেন প্রীতিলতার হাতে তুলে দিলেন পাহাড়তলি ক্লাবের আক্রমণের দায়িত্ব। বেশ সেই মতোই প্রীতিলতা পুরুষের ছদ্মবেশ ধারণ করলেন, তার নেতৃত্বে একদল বিপ্লবী ঘিরে ফেলল সেই ক্লাব। ক্লাবের ভেতরে নাচে গানে মেতে থাকা ব্রিটিশ অফিসারদের ওপর আছড়ে পড়ল বোমার পর বোমা, গুলির পর গুলি। সফল হলো আক্রমণ, কিন্তু ফেরার পথে একটি গুলি এসে বিঁধল প্রীতিলতার গায়ে। রক্তে তখন ভেসে যাচ্ছে তার শরীর। তিনি জানতেন জীবিত অবস্থায় ব্রিটিশদের হাতে ধরা পড়া মানেই চরম নির্যাতন আর গোপন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি। তাই তিনি সেই সময় বিষ খেয়ে আত্মহত্যা করলেন। মাত্র 21 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তার মৃতদেহের পকেটে পাওয়া গিয়েছিল একটি পত্র, সেখানে কি লেখা ছিল জানো? যে ভারতের মেয়েরা আজ শুধু গৃহস্থলীর কাজে নয়, বরং দেশের স্বাধীনতার জন্য তারা প্রাণও দিতে জানে। প্রীতিলতার এই আত্মত্যাগ বাংলা জুড়ে তৈরি করলো এক অগ্নিঝড়। ঠিক তারপরই আমরা দেখি বীণা দাস, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি ও সুনীতি চৌধুরীর মতো লড়াকু মেয়েদের, মাত্র 13-14 বছর বয়সী দুই কিশোরী শান্তিসুধা ঘোষ ও সুনীতি চৌধুরী কুমিল্লায় গিয়ে ম্যাজিস্ট্রেট স্টিফেন্সকে তার ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছিলেন। তারপর কল্পনা দত্ত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদার সাথে আত্মগোপন করে পাহাড়ে পাহাড়ে ঘুরে যুদ্ধ করেছিলেন, সরবরাহ করেছিলেন তাদের ডিনামাইট। কিন্তু প্রশ্ন হলো যে ভারতের নারীদের অবদান কি কেবল সশস্ত্র বিপ্লবেই সীমাবদ্ধ ছিল? না, অহিংস আন্দোলনে নারীরা গড়ে তুলেছিলেন এক দুর্ভেদ্য প্রাচীর। আসবো সেই সব গল্প নিয়েই, তবে এখন তোমার জন্য রইল একটি গান।

0: বন্ধু, ফিরে এলাম একটা গান শুনে। শুনছ যুববাণীর অল্প অল্প গল্পকথার অনুষ্ঠান। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আর আজকে কথা বলছি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় যেসব নারীরা নিজেদের অবদান রেখে গেছে, নিজেদের আত্মত্যাগ করে গেছে, তাদের গল্প নিয়ে। বন্ধু, গল্প তো বলবো, তবে তার আগে একটা তোমাদের একটা জিনিস শোনাই। আচ্ছা, তোমাদেরও কি ইচ্ছে করে রেডিওর এই হট সিটে বসে কথা বলতে? আর সেই ইচ্ছে তোমাদের পূরণ করতে যুববাণী কিন্তু নিয়ে চলে এসেছে একটা সুযোগ। কি সেই সুযোগ? তাহলে চলো শুনে নিই একেবারে।
1: এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56

1942 সাল, মহাত্মা গান্ধী ডাক দিলেন ভারত ছাড়ো আন্দোলনের। করেঙ্গে ইয়া মরেঙ্গে, পুরো দেশ জুড়ে তখন ব্রিটিশ সরকার শুরু করলো অমানসিক অত্যাচার। সমস্ত বড় নেতা নেত্রীকে রাতারাতি গ্রেফতার করে জেলে পুরে দেওয়া হলো। আন্দোলন যখন নেতৃত্বহীন হওয়ার মুখে, তখন এগিয়ে এলেন সাধারণ নারীরা। জায়গাটা মেদিনীপুরের তমলুক, সেখানে তৈরি হয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার। 29 সেপ্টেম্বর 1942 সাল, হাজার হাজার মানুষের এক বিশাল মিছিল এগিয়ে চলছে তমলুক থানা দখল করতে। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কে জানো? এক 73 বছরের বৃদ্ধা, পরনের সাদা থান শাড়ি, হাতে জাতীয় পতাকা। সবাই তাকে ডাকত গান্ধী বুড়ি নামে। নাম তাঁর মাতঙ্গিনী হাজরা। ব্রিটিশ পুলিশ মিছিল আটকে দাঁড়ালো, রাইফেল উঁচিয়ে হুমকি দিল, এগোলে গুলি চালানো হবে। কিন্তু সেই 73 বছরের বৃদ্ধার চোখে কোনো ভয় ছিল না। তিনি মিছিলের একদম সামনে হেঁটে যেতে লাগলেন। প্রথম গুলি এসে লাগলো মাতঙ্গিনী হাজরার হাতে, রক্তের ধারা নেমে এলো সাদা শাড়িতে, কিন্তু পতাকা হাত থেকে পড়ল না। তিনি অন্য হাতে পতাকা ধরে আবার পা বাড়ালেন বন্দে মাতরম ধ্বনি দিয়ে, কিন্তু দ্বিতীয় গুলি বিঁধল আবার অন্য হাতে, রক্তে লাল হয়ে গেল জাতীয় পতাকা। তবুও তিনি থামলেন না, হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েও জাতীয় পতাকাকে উঁচিয়ে রাখলেন যাতে মাটিতে না ছোঁয়। তারপর তৃতীয় গুলিটি

যখন লাগল তখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু মৃত্যুর পরও তার শক্ত মুঠোয় উঁচিয়েছিল ভারতের তেরাঙ্গা পতাকা। মাতঙ্গিনী হাজরার এই আত্মত্যাগ দাবাল নলের মতো ছড়িয়ে পড়েছিল সারা ভারতে। বিপ্লবী আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য আরেকটি নাম হল দুকরিবালা দেবী। 1887 সাল এক গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্ম তার। নীলমণি চট্টোপাধ্যায় ও কমলা কামিনী দেবীর কন্যা। অল্প বয়সে বিয়ে হয় নলহাটির ঝাউপাড়া গ্রামের ফণীভূষণ চক্রবর্তীর সঙ্গে। সেকালের একেবারে মধ্যবিত্ত বাড়ির গৃহিণী ছিলেন তিনি। তখন চলছে বঙ্গভঙ্গ আন্দোলন, গোটা দেশ জুড়ে তখন প্রতিবাদের ঢেউ, তার স্পর্শ করে তাকেও। মনে মনে স্বদেশী মন্ত্রে দীক্ষিত হন তিনি। পরবর্তী সময়ে তার আত্মীয় মানে বিপ্লবী নিবারণ ঘটকের মাধ্যমে যোগাযোগ হয় অনেক বিপ্লবী নেতাদের সঙ্গে। সম্পর্কে নিবারণের মাসি ছিলেন দুকরিবালা। তো সেই সূত্রে ঝাউপাড়ায় মাসিমা দুকরিবালার দেবী বাড়ি হয়ে ওঠে তখন বিপ্লবীদের আখড়া। সেখানে তিনি মাসিমা নামেই পরিচিত ছিলেন। বিপ্লবীদের কাছে থেকে শিখে নেন বিভিন্ন ধরনের অস্ত্র চালানোর কলাকৌশল। তো কিন্তু তার মাঝেই কিন্তু ঘটে যায় আর এক ভয়ঙ্কর কাণ্ড। কি সেটা বলছি। 1914 সালের 26শে আগস্ট কলকাতার এক কোম্পানির জন্য বিদেশ থেকে আসা 50টি পিস্তল এবং অজস্র কার্তুজের বাক্স কোম্পানির গুদামে যাবার পথে হাফিস হয়ে যায়। কে করে এই ঘটনা জানো? এর সঙ্গে যুক্ত ছিল অনুশীলন সমিতি আর যুগান্তর দল। এই দলের বিপ্লবীদের ডাকাতির নেপথ্যে ছিলেন বিপিন বিহারী গাঙ্গুলি ও বাঘা যতীন। কলকাতা পুলিশের ঘুম উড়িয়ে দেওয়া এই কাণ্ড অভিহিত হয় দ্য গ্রেট ডেলাইট রবারি নামে। নিবারণ চন্দ্রের ওপর ভার ছিল ওই পিস্তল ও কার্তুজ লুকিয়ে রাখার। তো তখন তিনি কয়েকটি পিস্তল ও বেশ কিছু কার্তুজ নিয়ে চলে আসেন ঝাউপাড়ায়, সেই মাসিমার বাড়ি। মাসিমা সেগুলোকে লুকিয়ে রাখার দায়িত্ব নেন। তারপর দুদিন পর বিপ্লবী অনুকূল মুখার্জি আরও একটি শস্ত্র আনলেন, সেগুলোও তিনি লুকিয়ে রাখেন, যদিও শেষ রক্ষার হয়নি। 1917 সালের 17ই জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে সার্চ ওয়ারেন্ট নিয়ে ভোর রাতে দুকরি মাসিমার বাড়ি ঘিরে ফেলল পুলিশ। উদ্ধার হয় কোম্পানির পিস্তল ও গুলি। গ্রেপ্তার হন দুকরিবালা দেবী। আইন ভেঙে অস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। লকআপে তার উপর নির্দয়ভাবে অত্যাচার করা হয়, কিন্তু তাও তিনি মুখ খোলেননি। বিচারে 2 বছর সশ্রম কারাদণ্ড হয় তার। তিনি বাংলার প্রথম মহিলা যিনি কারাগারে যান বেআইনি অস্ত্র রাখার অভিযোগে। তারপর 1918 সালের ডিসেম্বরে ছাড়া পান তিনি। তো এইরকমই আরও কিছু গল্প বলতে আসছি, তবে এখন শুনব একটা গান। গান শুনে চটপট ফিরে আসছি গল্পে।

1942 সালের আন্দোলন চলাকালীন বম্বে শহরে গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে যখন ব্রিটিশদের 144 ধারা জারি ছিল, সমস্ত বড় বড় নেতা তখন কারাগারে, তখন এক সাহসী তরুণী ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে ময়দানে ঢুকে উড়িয়ে দিয়েছিলেন ভারতের পতাকা, আর তিনি অরুণা আসফ আলী। তাকে বলা হতো 1942 আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি। গোপনে রেডিও স্টেশন চালিয়ে আন্ডারগ্রাউন্ড থেকে তিনি আন্দোলন ধরে রেখেছিলেন। অন্যদিকে আবার সরোজিনী নাইডু, যাকে বলা হয় ভারতের কোকিলা, যার মিষ্টি সুরের কণ্ঠে কেবল কবিতাই ফোটেনি, লবণের উপর ব্রিটিশদের অন্যায় করে প্রতিবাদের ধরন লবণ সত্যাগ্রহে পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। আর যখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের কথা বলি, তখন কিভাবে ভুলে যাই ঝাঁসির রানী রেজিমেন্টের সেই কথা। অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সায়াগাল। এশিয়ার ইতিহাসে প্রথম নারী সামরিক রেজিমেন্ট তৈরি করেছিলেন তারা। হাতে বন্দুক নিয়ে মিলিটারি ইউনিফর্ম পরে বার্মার জঙ্গলে ব্রিটিশদের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধ করেছিলেন সেই রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী সহগাল সেই অমর বাণী আজও কিন্তু আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। তিনি বলেছিলেন, আমরা কেবল অহিংসার জন্য নয়, প্রয়োজনে দেশের স্বাধীনতার জন্যও রক্ত দিতে পিছপা হব না। ইতিহাসের পাতায় যাদের নাম আমরা পাই, লক্ষ্মীবাঈ, প্রীতিলতা, বীণা দাস, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী, লক্ষ্মী সহগাল, তারা তো মাত্র হিংসইল, মাত্র চূড়া মাত্র, কিন্তু তাদের পিছনে লুকিয়ে রয়েছে আরও নাম না জানা হাজার হাজার নারী, সেই সব মায়েরা যারা গভীর রাতে বিপ্লবী ছেলেদের নিজের সন্তানের মতো লুকিয়ে রেখে রান্না করে খাইয়েছেন, সেই বোনেরা যারা শাড়ির খোঁজ খোঁজে খাঁজে গোপন চিঠি আর কার্তুজ পৌঁছে দিয়েছেন এক শহর থেকে অন্য শহরে, সেই স্ত্রীরা যারা হাসি মুখে সংসার ত্যাগ করে বিদায় জানিয়েছেন ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য, যে মেহরা নিজেদের অলংকার খুলে তুলে দিয়েছেন স্বরাজ তহবিলে। তাদের অবদান ছাড়া ভারতের স্বাধীনতার সূর্য উদয় সম্ভব ছিল না। আর তারা কোনোদিন প্রতিদান চাননি, কোনো পদের আশাও করেননি, চেয়েছিলেন শুধু একটি স্বাধীন দেশ, একটি মুক্ত আকাশ। আজ যখন আমাদের স্বাধীন ভারতের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিই, তখন আমাদের স্মরণে রাখা উচিত এই স্বাধীনতার প্রতিটি ধূলিকণা ভারতের নারীদের রক্ত অশ্রু অসীম সাহসের ওপর দাঁড়িয়ে আছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জুড়ে থাকা সেই সমস্ত বীরাঙ্গনাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। তবে বন্ধু, আজ ঘড়ির কাঁটা বলছে টাটা বলতে হবে, সময় আর নেই। শুনছিলে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, সঙ্গে ছিলাম আমি তোমার বন্ধু তৃষিতা। সবাই খুব ভালো থেকো, ভালোই রেখো, আর শুনতে থেকো যুববাণী। যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম এই গানটি।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন তৃষিতা সাঁতরা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে লোকসঙ্গীত। উপস্থাপনায় রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। লিপি আবিষ্কারের বহু আগে থেকেই মানুষ সঙ্গীতকে তার কান আর মনের সঙ্গী করেছে, তার সঙ্গে খুঁজেছে প্রাণ এবং মনের আরাম। বিপদে সঙ্গীত হয়ে উঠেছে তার আশ্রয় আর ক্লান্তিতে বিশ্রাম। সেসব সঙ্গীত লিপিবদ্ধ না হয়েও মুখে মুখে চলে এসেছে প্রজন্মের পর প্রজন্ম। ক্ষেতে কাজ করা কৃষক, নদীতে দাঁড় টানা মাঝি মাল্লা, নানান সম্প্রদায়ের নানান শ্রেণীর মানুষ তৈরি করেছেন তাদের আপন গান। স্থান, পেশা, ঋতু, উৎসব, সব কিছু মানুষকে দিয়েছে নিজস্ব সঙ্গীত রীতি এবং শৈলী। মানব সভ্যতা যেমন যেমন আধুনিক হয়েছে, এই সব গান পেয়েছে তার বিশিষ্ট পরিচয়, যাকে এখন আমরা লোকগীতি বলে আখ্যা দিয়েছি। তেমনি লোকগীতির একটি বিশেষ ধারা হল ভাওয়াইয়া গান, মাঝি মাল্লাদের বড় কাছের এই গান। আজ লোকসঙ্গীতের এই অনুষ্ঠান জুড়ে থাকবে ভাওয়াইয়া গান এবং তার কিছু ইতিকথা। তবে তার আগে প্রথমেই শুনুন এই ভাওয়াইয়া গানটি, শিল্পী উত্তম কুমার দাসের কণ্ঠে।

উঁচু নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো ভাঙা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙা বা ভাঁজ পড়া গীতিরীতি হল ভাওয়াইয়া গান। এটি লক্ষণীয় বিষয়। প্রেম বিয়োগে উদ্বেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয়, সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশ নিচের দিকে নেমে আসে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের এক স্বকীয় বৈশিষ্ট্য বলা যায়। এবং আরও গায়কের একটি বৈশিষ্ট্য হল গানের কথার উপরে ঝোঁক বা জোর দেওয়া। এর ফলেই গানে ভাঙনের রূপটি স্পষ্ট হয়ে ওঠে। এবং এর মূল কারণ যদিও গায়কের অসমান চলার পথ, মোষ বা হাতির পিঠেই সওয়ার হোক বা গরু বা মোষের গাড়িতেই সওয়ার হোক, শব্দের উচ্চারণে এর প্রতিফলন ঘটে। ঠিক যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন, আমরা সহজে বলি প্রাণ। প্রাণ শব্দটি ভাওয়াইয়া গানেতে ঝোঁক দিয়ে বা জোর দিয়ে ভেঙে উচ্চারণের ফলে প্রাহান হয়ে দাঁড়ায়। ঠিক তেমনই একটি গান এখন শুনুন সুখবিলাস বর্মার কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। লোকসঙ্গীতের এক বিশেষ ধারা হল ভাওয়াইয়া গান। ছন্দের বিচারে ভাওয়াইয়া গান মূলত দাদরা, কাহারওয়া এবং তেওড়া এই তিনটি তালেই নিবদ্ধ। অবশ্য দাদরা তালের মাত্রা বিভাগের মতো আমরা যেমন জানি তিন তিন ছন্দ বা মাত্রায় ভাগ হয়, কিন্তু ভাওয়াইয়াতে

আগেই বলেছিলাম ভাওয়াইয়া গানের কিছু গ্রহণযোগ্য প্রকারভেদ আছে, বলবো। বলি চিতান ভাওয়াইয়া প্রথমেই। এই গান বিচ্ছেদ ব্যথায় ভেঙে পড়ার গান। চিতান, চিতান শব্দটি এসেছে চিত করা থেকে। যে গানের ভাব মাধুর্যে এবং সুরের মাদকতায় অবশ হয়ে গায়ক বাহ্য জ্ঞান শূন্য হয়। সাধারণত এই সুরের গান অস্থায়ীতে উচ্চ গ্রাম থেকে শুরু হয়ে ক্রমে নিম্ন গ্রামে নামে। পরেরটি হল ক্ষীরোল ভাওয়াইয়া। এই গান সাধারণত কিছুটা নিম্ন গ্রামে আরম্ভ হয়ে উচ্চ গ্রামে যায় এবং এই সুরের গানে দোতারা বাদনে বাদক যে ছন্দে বা তালে দোতারার চুটকি দ্বারা আঘাত করে সেই বিশেষ ধরনের আঘাতকে ক্ষীরোল ডাং বলা হয়। এবার দড়িয়া ও দীঘল নাসা ভাওয়াইয়া। এই শ্রেণীর গানের শব্দবিশেষ এবং অংশবিশেষ দীর্ঘস্থায়ী মৃদু অথচ প্রাণস্পর্শী তান সহকারে গাওয়া হয়ে থাকে এবং এই সুর একটানা স্রোতের মতো প্রসারিত দম বা শ্বাস সাপেক্ষ। পরেরটি হল চটকা ভাওয়াইয়া। চটকা, নাম শুনেই বুঝতে পারছেন সমাজের নানান ঘটনা, প্রেম বিরহ শ্লেষ, আবার হাস্যরস, মিলন, কেচ্ছা প্রভৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা হালকা রসের ভাওয়াইয়া, তাকেই বলা হয় চটকা ভাওয়াইয়া। এর সঙ্গে নাচও রয়েছে। আরও একটি হল গড়ান ভাওয়াইয়া। এটি বিরহ বেদনা কাতর নারী যেন ধুলায় গড়াগড়ি যাওয়ার অবস্থায় গীত গান। আর হল মৈশাল ভাওয়াইয়া। এই গান গাইবার সময় মনে হয় গায়ক কোনো কিছুতে সওয়ার হয়ে চলেছে এবং এই চলার ছন্দ গানের ছন্দে প্রকাশ পায়। একে মৈশালী চাল বা সওয়ারি চাল বলে। পরপর দুটি ভাওয়াইয়া গান শুনুন। প্রথমটি সুমিত্রা রায়ের কণ্ঠে, পরেরটি শুনবেন রুনা লায়লার কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনুন নাটক, আজকের নাটক অগ্নিপুত্র।
1: আজকের নাটক অগ্নিপুত্র। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। অগ্নিপুত্র।
2: বন্দে মাতরম।
3: বন্দে
4: পিসিমা।
2: বন্দে মাতরম।
5: কে?
4: তৈলক্য বাড়ি নেই পিসিমা।
5: তুমি কে বাছা?
4: আগে আমি অবিনাশ। পিসিমা আমাকে চিনতে পারলেন না? আমি রায়বাড়ির বড় শরীরদের অবিনাশ, তৈলক্যনাথের বন্ধু।
5: নতুন কথা শুনাইলা, তৈলক্যনাথের বন্ধু আছে নাকি কেউ?
4: এ কথা বলছেন কেন পিসিমা?
5: অন্যায় তো কিছু কই নাই বাছা, কি এমন অপরাধ করছে বলো তো আমার তৈলক্য যে সবাই আর আড়ায় চলে? বয়সের ছেলে সারাদিন বাড়িতে বদ্ধ হইয়া থাকতে পারে? মুখে বলে না, আমি কিন্তু বুঝি মনটা অস্থির অস্থির করে। আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে আসলে মনটা ভালো হয়, কিন্তু তারও তো উপায় নাই।
4: কেন?
5: যাইব কার কাছে? আত্মীয় স্বজনের কিছু অভাব আছে চক্রবর্তীদের, কেউ 10 দিনের অসৌচ পালনের এক নিকটাত্মীয়, কেউ 3 দিনের

0: সত্যি সবই চেনা হইয়া গেছে। তোর লক্ষ্য যার বাড়িতেই গেছে সেই মুখের উপর বলিয়া দিছে, তোমার এখানে না আসাই ভালো, তোমাকে আশ্রয় দিয়েছি, জানলে পুলিশ আমাদের হয়রানি করবে। তা তুমি তোমার নামটা জানো কি বললে?
1: আগে অবিনাশ।
0: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবিনাশ অবিনাশ, বয়স হয়েছে তো, নাম ছামা তো মনে থাকে না। রায়বাড়ি ছাওয়াল কইলা না
1: আগে? হ্যাঁ।
0: তা তোমারে তো অনেক কাল দেখে নাই বাসা।
1: আমি আসলে বাইরে থাকি তো তাই।
0: ও বাইরে, তা কোথায়? ঢাকা?
1: না না পিসিমা, আমি আমি থাকি একটা গ্রামে।
0: কোন গ্রাম
1: সে আপনি চিনতে পারবেন না।
0: কি করো সেখানে?
1: তেমন কিছু না পিসিমা।
0: বুঝলি না বাপু, কিছু করো না, অথচ দেশে গায়ে নিজের বাড়ি, সে বাড়ি সাইডা কোথায় পড়ে আছো? এমন মতিচ্ছন্ন না হইলে কি আর আমার তুই লোকের লগে তোমার বন্ধুত্ব হয়? অবিনাশ
1: আগে
0: বাবা, তোমার একটা কথা কই।
1: হ্যাঁ বলুন না। অত ইতস্তত করছেন কেন পিসিমা?
0: বড় দুঃসময় বাবা আমাদের, বড় দুঃসময়। কেউ রে বিশ্বাস করতে পারি না, কে যে তৈলক্ষ্যের বন্ধু আর কে যে শত্রু বুঝে উঠতে পারি না।
1: আমরাও পারি না পিসিমা, তবে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন।
0: বাবা অবিনাশ, তৈলক্ষ্য তোমারে বলছে কিনা আমি জানি না, আমি বাল্য বিধবা, কপাল পুরাইয়া দাদার সংসারে আইসা উঠছি। তৈলক্ষ্য তখন এই এক ফোঁটা শিশু, আরে বুকে কইরা মানুষ করছি আমি, তাতেই আমার বুকে সব জ্বালা চুরাইয়া গেছে। ও আমাকে পিসি ডাকে, কিন্তু কিন্তু আমি ওর মায়ের মতো।
1: আমি জানি পিসিমা।
0: ওরে মিয়া, আমার অনেক স্বপ্ন বা অনেক স্বপ্ন। ওর বরদা রেঙ্গুরে চাকরি করে, চিঠি দিয়েছে তোর লক্ষ্যে পাঠায় দাও, এখানে চাকরি করে দেব। এখন পাঠাবো না, সম্বন্ধ খুঁজছি, মনের মতো একটা পাত্রী পাইলে বিয়া দেব। বাড়িতে বউ থাকলে রিঙ্গুনে থাকুক আর যেখানেই থাকুক, বান্ধন একটা থাকবই।
1: আমাকে কি যেন বলছিলেন পিসিমা?
0: তুমি ওর বন্ধু, তুমি ওরে রাজি করাও না বাপ। কেন ওর কাছে আসছো তা সেইটা জানি না, এই তোমার হাত ধরে মিনতি করি বাপ, ওরে ওরে আর খরচারা করেও না, সর্বনাশে হাতছানের থেকে ওরা বাঁচাও বাপ, ওরে বাঁচাও।
2: অবিনাশ তুমি? ওফ, অনেকক্ষণ ধরে বসে আছি ত্রৈলক্ষ্য, তোমাকে যে বাড়িঘর ছাড়িয়ে এক ভিন গায়ে বসিয়ে দেওয়া হয়েছে সে কি এই জন্যে? নিশ্চয় সমিতির শাখা কার্যালয় বন্ধ।
3: না না না অবিনাশ, কাজটা তুমি মোটেই ভালো করনি।
1: ওখানে কাজ করা যাচ্ছে না ত্রৈলক্ষ্য।
3: করা যাচ্ছে না না, করতে পারছো না।
1: আমি রান্না করতে পারি না, অথচ নিজে রান্না করে খেতে হচ্ছে।
3: খাওয়াটাকে অত বড় করে দেখো না অবিনাশ। আমি একবার হবিগঞ্জে ছিলাম, সেখানকার সংগঠনের নেতা ছিলেন অনুকূল চক্রবর্তী, তিনি রাত্রে কি খেতেন শুনবে?
1: হ্যাঁ খেতেন,
3: এক পয়সা ছাতু আর এক ঘটি জল।
1: আমার খাওয়াটাও তার চেয়ে এমন কিছু ভালো হচ্ছিল না ইদানিং।
3: কেন, মুষ্টি ভিক্ষা দিত না লোকে?
1: আগে আগে দিত, এখন কেমন যেন সন্দেহ করছে।
3: আসলে আসলে তুমি ওদের সঙ্গে মিশে যেতে পারো নি।
1: পারা যায় না, একটা আগাগোড়া অশিক্ষিত গ্রাম, প্রাণ খুলে কথা বলার মতন একটা লোক নেই। আমি যা বলি ওরা বোঝে না, ওরা যা বলে আমি বুঝি না, এইরকম একটা পরিবেশে কদিন থাকতে পারে মানুষ?
3: বুঝতে পেরেছি, তোমার স্বপ্নভঙ্গ হয়েছে অবিনাশ। একদিন কি উৎসাহে সমিতি সভ্য হয়েছিলে, দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়েছিলে, বাড়ি ছাড়বার জন্য ব্যস্ত হয়েছিলে, সেসব নিশ্চয়ই ভুলে যাওনি। কদিন বাড়ি ছাড়া হয়ে থেকে সেই উৎসাহে ভাটা পড়লো?
1: ভাটা পড়েছে স্বদেশী আন্দোলনেও। পুলিন দাস, ভূপেশ নাগ, কৃষ্ণকুমার মিত্র, সমিতির সব বড় বড় নেতারা হয় আন্নামানে নয় জেলে। সমিতি বেআইনি ঘোষিত হয়েছে, নতুন নতুন আইন জারি হচ্ছে, প্রকাশ্যে সভা সমিতি করার উপায় নেই, চারিদিকে নৈরাশ্য, অন্ধকার, ভয়।
3: এই এই এই, তোমার এই শেষের কথাটাই শেষ কথা অবিনাশ। ভয় ওই একটা জিনিস জাগিয়ে রেখেই ইংরেজ আমাদের পায়ের তলায় পিষে মাছে, আবার এই ভয়, ওই ভয় কাটিয়ে রুখে দাঁড়ালেই নৈরাশ্য কেটে যায়, অন্ধকার কেটে যায়। ভয় থেকে অভয়ের মধ্যে যদি নতুন জন্ম নিতে নাই পারো, তবে কেন এলে অবিনাশ, তুমি কেন এলে আমাদের সঙ্গে?
1: ত্রৈলক্ষ্য, ত্রৈলক্ষ্য, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে মুক্তি দাও, তোমাদের ওই আত্মনিগ্রহের জীবন আমি সহ্য করতে পারবো না।
3: আমার উপর পুলিশের নজরদারি আছে, এই মুহূর্তে আমার বাড়িতে এসে তুমি ভালো কাজ করনি। অবিনাশ ওঠো,
1: আমি
3: বাড়ি যাও। আমার দিক থেকে তোমার ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু

হ্যাঁ, বাড়িতে একটু লুকোছাপা করতেই হলো, বুঝতেই পারছো তোমরা, না করে উপায় ছিল না। আমি যে ঢাকা যাওয়ার জন্য নারায়ণগঞ্জে এসে স্টিমার ধরছি, ও কথা বললে একেবারে হইচই পড়ে যেত। পিসিমা একেবারে কান্নাকাটি জুড়ে দিতেন, খবর পুলিশের কানে গিয়ে পৌঁছে যেত ঠিক।

0: दरवाजा
1: जी साहब
0: बाबू बॉडी सर्च करो
2: এসব কি হচ্ছে দারোগা বাবু
0: সরকারি আদেশে যা বলা হয়েছে তাই হচ্ছে বিপজ্জনক কিছু নেই তাহলে
1: জি নাই কাকা
0: ঠিক আছে তুমি যাও এবার বলুন অবিনাশ বাবু
2: কি বলবো
0: বুঝবেন না থানায় ডেকে পাঠিয়েছি মানে সন্দেহজনক ব্যক্তি দাঁড়িয়ে কথা বলুন কি হলো বলুন
2: কি জানতে চান সেটা বলবেন তো
0: আপনি অবিনাশ রায় কাপাসাটিয়া গ্রামের তৈলকনাথ চক্রবর্তীর বন্ধু যেদিন আপনার বন্ধুটি গ্রামের বাড়ি থেকে গা ঢাকা দেয় আপনি সেদিন ওদের বাড়ি গিয়েছিলেন মিথ্যে বললে লকআপে পুড়ে দেব কিন্তু
3: তোমার ওই শেষের কথাটাই শেষ কথা অবিনাশ ভয় ওই একটা জিনিস জাগিয়ে রেখেই ইংরেজ আমাদের পায়ের তলায় পিষে মারছে আবার ওই ভয় কাটিয়ে রুখে দাঁড়ালেই নৈরাশ্য কেটে যায় অন্ধকার কেটে যায় ভয় থেকে অভয়ের মধ্যে যদি নতুন জন্ম নিতে নাই পারো তবে এলে কেন আমাদের সঙ্গে
0: কি হলো চুপ করে আছেন যে শুনুন আপনার সব খবর পুলিশের জানা আছে স্বদেশীদের প্ররোচনায় আপনি বিপদগামী হয়েছিলেন কিছুদিন অনুশীলন সমিতির শাখা কেন্দ্র চালিয়েছেন এখন নিজের ভুল বুঝতে পেরেছেন কি ঠিক বলিনি
2: আগে হ্যাঁ ঠিকই বলেছেন দারোগা বাবু নিজের ভুল বুঝতে পেরেছি আমি
0: বসুন বসুন বসুন আপনি আমাদের হেল্প করুন গভর্নমেন্ট আপনাকে দেখবে আপনাদের ওই তৈলক্যনাথের পাখা গজিয়েছে বুঝেছেন পিপিডিকার পাখা ও মরবে জানেন ঢাকা ষড়যন্ত্র মামলায় ও ফেরারি আসামি অবিনাশবাবু তৈলক্যনাথ এ ব্যাপারে আপনাকে কিছু বলেছিল নাকি
2: না ও আমাকে বিশ্বাস করতে পারেনি
0: আপনার কি মনে হয় ও এখন কোথায় থাকতে পারে
2: জানি না জানলেও বলবো না
0: ইউ স্কাউন্ডরেল থানার মধ্যে এসে সদিচিয়ানের গরম দেখাচ্ছ পেটের কথা বের করার যন্ত্র আছে আমার কাছে বুঝেছো প্লায়ার্স দিয়ে পায়ের নখ কাঁচা যখন টেনে তুলবো তখন যন্ত্র নাই
2: মৃত্যুর বেশি তো কিছু নেই তৈলক্য কিন্তু মরবে না কথাটা জানবে একদিন বুঝবে আমি ভিড় ছিলাম কিন্তু কিন্তু প্রাণের ভয়ে বিশ্বাসঘাতকতা করিনি

0: আরে ও মাঝি, ওই বড় ঘাসি নৌকার মাঝিকেই ডাকি। হ্যাঁ হ্যাঁ তোমাকে। আরে তবু শোনে না। আরে এইদিকে এইদিকে।
1: কি ব্যাপার তৈল, ঘাটে পুলিশ আমাদেরই ডাকছে মনে হচ্ছে।
2: হ্যাঁ, হঠাৎ আমাদের উপর নজর পড়লো কেন? এত রোদে পুড়ি, জলে ভিজি, অখাদ্য কোখাদ্য খাই, নখ কাটি না, তেল মাখি না, তো ভদ্রলোকের ছাপ ওঠে না গা থেকে। মাঝির ছদ্মবেশ বুঝি ধরা পড়ে যায় এবার।
1: তোমার দাড়ি আরো বাড়াতে হবে তৈলক্ষ।
2: তোমারও গায়ের রং বিট্রে করছে বীরেন। কালী মাখো বীরেন, কালী মাখো।
0: এই মাঝি, ডাকছি যে কানে যায় না, তোমাদের মধ্যে যে কেউ একজন চলো।
1: কোথায়?
0: থানায়, বড়বাবু ডেকেছে।
1: তাহলে কালীচরণে যাও।
3: লাইন কর্তা চলেন, আউগেন আউগেন
0: চলো।
4: এরকম আর কিছুদিন চললে আমি আর থানায় থাকবো না।
0: কোথায় থাকবেন বড়বাবু?
4: উন্মাদ আশ্রমে। থানায় এখন কাজের চেয়ে অকাজই বেশ। কে কখন এসে কানে ফুসমন্ত দিয়ে গেল ঘাটে ডাকাতের ঘাসি।

0: নৌকো ভিড়েছে, অমনি দৌড়ো, ধরো তাদের।
1: আপনি তো বললেন বড় বাবু।
0: আরে তাই বলে তোমার একটা আক্কেল বিবেচনা থাকবে না, এ করবে ডাকাতি।
1: স্বদেশী ডাকাত হতে পারে।
0: আর বিদ্যে ফলিও না, স্বদেশী ডাকাত। সর সর, এখন জিজ্ঞাসাবাদ করতে দাও। এই যে কর্তা, নাম কি?
2: আগে কালীচরণ মাঝি হুজুর।
0: বাড়ি কোথায়?
2: আগে ওই মানিকগঞ্জ। কর্তা
0: কোন গ্রাম?
2: দিল্লি।
0: নৌকোটা কার?
2: বাপের আমলের। কর্তা নাও বাবা আমাকে, তিন পুরুষের পেশা।
0: তাই এইদিকে কতদিন এসেছো?
2: সদ্য আইসি কর্তা, আবার কেরা পামু চলে যাবো।
0: কোথায় যাবে, কোন দিকে?
2: এই আর কি কোনো ঠিক ঠিকানা আছে হুজুর? সবারই যে এইদিকে যাইতে করব।
0: তাহলে পূর্ববঙ্গের সব নদীতেই তোমাদের যাতায়াত আছে?
2: তা আছে হুজুর।
0: একটা কথা বলি তোমাদের, এখন তোমাদের নদীপথ বেশ বিপজ্জনক হয়ে উঠেছে।
2: হ্যাঁ তা যা কইছেন কর্তা, জল পুলিশ বড় হয়রানি করে।
0: সাথে কি আর করে, যত ডেঞ্জারাস স্বদেশী এখন নৌকোয় আশ্রয় নিয়েছে, এখানে সেখানে ডাকাতি করছে, টাকা পয়সা গুলি বন্দুক লুট করছে, দেশের শান্তি নষ্ট করছে। সেই সব ডাকাত ধরার জন্য জল পুলিশের লঞ্চ নদীতে ঘোরে, সন্দেহজনক কাউকে দেখলেই বুঝবে।
2: হুজুর কি দেখা বুঝুম?
0: নাম সেটা ঠিক বলে দেওয়া যায় না।
2: দেখতে কেমন যদি কই যাবেন?
0: মানে ঠিক তোমাদের মতো না, না আর একটু অন্যরকম। একজনকার কথা বলি, ইশতেহার বেরিয়েছে ওই যে টাঙানো, বাংলা পড়তে পারো?
2: না কর্তা, কি লাগছে?
0: লিখেছে ধরিয়ে দিতে পারলে হাজার টাকা পুরস্কার।
2: হাজার টাকা?
0: হ্যাঁ, নাম ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, কেউ কেউ মহারাজ চক্রবর্তীও বলে।
2: তাইলে পেন নাম ওই কর্তা?
0: দাও দাও দাও, একটা জরুরি কাজে সদরে যাওয়ার কথা আছে আমার। তোমার নৌকো তো খালি, ভাড়া যাবে?
2: কিরা ভাই, তো আমাকে কাজ হুজুর।
0: হ্যাঁ, খুব সাবধানে নিয়ে যেতে হবে, কিন্তু সঙ্গে গুলি বন্দুক থাকবে অনেক, সেগুলো লুকিয়ে নিয়ে যেতে হবে, কেউ যেন টের না পায়।
2: সে আপনি নিশ্চিত থাকেন কর্তা।
0: তাহলে যাও, গুছিয়ে গাছিয়ে নাও, ঘাটের কাছেই থাকবে, আমার কনস্টেবলরা গিয়ে মাল তুলে দেবে, যাব আমি একা।
3: বিশ্বাস?
0: ইয়েস স্যার।
3: বিশ্বাস, ইউ হ্যাভ ডান এ স্প্লেন্ডিড জব। কিন্তু আর একবার ভাবিয়া দেখো, তোমার কোনো ভুল হয় নাই তো?
0: না স্যার, এতদিন ইংরেজ বাহাদুরে চাকরি করছি, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না। এর আগে ঢাকায় কয়েকবার ত্রৈলোক্য চক্রবর্তীকে আমি দেখেছি, মাঝির ভেগে ধরেছে, দাড়ি রেখেছে, কিন্তু আমি 100% শিওর যে এই সেই লোক।
3: বিশ্বাস?
0: হ্যাঁ স্যার।
3: তবে আর দেরি করিবার প্রয়োজন নাই। লোক প্লেন ড্রেসে কনস্টেবলরা গুলি বন্দুক নৌকায় তুলিয়া দিবে, ওকে? ঠিক তারপরে আমরা ফোর্স লইয়া ঘাটে পৌঁছাইব। বিশ্বাস? টেক কেয়ার, টেররিস্টরা পুলিশ দেখিলে গুলি চালাইতে পারে, বোমা নিক্ষেপ করিতে পারে। ওয়ান মোর থিং, এনকাউন্টার হইলে একটা প্রশ্ন উঠিতে পারে।
0: কি কি স্যার?
3: থানা অফিসার যখন নিঃসন্দেহ যে এই যুবকটি ওই ত্রৈলোক্য চক্রবর্তী, তখন থানায় তাহাকে গ্রেপ্তার, অ্যারেস্ট করা হইল না কেন
0: স্যার? তাহলে ওর বিরুদ্ধে মামলা দাঁড় করানো যেত না?
3: হোয়াট ননসেন্স, ওই ব্যক্তি ঢাকা কনস্পিরেসি কেসের পলাতক আসামি।
0: ঢাকা ষড়যন্ত্র মামলা নিষ্পত্তি হয়ে গেছে স্যার, ক্যালকাটা হাইকোর্টে ললিতবাবু, যদুবাবু, বিনোদবাবু খালাস পেয়ে গেছে। এক শুধু কুলিন দাসের 60 বছর মেয়াদ হয়েছে, কাজে ত্রৈলোক্যনাথকে আটকানো যাবে এমন কোন গ্যারান্টি নেই।
3: আই সি।
0: আরো কথা আছে স্যার।
3: কি কথা?
0: ঢাকা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে আপনি জানেন, আমরা যদি চার্জশিট দিই, ওই মামলা চালাতে গেলে আগেকার সাক্ষীদের সব ডাকতে হবে, হিউজ খরচ। সরকার কেস রিওপেন করতে রাজি হবে না স্যার।
3: ভেরি লাইকলি।
0: আমরা যদি নৌকোয় লুকোনো গুলি বন্দুক সহ ওদের পাগলাও করি, সাক্ষী প্রমাণের অভাব হবে না। ফৌজদারি মামলায় তিন চারটা ধারায় ফাঁসিয়ে দেবো স্যার।
3: ও দ্যাটস নাইস, ভেরি গুড, বিশ্বাস।

0: আমার মাথার উপর পুরস্কার ঘোষণার ইস্তাহার আমি থানায় ঢুকেই দেখেছি। তখন একটু ভাবান্তর নিশ্চয় হয়েছে, পুলিশের চোখ নিশ্চয়ই সেটা নোটিস করেছে, আর তাইতেই চিনেছে আমাকে। তারপর যেটা হলো সবটাই অ্যাক্টিং। বিশ্বাস দারোগা আমাকে টোপ দিল।
1: টোপ দিল? কিসের টোপ?
0: ওই গুলিবন্দুকের টোপ। পুলিশের গাড়ি আছে, লঞ্চ আছে, তবু গুলিবন্দুক যাবে এই কিরায় নৌকায়? ও জানে বিপ্লবীরা এত সহজে গুলিবন্দুক পাবার টোপ গিলবেই। পাল্টা আমি ওকে টোপ দিলাম, বামাল ধরা পড়বার টোপ। পুলিশ আমাদের বড্ড বোকা ভাবে বীরেন, তাই টোপটা গিলল।
1: নদীর ঘাটে এতক্ষণ নিশ্চয়ই হই হই পড়ে গেছে।
0: হ্যাঁ, সেই জন্যই আর নদী পক্ষে থাকা চলবে না বীরেন। ভোর রাতে আমাদের একটা গোপন আস্তানায় পৌঁছবো, সেখানকার কর্মীদের হাতে নৌকো জিম্মা করে দিয়ে।
1: কোথায় যাব?
0: কোথায় যাব? দুজন দুদিকে।

0: ঘুমিয়ে আস, ডাকো ডাকো, কি হলো? আরে ডাকছো না জি?
1: আপনারা কেন আমাকে এরকম উত্তক্ত করেন?
0: আস্তে আস্তে,
1: আমি তো বলেইছি আপনাদের যে স্বদেশী তদেশী কোনো কিছুর মধ্যে আমি নেই।
0: আমাদের সঙ্গে আছো, পুলিশের সঙ্গে, ইংরেজ রাজশক্তির সঙ্গে।
1: না না, তাও নেই।
0: শাট আপ, যা বলছি তাই তুমি করো। এই আমি বাড়ির কড়া নাড়ছি, এবার ডাকো।
1: আমি
0: আমি একটু দূরে ওই পাঁচিলটার আড়ালে রইলাম। ডাকো ডাকো, না ডাকলে কিন্তু গুলি করব।
2: কে?
1: আমি অবিনাশ পিসিমা, তৈলক্ষনাথ বাড়ি আছে।
2: ও দাঁড়ো মাথা, দরজাটা খুলে দেই।
1: না না পিসিমা, খুলবেন না। তৈলক্ষ যদি বাড়ি থাকে ওকে পালিয়ে যেতে বলুন, আমিও পালাই।
2: কি হলো? কে কারে গুলি করলো? কে? পুলিশ? তা অবিনাশের গলা পাইলাম যে। অবিনাশ কোথায়? কোথায় অবিনাশ?
0: তার আগে বলুন, তৈলক্ষনাথ কোথায়?
2: জানি না।
0: দরজা ছাড়ুন, আমাদের কাছে খবর আছে ও বাড়িতে এসেছে, বাড়ি সার্চ করব আমরা, সরুন।
2: অত চোখ রাঙা না বাসা, কোন বাড়ির দরজা দাঁড়াইয়া কথা কইতেছ জানো? এই ভিটের মাটি ভয় কারে বলে জানে না? তৈলক্ত চক্রতীরা আকাশ থেকে গড়ে নাই, এই ভিটের থেকেই জন্মায়। আমি তৈলক্ষের পিসিমা, তোমার হুমকিতে সরে দাঁড়াইলে তার অপমান হবে না?
0: আপনি সরবেন না তাহলে?
2: না, আগে বলো, আগে বলো অবিনাশ কোথায়?
1: পিসিমা, পিসিমা, আপনি ভেতরে যান পিসিমা। দরজা বন্ধ করে দিন। ওই শয়তানটা আমাকে গুলি মেরে জখম করেছে, আমি তৈরি হয়ে এসেছি, এবার পাল্টা মার দেব। আপনি ওখান থেকে সরে যান পিসিমা, সরে যান।
2: অবিনাশ! বাবা বাবা, এইসবে একদল উঠলো, আবার একজন
3: পুলিশ না স্বদেশী,
2: কি করে বলবো? সে কি কারো গায়ে লেখা থাকে নাকি? তবে পুলিশ বোধ হয় না, দেখি মনে হয় অসুস্থ। শুকনো মুখ, রুক্ষু চুল, কেমন যেন পাগল পাগল মতন। আর পারি না বাবা, তো কি বলো, ডেকে দি?
3: আইসে যখন।
2: হ্যাঁ, মানিকগঞ্জের তিল্লিগ্রামের মাইনার স্কুলের হেডমাস্টারের বাড়ি ছাড়া তো আর বাড়ি নাই গ্রামে। এই যে শুনছেন, এই ঘরে চলে আসুন।
4: নমস্কার যোগেন বাবু।
3: নমস্কার, আপনারে তো চিনতে পারলাম না ভাই।
4: আমি বিরজা।
3: বিরজা? উনাম এখানে কাউরে কইও না, তুমি ত্রৈলোক্যনাথ। আমার গৃহ পবিত্র হইল, কিন্তু এ কি করছো শরীরের অবস্থা?
4: শরীরের আর দোষ কি, ব্যবহার করে দেখলাম যা সবে তাই সয়, শরীরটা এমন মহাশয় নয়। পুলিশ খ্যাপা কুকুরের মতো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আপনার বাড়ি আসতে 85 মাইল রাস্তা 3।

0: দিনে হেঁটেছি।
1: সে কি?
0: প্রথম দিন এক পয়সা ছোলা ভাজা খেয়েছি, পরের দিন দু পয়সা ছোলা ভাজা, বাকি ছিল দু পয়সা, সেটা গেল খেয়ে আর পারানিতে। তৃতীয় দিন তাই আর কিছু জোটেনি। আপনার বাড়ি পৌঁছতে পেরে এবারে অনেকটা নিশ্চিন্ত হলাম, অন্তত আঘাটায় মরে পড়ে থাকবো না তো।
2: আগো শুনছো, কোথায় গেলে? শোনো শোনো, এর নাম ত্রৈলোক্যনাথ, মনে করবা ই তোমার একটা ভাই।
3: আসুন ভাই আসুন, হাত মুখ ধুইয়া কিছু মুখে দেন, রাত্রিরে খাওয়া খেতে কিন্তু অনেক দেরি হইব।
2: কাল ভাইয়ের জন্য ওই কিল্লির বিখ্যাত চন্দনসুর দই আনাইও তো।
3: সব হবে হবে।
2: আর শোনো, আর একটা কথা শুনে যাও, ওর আসল পরিচয় যেন গোপন থাকে, বুঝলা? ওই লোককে গোবা ওই বাপের বাড়ির কুটুম।
3: আমার ভাই
2: মোটামুটি সাইরা উঠছ, আর তোমার এখানে থাকার দরকার নাই ত্রৈলোক্য, বসো, কয়েকটা কথা কই, জরুরি কথা। কলকাতার রাজাবাজার বোমার মামলা নিয়ে পুলিশ অনেক জায়গায় খানা তল্লাশি করতেছে। এক জায়গায় বিরোজা নামের একজনের একটা চিঠি পাইছে।
0: হ্যাঁ জানি, তখন আমি কলকাতাতেই ছিলাম।
2: পুলিশ হন্য হয়ে তোমারে খুঁজতেছে, এবং তাদের ধারণা হয়েছে তুমি ওই ঢাকা বিক্রমপুর অঞ্চলে আত্মগোপন করে আসো। আমার যদি পরামর্শ নাও তবে
0: বলুন।
2: বলতাছি, এখন আবার কলকাতায় তোমার পক্ষে থাকা নিরাপদ, স্টিমারে আড়াইয়া চলাই ভালো, রেলগাড়িতে তো আর ভয় নাই।

0: ওই যে তেল মালিশ করাচ্ছে, ওই যে দাড়িওয়ালা রোকা লোকটা, যাও না যাও, ওর পেছনে গিয়ে দাঁড়াও, যেন টেন না পায়। আমি এগিয়ে যাচ্ছি, কথা বলব, তোমরা নজর রাখবে, যাও।
1: এই যে চক্রবর্তী মশাই, মাঝি ছদ্মবেশ ছেড়েছেন দেখছি, কি চিনতে পারেন?
2: বিলক্ষণ, ঢাকার দারোগা বিশ্বাস মশাইকে কলকাতার পুলিশ সাহেবরা কলকাতায় আনিয়েছেন, এই খবর আমি আগেই পেয়েছি। তবে হাঁপানিতে শরীর একেবারে ভেঙে গেছে, তাই তা না হলে গঙ্গার ঘাটে এই অবস্থাতেও আপনি আমাকে ধরতে পারতেন না বিশ্বাস মশাই। একটু অপেক্ষা করবেন, আমি গঙ্গায় দুটো ডুব দিয়ে আসতাম।
1: না না না, নদীতে আপনাকে বিশ্বাস নেই। চল চল, গাড়ি তো এই দিয়ে আছে, চল।
3: রাজসাক্ষী ও সরকারি কর্মচারীদের সাক্ষ্য প্রমাণ থেকে বিভিন্ন স্থানে খানা তল্লাশি করে পুলিশের উদ্ধার করা বেআইনি গুলি, বন্দুক ও বোমা ইত্যাদি সহযোগে প্রমাণিত তথ্য থেকে আদালত নিঃসন্দেহ যে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ওরফে কালীচরণ ওরফে বিরজা ওরফে হরেন্দ্র ইংরাজ রাজশক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ঢাকা ষড়যন্ত্র মামলার সময় সে আত্মগোপন করে এবং 14টি নরহত্যা ও ডাকাতির সঙ্গে সে যুক্ত ছিল। ভারতীয় দণ্ডবিধির নিম্নবর্ণিত ধারা অনুযায়ী আদালত তাকে সর্বমোট 15 বছরের দ্বীপান্তরবাসের দণ্ড দিলেন।
2: বাবা, শুনলাম প্রেসিডেন্সি জেল থেকে তোমাকে আন্দামানে পাঠানো হবে, তাই অনেক চেষ্টা চরিত্র করে সাক্ষাতের অনুমতি সংগ্রহ করলাম। 15টা বছর তো কম সময় নয়, হয়তো আর দেখাই হবে না।
4: বাবা, আপনার চোখে জল,
2: তোমাকে দেখে আমার দুঃখ হচ্ছে। তো ওই লক্ষ্য, কি চেহারা হয়েছে তোমার, কি নির্মম ভাবে শিকলি বেরিয়ে পরিয়ে রেখেছে ওরা, পশুকেও মানুষ এত কষ্ট দেয় না।
4: ওরা আমাকে উপেক্ষা করতে পারে না বাবা,

0: ভয় পায়, এই ভেবে আনন্দ পাই আমি। জানেন বাবা, 44 ডিগ্রি সেলে রেখেছে আমাকে, যেখানে রেখেছিল অরবিন্দ ঘোষকে, যেখানে তিনি শ্রী ভগবানের দর্শন পেয়েছিলেন।
1: আশীর্বাদ করি তুমিও পাও।
0: পেয়েছি বাবা, শ্রী ভগবান আমার সামনে। আপনার হয়তো মনে নেই বাবা, আমি তখন হস্টেলে থেকে স্কুলে পড়ি, দেশের কথা কিছুই জানি না। একদিন পোস্টম্যান একটা পার্সেল দিয়ে গেল, খুলে দেখি এক জোড়া দেশি মোটা কাপড়। আপনি পাঠিয়েছিলেন, মাথায় তুলে নিলাম সেই স্নেহের আশীর্বাদ, দীক্ষা হয়ে গেল আমার।
1: আর দুঃখ হচ্ছে না বাবা, ত্রৈলক্ষ্য আমি হয়তো দেখবো না, সারা দেশ দেখবে, জ্বলন্ত অগ্নিশিখার মধ্য দিয়ে ফিরে আসছে অগ্নিপুত্ররা, অক্ষত অপরাজেয়। বন্দে মাতরম,
0: বন্দে মাতরম,
1: বন্দে মাতরম,
0: বন্দে।
2: বৈদ্যনাথ মুখোপাধ্যায় রচিত অগ্নিপুত্র নাটকটি শেষ হল। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন ময়মনসিংহের দারোগা প্রবীর ভট্টাচার্য, যোগেন্দ্র ভাস্কর ভট্টাচার্য, দারোগা বিশ্বাস সঞ্জীব দে, কনস্টেবল দীপঙ্কর সেন, বীরেন দেবজ্যোতি ঘোষ, ইংরেজ পুলিশ সুপার অমিত রায়, বিচারক রামজীবন মিত্র, ত্রৈলোক্যনাথের বাবা মুরারি চক্রবর্তী, অবিনাশ শোভন চক্রবর্তী, যোগেন্দ্রর স্ত্রী অর্পিতা রুদ্র, পিসিমা মিতা চট্টোপাধ্যায়, এবং ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর ভূমিকায় স্বরাজ বসু। শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
3: অগ্নিপুত্র নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026, খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 এবং কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে যুক্ত হতে এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বিক্ষোভরত পড়ুয়ারা আজ ঝাড়খণ্ডে বিধানসভা অভিযান করছে। ডুরানকাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে প্রিসাইডিং অফিসার এন কে প্রেমাচন্দ্রন প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী সদস্যরা নিট ইস্যুতে

ছাত্র আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করেন তারা। ক্রমাগত হট্টগোলের কারণে সভা বেলা ১২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এরপর ফের অধিবেশন বসলে বিরোধীরা একই ইস্যুতে প্রতিবাদে সরব হন। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ দুপুর ২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সকাল ১১টায় উচ্চকক্ষের অধিবেশন বসলে ছাত্র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে সরব হন বিরোধীরা। এরই মধ্যে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারে আলোচনা শুরু করেন। বিজেপির তরুণ চোখ পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং মাদকাসক্তি বৃদ্ধির বিষয়টি উত্থাপন করেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে এক বছরে ৮৯ জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এরপরও পাঞ্জাব সরকার মাদকাসক্তির সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তাঁর অভিযোগ। বিজেপির বাবু ভাই জেসাং ভাই দেশাই গুজরাটে চাঁদিপুরা ভাইরাস সিএইচপিভি সংক্রমণের বিষয়টি উত্থাপন করেন। এই রোগ মোকাবিলায় জাতীয় স্তরে প্রচার চালানোর জন্য আহ্বান জানান তিনি। বিরোধীদের হৈহট্টগোল অব্যাহত থাকায় সভা প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল ২০২৬ আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হয়েছে। প্রথমবার মুলতবি হওয়ার পর বেলা ১২টায় পুনরায় অধিবেশন বসলে আইন ও বিচারমন্ত্রী প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ, পরিষেবা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা, ট্রাইব্যুনালের কাজকর্মে স্বচ্ছতা আনা। এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন স্থাপনের প্রস্তাবও রয়েছে। কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিল ২০২৬ সভায় পেশ করেন। ১৯৫৭ সালে এই সংক্রান্ত আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কেরালা রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিল লোকসভায় পেশ করেন। রাজ্যসভা তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিজেপির তিন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিকবরাই। রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন কার্যকর হয়েছে। তিনজনই একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর তাঁরা বিজেপিতে যোগ দেন। জলসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে। সুস্মিতা দেবকে কর্মীবর্গ জন অভিযোগ আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন সুখেন্দু শেখর রায়। অন্যদিকে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন প্রকাশ চিক বরাইক। নাগরিকদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে। চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের এই প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিহারে আজ শিল্প সংস্কৃতি ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। সকালে জেপি গোলাম্বার থেকে শুরু হয়ে কার্গিল চকে গিয়ে শেষ হয় এই যাত্রা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজামেইতে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরী হিসেবে ভাবেন। হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেবেন। দুপুরে গোষ্ঠপাল সরণী থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা হবে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ছাড়াও প্রশাসনিক শীর্ষকর্তা এবং বহু সাধারণ মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। প্রায় 50,000 মানুষ এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বস্ত্রমন্ত্রকের সচিব নীলম স্বামী রাও বলেছেন, আয় বাড়ানোর লক্ষ্যে ভারতীয় তাঁতি ও নকশা প্রস্তুতকারকদের পরিবর্তনশীল বাজারকে কাজে লাগাতে হবে। নতুন দিল্লিতে ন্যাশনাল হ্যান্ডলুম ডিজাইনার্স কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, হ্যান্ডলুম ক্ষেত্রে নকশার গুরুত্ব অপরিসীম, কারণ নকশায় নতুনত্ব থাকলে পণ্যের বিক্রি বাড়ে। তিনি দেশের বিভিন্ন প্রান্তে তাঁতি ও ডিজাইনারদের কাজের প্রশংসাও করেন।
1: और बदलते मार्केट को कैप्चर करके डिजाइनर की भूमिका इसमें महती हो जाती है। तो एक बड़ा अलग तरीके का बाजार चल रहा है जिसमें हमें बुनकर के वेजिस की हिस्सेदारी और उसकी इनकम उसकी ऑटोनॉमी को बढ़ाने के लिए कामकाज करना है।

0: অনুষ্ঠানে জাতীয় হ্যান্ডলুম ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীকে বস্ত্র মন্ত্রকের সচিব সম্মানিত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভরত পড়ুয়ারা জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম থেকে ঝাড়খণ্ড বিধানসভা পর্যন্ত মিছিল শুরু করেছে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন জেএসসি সংস্কার মঞ্চের নেতৃত্বাধীন ছাত্র আন্দোলন আজ 17 দিনে পড়ল। জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল এবং যাবতীয় অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন প্রতিবাদকারীরা। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে প্রতিবাদ চলাকালীন বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি এবং বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু সহ একাধিক নেতাকে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে এশীয় সিংহের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের আবাসভূমি বিস্তৃত হচ্ছে। বিশ্ব সিংহ দিবস উপলক্ষে আজ সমাজ মাধ্যমে পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের লেখা একটি প্রবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, বন্যপ্রাণ সংরক্ষণে সরকারের অটল প্রতিশ্রুতি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ দেশের বন্যপ্রাণ রক্ষার এক অনুপ্রেরণামূলক উদাহরণ। প্রবন্ধে বলা হয়েছে, 2020 সালে প্রায় 30,000 বর্গ কিলোমিটার থেকে সিংহের আবাসস্থলের বিস্তৃতি 2025 সালে 11টি জেলায় প্রায় 35,000 বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রবন্ধে সিংহ সংরক্ষণে ভারতের সাফল্য তুলে ধরা হয়েছে। 2015 সালে 523টি থেকে 2025 সালে সিংহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 891-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনার সময় অংশগ্রহণকারী খেলোয়াড়রা গেমসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, মর্যাদা কেবল ফিতে কেটে পাওয়া যায় না, বরং তা অর্জিত হয় তরুণ ছাত্র বা উদীয়মান ক্রীড়াবিদদের মানসিকতা নিয়ে খেলার অংশগ্রহণের মাধ্যমে।
1: स्पोर्ट्स व्यवस्था एक बात है, लेकिन देश मेडल तब प्राप्त करता है जब देश में स्पोर्ट्स कल्चर बनता है। दोस्तों, आपने बहुत बड़ा काम किया है, देश का नाम रोशन किया है, आपको मैं बहुत बधाई देता हूं। और आप विश्वास कीजिए, आगे भी आप विजयी होंगे और फिर से एक बार यहीं पर हम मिलेंगे। बहुत बहुत धन्यवाद, बहुत बहुत शुभकामनाएं।
0: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে রাশিয়া ও ভারতের মধ্যে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব পরিকল্পনা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্যে দিয়ে এই পথটি যেতে পারে। চীনের পূর্বাঞ্চল বিশেষ করে সাংহাই সহ একাধিক এলাকায় টাইফুন ডলফিন আছড়ে পড়ার পর 10 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত। আজ সাংহাইয়ে প্রায় 1,000 উড়ান বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে ডলফিনকে ট্রপিক্যাল স্টর্মের গোত্রভুক্ত করেছে। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টরস এর বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026, খনি এবং খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 ও কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। উপস্থাপনায় রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ। বাংলা ব্যান্ডের গানে প্রথমেই শুনুন মাদল ব্যান্ড থেকে মন ভালো করা এই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এখন জ্ঞান স্কোপ এই বাংলা ব্যান্ড থেকে পরপর দুটি গান শুনুন।

অনুষ্ঠানের একেবারে শেষের পথে যেতে যেতে রেখে গেলাম ক্যাকটাস, চন্দ্রবিন্দু, ফসিলস এবং লক্ষ্মী ছাড়ার পরিবেশনায় এই গানটি।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:55। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরুতেই জানিয়ে দেব আবহাওয়ার সংবাদ। কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে আগামী 24 ঘন্টা প্রধানত মেঘলা আকাশ এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 97%, সর্বনিম্ন 74%। সকাল থেকে বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য আজ কোন সতর্কবার্তা নেই, তবে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, কখনো বা 55 কিলোমিটার বেগে বাতাস আগামীকাল অর্থাৎ 11 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত বয়ে যেতে পারে। এই কারণে 11 থেকে 14 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

এবারে জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর নিয়ে স্টুডিওতে আপনাদের অনুরোধের গান নিয়ে থাকব তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসর ইতিহাসের পাতা থেকে উপস্থাপনায় ব্রততী দাস। 4:35 বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় আমি তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, অতিথি প্রশান্ত চক্রবর্তী। 6:20 ক্ষেত খামারের কথা, পেঁয়াজ চাষে উৎপাদন বাড়াতে হলে করণীয় কি, এ বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, কিডনি প্রতিস্থাপন নিয়ে বলবেন ডাক্তার অর্পিতা রায়চৌধুরী। 7:00 বেতার নাটক অগ্নিপুত্র, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, বজ্রপাত নিয়ে অধ্যাপক কেশব ভট্টাচার্য।

সাক্ষাৎকার সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার, পরিবেশনায় রাহুল চট্টোপাধ্যায়, রাগ রাগেশ্রী, তবলা সহযোগিতায় সুবীর গড়াই, মাফ করবেন সুধীর ঘড়াই। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 12:00 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচী।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। স্বাগতম অনুরোধের আসরে, আপনাদের অনুরোধের গান। আর এই প্রান্তে আমি তন্ময়ী ভট্টাচার্য চেষ্টা করব এই ধাপের আপনাদের অনুরোধের শেষ পর্বে যতগুলি গান আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। চলুন চলে যাই প্রথম গানে। কে অনুরোধ করেছেন শুনব বা বলবো গানেরও পারে।

গানের প্রথম কলিতে তোমার আমার প্রথম দেখা। আসলে কিন্তু অনুরোধের আসরে বন্ধুদের সাথে আমাদের প্রতিদিন দেখা।

গানে গানে এইভাবে। গানের অনুরোধে বন্ধুর অনুরোধ পৌঁছে যায় আমাদের কাছে, যেমন করে এলো এই গানটি মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এ গান কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ। এ গানের জন্য অনুরোধ করেছেন সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকার, সুরসুনা কলকাতা থেকে। চলে যাই পরের গানে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এ গানের জন্য অনুরোধ করেছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল, নর্থ উলুবেরিয়া হাওড়া থেকে। শ্যামল গুপ্তের কথায়, আর হয়তো অনেকের জানা কিংবা অনেকের জানা নেই, এই যে গানটি বন্ধুর অনুরোধে আপনাদের শোনাতে চলেছি, এই গানের সুর কিন্তু শিল্পীর নিজের। শুনুন তাহলে।

বন পলাশির পদাবলীর ছবি থেকে উৎপলা সেনের কণ্ঠে বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আর নচিকেতা ঘোষের সুর আমাদের নিয়ে গেল শুধু সেই ছবির প্রেক্ষাপটে নয়, এক অন্যরকম চিত্রকল্পেও। গানখানি শোনা গেল যে বন্ধুর অনুরোধে বা যাদের অনুরোধে, তারা পবিত্র সাহা, রুহি সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। পরের গান মান্নাদের কণ্ঠে ডাকঘর করা ছবি থেকে, তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। অনুরোধে পলাশ পোড়েল কুলডাঙ্গা হাওড়া থেকে। শোনা যাক গানখানি।

বন্ধুরা, নিশ্চয়ই গানটি শুনতে শুনতে গানের কথাগুলিতেও মন দিচ্ছিলেন, দিতেই হবে। এ গানের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, আর সুর সুধীন দাশগুপ্তের। চলে যাই পরের অনুরোধের গানটিতে। পরের গানটির অনুরোধ শ্যামল মিত্রের কণ্ঠে শোনাবার জন্য। এই গানটি শুনতে চেয়েছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় আর শিল্পীর নিজের সুরে রইল পরের গানটি।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নীল আকাশের নিচে ছবি থেকে শুনলেন ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারই। এই গানের জন্য অনুরোধ করেছিলেন অরুণ ব্যানার্জি ও সুপর্ণা ব্যানার্জি, দিখল গ্রাম বাঁকুড়া থেকে। চলে যাই পরের গানে। পরের গানের অনুরোধ সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার জন্য প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্ত সুরে। এ গান শোনার জন্য অনুরোধ করেছেন ধীরেন বসাক, অখিল বসাক, সনদ বসাক, ফুলিয়া, চটকাতলা, নদিয়া থেকে।

অনুরোধ করেছিলেন সত্যজিৎ দাস, সুধীর দাস, বেলা দাস, সালদাহা আম্বা জামতারা থেকে। সময় তো একেবারে শেষ বন্ধুরা, বিদায় নিতে হবে। এই গানটি কিন্তু আমরা শুনলাম অনুপম রায়ের কথা এবং সুরে। হ্যাঁ, যা বলছিলাম, বিদায় তো এবার নিতে হবে। আমি বিদায় নেব, আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তন্ময়ী, কিন্তু আপনারা থাকবেন মৈত্রীর সঙ্গে, কারণ এই মুহূর্তে আপনাদের ইতিহাসের পাতা থেকে মহিলাদের আসর সাজিয়ে অপেক্ষা করছে ব্রততী দাস।

নমস্কার বন্ধু, দুই বাংলার শ্রোতা বন্ধুদের আমার এই বিকেলবেলার শুভেচ্ছা। আজ বৃষ্টি নেই, তাই বৃষ্টি ভেজা শুভেচ্ছা আজকে নয়, আজ একটা মিষ্টি বিকেলের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তবে আগস্ট মাস আমাদের কাছে একটা অন্য রকম বার্তা বয়ে নিয়ে আসে। সেই বার্তা খানিকটা আমার এই অনুষ্ঠানের শুরুতে গানের মাধ্যমে রাখব। একটু গানটা শুনিয়ে নিই।

0: 300টা বছরের পরাধীনতার ইতিহাস পেরিয়ে এসে এরকমই একটি আগস্ট মাসের 15 তারিখ আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু স্বাধীন দেশ আমাদের দিকে তাকিয়ে আর আমরা দেশের দিকে তাকিয়ে এখনো এভাবেই প্রশ্ন করি, কেন চেয়ে আছো গো মা? আজ আমার অনুষ্ঠান ইতিহাসের পাতা থেকে। আমরা দাঁড়িয়ে আছি অগস্ট মাসে। অগস্ট মাস মানে বিপ্লবের মাস, স্বাধীনতার মাস, এবং যেহেতু মহিলাদের আসর, সেই কারণে আমরা মহিলা বিপ্লবীদের কথা বা যারা মহিলাদের নিয়ে সেই সময়ে কিছু কাজ করেছেন তাদের কথাই শোনাতে চাই আপনাদের। সেরকমই একজন সরলা দেবী চৌধুরানী, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যোগ্য উত্তরসূরি ছিলেন, তাকে নিয়ে আজকে আমার এই আলোচনাটা রেখেছি। আজকে আমার অনুষ্ঠানের অতিথি হিসেবে পেয়েছি ইতিহাসের অধ্যাপিকা তপতী সেনগুপ্তকে। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত।
1: নমস্কার।
0: আমি যে বললাম সরলা দেবী চৌধুরানীকে নিয়ে আজকে কথা বলবো, আপনি যেহেতু তাকে নিয়ে গবেষণা করেছেন সেই জন্যই আপনার কাছে আসা। কিছু প্রশ্ন নিয়ে,
1: ধন্যবাদ,
0: রবীন্দ্রনাথ বা স্বর্ণকুমারী দেবীর কথা না উল্লেখ করলেও, যদিও তিনি রবীন্দ্রনাথ এবং স্বর্ণকুমারী দেবীর উত্তরসূরি ছিলেন, সরলা দেবী চৌধুরানীকে এক কথায় ইতিহাস চেনে, এবং এই চেনা কিন্তু তার নিজস্ব পরিচয় দিয়েই, তার নিজের পরিচয় তৈরি করা। তার চারিত্রিক বৈশিষ্ট্য একটু জানতে চাইব, কিভাবে তিনি এতটা শক্তিশালী বলিষ্ঠ নারী হতে পেরেছিলেন।
1: একটা কথা যে আমরা সরলা দেবীর নিজস্বতাটাকে তো নিশ্চয়ই মর্যাদা দেব, কিন্তু তখনকার দিনে মেয়েদের যা অবস্থা হয়েছিল তাতে হয়তো ঠাকুর বাড়ির পরিমণ্ডলে জন্ম এবং বড় হওয়া, ঠাকুর বাড়ির সঙ্গে আত্মীয়তায়, কিন্তু তার মা তো দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ছিলেন, কাজে তিনি দৌহিত্রী দেবেন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু সেই পরিবেশটা তিনি পেয়েছিলেন। পরিবেশটা ছিল এইরকম, যেখানে ধর্মীয় একটা সংস্কার আন্দোলন হয়ে গেছে, তার প্রাণ পুরুষ হলেন তার দাদামশাই দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি নিজে ছিলেন জানকীনাথ ঘোষালের মেয়ে, জানকীনাথ ঘোষাল ছিলেন স্বর্ণকুমারী দেবীর স্বামী, নদিয়ার জমিদার বাড়ির ছেলে, কিন্তু অত্যন্ত স্বাধীন চেতা পুরুষ। জানকীনাথ ব্রাহ্মধর্ম দীক্ষিত হননি, তিনি ঘর জামাইও থাকেননি, এবং পরিচিত যে আমাদের পরিমণ্ডল তখন যৌথ পরিবারের, তার থেকে বেরিয়ে গিয়ে এই ঘোষাল দম্পতি তারা কিন্তু অন্য জায়গায় স্বাধীনভাবে, যাদের আমরা এখন বলি না নিউক্লিয়ার ফ্যামিলি, যেটা সেই নিউক্লিয়ার ফ্যামিলির একটা আদর্শ, যারা প্রথম প্রতিষ্ঠা করছিলেন তার মধ্যে স্বর্ণকুমারী দেবী এবং জানকীনাথ ঘোষাল, তারা বেশ বিশ্বাসী হয়ে রইলেন। এবং কংগ্রেসের জন্ম মুহূর্ত থেকে জানকীনাথ ঘোষাল ছিলেন কংগ্রেসের সেক্রেটারি, তিনি 1913 সালে যখন মারা গেলেন সেই অবধি তিনি আজীবনই কংগ্রেসের সেক্রেটারি ছিলেন, কাজে সেই পরিমণ্ডলটা পেয়েছেন সরলা দেবী। একটা হলো ঠাকুরবাড়ির তখন প্রায় স্বর্ণযুগ বলতে পারো, তখন রয়েছেন দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, তারপরে রবীন্দ্রনাথ পরে একটু পরে এলেন, তাদের একটু পরে সত্যেন্দ্রনাথ রয়েছেন, তার স্ত্রী জ্ঞানদানন্দিনী রয়েছেন, কাজে সরলা দেবী ওই পরিমণ্ডলটা পেলেন, যেখানে দেবেন্দ্রনাথ মেয়েদের জন্য বাড়িতে আলাদা স্কুল করে দিয়েছেন, বৈষ্ণবীরা এসে পড়াচ্ছে, তারপরে মেমরা এসে পড়ালো, তারপরে বটতলা, এখন তো বটতলাতেই সব বই প্রায় হতো, বটতলা থেকে বই নিয়ে তারা আসছেন, সেই বই মেয়েদের জন্য কেনা হচ্ছে, মেয়েরা যে স্কুলে পড়বে তার জন্য একটা আলাদা আলাদা করে পোশাক, সেই আমাদের আটপৌরে সাদা সিঁধে পরে করে পড়া শাড়ি যাকে আমরা বলি, সেই শাড়ি পরে তো আর স্কুলে যাওয়া যাবে না, এইগুলো নিয়ে তো ভাবনা চিন্তা হচ্ছিল, এবং এই ভাবনা চিন্তাগুলোর মধ্যে স্বর্ণকুমারী, জ্ঞানদানন্দিনী দেবী এরা ভীষণ বিশেষভাবে তারা সক্রিয় ছিলেন, কাজে ওই পরিমণ্ডলটা তিনি পেয়েছেন। সেখানে তার যে চিন্তাগুলো ছিল তার ভেতরে যে পরবর্তীকালে যে প্রতিভার স্ফুরণ আমরা দেখলাম সেটা কিন্তু ওই জল বাতাসটা পেয়েছে ওইখানে,
0: জন্মের সঙ্গে সঙ্গে আমাদের যে আশেপাশের পরিবেশ আমরা পাই সেটা ভীষণভাবে নির্ভর করে আমাদের চরিত্র গঠনে। সেই কারণে সরলা দেবীর চরিত্রের মধ্যে এত বলিষ্ঠতা আমরা দেখতে পাই। তিনি
1: সেটা
0: যে
1: একটা কারণ। হ্যাঁ
0: এত স্বাধীন চেতা ছিলেন, খানিকটা হয়তো পিতার থেকেই সেটা তিনি পেয়েছিলেন, এই স্বাধীন চেতা ছিলেন বলেই একসময় তিনি, যখন কেউ ভাবতো না যে মেয়েরা কিছু কাজ করবে, সেই সময় তিনি শিক্ষিকার চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে চলে যান এবং তার সঙ্গে সমাজ সেবিকার কাজ করেন এবং বিবাহ করেন। এই যে দেশের জন্য কাজ করা, এই কাজ করার একটুখানি গল্পটা শুনবো, যে তিনি কিভাবে
1: হ্যাঁ
0: এই জগতে এলেন, কিভাবে কাজ করলেন।
1: আচ্ছা, এই যে তুমি কথাটা বললে যে তিনি এতে চলে গেলেন, মাইসুরে চলে গেলেন,
0: হ্যাঁ
1: তার আগে বলি যে মায়ের কাছ থেকে কিন্তু সাহিত্য প্রীতি, সাহিত্য রুচি, এবং কি করে একটা সম্পাদনা করতে হয়, কারণ ওদের পারিবারিক পত্রিকা ছিল ভারতী। সেই ভারতী পত্রিকার এক সময় প্রথমে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তারপরে স্বর্ণকুমারী দেবী হয়ে ওঠেন। তিনিও একজন অসামান্য মহিলা ছিলেন। সরলা কিন্তু খানিকটা শখের খাতিরে গেছিলেন, বলছিলেন যে বাড়িতে এত এমন পরিবেশ, তাও মনে হতো যেন আমি একটা খাঁচায় বাস করছি, পিঞ্জর বাস। সেটা তো আমরা অনেক ঊনবিংশ শতাব্দীর মেয়েদের লেখায় বারবার সেটা উঠে এসেছে। সরলাদেবীও সেটা বোধ করছিলেন। তিনি মাইসোরে গেলেন, সে মাইসোর যাওয়াটার মধ্যে নিশ্চয়ই একটা বিরাট বড় পদক্ষেপ, দেবেন্দ্রনাথ ঠাকুর, জানকীনাথ কেউ ছিলেন না তার পাশে, ছিলেন শুধু সত্যেন্দ্রনাথ ঠাকুর মামা, মেজ মামা। এটা গেলেন, সেখানে গিয়ে কোনো সমাজ সেবা না, সেখান থেকে নিয়ে এলেন উনি বয়স্ক মহিলারাও, বিয়ের পরে তারা লেখাপড়া করছে মহিলারা। আমরা এখন যাদের মহিলা বলছি কথাটা, তখনকার দিনে তারা কিন্তু অল্প বয়স্ক মেয়ে, বিয়ে তাদের জন্য কোনো প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে না, যে 8 বছর 10 বছরে বিয়ে হয়ে গেল তারপরে লেখাপড়া বন্ধ, সেটা হচ্ছে না। প্যালেস স্কুলে, মহারানী মহারানী প্যালেসে তারা কিন্তু আসছে, লেখাপড়া করছে, সেটা সরলার জীবনে একটা বিরাট বড় অভিজ্ঞতা। আর বিয়েটা একেবারেই তার নিজের ইচ্ছে হয়নি, এটা একটা খুব বড়, এটা আলাদা করে একদিন বললে বোধ হয় সেটা পরিষ্কার করে আরো বলা যাবে। বিয়েটা একেবারেই সরলার কোন রকম মতামত না নিয়ে, তার অজ্ঞাত অবস্থায় সমস্ত ঠিক করা হয়েছিল এবং দূর পাঞ্জাবে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটার কারণ ছিল সরলা এখানে অল্প বয়স্ক ছেলেদের নিয়ে, যারা নাকি এই ব্রিটিশ শাসনে তাদের কোনো চাকরি নেই, তাদের কোনো মান নেই, রাস্তাঘাটে তারা গোড়াদের হাতে সমানে অপমানিত হচ্ছে, বাঙালির চেহারা নিয়ে বলা হচ্ছে, বলা হচ্ছে দ্য লেগস অব দ্য বেঙ্গলি আর দ্য লেগস অফ আ স্লেভ, তাদের চেহারা নিয়ে তাদের সারাক্ষণ উপহাস করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে। এইটার বিরুদ্ধে সরলা দেবী উঠে দাঁড়িয়েছিলেন এবং তিনি তার বাড়িতে একটা ফিজিক্যাল কালচার ক্লাব করেছিলেন। এইটা সরলা দেবীর অন্যতম শ্রেষ্ঠ অবদান বাঙালি স্বদেশী আন্দোলনে। অনুষ্ঠান সমিতির যে শুরু হলো তার ভিতরেও কিন্তু সরলা দেবীর খুব বড় অবদান আছে। শ্রী অরবিন্দ নিজে তাকে বরোদা থেকে লোক পাঠিয়েছিলেন, তার কাছে দূত পাঠিয়েছিলেন যে এইবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমাদের দেশের যুবশক্তিকে প্রস্তুত করি। সেইটা সরলা দেবী করেছিলেন এবং তার ভেতরে তিনি একটি অন্তরঙ্গ দল করেছিলেন। সেই অন্তরঙ্গ দল যখন প্রয়োজন হবে তারা উঠে দাঁড়াবে, তারা দেশের জন্য কাজের জন্য একদম নিবেদিত প্রাণ হবে। আর তাদের মধ্যে ছিল 6টা জিনিস: সাহস, বল, বিদ্যা, একতা, স্বাবলম্বন, স্বায়ত্ত শাসন। এবং সরলা দেবীর এই কাজের পেছনে একটা বিরাট বড় অনুপ্রেরণা যদি বলতে পারি, তিনি ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তাকে উদ্বুদ্ধ করেছিলেন। ইনফ্যাক্ট আরেকটা কথাও একটি ছোট্ট কথা করে বলে দিই, যে বিবেকানন্দ কিন্তু সরলা দেবীকে নিয়েই তার আমেরিকা সফর, ইউরোপ সফরে যেতে চেয়েছিলেন, কিন্তু এটা তো বুঝতেই পারো যে দেবেন্দ্রনাথের যিনি নাতনি, তিনি বিবেকানন্দের সঙ্গে যাবেন একটা সনাতন ধর্মেরই খানিকটা মানে প্রচার করতে, সেটা তো তখন সম্ভব ছিল না, তখন নিবেদিতা গেলেন, না হলে হয়তো আমরা সরলাকে একটা ভিন্ন ভূমিকায় দেখতাম,
0: ভিন্ন ভূমিকায় দেখতাম, ঠিক
1: একদম। এই এটা এই যে ভিন্ন ভূমিকায় যেটা তিনি সরলা দেবী অর্জন করলেন নিজের জন্যে, সেটাখানি সেখানেই সরলা দেবীর বিশেষত্ব, সেই ভিন্ন ভূমিকা পালন করাটা। এবং তিনি দেখতে পেয়েছিলেন যে মেয়েদের অশিক্ষা কতখানি, শিক্ষা যে সবচেয়ে বড় ট্রান্সফর্মিং এজেন্ট সেটা তো 19 শতাব্দীতেই বোঝা গেছে, তা খুব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন। কিন্তু এই যে 8 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়া, এটা বড় জোর 10 বছর। এই যে কনসেন্ট বিল যখন পাশ হলো সেটা বোধ হয় 1892 কি 93, সেটা এখানে নামে মাত্রই পাশ হলো, সেটা কিন্তু বিয়ের বয়স নিয়ে কিছু বলেনি, সহবাস সম্মতি নিয়ে কথা বলেছে। আর
0: আচ্ছা,
1: তখন আমাদের বঙ্কিমচন্দ্র এবং বিদ্যাসাগর কারোই সেই সহবাস সংস্কৃতিতে সাপোর্ট ছিল না, এই কারণে যে এত অল্প বয়সে বিয়েটা আগে আগে আটকানো, সেটা ছিল পড়াশোনা করাও। এই জন্য তারা তাদের অনেকে ভুল বুঝেছেন, কিন্তু এটা ছিল তাদের কথা। বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু সরলা দেবীকে খুব ভালোবাসতেন।
0: একদমই তাই,
1: হ্যাঁ হ্যাঁ
0: ভালোবাসার মতোই মানুষ, কেননা
1: হ্যাঁ
0: এরকম
1: হ্যাঁ
0: ওই
1: হ্যাঁ
0: সময়ে দাঁড়িয়ে এরকম কিছু কাজ করা যেগুলো মেয়েদের জন্য তখন মনে করা হতো যে
1: হ্যাঁ
0: মেয়েরা
1: হ্যাঁ
0: পারে না করতে,
1: হ্যাঁ হ্যাঁ
0: সেক্ষেত্রে তো তার একটা
1: সেইখানে মানে
0: পছন্দের জায়গা তৈরিই হয়ে যায়।
1: আজকালকার দিনে কি আমরা ভাবতে পারি যে একজন মেয়ে এইরকম ক্লাব গড়ে তুলেছে
0: হ্যাঁ
1: যেখানে এত রকম খেলা, এত লাঠি চালানো? সরলা দেবী সবচেয়ে বিখ্যাত ছিলেন লাঠি খেলার জন্যে, যে অস্ত্র আইনে তো বা ভারতীয়দের অস্ত্র ব্যবহার করা বারণ ছিল,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তিনি লাঠিটা মানে লাঠিটা তো সবার বাড়িতেই থাকে,
0: ঠিক,
1: সেই লাঠি খেলা নিয়ে, লাঠি খেলার একটা বিশাল ঐতিহ্য আমাদের বাংলায় আছে।
0: হ্যাঁ একদমই তাই,
1: হ্যাঁ
0: বিপ্লবীরা
1: তাই
0: তো লাঠি খেলার আলাদা
1: সেই
0: চর্চাই
1: এই
0: শুরু করেন,
1: বিপ্লবীদের হাতে লাঠি তুলে দিলেন কিন্তু সরলা দেবী।
0: কোথায় কোথায় মেয়েরা যে অন্দরে থেকে
1: হ্যাঁ
0: নিজেদের প্রভাব রেখে গেছেন সেটা কিন্তু ইতিহাসে পাওয়া যায় না, বা ইতিহাস ভুলে যায় কিছু কিছু জায়গায় মেয়েদের
1: একদমই
0: অবদানের
1: একদমই
0: কথা।
1: তাই। হ্যাঁ হ্যাঁ
0: আমরা
1: সাইলেন্সিং,
0: অনেক
1: এটা প্রসেস
0: বিপ্লবী
1: অফ
0: মেয়েদের
1: সাইলেন্সিং।
0: কথা
1: হ্যাঁ
0: পড়েছি, কিন্তু খুব অল্প তাদের তথ্য কিন্তু ইতিহাসে খুব কম, হয়তো নামটুকুই রয়েছে, অথচ হয়তো
1: একদম তাই।
0: তাদের অবদান অনেক বেশি।
1: হ্যাঁ
0: এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যেভাবে সরলা দেবী জড়িয়ে রয়েছিলেন, আপনি বললেন যে শুরু করেছিলেন লাঠি চালানো দিয়ে, নিজে একটা যুবশক্তি ক্লাব করেছিলেন, এছাড়াও মেয়েদের জন্য তিনি অনেক কিছু
1: হ্যাঁ
0: করেছিলেন, সেইটা
1: হ্যাঁ
0: যদি
1: এটা
0: একটু
1: এটা
0: বলেন।
1: পরেরটা আমি তোমাকে বলছি, এত অল্প সময় আমি বোধ হয় একটা দুটোই কথা বলতে পারবো। সেটা হলো যে সরলা দেবী তো চলে গেলেন, পাঞ্জাবে চলে গেলেন, এবং লাকিলি যার সঙ্গে তার বিয়ে হলো, অ্যাকচুয়ালি সরলা দেবীকে বিয়ে করে এখান থেকে না নির্বাসন দেয়া হলো ধরে নাও,
0: ঠিক
1: কারণ
0: তাই,
1: সরলা দেবীর দাদা ছিলেন ICS জ্যোৎস্নানাথ ঘোষাল, সেই ICS পরিবারের মেয়ে মানে বোন, তিনি এই ধরনের বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, এটা তো সরকার ভালো চোখে
0: ভালো
1: দেখছিলেন না।
0: চোখে দেখছিলেন
1: সেই অন্য কারণে পাঞ্জাবে তখনও রাজনীতি, এই ধরো এই যে জাতীয়তাবাদী রাজনীতি, সেটা তখনও সেরকম ভাবে শিকড় গাড়েনি, ভাবলেন যে পাঞ্জাবে গেলে এগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু

0: পাঞ্জাবে গিয়ে সরলা দেবী একেবারে একটা নতুন রূপে আবির্ভূত হলেন তার স্বামীর সঙ্গে সহযোগিতায়। সেইখানে তিনি প্রথম সেখানেও সেই ক্লাব শুরু করলেন, এবং যে সরলা দেবী তো খুব ঘুরে বেড়াচ্ছেন, বিয়ের আগেও ঘুরেছেন, এবং অনেক মুসলমান পরিবারে, অনেক পারসি পরিবারে, অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে, তিনি বেথুন কলেজ থেকে পাশ করেছেন, পদ্মাবতী গোল্ড মেডেল পেয়েছেন গ্রাজুয়েশনে, সব প্রথম পদ্মাবতী গোল্ড মেডেল দেয়া হলো, তার একটা বিরাট বড় পরিমণ্ডল তৈরি হচ্ছিল আস্তে আস্তে। তখন তিনি দেখলেন যে কিবা হিন্দু কিবা মুসলমান, একমাত্র শুদ্ধ খ্রিস্টান এবং বা অ্যাংলো ইন্ডিয়ান বা পার্সি তারা আছে, কিন্তু এই মেয়েরা কিন্তু মাত্র 2 বছরের জন্য স্কুলে যাচ্ছে, পাঠশালায় যাচ্ছে, 4 বছরের জন্য পাঠশালায় যাচ্ছে, তারপরে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের আর কোনো লেখাপড়া হচ্ছে না। তখন সরলা দেবী বলি যে পর্দা সিস্টেমের জন্যে, আর্লি প্রেগনেন্সির জন্যে এই লেখাপড়া গুলো হচ্ছে না, এত এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু সমাজের যা অবস্থা, এই পর্দাও দূর করা যাবে না, 8 বছরের গৌরীদান তোমরা তো জানো, আর মুসলমান মেয়েরা তো সাখাওয়াত হোসেন লিখে গেছেন 5 বছর বয়স থেকে পর্দা করছে, বাড়ির ভেতরে পর্দা করছে, কেমন? উনি বলেন যে পর্দা তো যাবে না। সরলা দেবী কিন্তু কোনো ইম্প্রুভমেন্টের কথা বলছেন না, সরলা দেবী কিন্তু বলছেন না মানে অন্ধকারগ্রস্ত সেটা নয়, কিন্তু তোমার তোমাদের বঞ্চনা করা হয়েছে, আমাদের যে চিরাচরিত সামাজিক জীবন তার ভেতরে উনি একটা পরিবর্তন আনছেন, এবং পরিবর্তনটা সক্রিয় হচ্ছে, পরিবর্তনটা স্থায়ী হচ্ছে, সেটা আমি তাহলে একটা অন্তর্বিপ্লব তো বলতেই পারি। তারপরে যখন এখানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন হলো, জাতীয় শিক্ষা পরিষদ, তারা বলছে মেয়েদের শিক্ষা দেয়া হবে, কিন্তু সেইভাবে মেয়েদের কোনো শিক্ষা দেয়া হচ্ছে না, আর বিদেশি
1: কার্যকরী
0: সরকার
1: পদক্ষেপ কিছু নিচ্ছে
0: হ্যাঁ,
1: না।
0: এবং সরলা দেবী বললেন যে সবাইকে নিয়ে করতে হবে, রানী মহারানী তাদেরও ডাকতে হবে, তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা চাইব, কারণ ভারতবর্ষের 1/3 মেয়েরা রয়েছেন তো এই দেশীয় রাজ্যগুলোতে, কাজেই যারা উইলিং সেই দেশীয় রাজ্যের লোকেরাও তার সঙ্গে এলেন, হিন্দু মুসলমান সবাই এলেন। কংগ্রেস প্রথম দিকে বলেছিল হ্যাঁ আমরা থাকবো, শেষে থাকলো না, কাজেই তারা আলাদা হয়ে 700 মহিলা এলাহাবাদে কংগ্রেস অধিবেশন যেদিন শেষ হলো তার পরদিন 30শে ডিসেম্বর এলাহাবাদে তারা সৃষ্টি করলেন ভারত স্ত্রী মহামণ্ডল। এই হলো সরলা দেবীর শিক্ষা জগতে এবং মেয়েদের একত্র করার ব্যাপারে সবচাইতে বড় পদক্ষেপ, এর আগে কেউ করেনি। ওনার একটা মডেল ছিল, YWCA এর মডেলটা উনি নিয়েছিলেন, যে মেয়েদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং তাদের স্বাস্থ্য,
1: আচ্ছা,
0: এই অধিকারগুলো মেয়েদের দিতে হবে। তখন তিনি সোচ্চারে কিছু বলেননি, কারণ বিবেকানন্দ বলেছিলেন যে মেয়েদের জন্য কাজ করতে হলে করতে হবে খুব ধীরে,
1: হ্যাঁ,
0: সঙ্গোপনে, এবং বেশি হইচই না করে, উইদাউট নয়েজ, এই কথাটা
1: তাহলেই
0: উনি
1: বাধা
0: বলেছেন।
1: আসবে।
0: হ্যাঁ, তাহলেই বাধা আসবে। হ্যাঁ,
1: হ্যাঁ, কিছু
0: আর
1: কিছু ক্ষেত্রে তো মেয়েরা নিজেরাই বাধা হয়ে দাঁড়ায়।
0: হ্যাঁ হ্যাঁ দাঁড়ায়, কিন্তু সেটা সেই মেয়েরা কারা? আমরা যে খালি পুরুষকে দোষ দিচ্ছি সেটা নয়, প্যাট্রিয়ার্কি, প্যাট্রিয়ার্কি স্ত্রী পুরুষ মানে না,
1: একদম
0: প্যাট্রিয়ার্কি
1: তাই।
0: একটা ধারণা। হ্যাঁ,
1: হুম,
0: প্যাট্রিয়ার্কির মধ্যে স্ত্রী পুরুষ তাদের কোনো বিভেদ থাকে না।
1: আচ্ছা, এই
0: এবং
1: সরলা দেবী একটি অর্থনৈতিক একটা কোনো প্রকল্প শুরু
0: হ্যাঁ,
1: করেছিলেন
0: আমি
1: মেয়েদের
0: বলছিলাম
1: নিয়ে?
0: সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেছিলেন, এই যে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা এত শুনি, এই কথা দুটি জয়েন করেছিলেন সরলা দেবী
1: হ্যাঁ,
0: 1903 সনে, মেয়েদের ব্যবহারে লাগে এমন সমস্ত গৃহ সামগ্রী এবং শাড়ি
1: আচ্ছা,
0: ইত্যাদি, এই সমস্ত 7 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটে উনি একটা বিপণি খুলেছিলেন,
1: আচ্ছা
0: সেখানে
1: আচ্ছা,
0: মেয়েদের জিনিস মেয়েদের দ্বারা তৈরি বা বাইরে থেকে আনানো, এবং মেয়েরাই বিক্রি করবে সেখানে, মহিলা
1: আচ্ছা
0: পরিচালিত।
1: আচ্ছা,
0: কেমন করে মেয়েদের বাইরে আনছেন সেটা দেখো।
1: হ্যাঁ,
0: এবং তারপরে তো মহিলা শিল্পাশ্রম যখন হলো, দিদি তো সেখানে মেয়েদের থাকার ব্যবস্থাও করলেন,
1: হুম,
0: সেটা মধ্য কলকাতায় ছিল, হ্যাঁ, ওই যে নলিন সরকার স্ট্রিট, যেখানকার পুজো এখন খুব বিখ্যাত,
1: হ্যাঁ,
0: এই নলিন সরকার স্ট্রিটে ছিল এই মহিলা শিল্পাশ্রম।
1: মানে
0: আর
1: সমাজের প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট করে এক
0: ছোট্ট
1: একটি
0: করে তিনি
1: পদক্ষেপ
0: স্বাক্ষর রেখে গেছেন,
1: স্বাক্ষর রেখে গেছেন
0: স্বাক্ষর
1: এবং
0: রেখে গেছেন।
1: পদক্ষেপ নিয়েছেন যেটা ভবিষ্যতে আরো বড় পদক্ষেপ হয়ে মেয়েরা এগোতে
0: হ্যাঁ,
1: পেরেছে। আমরা
0: এটাই
1: আজকেও সেই পদক্ষেপের ওপরেই দাঁড়িয়ে আছি। আজকে যদি না সেই
0: একদম
1: পদক্ষেপ উনি গ্রহণ করতেন,
0: না
1: আমরা আজকের
0: হতো
1: এই
0: না,
1: দিনটা
0: হতো
1: দেখতে
0: না।
1: পারতাম না।
0: হ্যাঁ হ্যাঁ, এবং

0: ভারতশ্রী মহামন্ডল কি করলো, তারা শিক্ষিকা নিয়োগ করলো এবং বললেন যে একটাই মডেল হবে সারা ভারতবর্ষে,
1: আচ্ছা
0: এবং অঞ্চল বিশেষে তার ভিতরে সেই অঞ্চলের যা প্রয়োজন, সেই অঞ্চলের যা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন মেনে চলা হবে। একটা একটা ন্যাশনাল পলিসি যদি বলতে পারি আমরা, একটা জাতীয়
1: প্রকল্প,
0: প্রকল্প সেটা আমরা নিব। এটা পুরোপুরি মেয়েদের দ্বারা চালিত হবে, সারা পৃথিবীর যে কোনো মেয়ে এটা এর
1: অংশ
0: সদস্য
1: হতে
0: হতে
1: পারে।
0: পারে 1 টাকা, খালি 1 টাকা দিয়ে। কিন্তু এটা চালনা করবে কিন্তু ভারতীয় মেয়েরা। এখানে তার একটা, তুমি যে বলছো স্বাধীনতার মাস,
1: দায়িত্ব,
0: এইভাবে তিনি বিচ্ছিন্ন করতে চাইলেন বিদেশি প্রভাব থেকে মেয়েদের শিক্ষা, এবং এই টিচাররা বাড়ি বাড়ি যাবে। দুটো
1: আচ্ছা
0: মডেল ছিল, ডোর টু ডোর মডেল ছিল একটা, আর একটা ছিল সেন্ট্রাল গ্যাদারিং, কেন্দ্রীয়
1: আচ্ছা
0: সমাবেশ এবং ঘরে ঘরে গিয়ে মেয়েরা যাবে। তার জন্য কিছু মেয়েকে শিক্ষা নিতে হবে। এইখানে লাহোরে তো হলোই, এলাহাবাদে হলো, অনেক জায়গায় হলো, আর আমাদের কলকাতাতে হলো। ভারতশ্রী মহামণ্ডলের প্রথমে মহারানী সুনীতি দেবী তার প্রেসিডেন্ট ছিলেন, অনেক নারী রানী মহারানীরা ছিলেন সঙ্গে, যারা প্রখ্যাত সমাজে প্রখ্যাত পুরুষ মানুষ তাদের স্ত্রীরা ছিলেন। এটা একটা মুভমেন্ট বলা
1: এটা
0: যেতে
1: একটা
0: পারে,
1: মুভমেন্ট,
0: এটা একটা
1: কিন্তু এই
0: ভারতশ্রী
1: মুভমেন্ট
0: মহামণ্ডল।
1: মুভমেন্ট তখন শুরু হলেও এখনো পর্যন্ত মেয়েরা লড়াই করছে,
0: হ্যাঁ
1: কিন্তু আমরা এখন যেটার জন্য লড়াই করব সেটা হচ্ছে সময়ের সঙ্গে। সময়ে থামতেই হয় কোথাও,
0: হ্যাঁ
1: সময় কমে এসেছে
0: আরো
1: বটে,
0: অনেক কথা ছিল
1: হ্যাঁ
0: একটু। হ্যাঁ,
1: একদম।
0: তুমি
1: কিন্তু
0: তুমি একটা
1: শেষে
0: প্রশ্ন
1: জানতে চাইব
0: করেছিলে।
1: যে
0: হ্যাঁ
1: সরলা দেবীর যে কাজ কর্ম সেটা নিয়ে আপনি এত কথা বললেন, কিন্তু বর্তমানে আমাদের মেয়ে শ্রোতা বন্ধুরা যারা রেডিওর ওপারে রয়েছে বা মহিলা গোষ্ঠীকে আপনি কি বলতে চান যদি একটু বলেন।
0: আমি বলতে চাইছি যে আমরা না প্রত্যেকে যদি একটু করে কিছু করি, আমরা দেখো আমি যখন কলেজে পড়াতাম আমি মেয়েদের বলতাম যে 5টি মেয়েকে তোমরা স্বাক্ষর করবে, 5টি মেয়েকে স্বাক্ষর করবে, 1টি মেয়েকে এই এমন সাক্ষরতা যেটা তাদের স্বনির্ভর করবে, এবং জীবনে 1টি মেয়ের যতটা পারো দায়িত্ব নিও। এই জন্য আমাদের খুব বেশি ঘুরতে হয় না, এখনো আমাদের মেয়েদের যে অবস্থা তাতে আমরা এরকমই অনেক পেয়ে যাই,
1: একদম,
0: তাদের
1: এই
0: দিয়ে
1: যে আপনার
0: তাদের
1: কথা,
0: স্বনির্ভর করো। হ্যাঁ
1: আপনি যে পরামর্শ দিলেন, এই পরামর্শটা সত্যি আমাদের মাথায় করে রাখার মতো পরামর্শ। যদি আমরা করতে পারি, সমাজে আমাদের অনেকখানি অবদান রাখতে পারবো।
0: হ্যাঁ
1: সবাই এসেছি পৃথিবীতে, কিছু অবদান তো রাখার দায়িত্ব আমাদের হয়। দিদি খুব
0: হ্যাঁ
1: ভালো লাগলো আপনার কাছ
0: অনেক
1: থেকে,
0: ধন্যবাদ।
1: একদম। অনেক জায়গায় আলো ফেলা গেল না, অনেক জায়গাটা
0: হ্যাঁ
1: আমরা
0: হ্যাঁ
1: করতে পারলাম না আজ। আবার নিশ্চয়ই ভবিষ্যতে কোনোদিন তাকে নিয়ে আবার আমরা আলোচনায় বসবো।
0: অবশ্যই,
1: আজকের জন্য আপনি এতটা সময় দিলেন, আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা রইল আপনার জন্য, এবং ধন্যবাদ।
0: ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, সবাই
1: নমস্কার
0: ভালো
1: দিদি।
0: থেকো। হ্যাঁ।
2: ইতিহাসবিদ তপতী সেনগুপ্তর কথায় শুনছিলাম সরলা দেবী চৌধুরানীর অবদান স্বাধীনতা আন্দোলনে। দিদি এত সুন্দর করে বললেন আর এত তথ্য দিলেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ রইলাম। আজ কিন্তু ঘড়ির কাঁটা আমাকে বলছে থামতে হবে। মহিলাদের আসর ইতিহাসের পাতা থেকে আজ এই পর্যন্ত, আবার অন্যদিন কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।

ব্রততী দাসের উপস্থাপনায় শুনলেন মহিলাদের আসর। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস।

0: নমস্কার।
1: নমস্কার
0: বন্ধু, তোমারই জন্য এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক সোমবার বিকেল 4:35 আপনারা শুনছেন এই অনুষ্ঠান। আপনাদের পাঠানো ইমেল, আপনাদের পাঠানো চিঠি, এই সব কিছু পাঠ করি আমরা। অনুষ্ঠান সম্পর্কিত ভাবনা, অনুষ্ঠান সম্পর্কিত সমালোচনা, কিছু পরামর্শ সবকিছুই থাকে চিঠিতে, ইমেলে। আমরা পাঠ শুধু করি না, সে সম্পর্কে আমাদের যদি কিছু বলার থাকে সেটা যোগ করি। যদি ধরা যাক এমন কিছু বিষয় থাকে যেটা ভবিষ্যতে হয়তো করা যেতে পারে, তার উল্লেখও আমরা করি। এইরকমভাবে অনুষ্ঠান এগোয়। আমি মানস প্রতিম, আমার সঙ্গে সুতপা রয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠান বন্ধু তোমারই জন্য। আমরা শুরু করব ইমেল দিয়ে। ইমেলের ঠিকানাটা মাঝখানে নয় কোথাও বলে দেবো, কেননা আমরা নিশ্চিত প্রত্যেকটা ঠিকানা আপনাদের মুখস্থ, শুধুমাত্র একবার উল্লেখ করা দরকার। শুরু করা যাক।
1: প্রথম মেল যার কাছ থেকে এসেছে, তিনি লুৎফর রহমান, বাগদা জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের লিখেছেন। বেশ দীর্ঘ একটা মেল। প্রতি বন্ধু তোমারই জন্য, চিরদিনের হৃদয় বন্ধু আকাশবাণী মৈত্রী, প্রত্যেক শ্রোতা বন্ধুকে প্রাণ ঢালা ভালোবাসা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রথমেই আমার বক্তব্য বিষয়ের আগেই একটা কথা বলে নিতে চাই। কথাটি এই, আকাশবাণী স্টুডিওতে ডক্টর মানস প্রতিম দাস, স্বর্ণাভ রায়, সুতাপাদি, পল্লবী সিনহা, দুই শ্রবণীদি, অরিজিৎবাবু, পৌলমী ভট্টাচার্য, দেবাশিস বসু, স্পন্দন দাস, জয়দেববাবু ছাড়াও আরও যে সমস্ত সুধীজন রয়েছেন তারা কেউ কম নন, প্রত্যেকেই সম্মানী ও সম্মানিতা। তাদের সকলের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা রইল। এবার আসছি পরবর্তী কথায়, আমার বক্তব্য বিষয়ে যেটা সেটা নিয়ে। বাক্য আমার সরছে না, স্তম্ভিত আজ আমার এ কণ্ঠ, আমি বিমোহিত। একদিনের একটি অনুষ্ঠান শুনে, অনুষ্ঠানটি গত 30 জুলাই 2026 সকাল 10টার দিকে, সেদিন ছিল বৃহস্পতিবার। অনুষ্ঠানের নাম মনের মতো গান, সঞ্চালনা করেছিলেন পঙ্কজবাবু। আমার যেটুকু বলার সেটা পঙ্কজবাবু সম্পর্কেই। পঙ্কজবাবুকে কোনো দিন চোখে দেখিনি, দূর দীর্ঘ পথের ওপারে তিনি আর এপারে বেচারি আমি, ওনাকে চিনব কি করে? অথচ পঙ্কজবাবু আমার কাছে মহাকাশ তুল্য, তাকে আমি কর্ণিশ করি। তার কথাবার্তা, কণ্ঠস্বর, কথাশৈলী, পরিবেশনের আগে বিষয়বস্তু সম্পর্কে অনবদ্য প্রস্তাবনা এবং এ ব্যাপারে তার অনির্বচনীয় মুনশিয়ানা আমার অন্তরাত্মাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গিয়েছে। এদিন তার অসাধারণ দক্ষতার পরিচয় পেলাম, আমার মনটা তৃপ্তিতে ভরে গেছে। জীবনে এমনটা আমি এই প্রথম দেখলাম। পঙ্কজবাবু আমার প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, উনি আমাকে অশেষ ঋণে আবদ্ধ করে গেলেন। এদিনের অনুষ্ঠান যে সময় হয় সে সময় আমি একটু বাইরে বেরিয়েছিলাম। বাড়ি ফিরে এসে রেডিও চালিয়ে দেখি মনের মতো গান, এই অনুষ্ঠান চলছে। বুঝতে পারলাম 20 মিনিট মতো অনুষ্ঠান হয়ে গেছে, তবে বেশিরভাগটাই বাকি। আমার অসীম সৌভাগ্য যে শেষমেশ পরের অংশ মন্ত্রমুগ্ধের মতো বসে বসে শুনে গেলাম। হৃদয় ভরে উপস্থাপক পঙ্কজবাবুর কথা শুনলাম। পঙ্কজবাবুর বাংলা বলার মধুর উচ্চারণ এবং উচ্চারণের ভাষা এক আশ্চর্য রসায়ন, আমার তেমনই উপলব্ধি হয়েছে। মৈত্রী পরিবারের প্রত্যেককে উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে লুৎফর রহমান, 1 আগস্ট 2026, বাগদা উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের লিখেছেন।
0: বেশ, প্রশংসার চিঠি, ভালো লাগার চিঠি, যার উদ্দেশ্যে তিনি এই বাক্যগুলো লিখেছেন তিনি জানলে অবশ্যই প্রীত হবেন। এবং ভালো লাগা বা মনকে ছুঁয়ে যাওয়া, এই ব্যাপারগুলো

0: সব রকমের নিয়ম বহির্ভূত বলা যেতে পারে। কোন ধরনের গান তার সঙ্গে কোন ধরনের ভাষ্য মানুষকে ছুঁয়ে যায় এ বলা খুবই কঠিন, এবং এক একজনের কাছে এক একটা অনুষ্ঠানের আবেদন খুব বেশি, সেটাই আপনার চিঠিতেও ফুটে উঠেছে। তো এইভাবে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন, উপভোগ করছেন, এবং সেই ভালো লাগাটা পরিশ্রম করে আমাদের লিখে পাঠাচ্ছেন, কম কথা নয়। ভালো থাকুন, ধন্যবাদ।
1: কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে আমাদের লিখেছেন বাসুদেব দে। মরমী আকাশবাণী সকলকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। শুনছিলাম আজ সন্ধ্যায়, উপস্থাপিকার পরিশ্রম সার্থক, তার বাচনভঙ্গি কণ্ঠস্বর সবই উন্নত মানের, গান সাজানো আর ছোট ছোট খবরের পরিবেশনার তুলনা নেই। শেষ পর্যায়ে বিবর প্রাণীর জীবন কাহিনী শুনে মনে হল ওদের মতো অতি ভালো না হতে পারলেও কিছুটা ওদের মতো হলেও জীবন ধন্য মনে করতাম। উপস্থাপিকার জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা, শ্রদ্ধা আর আশীর্বাদ। পরে ক্রীড়াঙ্গনে সুবর্সের প্রয়াণ মনকে ভারী করে তুলল। এরপর ঋতুমণ্ডলের যোগ ব্যায়ামে স্বর্ণপদক জয় মনকে একটু শান্ত করল। ওর জন্য অনেক শুভেচ্ছা। বিনীত বাসুদেব দে, কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে লিখেছেন।
0: আমরা বিভিন্ন শ্রোতার কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানের শ্রবণ অভিজ্ঞতা পাচ্ছি এবং একই সঙ্গে ভালো লাগার কথাও পাচ্ছি। পরপর যেসব অনুষ্ঠান আমাদের হয় তার মধ্যে বৈচিত্র্য থাকে। একটানা সংবাদ, একটানা গানের অনুষ্ঠান, একটানা নাটক, এরকমটা আকাশবাণী করে না। তার ফলে বিভিন্ন যে অনুষ্ঠান আপনারা শোনেন তার মধ্যে একেবারেই ভিন্নতা থাকে বলা যেতে পারে। এই যে ধরা যাক আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি শুনছেন, তার সঙ্গে ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের তো কোনো মিল নেই। কিন্তু আমাদের শ্রোতারা সব কিছুই পছন্দ করেন, বিভিন্ন ধরনের বিষয় তাদের নন্দিত করে, এবং তাই তারা এগুলো লিখেও পাঠান, আমাদেরও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
1: ডক্টর দেবাশিস বসু, আপনি লিখেছেন খুব ছোট্ট মেল, পড়ি। টেলিফোনে প্রসঙ্গটা অভিনব আর নস্টালজিক, গানগুলো খুব ভালো লাগলো, সিচুয়েশনগুলো চমৎকার বাছা হচ্ছে, অভিনন্দন ডক্টর দেবাশিস বসু।
0: আমরা হারানো দিনের গান অনুষ্ঠানটিকে নানাভাবে সাজাতে চাইছি, সাজিয়ে চলেছি। খেয়াল করে দেখুন, কোভিডের সময়ের পরবর্তী যে ধাপটা, সেখানে খুব কঠিন ছিল অনুষ্ঠান করা, কেননা যারা অনুষ্ঠান উপস্থাপন করবেন তাদের শারীরিক অসুস্থতা সেটা বাদশাদ ছিল অনেক সময়। আসার পথে যেরকম যানবাহনের সংকট দেখা দিচ্ছিল সেটাও একটা সমস্যা ছিল। কিন্তু তার মধ্যে দিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম এই নতুন চেহারায় হারানো দিনের গান, এবং সেখানে শুধুমাত্র কয়েকজন শিল্পীর নাম বলে, কয়েকজন সুরকার গীতিকারের নাম বলে কয়েকটি গান বাজিয়ে দেওয়া নয়, একটা উন্নীত করার চেষ্টা ছিল। বিভিন্ন তথ্যবিন্দু যাকে বলা যেতে পারে, ডেটা পয়েন্টস, আমরা তার মধ্যে একটা সংযোগ সেতু বানানোর চেষ্টা করেছি বারবার, আর তাই এই ধরনের অনুষ্ঠান উঠে এসেছে। দেখুন, এটা তো আমরা যে কেউই মানব যে 365 দিন একটি অনুষ্ঠান হয়, তার মধ্যে নতুন নতুন বিষয় তুলে আনা খুব কঠিন। আবার বিষয় একটা আনলেই হলো না, যেখানে ধরা যাক পুরো ব্যবস্থাটা একটা ধারায় অভ্যস্ত হয়ে পড়েছে, ওই গীতিকারের সুরকারের শিল্পীর জন্মদিন এই উপলক্ষে অনুষ্ঠান করা, সেখান থেকে বেরিয়ে সত্যি সত্যি একঘেয়েমিটা কাটিয়ে সত্যি সত্যি নতুন আলোয় উদ্ভাসিত করা, ব্যাপারটা খুব সহজ না, অনেকের কাছে খুব পরিশ্রম সাধ্য মনে হয়, অনেকে সংশয়ে ভোগেন, পারা যাবে কি আদৌ, এত গান এই ধরনের আছে কি। তবু সব কাটিয়ে কিছু কিছু অনুষ্ঠান করা যায়, সম্ভব হয়, এইভাবেই আমরা চলছি। দেবাশিসবাবু আগেও এই ধরনের অনুষ্ঠান শুনে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আরও একবার করলেন, ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
1: দীপক চক্রবর্তী লিখেছেন, ধুমধাড়াক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে, 2 অগস্টের লেখা মেল। শুরুতে জানাচ্ছি 2টি ডাবের শুভেচ্ছা। মৈত্রী রেডিও সবার কাছে ভীষণ জনপ্রিয় একটি রেডিও, সেখানে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, তাই মৈত্রী থেকে বাংলাদেশের গান, ছায়াছবির গান প্রচার করা হয় কি জানাবেন। আর বর্তমানে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান কোন সময়

0: ধরুন দীপকবাবুর ভাবনা চিন্তা যাতে আরো স্ফুরণ হয়, পল্লবিত হয়ে, বিকশিত হয়ে, অসামান্য দীপ্তিতে উজ্জ্বল হয়ে যাতে সেটা আবার পৌঁছয়, মাস তিনে কি আমরা এই চিঠিগুলোকে রেখে দেব যাতে পুনরাবৃত্তি রয়েছে? এটা একটা ভাববার বিষয়। নামে যখন ধুমধারাক্কা বেতার ক্লাব, তখন সেখানে সত্যি সত্যি ধুমধারাক্কা বিষয় থাকা উচিত তো। কিন্তু আপনি যেভাবে কি বলেন তাতে আমাদের মনে হয় আপনি আপনার চিঠির উত্তর কখনোই শোনেন না। সেটা হয়তো আপনার পক্ষে সম্ভব হয় না, হতেই পারে, কিন্তু আপনি চিঠির উত্তর যদি শুনতেন তাহলে একই চিঠি বা একই বক্তব্য তিন চার বছর ধরে আপনি নিশ্চয় পাঠাতেন না। তাই আমরা মনে করছি শ্রোতাবন্ধুর ভাবনা চিন্তার আরো স্ফুরণের অপেক্ষায়, আরো স্ফুরণের প্রত্যাশায় আমরা কিছুদিন হয়তো এই চিঠিকে পাঠের জায়গা থেকে সরিয়ে যত্ন করে রাখতে পারি, যাতে নতুন নতুন চিঠি নতুন ভাবনায় নতুন প্রভায় উদ্দীপিত হয় আমাদের কাছে আসে আপনার কাছ থেকে, এবং তার মধ্যে একটা ধুমধারাক্কা ব্যাপার সত্যিই থাকে, নতুন ভাবনা থাকে, তবেই না। ভালো থাকবেন, কেমন, ধন্যবাদ।
1: এবারে আমার কাছে প্রসেনজিৎ পাত্র, আপনার লেখা তিনটি পোস্টকার্ড, আপনার ঠিকানা প্রযত্নের শর্মা পাত্র, ইনপুর, বাঁকুড়া। প্রথমে 8ই এপ্রিল, পরে 27শে জুন এবং সবশেষে 6ই জুলাই তিনটি পোস্টকার্ড। 7টা 45 মিনিটের আধুনিক গানের অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জানিয়েছেন। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধ এই বিষয়ে কথিকা ভালো লেগেছে, ডক্টর রানা ভট্টাচার্য বলেছেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সৌমিত্র বসুর বেতার নাট্যরূপে শুক্লা বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আঁচড়াক নাটকটি শুনে ভালো লেগেছে। প্রসেনজিৎ পাত্র, প্রযত্নে শর্মা পাত্র, ইনপুর, বাঁকুড়া থেকে লিখেছেন।
0: একই রকম চিঠি, ভালো লাগার চিঠি, কয়েকটি অনুষ্ঠান উল্লেখ করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আমরা রয়েছি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে, বলেছিলাম ইমেল অ্যাড্রেসটা বলবো, প্রত্যেকের জানা যারা লেখেন, ভুলক্রমে অন্য কেউ যদি লেখার ভাবনা ভেবে ফেলেন তার জন্য বলা maitribondhu23@gmail.com, MAITREBANDHU, maitribondhu23@gmail.com। ডাকযোগে ঠিকানাটা মোটামুটি ভেবে নিলেই হয়, বন্ধু তোমারই জন্য, তারপরে কি লিখবেন, খুব স্বাভাবিকভাবে লিখবেন আকাশবাণী মৈত্রী, তারপরে কি আসতে পারে, অবশ্যই আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, সেই সবে কি দিয়ে, অবশ্যই পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে এইভাবে চিঠি লিখে, ইমেল লিখে আপনারা আমাদের কাছে পাঠাবেন, এই প্রত্যাশা নিয়ে থাকছি। এরপরে
1: শশাঙ্ক মণ্ডল, পূর্ব বর্ধমানের, লিখেছেন 3রা অগস্ট তারিখে। প্রিয় বন্ধু মৈত্রী, শুভ জন্মদিন। 2016 সালের 23শে অগস্ট তোমার পথ চলা, সেখান থেকে তুমি শুধু দিয়েই চলেছ, বিনিময়ে পেয়েছ শ্রোতা বন্ধুদের ভালোবাসা, বাকিটা আর নাইবা লিখলাম। ইতিহাসের অনেক কিছু আমাদের অজানা, কোন রাজা কিভাবে রাজ্য চালিয়েছেন, অথবা ইতিহাসে ঘটে যাওয়া কোনো স্মরণীয় ঘটনা, ইতিহাসের সেসব অজানা বিষয় নিয়ে ইতিহাসের পাতা থেকে শিরোনামে একটি অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি। সুন্দরবন ম্যানগ্রোভের অন্যতম, সুন্দরবন পর্যটকদের কাছে এত কেন আকর্ষণীয়, কিসের কারণে সুন্দরবন আজ ধ্বংসের দিকে, সুন্দরবনের নামকরণ সুন্দরবন কেন হল, সুন্দরবনের এক একটি অজানা গাছ ও পশু পাখি নিয়ে আলোচনা, সুন্দরবনের জঙ্গলে ভাটির পরে ছোট ছোট

0: জলাশয়ে বিষ প্রয়োগ করে ছোট মাছ ও কাঁকড়া মারা হয়। সুন্দরবনের জীববৈচিত্র সুন্দরবন অঞ্চলের মানুষের জীবন জীবিকা নিয়ে ইছামতি শিরোনামে একটি অনুষ্ঠান করলে ভালো হয়, তাহলে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হবেন। বৃষ্টি ভেজা শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে ইতি টানছি। নমস্কার, শুভ বিকাল। শশাঙ্ক মণ্ডল, পূর্ব বর্ধমান।
1: বেশ, এখন বিষয় হলো আমাদের ঋতুগুলোর নকশা বেশ পাল্টে গেছে। কখন গ্রীষ্ম আসবে আর কতদিন টিকবে, বা বর্ষা হঠাৎ করে কখন এসে আবার উবে গিয়ে আবার কখন শীতের গায়ে থাবা বসাবে, এ ব্যাপারটা বোঝা খুব কঠিন হয়ে গিয়েছে। এমনকি দেখা যাচ্ছে যে জিনিস পূজোর সময় প্রকাশিত হওয়ার কথা সেগুলো গ্রীষ্ম শেষ হতে না হতে প্রকাশিত হয়ে যাচ্ছে, এরকম নানা রকম ব্যাপার। কিন্তু তাই বলে মৈত্রীর প্রতিষ্ঠা দিবস, যাকে আদর করে আমরা জন্মদিনও বলে থাকি কখনো, সেটা তো বেশ পরে, এখনই নয়, আরও এক পক্ষকাল রয়েছে, তো তার ফলে একটু আগেই হয়ে গেল। আচ্ছা বেশ, তা হোক। এখন ব্যাপারটা হচ্ছে যে এই রকম আপনি সুন্দরবন নিয়ে বেশ একটা ভালো লাগায় ভালোবাসায় আচ্ছন্ন হয়েছেন, একেবারে সব খুঁটিনাটি দিয়ে যেভাবে লিখেছেন তাতে সত্যি সত্যি আমাদের মনে হচ্ছে আমরা বোধহয় কয়েকটি খণ্ডে প্রকাশিত কোনো বইয়ের কথা জানছি। একেবারে আলাদা আলাদা করে বিভিন্ন দিক, জীবনযাপনের বিভিন্ন অভিমুখ, সেগুলো আপনি তুলে ধরেছেন, অত্যন্ত সুন্দর। আরও একটু দীর্ঘ হলেও খারাপ হতো না, আমরা সুন্দরবন সম্পর্কে আরও একটু জানতাম। এটা নিঃসন্দেহ যে সুন্দরবন একটা আকর্ষণীয় জায়গা, যেমন পর্যটকদের কাছে, তেমনই সুন্দরবনে বৈচিত্র্য রয়েছে প্রচুর। সেই বৈচিত্র্য যে পর্যটকদের সবসময় টানে তা কিন্তু নয়, এই বৈচিত্র্যকে অনেক সময় খতিয়েই দেখা হয় না। যাই হোক, আপনি ভেবেছেন, পরিশ্রম করেছেন এবং সেই অনুযায়ী লিখেছেন। সুন্দরবন নিয়ে বিভিন্ন সময় অনুষ্ঠান হয়, সুন্দরবনের জীববৈচিত্র্য সামগ্রিকভাবে যেমন আলোচনায় আসে, তেমনি কাঁকড়ার কথা আসে, এমনকি সেখানে বাঘের থাবায় যাদের প্রাণ গিয়েছে তাদের কথাও আসে, এবং তাদের সেই যে পল্লী নির্দিষ্ট যেখানে প্রচুর পুরুষের প্রাণ চলে গিয়েছে, সব কিছু ঘুরে ফিরে আসে। ম্যাংগ্রোভের কথা তো আসেই, যে ম্যাংগ্রোভ একটা অংশ নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের সাইক্লোন আটকানোর ক্ষেত্রে বেশ একটা সমস্যা তৈরি হয়েছে, আবার সেই ম্যাংগ্রোভকে ফিরিয়ে আনার জন্য কত স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, সেগুলো মাঝে মাঝে ফিরে ফিরে আসে। তাও আপনি সুন্দরবন নিয়ে আগ্রহ দেখিয়েছেন, আমরাও মনে করি এরকম একটা অনুষ্ঠান হলে ভালো হয়। তবে হ্যাঁ, একটা গোটা শৃঙ্খলা করার জন্য যে পরিমাণ রসদ দরকার সব কিছু মিলিয়ে আর কি, সেটা খুব কম নয়। আপনার ভাবনা আমাদের সঙ্গে রইল, অনেক ধন্যবাদ আপনাকে ইমেল করার জন্য। চিঠি তো আজকে আর নেই, এবং যখন থাকে না আমরা কিন্তু সেটা উল্লেখ করি, জোর করে ধরা যাক চিঠি তৈরি করে আমরা সময় ভরাট করব, এ পরিকল্পনা আমাদের একেবারেই নেই। বরঞ্চ যেহেতু একজন নিয়মিত ঘোষক আমাদের সঙ্গে রয়েছেন, যিনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন, আমার তার কাছে একটা জানার ইচ্ছে সুতপা, যে বিভিন্ন ধরনের ফিডব্যাক তো আসে শ্রোতাদের কাছ থেকে, সেটা বিভিন্ন অনুষ্ঠান হতে পারে, ধরো শুধুমাত্র ঘোষণা হতে পারে, বা তুমি কোথাও একটা ভাষ্য পাঠ করে দিয়েছো তার সঙ্গে সাক্ষাৎকার মিশিয়ে একটা কিছু রিপোর্ট বা একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে, বা তুমি মনের মতো গান, ভালো লাগা গান, এরকম নানা অনুষ্ঠান যেগুলো নাম আছে সেগুলো কিছু একটা করেছো, তো কোন ধরনের ফিডব্যাক তোমার কাছে খুব কার্যকরী মনে হয়? মানে ভালো লাগা শুনলে তো ভালোই লাগে, উৎসাহিত হয়, যে কেউ এই কাজটা করেন, ক্রিয়েটিভ কাজটা করেন, তার কাছে এটা ভালো লাগে, কিন্তু কোন ধরনের ফিডব্যাক তোমার মনে হয় এরকম একটু হলে ভালো হতো, আমাদের যদি একটু বলো।
0: ভালো লাগে কোন ফিডব্যাকগুলো কি হলে ভালো হতো সেটা বলার আগে একটা কথা আমি বলবো, যে এই যে আমাদের অনেক বন্ধুরা খুব অভিমান করে বলেন, আসলে ভালোবাসেন বলেই অভিমান করে বলেন, যে আমরা এত এত চিঠি লিখি আমাদের চিঠি পড়া হয় না, আমরা গ্রামের শ্রোতা বলে আমাদের চিঠি পড়া হয় না। এই যে আজকের এই সময়টায় যখন আমাদের অনুষ্ঠানের আরো বেশ কিছুটা মেয়াদ রয়েছে, অথচ আমরা বললাম আমাদের আর চিঠি নেই তাই আমরা চিঠি পড়ছি না, যদি সত্যি সত্যি আপনাদের চিঠি আমাদের কাছে এসে পৌঁছতো, যেটা আপনারা অভিমান করেন যে আপনাদের চিঠি আমরা পড়ি না, তাহলে কি আমরা এই যে চিঠির অভাবের কথা এইভাবে প্রকাশ করতাম? করতাম তো না। এই জায়গাটায় আপনারা যদি আরো একটু অনুভবী হতেন তাহলে আমাদের ভালো লাগতো। এটা একটা খারাপ লাগা এবং ভালো লাগা একসঙ্গে আমি বললাম। আর অনু

0: অনুষ্ঠান সম্পর্কিত যে প্রতিক্রিয়া আমরা শ্রোতাদের কাছ থেকে পাই, আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত সেই প্রতিক্রিয়া। এবং এটা একদম সত্যি কথা, একজন উপস্থাপক হিসেবে আমরা তো প্রায় প্রতিদিন একটি বা দুটি করে অনুষ্ঠানের জন্য আমাদের পরিকল্পনা করতে হয়, উপস্থাপনা করতে হয়। দিদি, অনুষ্ঠান খুব ভালো হয়েছে, অনুষ্ঠান চালিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি, আপনি এলেই অনুষ্ঠান একটা অন্য মাত্রা পায়, এগুলো সত্যি সত্যি একটা তাৎক্ষণিক ভালো লাগা তৈরি করে। কিন্তু তার থেকেও বেশি ভালো লাগা তৈরি করে যখন কোনো একজন শ্রোতা লিখলেন, দিদি আপনি এটা করলেন, কিন্তু তার সঙ্গে যদি এই এই দিকগুলো সংযুক্ত হতো না, তখন মনে হয় সত্যি তো এই দিকটা তো এভাবে ভাবা হয়নি।
1: ঠিক,
0: এই যে একটা কোথাও সূত্র ধরিয়ে দেন, সেটা আমাদের অনেক বেশি কার্যকরী হয়। এবং আমাদের যে সূত্রটা আপনারা ধরিয়ে দিলেন, পরবর্তী অনুষ্ঠানে দেখবেন কোনোভাবে তার একটা প্রতিফলন পাওয়া যায়। আবার এই যে পরবর্তী অনুষ্ঠান বললাম, আপনাদের কাছ থেকে আবার আমরা মানে একেবারে তাৎক্ষণিক না হলেও একেবারে খুব অল্প সময়ের ব্যবধানেই আবার আপনাদের কাছ থেকে চিঠি পাই, আমি এতবার বললাম, হয়তো একবারই আমি তার সেই বিষয়টা জানতে পেরেছি, আমরা এতবার বললাম তবু আপনাদের কোনো পরিবর্তন নেই, আপনাদের এই এই বিষয়টা হলো না, প্রস্তাবটা কোথাও একটা মান্যতা পেল না। তা নয়, আপনারা যেটা বলেছেন, যদি মানে গ্রহণযোগ্য প্রস্তাব, সবগুলোই কিন্তু যে প্রস্তাব আসে সবগুলো গ্রহণযোগ্য নয়, যতগুলো গ্রহণযোগ্য প্রস্তাব আসে আমাদের মাথার মধ্যে কিন্তু চলতে থাকে, কিন্তু সেই উপাদানকে তো সংগ্রহ করতে হবে, বা সেই উপাদান আমি যে জায়গা থেকে পাবো সেই তথ্য কেন্দ্রগুলোকে আমাকে পেতে হবে, আমাকে জানতে হবে, কিন্তু অনুসন্ধান কিন্তু চলতে থাকে।
1: আসলে এটা তো এই সোশ্যাল মিডিয়ায় ঝপ করে লিখে দিলাম, একটা চটপট রিয়াকশন পেলাম, এরকম তো নয়। বেতারের একটা অনুষ্ঠান, তার জন্য পরিশ্রম করতে হয়, কিছু গবেষণা করতে হয়, এমন কিছু যা হয়তো আছে, তথ্যটা আছে কিন্তু বলা হয় না নিয়মিত, তেমন কিছু টেনে বের করতে হয়, তার জন্য সময় লাগে। তাছাড়া আরও একটা হয়, যখন আমরা কিছুটা সংশয়ে ভুগি, ধরা যাক কোনো একটা বিষয়, ধরা যাক পুলক বন্দ্যোপাধ্যায়ের কাজের সম্পর্কে কোথাও একটা কিছু মনে হয়েছে, কিন্তু সেটা সত্যি ঘটেছিল কি না জানতে হবে, কে জানতে পারেন, হয়তো বয়োবৃদ্ধ একজন মানুষ, প্রবীণ একজন মানুষ জানেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, তিনি নেই, শহরে বাইরে আছেন, ফোনেও পাওয়া যাচ্ছে না, যতক্ষণ না তিনি আসছেন, অথবা ফোনে সবসময় তিনি হয়তো উত্তর দেবেন না, সাক্ষাতে গিয়ে কথা না বলা যাচ্ছে, ততক্ষণ কিন্তু অনুষ্ঠানের ভিতটা তৈরি হচ্ছে না, আমাদের যে কনফিডেন্স, আমাদের যে বিশ্বাস, সেটা তৈরি হচ্ছে না যে এই কথাটা বলা যায়। একটু সংশয় থেকে গেলেও মোটামুটি চারদিক থেকে তথ্যটাকে সমর্থন করছে, এর জন্যও তো কিছুটা সময় লাগে।
0: ঠিক তাই, ওই হাত বাড়ালে বন্ধু পাওয়া যায়, কিন্তু হাত বাড়ালেই তথ্য কেন্দ্র বা তথ্য সূত্র কিন্তু পাওয়া যায় না অত সহজে। এবং যে তথ্য আমি পাচ্ছি তথ্য কেন্দ্র থেকে, তথ্য পেলেও সেই তথ্য মানে যথেষ্ট নির্ভরযোগ্য কিনা সেটা নিয়েও আমাদের ভাবতে হয়। ধরুন এই যে আমরা বলছি কিছু তথ্য আমরা সংগ্রহ করি, হয়তো তিনি অনেক প্রবীণ মানুষ, সেই সময়কার তিনি বিষয়টা সম্পর্কে অনেক জানতেন, কিন্তু বয়স হয়েছে, তো স্মৃতি সবসময় সঠিক তথ্য দেয় না, হ্যাঁ মানে একটু এলোমেলো তারও হয়ে যায়, এমন তথ্য কখনো কখনো আমরা পরিবেশন করেছি এবং করার পরে আমরা কিন্তু আবার এর প্রতিক্রিয়া পেয়েছি যে না, এই জায়গায় এই জিনিসটা এইরকম হয়নি, এবং তিনি সেই সম্পর্কিত আবার পাল্টা তথ্য দিচ্ছেন, তখন মনে হয়েছে হ্যাঁ এটা গ্রহণযোগ্য হতে পারে, নেওয়া যেতে পারে। এমন কি ছাপার অক্ষরে বইতে পাওয়া তথ্য তা পরিবেশনের পরেও সেই সমমানের আরো একজন বলছেন সেই বিষয়ে যে না, এখানে তথ্য সূত্রে কিছু গণ্ডগোল আছে, বিষয়টা এইরকম না, এইরকম হয়েছে। কাজেই কোনো তথ্য পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারি না, এমনকি ছাপার অক্ষরে পেলেও সেটা আমাদের নিয়ে ভাবতে হয়, কখনো নিজেদেরও পড়তে পড়তে সংশয় তৈরি হয়, আচ্ছা এই যে জিনিসটা বলছি মনে হচ্ছে যেন কোথাও একটা পড়েছে, এই যে কোথাও একটা, তার আবার সন্ধান চলে। হ্যাঁ, অনেক শিল্পী সম্পর্কে, যেমন আমরা তাদের সম্পর্কে কোনো লিখিত সেইভাবে কোনো কিছু পাই না, হ্যাঁ, এবং এক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাংলাদেশের যারা বন্ধুরা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের তাদের দেশের শিল্পীদের সম্পর্কে তথ্য দিয়েও আমাদের সাহায্য করেন, এমনও আছেন, এমন সাহায্যও আমরা তাদের কাছ থেকে পাই।
1: তো ওই ভালো মন্দ মিশিয়ে আমাদের যে সময়টা বাড়তি পাওয়া গেল,

0: সময়টার মধ্যে আমরা কিছু আলোচনা করলাম যে ফিডব্যাক আমাদের ক্ষেত্রে কি ধরনের কার্যকারিতা বয়ে আনে বা কি ধরনের প্রভাব ফেলে আমাদের অনুষ্ঠানের উপর। তো সেইটুকু জানা হলো এবং তারপর কিন্তু বিদায়টা নিতেই হবে। বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠানে ফিরে আসার জন্য। ভালো থাকবেন, অনুষ্ঠান শুনবেন, আমাদের চিঠি ইমেল লিখবেন, অনুষ্ঠানের সম্পর্কে আপনাদের সমালোচনা জানাবেন। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

দুপার বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম স্বাগতম আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? আজ সন্ধ্যায় মানেই তো সময়টা জুড়ে নানান রকম কথা, নানান বিষয়ে, কখনো জন্মদিন, কখনো দিবস, আবার কখনো টুকিটাকি শিল্প ক্ষেত্র, বিজ্ঞান, চিকিৎসা বা এমনকি রান্নাঘরের মশলাপাতি, সমস্ত কিছুই আজ সন্ধ্যায় আপনাদের জন্য যে কোনো অংশ থেকে, যে কোনো কোণা থেকে, পৃথিবীর এ কোনো কোন শিকোণ থেকে তথ্যে, কথায়, আড্ডায় সাজিয়ে রাখা। আজও ব্যতিক্রম নয়। আজকের দিনটিকে কেন্দ্র করে যা কিছু বিশেষ তা নিয়ে অবশ্যই কথা হবে। কথা হবে আমাদের এই যে আধুনিক সময়ে ভীষণভাবে চোখ রাঙাচ্ছে, ঘরে ঘরে ডায়াবেটিসের মতন একটি রোগ, সেই বিষয় নিয়েও থাকবে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা। আর থাকবে এই মুহূর্তে আমরা যে অক্ষর দিয়ে নিজেদের মনের ভাব ফুটিয়ে তুলি, কখনো কাগজে, কখনো আমাদের কোনো বিশেষ খাতার পাতায়, এই যে লিপি শৈলী, নানান রকম তার আকার আকৃতি, আমাদের দেশের লিপিতেও কত ভিন্নতা, এই লিপি নিয়ে আজ বলবো কিছু খুবই চমকপ্রদ কথা। আর আরও থাকবে নানান টুকিটাকি বিষয়, সব নিয়ে কথা হবে। তবে তার আগে আপনাদের জন্য রইল একটি মিষ্টি গান, তারপর আসবো সমস্ত খবরে। গানে গানে, সুরে সুরে শ্রেয়া ঘোষাল।

শ্রেয়া ঘোষালের সুরে সুরে যে স্বপ্নালু একটি আবেশ তৈরি হয়েছে, খানিকটা তারই রং মেখে বলি, মনে করুন আফ্রিকার তৃণভূমি কিংবা ভারতের গির অরণ্যের এক শান্ত সকাল। সূর্যের প্রথম আলো পড়তেই দূরে শোনা যাচ্ছে সিংহের গর্জন। সে গর্জন তো শুধু শক্তির প্রকাশ নয়, এ যেন প্রকৃতির ভারসাম্য ও সুষম পরিবেশের এক জল জ্যান্ত প্রতীক, বন্যেরা বনে সুন্দর বরাবরই। আজ কিন্তু আমাদের সেই ভালো লাগা, আমাদের এই চেনা পরিচিত বর্ণনা, আর আজকের দিনে বনেরা কতটা বন্যে, বনে কতটা বন্যেরা সুন্দর, সে নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সূচিত হচ্ছে সংরক্ষণের নানান দিন, যেমন আজ, আজ বিশ্ব সিংহ দিবস। একসময় আফ্রিকা, এশিয়া বা ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সিংহের বিচরণ ছিল অত্যন্ত স্বাভাবিক, কিন্তু বনভূমি ধ্বংস, শিকার আর মানুষের ক্রমবর্ধমান অবৈজ্ঞানিক হস্তক্ষেপ, যার ফল এসে দাঁড়িয়েছে তাদের উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া সংখ্যায়। এই মুহূর্তে ভারতে বন্য এশীয় সিংহ প্রায় গুজরাটের গির অরণ্য বাদে আর কোথাওই দেখা যায় না। তাদের প্রতিপালন, বৃদ্ধি, বিচরণ এবং বাস্তুতন্ত্রের উপর ইতিবাচক প্রভাব তো ফেলেই। সিংহ

শুধু একটি প্রাণী তা তো নয়, সে তো আমাদের কাছে সাহস, শক্তি আর নেতৃত্বেরও প্রতীক, বনের রাজা, পশুদের রাজা। শুধু কি তাই, সিংহের সংখ্যা কমে গেলে সমগ্র বাস্তুতন্ত্রের উপর যে কুপ্রভাব পড়বেই, তাই এদিনটি পালনের উদ্দেশ্য একটাই, সিংহ সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করা। যতই শুনতে খারাপ লাগুক, এই যে এক একটি দিবস যাকে পালন করতে হয়, তার পিছনের কারণটি কিন্তু বড় করে চিহ্নিত করে এই বিপন্নতাকে। তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী এবং শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা যাতে গড়ে ওঠে, বন ও বন্য প্রাণ রক্ষার গুরুত্ব তারা সহজেই বোঝে, এবং সর্বোপরি জীববৈচিত্র্য সংরক্ষণের যে বার্তা তা ছড়িয়ে দেওয়াই এমন একটি দিনের উপলক্ষের মূল কারণ। কিন্তু মন খারাপ হলেও এই সিংহের কথা উঠতেই আমার মন তো ফিরে যায় সেই ছোটবেলার সিংহ মামার গল্পের। বলুন তো, প্রথম সিংহের সাথে পরিচয় আপনার যে কোনো একটি বইয়ের সিংহ মামার ছড়ায় না? আমরা কিন্তু সেই থেকেই সিংহের সাথে মামা জুড়ে দিয়েছি, একটা অদ্ভুত সম্পর্কে জড়িয়ে গেছে। তারপর আমরা যতই বড় হই, ছোটদের কাছে কিন্তু আজও সেই বিস্ময় কেশর ফোলানো সিংহ। তাহলে আর দেরি কেন, চলে যাই একটু ছোটবেলার আমেজ নিতে, বড় শ্রী সেনগুপ্তের সুরে সুরে।

সিংহ মামার তর্জন গর্জন তো খুব শোনা হলো, সেই সঙ্গে মনে পড়ল নিশ্চয়ই সিংহের থাবার কথা। তবে সে থাবা আপনার ঘাড়ে পড়ুক আর না পড়ুক, আজকের দিনে ঘরে ঘরে কিন্তু ডায়াবেটিসের থাবা পড়ছে।

তথ্য বলছে আজকের দিনে প্রতিটি ঘরেই ডায়াবেটিস রোগী রয়েছেন, অর্থাৎ প্রতি দশজনে একজন ডায়াবেটিক পেশেন্ট বা রোগী। এ কথা শুনতে যত ভয়ানক, যাদের ঘরে এই রোগে কোনো রোগী রয়েছেন তাদের জীবনযাত্রার কিন্তু প্রতি মুহূর্তে নানান বাধা আর বিধিনিষেধে থমকে যায় তাদের পথ চলা। আজ থেকে 100+ বছর আগে একটু ফিরে যাই চলুন। তখন টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়া মানেই ছিল কিন্তু নিশ্চিত মৃত্যু। রোগীকে কঠোর খাদ্য নিয়মে বাঁচিয়ে রাখার চেষ্টা হতো বটে, কিন্তু তাতেও জীবন খুব বেশি বাড়ত না। এই সময়ে এক কিশোরের গল্প চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বদলে দিল। কানাডার টরেন্টোর বাসিন্দা লিওনার্ড থমসন মাত্র 11 বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন। 14 বছর বয়সে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তার জীবন প্রায় শেষ হয়ে আসছিল। তখন তার পরিবার একটি নতুন পরীক্ষামূলক চিকিৎসার অনুমতি দিল। তাতে ঝুঁকি ছিল, কিন্তু পরিবারটি উপায়ন্ত না দেখে সেই চিকিৎসায় তাদের সম্মতি প্রকাশ করেছিল। 1922 সালের 11 জানুয়ারি লিওনার্ড থমসন বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনসুলিন ইঞ্জেকশন নিলেন। প্রথম ডোজে কিছু সমস্যা হলেও পরবর্তী ডোজগুলি তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটালো এবং তিনি বাড়ি ফিরে এলেন, এবং তারপরও 13 বছরও বেশি সময় তিনি বেঁচেছিলেন। এই সাফল্যের পিছনে ছিলেন ফ্রেডরিক ব্যান্টিং, চার্লস বেস্ট এবং জন ম্যাকলিয়ড এবং জেমস কলিপের মতন বিজ্ঞানীরা, যাদের গবেষণার ফলে ইনসুলিন আবিষ্কার সম্ভব হয়েছিল। তাদের কাজ ডায়াবেটিসকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণযোগ্য রোগে পরিণত হবার পথ খুলে দিল। তবে সে চ্যালেঞ্জ তো আজ রয়ে গেছে। হয়তো সাথে সাথে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা নেই, কিন্তু তবুও নিঃশেষে শরীরে সে থাবা বসায় এবং একটু একটু করে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের উপর তার হানিকারক প্রভাব পড়ে। পরিসংখ্যান নিয়ে তো কথা আগেই হলো। সচেতন জীবনযাপন আর সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম চর্চা আর সময় মতন চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসকে আপাতত নিয়ন্ত্রণে রাখাই এবং এগিয়ে চলাই বর্তমানে চিকিৎসকদের একমাত্র পথক্রম। এই মুহূর্তে ওষুধের থেকেও তাই লাইফস্টাইল কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঘরে ঘরে।

বাজার তো এখন ভরে আছে পাকাতালে, তাই না? শ্রাবণ মাসের শেষ, পাকাতালের কদর বাড়তে থাকে বাঙালির ঘরে ঘরে। নিশ্চয়ই চলছে তাল বড়া, তাল ক্ষীর খাবার হিড়। কিন্তু এই হিড়িক বা রেসিপি কোনোটাই আজ কিন্তু আপনাদের জন্য নিয়ে আসেনি আমি, বরং তাল ছেড়ে শোনাবো তাল পাতার সঙ্গে ভারতীয় লিপির গঠনগত বৈচিত্র্য নিয়ে বেশ কিছু মজার কথা। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন হিন্দি বা মারাঠি লিপির অক্ষরগুলো তুলনামূলকভাবে সোজা ও কোণ যুক্ত, অথচ তামিল, কন্নড়, মালায়ালম কিংবা ওড়িয়া লিপির অক্ষরগুলো অনেকটা বেশি গোলাকার, তাই না? আসলে এর পিছনে লুকিয়ে আছে ইতিহাস, ভূগোল আর লিখন মাধ্যমের এক চমৎকার গল্প। তাহলে একটু পিছনে ফেরা যাক। তখন তো আর কম্পিউটার বা খাতার পাতা ছিল না। ভারতের উত্তরাঞ্চলে মানুষজন মূলত গাছের ছাল, কাপড় বা তুলনামূলকভাবে শক্ত উপকরণের উপরেই লিখতেন। অন্যদিকে দক্ষিণ ভারতে লেখার জন্য ব্যবহৃত হতো বহুল পরিমাণে তাল পাতা, কারণ তা ছিল অত্যন্ত সহজলভ্য। এবার ভাবুন তো, ধারালো একটি ধাতব লেখনী দিয়ে আপনি যদি শুকনো তালপাতার উপর সোজা সোজা ও তীক্ষ্ণ দাগ কাটেন, তাহলে কি হতে পারে? তালপাতাটি নিশ্চিত ছিঁড়ে যেতে পারে। তাই লেখকরা ধীরে ধীরে এমন ছাদের অক্ষর লিখতে শুরু করলেন যাতে বাঁক বেশি থাকে এবং পাতার ক্ষতি কম হয়, অর্থাৎ পাতাটা ছিঁড়ে যায় কম। ফলে তামিল, কন্নড় ও মালায়ালমের মতন শিলালিপিতে গোলাকার আকৃতি জনপ্রিয় হয়ে উঠল। সময়ের সঙ্গে সঙ্গে এই লিপিশৈলী পরিণত হল তাদের ঐতিহ্যে। আর এই গোলাকার অক্ষরগুলো শুধু ব্যবহারিক প্রয়োজনেই নয়, ভাষার নিজস্ব পরিচিতিও দিল। মজার বিষয় হল, এই প্রবণতা শুধু দক্ষিণ ভারতেই কিন্তু সীমাবদ্ধ নয়, ওড়িয়া লিপিতেও একই ধরনের গোলাকার বৈশিষ্ট্য দেখতে পাই এবং তার কারণও সম্ভবত এই একই। এমনকি ভারতের বাইরেও বার্মিজ, খামের, সিংহলি, লাও এবং প্রাচীন পালি ভাষায় অনেক পাণ্ডুলিপি তালপাতায় লেখা হতো, তাই সেসব লিপিতেও

গোলাকার অক্ষরের প্রভাব বেশি দেখা যায়। একটি সাধারণ তাল পাতা কিভাবে একটি ভাষার লিপির ঐতিহ্য বা আকৃতি গড়ে তুলতে পারে ভাবতে কি অদ্ভুত লাগে না? এভাবেই ভাষার সাথে তার লিপির আখরের আকৃতিটিও নির্দিষ্ট হয়ে গেছে সেই কবিকার পুঁথিপত্রের দিনে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান,

0: বৃক্ষ নয়, ময়লা সরান সবুজ নয়।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: আজ সন্ধ্যায় চলছে নানান রকম টুকিটাকি বিষয়ে কথা আলোচনা। এখন শোনাবো দুটি গান পরপর, তারপর আবারও ফিরে আসবো নানান তথ্যে।

দু দুটি গান পরপর শুনে নিলাম। আটটার অবকাশে আজ কিন্তু সন্ধ্যায় যাদের গান শোনাচ্ছি তাদের নামগুলো বেশ কিছু বাদ পড়ে গেছে। এই দুটি গান পরপর শুনলাম, শ্রীকান্ত আচার্য অন্যান্য কণ্ঠে এবং পরের গানটি শাহানা বাজপেয়ীর কণ্ঠে। আর তাছাড়া শুনেছেন শ্রেয়া ঘোষাল, বনশ্রী সেনগুপ্ত, সুমন চট্টোপাধ্যায় এবং নচিকাতার কণ্ঠে নানা রঙের গান। কিন্তু এবারে আসি একটি অন্য বিষয়ে। আজকালকার দিনে মাইক্রো লার্নিং কথাটি খুব শোনা যাচ্ছে না? আসলে এই কথা আমাদের মানতেই হবে, আজকের ডিজিটাল যুগে মানুষের মনোযোগের সময় আগের তুলনায় কিন্তু বেশ কমেছে। বেশ কেন, অনেকটাই। বিশেষ করে মোবাইল আর ইন্টারনেট নির্ভর জীবনে দীর্ঘ সময় ধরে একটানা পড়াশুনো করা অনেকের পক্ষেই বেশ কঠিন হয়ে পড়ছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই প্রভাব প্রচুর পরিমাণে। তাই সংক্ষিপ্ত, নির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক শিক্ষার একটা পদ্ধতি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে, যার নাম এই মাইক্রো লার্নিং। গবেষণায় দেখা গেছে, ছোট ছোট অংশে শেখানো হলে শিক্ষার্থীরা বিষয়বস্তু কিন্তু আরো ভালোভাবে মনে রাখতে পারছে এবং তাদের আগ্রহও বাড়ছে। এটা তো

লার্নিং প্রসেস বা সিলেবাস বা বিষয়বস্তু যাই বলুন, ছোট ছোট অংশে গ্রহণ করলে তা সহজেই মনে থাকে। তাই শুধু স্কুল কলেজ নয়, কর্মক্ষেত্রগুলিতেও মাইক্রো লার্নিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে করে সময়, প্রশিক্ষণের খরচ কমছে, আবার কর্মীরাও নিজেদের সুযোগ সুবিধা মতন শিখে নিতে পারছেন। মাইক্রো লার্নিংয়ের অবশ্য নানান রকম ফেড রয়েছে, ছোট ভিডিও, তথ্যবহুল ইনফোগ্রাফিক, শিক্ষামূলক গেম বা সমূল্যায়নের জন্য কুইজ, এসবই অন্তর্ভুক্ত। সেসব নিয়ে না হয় অন্য কোনো দিন অন্য কোনো আজ সন্ধ্যায় বড় করে বলা যাবে। আজ এ পর্যন্তই। তবে এটি ঠিক, এটি শেখাকে সহজ শুধু করে না, মাইক্রো লার্নিং চেষ্টা করছে আনন্দদায়ক করেও বিষয়গুলি নিয়ে পৌঁছাতে। তাই বুঝি এতখানি জনপ্রিয়তা।

টিক টিক করে সময়টা কিন্তু জানিয়ে দিয়েছে, একেবারে যাবার সময় হয়ে গেছে, একটুও সময় নেই। ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী ভট্টাচার্য।

0: que no se olvide.
1: মৈত্রী ক্রীড়াঙ্গনের শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া।

0: অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতে ভারত শেষ করল ২৭তম স্থানে। পুরুষদের হাইজাম্পে বসন্ত কুমার মেঘওয়ালের রূপ এবং পুরুষদের লং জাম্পে শাহনওয়াজ খানের ব্রোঞ্জ পদক জয়। প্রথম ভারতীয় হিসাবে কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনে খেতাব জিতলেন অস্মিতা চালিহা। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান 6-0 গোলে এগিয়ে সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে ভারতের 6 উইকেটে জয় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে। টরেন্টো মাস্টার্স টেনিসের চতুর্থ রাউন্ডে বিদায় আরিনা সাবালেঙ্কা ও জেসিকা পেগুলার। চোটের কারণে সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়ালেন জিয়ানিক সিনার। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। মৈত্রী ক্রীড়াঙ্গনে আজ খেলার দুনিয়ার নানান খবরাখবর রয়েছে, রয়েছে আজকের দিনের কথা, এছাড়াও থাকছে একটি বিশেষ সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারটি ভারতের এক প্রতিভাময়ী এবং উজ্জ্বল টেবিল টেনিস তারকাকে নিয়ে। আসবো সে কথায়, তবে এখন চলে যাব আতস কাঁচের তলায়।
1: কাঁচের তলায়,
0: আতস কাঁচের তলায় আজ অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স। অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত শেষ করল 27তম স্থানে। ভারত জিতেছে দুটি রূপ ও একটি ব্রোঞ্জ। গতকাল পুরুষদের হাইজাম্পে রূপ জেতেন বসন্ত কুমার মেঘওয়াল এবং পুরুষদের লং জাম্পে ব্রোঞ্জ পদক পান শাহনওয়াজ খান। এর আগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক পেয়েছিলেন আশিস যাদব। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনে আয়োজিত এই প্রতিযোগিতার শেষ দিনে ভারত কোনো পদক পায়নি। 24টি পদক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পদক তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে কেনিয়া, জিতেছে 11টি পদক, এবং তৃতীয় স্থানে রয়েছে ইতালি, 5টি পদক জিতে। মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে মোট 12টি সোনা, 7টি রূপ ও 5টি ব্রোঞ্জ পদক। কেনিয়া জিতেছে 4টি সোনা, 3টি রূপ ও 4টি ব্রোঞ্জ, এবং ইতালি পেয়েছে 3টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক। গতকাল ভারতীয় অ্যাথলেটিক্সের দুই উঠতি তারকা বসন্ত মেঘওয়াল ও শাহনওয়াজ খান পদক জিতলেন। পুরুষদের লং জাম্পে 18 বছর বয়সী শাহনওয়াজ তৃতীয়বারে তার সেরা 7.84 মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন। 7.97 মিটার লাফিয়ে ইতালির ড্যানিয়েল ইনজোসি পান স্বর্ণপদক। রূপ জেতেন অস্ট্রেলিয়ার ম্যাসন ম্যাকগ্রোভার 7.96 মিটার লাফিয়ে। পুরুষদের হাইজাম্পে 3 পদকজয়ী অ্যাথলেটই 2.21 মিটারের উচ্চতা অতিক্রম করেন। কাউন্ট ব্যাকে পদকজয়ীদের তালিকা তৈরি হয়। প্রথমবারই নির্ধারিত উচ্চতা অতিক্রম করায় সোনা জেতেন আলজেরিয়ার ইউনেস আয়াচি। দ্বিতীয় চেষ্টায় নির্ধারিত উচ্চতা অতিক্রম করায় বসন্ত মেঘওয়াল রৌপ্য পদক জয় করেন। ব্রিটেনের ওটিস পুলে পান ব্রোঞ্জ পদক। আতস কাঁচের তলায় আজ ছিল অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এবারে শোনাব সেই বিশেষ সাক্ষাৎকারটি, ভারতীয় টেবিল টেনিসের এক উঠতি তারকা, উজ্জ্বল তারকা বলা যায়, সিন্ড্রেলা দাসের সাক্ষাৎকার আমরা শুনব। সিন্ড্রেলা দাসের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া সাংবাদিক যশবন্ত দাশগুপ্ত। আজ সাক্ষাৎকারের প্রথম পর্ব।
2: নমস্কার আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুকে। এই মুহূর্তে খেলাধুলার যে বিশেষ পর্বে আমি যশবন্ত, পেশায় সাংবাদিক, আপনাদের সামনে আজকে উপস্থিত।

0: এবং আজকে আমাদের সাথে এই পর্বে এমন একজন ক্রীড়া ব্যক্তিত্বকে আমরা পেয়েছি যার জন্য শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষ গর্ব অনুভব করছে। আজকে আমরা পেয়েছি এই মুহূর্তে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে ভারতের টেবিল টেনিস দলের অন্যতম তারকা এই বাংলার মেয়ে, এই কলকাতায় বড় হয়ে ওঠা মেয়ে সিন্ড্রেলা দাস। সিন্ড্রেলা, তোমাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আগে বলো, কেমন লাগছে, কেমন আছো এই মুহূর্তে, এবং যখন সিলেকশনটা পেলে এশিয়ান গেমস এবং কমনওয়েলথে, এটা ড্রিম থাকে ভারতীয় দলে সুযোগ পাওয়া, কেমন অনুভূতিটা হয়েছিল সেটা যদি আমাদের শ্রোতাদেরকে একটু জানাও।
1: নমস্কার, আমি সিন্ড্রেলা দাস। আর যেমন তুমি বললে, আমার খুব খুশি, ভালো লাগছে এখানে আমি আজকে তোমার সাথে কথা বলতে পাচ্ছি। আর আমার এশিয়ান গেমসে সিলেকশন হওয়ার পরে আমি যখন জানতে পারি যে আমি সিলেক্টেড, আমি ভীষণ খুশি হয়েছিলাম যে আমি কমনওয়েলথ এশিয়ান গেমস দুটোতেই সিলেক্টেড। আর আমি এটাও জানতে পারলাম যে আমি ইয়াংগেস্ট টিমে, তো ওইটাতে আমি তখন মাকে ফোন করে বলেছিলাম যে মা তুমি কি দেখেছো আমি সিলেক্ট হয়ে গেছি। মা বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানতাম, আমি সারপ্রাইজ দিতাম। তারপরে আমি ওটা দেখার পরে আমার কোচকেও জানালাম যে আমি এরকম সিলেক্টেড হয়ে গেছি, আর কোচ বলল যে ভেরি ওয়েল ডান, ভেরি প্রাউড অফ ইউ, অ্যান্ড এখন আমি জাস্ট এক্সাইটেড নেক্সট আমি যখন জাপান যাব।
0: সিন্ড্রেলা, আমি যদ্দূর জানি তোমার সামনে বোধ হয় উচ্চ মাধ্যমিক, তো এডুকেশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যে কোনো ডিভিশনে খেলোয়াড়দের, কীভাবে খেলাধুলো এবং পড়াশোনা দুটোকে ওভার করবে? এবং যদ্দূর জানি তুমি মাধ্যমিকে অত্যন্ত ভালো মার্কস পেয়ে পাশ করেছো, কতটা টাইট স্কেডিউল এই যে এত ইউরোপিয়ান সার্কিটে খেলে বেড়াচ্ছ বা বাইরে বিদেশে টুর্নামেন্ট খেলছো তার সাথে ভারতীয় দলে, তার প্লাস তোমার প্র্যাকটিস এবং পড়াশুনো, কী করে করছো এতটা কাজ ম্যানেজ?
1: আমার যেমন কি লাস্ট ইয়ার বোর্ডস এক্সাম দিতে হয়েছিল, তো আমি দুখানা টুর্নামেন্ট স্কিপও করেছিলাম, ইউরোপে ছিল আর ওই টাইমে আমি বোর্ডস দিচ্ছিলাম আর নো প্র্যাকটিস তখন। তারপরে আমার একটা টুর্নামেন্ট ছিল বোর্ডসের মাঝখানে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টই, ওখানে আমি শুধু আন্ডার-19 ইভেন্টটা খেলতে গেছিলাম একদিনের জন্য, মানে এক দুদিনের জন্য। তো এবার ওখানে উইদাউট প্র্যাকটিস আমি গেছিলাম, মানে এক দুদিন বাস খেলেছি এরকম সকাল বিকেল, খুব একটা প্র্যাকটিসেও ছিলাম না, কারণ কি পুরো এক মাস দু মাস ধরে আমার পড়াশোনার দিকে বেশি মনটা ছিল, কারণ কি বোঝ ছিল। তো আমি যখন টুর্নামেন্টটা খেলতে গেছিলাম, আমি বাস আমি জানতাম যে আমি প্র্যাকটিসে নেই, তো আমি এমনি এনজয় করে ফান করে টুর্নামেন্টটা খেললাম, বাট আমি আন্ডার-19 টাইটেল মেরে দিয়েছিলাম ওখানে। তো তারপরে মানে আমি ভাবলাম যে ওয়াও, মানে এটাও করা যায় এরকম পড়াশোনা একসাথে, অনেকটা বেশি পড়াশোনা অল্প খেলা দিলেও মানে টানা যায় এরকমভাবে, জাস্ট একটু ফোকাসটা ভালো করে থাকতে হবে। আর আমার মনে হয় যে আমি ওরকম ওই টাইমে খুব একটা পড়াশোনার দিকে ফোকাস ছিলাম বলে হয়তো হতে পারে যে আমার ব্রেন খুব কাম ছিল বা এরকম খুব একটা তরবরে এরকম কিছু ছিল না, আমি কাম চিল এনজয় করছিলাম জিনিসটাকে, ওরকম জাস্ট ক্যাজুয়ালি খেলছিলাম ওরকম।
0: আচ্ছা, এই যে সিন্ড্রেলা, আমরা তো ছোটোবেলায় যদ্দূর পড়েছি সিন্ড্রেলা মানে একটা রূপকথার একটা পড়ি একটা, এই সিন্ড্রেলা নামটা কার দেওয়া, এটা কি বাবার তরফ থেকে না মায়ের তরফ থেকে, কে দিয়েছিল নামটা?
1: আমার নামটা পিসি দিয়েছিল, পিসি বলেছিল যে প্রিন্সেস অফ দ্য হাউস। তো তারপরে বাবা মা বলেছিল না স্পেলিংটা সেম থাকা যাবে না, স্পেলিংটা একটুখানি চেঞ্জ করে দিই। তো তারপরে আমার স্পেলিংটা CIN এর জায়গায় SYN দিয়ে এরকম নামটা মিক্স অ্যান্ড ম্যাচ করে এরকমভাবে নামটা দিয়েছিল।
0: তাহলে প্রিন্সেস অব দ্য হাউস এই মুহূর্তে প্রিন্সেস অব দ্য ক্যালকাটা, প্রিন্সেস অব দ্য স্টেট অ্যান্ড প্রিন্সেস অব দ্য নেশনস অলসো, আই থিঙ্ক, সো ইউ আর ভেরি প্রাউড। আচ্ছা, একটা কথা বলো, এই যে টেবিল টেনিস, এটা মেন স্ট্রিম খেলার মধ্যে পড়ে না, আমরা সাধারণত ফুটবল ক্রিকেট বা আদার্স, এইটা বেছে নেওয়ার কারণে এটা কার জন্য, কে তোমাকে ইন্সপায়ার করেছিল বা কাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছিলে? এখন যেমন অনেকে তোমাকে দেখে ইন্সপায়ার হবে অবভিয়াসলি, নাও তুমি একজন, আমরা বাংলায় বলতে এটাকে নয়নের মণি বলি, যে সিন্ড্রেলা দাস আমার বাংলার মেয়ে, আমার কলকাতায় জন্মগ্রহণ করা মেয়ে, সে এই মুহূর্তে ইন্ডিয়া টিমের একজন আপকামিং স্টার এবং ইয়ংগেস্ট ওয়ান, তুমি সব থেকে কম বয়সী যে সুযোগ পাওয়া, তোমাকে দেখে যারা এগোবে, তো তুমি কাকে দেখে সেই সময় এগিয়েছিলে এবং কত বছর বয়স ছিল সেই যেটা যদি আমাদের শ্রোতাদেরকে একটু জানাও তুমি?
1: আমি একদমই ছোটোর থেকে সব কাইন্ড অফ স্পোর্টসে হবি হিসাবে জয়েন করেছিলাম, আমার পেরেন্টসরা চেয়েছিল যাতে আমি একটু অ্যাক্টিভ থাকি, আর তো তাই জন্য আমাকে ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর্টস, সুইমিং, তারপরে মানে ডিফারেন্ট স্পোর্টস আর তারপর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, সুইমিং, ড্যান্সিং, সিঙ্গিং, টেবল টেনিস, তারপরে ড্রয়িং, এইসব সব কাইন্ড অফ ডিফারেন্ট হবিজের জন্য আমাকে দিয়েছিল। তো তারপরে আমি একটা বিগিনার্স টুর্নামেন্ট খেলতে গেছিলাম যেটা ক্লাবেই অর্গানাইজড হয়েছিল, ওটাতে মিক্সড টুর্নামেন্ট ছিল, ছেলে মেয়ে দুজনেই খেলছিল, ওটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম।

0: আর তারপরে থেকে মানে আমার টেবিলে যেই জিততে শুরু করলাম, আমার খুব মেডেলস ট্রফিস ওগুলো পছন্দ আসতে স্টার্ট করলো। তো তারপরে আমি একটা বেঙ্গল স্টেট র্যাঙ্কিং টুর্নামেন্ট খেলতে গেছিলাম, ওখানে আমি রানার্স আপ হয়েছিলাম। তো তারপর থেকে আমি মোস্ট অফ দ্য টাইম লাইক টেবিল টেনিসটা বেশি খেলতাম তারপরে, আর বাকি হবিসগুলো কমিয়ে দিয়েছিলাম। তো 2018 আমি সৌম্যদীপ স্যারের কাছে যাই, আমি তখন 9+ ইয়ার্স এজ ছিল, আর তারপরে গিয়ে ওখানে আমি প্রফেশনালি খেলা স্টার্ট করি।
1: তো এই টেবিল টেনিস থেকে কি ইয়ে, তুমি বললে অনেক কিছু, তুমি সাঁতার শিখতে, তোমার প্রথম স্কুল মানে এই মুহূর্তে জিজ্ঞেস করি একটু পিছিয়ে গিয়ে, যে তোমার যারা প্রথম স্কুল সেই মুহূর্তে যারা স্কুল ফ্রেন্ডস স্কুল মেটস তারা কি বলছে, তারা কতটা খুশি বা তাদের তরফ থেকে কি কি শুভেচ্ছা পেয়েছো সেটা যদি শেয়ার করো।
0: আমি প্রথম স্কুল তো জিডি বিড়লা, তো ছোট থেকে ওখানেই পড়তাম, আমার কত বন্ধুরা ছিল, আর তার মধ্যে এখন ভেরি ফিউদের সাথে টাচে আছি আমি, যেমন কি ঋষিতা, সারিকা, শিরুপা, অলসো যশোধারা, আর তো ওরা আমাকে দে আর ভেরি প্রাউড অফ মি অ্যান্ড দে আর লাকি টু হ্যাভ আ ফ্রেন্ড লাইক মি অলসো দ্যাট ইজ ইন ডিফারেন্ট স্পোর্টস অ্যান্ড স্টাফ। তো তারা আমাকে সবসময় কংগ্রাচুলেশনস এই সব জানায়, আর মাঝে মাঝে আমি সবার সাথে দেখাও করি যখন আমি এখানে থাকি, তো খুব ভাল লাগে আমার স্টিল ওদের সাথে টাচে থাকতে।
1: চলে আসি, তো তো 9+ বয়সে আমাদের এই রূপকথার মেয়ে সিন্ড্রেলা চলে এলো পৌলমী এবং সৌম্যদীপের একাডেমি, তাই তো? তো সেখান থেকে কবে রিয়েলাইজ করতে শুরু করলে যে তোমার যে ড্রিমস, তুমি বললে যে তোমার মেডেলস ভালো লাগে, যে জিতছিলে একটা ভেতর ভেতর একটা ইন্সপিরেশন পাচ্ছিলে, তো তোমার তখন ইন্সপিরেশনে কাদের তখন তুমি ছবি দেখতে বা কাদেরকে সামনে রেখে তুমি এগোতে?
0: আমি পৌলমী ম্যামকে তো তখন চিনতাম, তো পৌলমী ম্যাম ছিল, সৌম্যদীপ স্যার ছিল, মোমা ম্যাম ছিল, সুতীর্থাদি ছিল। আই ওয়াজ ভেরি এক্সাইটেড লাইক আমি কখন সুতীর্থাদির সাথে দেখা করব ওখানে ক্লাবে। তো সুতীর্থাদি একদম প্রথমে তখন ক্লাবে ছিল না, সুতীর্থাদি একটা ট্যুরে ছিল, তো আমি খালি রোজ যেতাম, ভাবতাম যে সুতীর্থাদি কবে আসবে। তারপর যেই প্রথম এলো তারপরে থেকে লাইক আমি চিনতে স্টার্ট করলাম, আর খুব ভাল লাগলো আমার। আর এমনি তো মানিকাদিও ছিল ওই টাইমে, তারপরে আমার ইন্টারন্যাশনালি খুব ভালো লাগতো চেংমেংকে, তারপরে বার্নার্ডেট জর্জ, আর মানে আমি টেবিল টেনিসে যাই স্টাইল ওয়াইল যাই থাকে আমি সব বার্নির থেকেই শিখেছি, তো বলতে গেলে ওই আমার অ্যাকচুয়াল আইডল।
1: আচ্ছা একটা কথা বলো, আমরা ইন্ডিয়ানরা যেভাবে ব্যাটটা ধরি বা যে ফরম্যাটে খেলি, এই যে টাইপেই বা এই যে সুইডেনে যে ইউরোপিয়ান সার্কিট বা এই সার্কিট, এটা তো ডমিনেন্ট করে টেবিল টেনিস সার্কিট আমি যতদূর জানি, এদের স্টাইলের সাথে আমাদের স্টাইলের ফারাকটা কোথায়? তুমি যে মুহূর্তে একটা জায়গায় যেতে শুরু করলে, প্রচুর তুমি এখন বাইরে টুর্নামেন্টস খেলো, কোথায় আমাদের বেসিক ফারাকটা নজর পড়ে সিন্ড্রেলার?
0: আই থিঙ্ক এশিয়ান কান্ট্রিসে গেলে আমরা বলতে চাই ফুটওয়ার্ক আর স্পিড, ইউরোপিয়ান কান্ট্রিতে আই থিঙ্ক স্পিন ভেরিয়েশনস। আই থিঙ্ক ইউরোপিয়ানসরা খুব একটা খুব ভালো স্পিন ক্রিয়েট করতে পারে, আর ওদের গেম স্টাইলে ওরা চেঞ্জ করতে পারে, আর এশিয়ানসরা মোরালেস দে আর ভেরি গুড ইন স্পিড অ্যান্ড অলসো ফুটওয়ার্ক।
1: তো এমনিতে তো স্পিড স্কিল অ্যান্ড ফুটওয়ার্ক দুটোই লাগে, এবং তার সাথে ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ড, কিন্তু টেবিল টেনিসে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে টপ স্পিন। আমরা যত টপ প্লেয়ারদেরকে দেখেছি ইউরোপিয়ান সার্কিট বা যতটুকু আমরা কভার করার সুযোগ পাই, এই জিনিসগুলো কবে থেকে তোমার মধ্যে তুমি নিতে শুরু করলে? বা এই যে সৌম্যদীপ, উনি একজন ইন্টারন্যাশনাল তারকা, আমাদের বাংলার গর্ব, পৌলমী অনেক অল্প বয়সে, পৌলমী মৌমা তারা আমাদের বাংলার গর্ব, ভারতের গল্প, প্রচুর টুর্নামেন্টস খেলেছেন, এই নিজেকে যে তুমি কোপ আপ করছো যে একের পর এক টুর্নামেন্টসে যাচ্ছ, এই অভিজ্ঞতা সঞ্চয়টা এটা কতটা কাজে লাগে এই সার্কিটে?
0: অফকোর্স আমাকে স্যার আর ম্যাম নিজেদের এক্সপিরিয়েন্সও বলেছে যে কত কিছু বাইরেদের প্লেয়ারদের থেকে শেখা যায়, অ্যান্ড লাইক ওরা কী কী করে এভরি ম্যাচের আগে বা রিচুয়াল এইগুলো, আর আমি কী কী শিখতে পারি বাইরে গিয়েও, যেটা ট্রেনিংয়ে সবসময় আমি এসে আবার ট্রেনিংয়েও ইউজ করতে পারি। তো আই থিঙ্ক বাইরে যখনই আমি বাইরে যাওয়া স্টার্ট করেছিলাম, তারপর যে টপ টপ প্লেয়ার্সদের দেখা স্টার্ট করেছি, আই থিঙ্ক ওদের খেলায় ওয়ে ডিফারেন্স, লাইক অনেক প্রচুর জিনিস শেখার আছে ওনাদের থেকে। যেমন কি আমি যেটা বললাম যে ইউরোপিয়ানরা যেমন স্পিন ভেরিয়েশন খুব ভালো দিতে পারে, আর এশিয়ানরা স্পিড চেঞ্জ করতে পারে, এই দুটো জিনিস আই থিঙ্ক আমার কাছে খুব একটা স্ট্যান্ড আউট লেগেছে। কারণ কি ইট ইজ নট ইজি লাইক একটা র্যালিতে ওরকম কন্টিনিউ এত বুদ্ধি দিয়ে জায়গা স্পিন এইসব চেঞ্জ করে এক একটা র্যালি ফিনিশ করার। তো এশিয়ানসরা তো অফকোর্স টপ টেবিল টেনিসে, অ্যান্ড আই থিঙ্ক আমি মোস্টলি এশিয়ানদের থেকে, যেমন কি সুনিংশা, আর আমার ফেভারিট

0: ওয়াং মানিউ অলসো, বিকজ আমি একটু অ্যাটাকিং স্টাইলে খেলি, তো ওয়াং মানিউ খুব অ্যাটাকিং স্টাইলে খেলে, তো আমি ওর মতন, আমার ওর খেলাটা খুব ভাল লাগে, তো ওর থেকে আমি অনেক মানে যখনই দেখি আমি সব সময় ওয়াং মানিউকে ফলো করি।
1: একটা কথা বলো, একটা ছোট্ট বোর্ড, তার মধ্যে তো কন্ট্রোল মারাত্মক, এই যে টেবিল টেনিসের যে ব্যাট হয়, আমরা দিকে একটা দিকে লাল কালার দেখি, একটা দিকে ব্ল্যাক কালার দেখি, এবং স্পিড এবং স্পিন দুটো তো মনে হয় আলাগ থাকে, তো আমাদের এই এশিয়ান কান্ট্রি যে এই যে গরম আবহাওয়া বা কিছু, এগুলো কি ফারাক করে? কারণ রাবারের এক একটা লংজিভিটি থাকে, তোমরা কি আঠা ইউজ করছো সেটাও একটা থাকে, কারণ একটা টুর্নামেন্ট খেলার পর আরেকটা চেঞ্জ করতে, কারণ এটা যেমন ব্যয় সাপেক্ষ তেমনি জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া, এটাও কিন্তু ব্যাটটা ব্যাটটাকে সুরক্ষিত রাখা ভালো, এইটা এই ওয়েদারের সাথে যে চেঞ্জ ওভারটা তোমার, যেটা মেন অস্ত্র হাতে ব্যাট, বল তো একই ওয়েট, বলের ওয়েট তো একই, বল তো আর চেঞ্জ হয় না, বিভিন্ন কালারের টেবিল আমরা দেখি, কিন্তু ব্যাট যেটা মেন অস্ত্র সিন্ড্রেলা, এটাকে তুমি কিভাবে দেখো বা ওরা কিভাবে ইউজ করে সেটাকে করে রাখে, এটাও তাহলে দেখার জিনিস।
0: আই থিঙ্ক ওটা কেসের মধ্যে ডিফারেন্ট, কারণ কি ডিফারেন্ট ওয়েদারে রাবারের থিকনেসটা কমে যায়, বেড়ে যায়, আর প্লাইটারও অফকোর্স, তো আই থিঙ্ক ভালো কেস ইউজ করলে, র্যাকেট কেস, ওটার মধ্যে বেটার থাকে তাও, অ্যান্ড অলসো ময়েশ্চার পড়ে র্যাকেটে, তো ইট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট টু প্লে যখন ময়েশ্চার থাকে র্যাকেটে, তো ওইগুলোই মানে আমরা লাইক টিস্যু পেপার ওইগুলো ইউজ করি যাতে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেয়, বা নিউজ পেপার তো যাতে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেয় পেপারটা, তো এগুলোই আমাদেরকে মেনটেন করে চলতে হয় ডিফারেন্ট কন্ডিশন জায়গায় ওয়েদার হিসাবে।
1: সিন্ড্রেলা কী ধরনের র্যাকেট ইউজ করে, মানে আমাদের এশিয়ান মেড নাকি ইউরোপিয়ান মেড নাকি দুটোই?
0: আমি যে র্যাকেট দিয়ে স্টার্ট করেছি ওইটা দিয়ে আমি খেলি, মানে আমার যেমন কি ভিসকারিয়া প্লাই, ব্যাকহ্যান্ডে ডিগনিক 09C, আর ফোর হ্যান্ডে ডক্টর নিউ বয় কিলার, এটাই আমার ইকুইপমেন্ট, এটা দিয়ে আমি খেলি মোরালেস জায়গা যেখানেই।
1: আপনারা শুনছিলেন সিন্ড্রেলা, সিন্ড্রেলার হয়ে ওটার কাহানি, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।
2: ভারতীয় টেবিল টেনিসের উঠতি তারকা সিন্ড্রেলা দাসের সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ আপনাদের শোনানো হল। সিন্ড্রেলার সঙ্গে কথা বলেছেন ক্রীড়া সাংবাদিক যশবন্ত দাশগুপ্ত। খেলার দুনিয়ার একটি খবর দিয়ে দিই, ডুরান্ড কাপ ফুটবল চলছে। আজ ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান নেমেছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম সিআইএসএফ প্রোটেক্টার্সের খেলায় মোহনবাগান 6-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টার্সকে হারালো। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে একেবারে গ্রুপ শীর্ষে থেকে মোহনবাগান কিন্তু নকআউট পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। আজ মোহনবাগানের হয়ে হ্যাট্রিক করেন সাহাল আব্দুল সামাদ, 17, 19 এবং 37 মিনিটে সাহাল আব্দুল সামাদ গোল করেন। এছাড়া 24 মিনিটে মনবীর সিং গোল করেন। বিরতিতে মোহনবাগান এগিয়েছিল 4-0 গোলে, বিরতির পর পরিবর্ত ফুটবলার অস্ট্রেলিয়ান জ্যামি ম্যাকলারেন, তিনি 68 মিনিটে পঞ্চম গোলটি করেন মোহনবাগানের হয়ে, আর মোহনবাগানের পক্ষে 6 নম্বর গোলটি আসে 73 মিনিটে তেকচামের পা থেকে। মোহনবাগান 6-0 গোলে আজ সিআইএসএফ প্রোটেক্টার্সকে হারালো ডুরান্ড কাপ ফুটবলে। চলে আসি একটু আজকের দিনের কথায়। আজকের দিন অর্থাৎ 10ই আগস্ট, 1994-এর 10ই আগস্ট জন্ম হয়েছিল পর্তুগালের ফুটবলার বার্নার্ডো সিলভা। হ্যাঁ, বার্নার্ডো সিলভা এই মুহূর্তে বিশ্ব ফুটবলে একটি অত্যন্ত সাড়া জাগানো নাম। লালিগা ক্লাব রিয়েল মাদ্রিদে এই বছর যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। পর্তুগালের হয়ে 113টি ম্যাচ খেলেছেন তিনি, 14টি গোল করেছেন। 2019 এবং 2025 উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলেও ছিলেন এই নির্ভরযোগ্য ফুটবলার বার্নার্ডো সিলভা। 2015 উয়েফা অনূর্ধ্ব-20 ইউরো চ্যাম্পিয়নশিপ রানার্স পর্তুগাল দলেও ছিলেন ফুটবলার বার্নার্ডো সিলভা। পর্তুগিজ ক্লাব মোনাকোর হয়ে জিতেছেন লিগ ওয়ান, ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে 450টির বেশি ম্যাচ খেলেছেন, জিতেছেন 6 বার ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব, 3 বার এফএ কাপ, 4 বার লিগ কাপ, 1 বার চ্যাম্পিয়ন্স লিগ। 2019 হন ম্যানচেস্টার সিটির বর্ষসেরা ফুটবল।

ফুটবলার। এবছর যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। পর্তুগালের হয়ে 3টি ফিফা বিশ্বকাপ, 2বার ইউরোকাপ ও 1বার ফিফা কনফেডারেশন কাপ খেলেছেন বার্নার্ডো সিলভা। 2019 উয়েফা নেশনস লিগ জয় করা ছাড়াও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন বার্নার্ডো সিলভা। বার্নার্ডো সিলভাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 1993-এর 10ই আগস্ট জন্ম হয়েছিল আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় আন্দ্রে ড্রুমমন্ডের। 2014 ফিফা বিশ্বকাপ জয়ী এবং 2010 ফিবা বিশ্ব অনূর্ধ্ব 17 বিশ্বকাপ জয়ী দলে ছিলেন আন্দ্রে ড্রুমন্ড। ইংল্যান্ডের স্নুকার খেলোয়াড়, 2005-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিজয়ী শন মার্ফির জন্ম হয় 1982-এর আজকের দিনে। ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় তৌফিক হিদায়ত, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিক সোনাজয়ী, এশিয়ান গেমসে 3বারের সোনাজয়ী, 3বারের এশিয়ান চ্যাম্পিয়ন তৌফিক হিদায়ত, তার জন্ম হয়েছিল 1981-এর 10ই আগস্ট তারিখে। পুরুষ সিঙ্গলসে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাডমিন্টন খেলোয়াড় তৌফিক হিদায়ত 2বার টমাস কৈপ জয়ী ইন্দোনেশিয়া দলে ছিলেন। 1বার এশিয়া কাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তৌফিক হিদায়ত। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৌফিক হিদায়ত জিতেছেন 1টি রূপো, 2টি ব্রোঞ্জ, এশিয়ান গেমসে 1টি রূপো, 2টি ব্রোঞ্জ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ জেতেন তৌফিক হিদায়ত। তৌফিক হিদায়তের জন্ম হয়েছিল 1981-এর 10ই আগস্ট তারিখে। তুরস্কের ফুটবলার ইলহান মানসিজ, তার জন্ম হয় 1975-এর আজকের দিনে। 2002 ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারী দলের ফরওয়ার্ড ছিলেন ইলহান মানসিজ। তুরস্কের হয়ে 21টি ম্যাচে 27টি গোল করেছেন। আর্জেন্টিনার ফুটবলার জেভিয়ার জানেত্তির জন্ম 1973-এর আজকের দিনেই। 2004 এবং 2007 কোপা আমেরিকার রানার্স এবং 1995 ও 2005 ফিফা কনফেডারেশন কাপ রানার্স দলের সদস্য জেভিয়ার জানেত্তি। 1996 অলিম্পিক রূপজয়ী দলেও ছিলেন আর্জেন্টিনার ফুটবলার জেভিয়ার জানেত্তি। 145টি ম্যাচ খেলেছেন তিনি আর্জেন্টিনার হয়ে। ইন্টার মিলানের হয়ে খেলেছেন 615টি ম্যাচ। ফুলব্যাক জেভিয়ার জানেত্তি, তিনি ফুলব্যাক এবং মিডফিল্ডার। বর্তমানে ইন্টার মিলানের তিনি ভাইস প্রেসিডেন্ট। জেভিয়ার জেনেত্তির জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমেরিকান টেনিস খেলোয়াড় ডাবলসে প্রচুর সাফল্যের অধিকারিণী লিজা রেমন্ডের জন্ম 1973-এর আজকের দিনে। মহিলা ডাবলসে 6টি এবং মিক্সড ডাবলসে 5টি, মোট 11টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়িনী লিজা রেমন্ড ডাবলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর। WTA ইতিহাসে সবচেয়ে বেশি ডাবলস ম্যাচ খেলেছেন তিনি 1206টি এবং সবচেয়ে বেশি ডাবলস ম্যাচে বিজয়ী হয়েছেন লিজা রেমন্ড 860টি। 4বার ট্যুর ফাইনালসে ডাবলস বিজয়িনী। মিক্সড ডাবলসে 2012 অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী। ডাবলসে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের অধিকারিণী লিজা রেমন্ডের জন্ম 1973-এর আজকের দিনে। তার জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 2বারের অলিম্পিক সোনাজয়ী, 3বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী কিউবান বক্সার মারিও কিন্ডালানের জন্ম 1971-এর আজকের দিনে। এবার বলব এক বিখ্যাত ফুটবলারের কথা। সর্বকালের অন্যতম সেরা রক্ষণাত্মক মিডফিল্ডার আইরিশ ফুটবলার রয় কিনের জন্ম হয়েছিল 1971-এর আজকের দিনে। তার প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার রয় কিন এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। আয়ারল্যান্ডের হয়ে 67টি ম্যাচে খেলেছেন, 9টি গোল করেছেন। সাফল্য পেয়েছেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডে। 12 বছরে 7টি প্রিমিয়ার লিগ খেতাব জয়, 4বার এফএ কাপ জয় এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। রয় কিন সেল্টিকের হয়ে স্কটিশ প্রিমিয়ার লিগ এবং স্কটিশ লিগ কাপ জিতেছেন। 14 বছর খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে এবং দলের অধিনায়কত্ব করেছেন। ম্যান ইউরও তিনি অধিনায়ক ছিলেন। 17টি ট্রফি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছেন। ফুটবল থেকে অবসরের পর সান্ডারল্যান্ডের ম্যানেজারের দায়িত্ব নেন। ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে 23তম স্থান থেকে সান্ডারল্যান্ড খেতাব জয় করে এবং ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসে তারই হাত ধরে। এরপর ইপসুইচ টাউনেরও ম্যানেজার হন রয় কিন।

2013 হন আয়ারল্যান্ড জাতীয় দলের সহকারী ম্যানেজার। 2018 পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্টের সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করেন রয় কিন। তার জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অস্ট্রেলিয়ান ক্রিকেটার, 1999 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ব্র্যান্ডন জুলিয়ানের জন্ম 1970-এর আজকের দিনে। 1966-এর এই দিনেই জন্ম হয়েছিল মিশরের ফুটবলার এবং ম্যানেজার এবং বর্তমানে মিশর জাতীয় দলের মুখ্য কোচ হুজাম হাসানের। 1966-এর আজকের দিনে তার জন্ম। স্ট্রাইকার হুজাম হাসান মিশরের সর্বকালের সেরা গোলদাতা। 177টি ম্যাচে 69টি গোল করেছেন। ফুটবলার হিসেবে তিনবার আফ্রিকা কাপ অব নেশনস জয়ী, একবার ফিফা বিশ্বকাপ ও সাতবার আফ্রিকা কাপ অব নেশনস খেলেছেন। মিশরের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় এবং আফ্রিকান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হুজাম হাসানের জন্ম 1966-এর 10ই আগস্ট। এস্টোনিয়ার প্যারালিম্পিক অ্যাথলিট, প্যারালিম্পিক্সে একটি সোনা এবং তিনটি রূপজয়ী আনালে উজাস্তুর জন্ম 1960-এর এই দিনে। ইংল্যান্ডের ক্রিকেটার উইকেটকিপার জ্যাক রিচার্ডসের জন্ম 1958-এর আজকের দিনে। অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় ডায়ানা ফ্রমহোলসের জন্ম 1956-এর এই দিনটিতেই। ইংল্যান্ডের সাঁতারু অলিম্পিক সোনাজয়ী অনিতা লন্সব্রোয়ের জন্ম 1941-এর আজকের দিনে। বিখ্যাত তুরস্কের কুস্তিগির প্রয়াত তেফিক কিসের জন্ম হয় 1934-এর 10ই আগস্ট তারিখটিতে। অলিম্পিক সোনাজয়ী এই কুস্তিগির বিশ্ব চ্যাম্পিয়নশিপেও 2টি সোনা এবং 1টি রূপো জিতেছেন। শুনছিলাম আজকের দিনের কথা। ক্রীড়াঙ্গনের সময় তো একেবারে শেষ। 26 বছর বয়সী অস্মিতা চালিহা, তিনি দারুণভাবে ম্যাচে ফিরে এসে প্রথম ভারতীয় হিসেবে জিতে নিয়েছেন কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন খেতাব। ফাইনালে অস্মিতা হারিয়েছেন চতুর্থ বাছাই চীনের হান জিয়ান সিকে 14-21, 21-14, 21-14। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে ভারত 6 উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশকে। আর শ্রীলঙ্কা সফরে আহত সাই সুদর্শনের পরিবর্তে দলে নেওয়া হল সরফরাজ খানকে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনে সময় একদম শেষ। আবার ঠিক আগামীকাল এই সময় কানপাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে আজ এমন একটি অতি প্রয়োজনীয় বিষয় আপনাদের সামনে আলোচনা করব, যেটা নিয়ে আপনারা বাজারে গেলে খুবই চিন্তায় পড়েন এবং বলতে গেলে যার ঝাঁজে আপনাদের চোখে জল চলে আসে। আশা করি বুঝতে পারছেন কার কথা বলছি, যে সবজিটার কথা। আমাদের অতি প্রয়োজনীয়, খুবই দরকারি একটি সবজি, যেটা না হলে আপনার মাছের যে কালিয়াটা করবেন কিংবা ডিমের কারিটা যেটা করবেন সেটা কিন্তু সম্ভব নয়, সেই এত একটা ঝাঁঝালো সবজি পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁঝে তো আপনার চোখে জল আসে ঠিকই, তবে কখনো কখনো আমাদের বাজার মূল্য যে পর্যায়ে চলে যায় সেই বাজারের মূল্যের কথা ভেবে আমাদের এমনিতেই চোখে জল চলে আসে। কিন্তু কিভাবে সম্ভব এই সব কিছু নিয়ন্ত্রণ করা? যদি আমাদের উৎপাদনটা বেশি পরিমাণে বাড়াতে পারি তাহলে বোধহয় এই চোখে জল আসা ব্যাপারটা বা তার এই যে পেঁয়াজের ঝাঁজটা সেটা বোধহয় কিছুটা কমবে। তা কেমনভাবে বাড়াবেন পেঁয়াজের উৎপাদন? আমাদের অতি প্রয়োজনীয় দৈনন্দিন খাদ্য তালিকায় অনেকের পছন্দের সবজি পেঁয়াজ। আজকের আমরা আলোচনা করব পেঁয়াজের উৎপাদন বাড়াতে হলে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের

0: পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি, আকাশবাণীতে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আর আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। যে কথা বলছিলাম ডক্টর মাইতি, যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি অতি প্রয়োজনীয় সবজি এবং চোখে জল আনা সবজি পেঁয়াজ। পেঁয়াজ তো আমরা উৎপাদনের কথা তো আমরা জানি কতটুকু কি হচ্ছে না আছে, তার চাইতে আপনি আরো বেশি ভালো বুঝবেন যেহেতু আপনি একজন সবজি বিজ্ঞান বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ব্যাপারটা যদি বলেন, বর্তমানে আমাদের রাজ্যের এই যে পেঁয়াজের দামের হেরফের, বা যেটা আমাদের সাধারণ মানুষের বাজারে গেলে যে একটা চোখে কান্না চলে আসে পেঁয়াজের দাম শুনে আগুন, সেই জায়গা থেকে এটার উৎপাদন হার কিরকম আর কি অবস্থায় রয়েছে বর্তমানে?
1: পেঁয়াজ আমাদের প্রতিদিনের প্রয়োজনে অতি মূল্যবান সবজি, এটা আমরা সবাই জানি। আপনি বা আপনারা প্রতিদিন মাছ মাংস ডিম খান না, বা টমেটো ফুলকপি বাঁধাকপি প্রতিদিন খান না, কিন্তু যেটা খান আলু পেঁয়াজ লঙ্কা, এই তিনটে সবজিকে আপনারা প্রতিদিনই খাবেন। এর মধ্যে আলু এবং লঙ্কার ক্ষেত্রে আমরা স্বাবলম্বী, কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে আমরা কিন্তু এখনো স্বাবলম্বী হতে পারিনি। আমাদের রাজ্যে যেটা পেঁয়াজ উৎপাদন হয় সেটা মূলত শীতকালে হয়, লাগানো হয়, একটু গরমের সময় ওঠে। তা যে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা কিন্তু আমাদের সারা বছর যে চাহিদা সেটা মেটাতে পারে না, কেবলমাত্র চার মাস পর্যন্ত টেনে টুনে আমাদের চলে। এবং স্বাভাবিকভাবে আমাদের তাকিয়ে থাকতে হয় অন্য রাজ্যের উপরে, বিশেষ করে আমরা মহারাষ্ট্র কর্ণাটক এই দুটো রাজ্য বা তামিলনাড়ু অন্ধ্র এইদের দিকে তাকিয়ে থাকতে হয়। এরা যদি পেঁয়াজের যোগানটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের পেঁয়াজ না খেয়ে থাকতে হবে, অথবা যে পরিমাণ দাম হবে তাতে চোখে জল এসে যাবে। এইবার আমাদের এখানে যেরকম ধান তিনবার করা হয়, মহারাষ্ট্রে সেরকম পেঁয়াজ তিনবার করে।
0: আচ্ছা।
1: এবং তাদের যে প্রয়োজনীয় যে মাটি এবং জলবায়ু সেটা ওদের চাষের পক্ষে যেরকম উপযুক্ত, আমরাও এখানে প্রথম প্রথম আমরা জানতাম না যে এখানে করা যায়, কিন্তু আমরা পরবর্তী সময়ে আমরা এটাকে শুরু করি যে বর্ষার সময় আমাদের রাজ্যে পেঁয়াজ করা যাবে, যেখানে উঁচু বা মাঝারি জমি জল দাঁড়াবে না, এছাড়া করা যাবে। এবং সেই হিসাবে আমাদের রাজ্যে আমরা অনেক কাজকর্ম করেছি, সেই কাজকর্ম নিয়ে আমরা বলেছিলাম যেটা হচ্ছে যে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া যে সমস্ত উঁচু জায়গা আছে বা মাঝারি যেখানে জল দাঁড়ানো নেই সেসব জায়গা করা যাবে। কিন্তু বর্তমানে পেঁয়াজের যেভাবে দাম প্রতি বছর বাড়ছে, তাতে এখন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও হচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, যদি নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গায় আপাতত এখন বর্ষার পেঁয়াজ চাষ হচ্ছে। সুতরাং আমাদের যে চাহিদাটা অনেকটা পুরোটা না হলেও
0: অনেকটা
1: যোগান দেওয়া যাচ্ছে, কিন্তু সেই যোগানের সাথে শীতের যে পেঁয়াজটা তুলনামূলক জায়গা বেড়েছে, তবুও আমাদের আরও বাড়াতে হবে। এবং বাড়ানোর জন্য যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে বিশেষ করে আমাদের বর্ষার সময় পেঁয়াজটাকে বাড়াতে হবে চাষটা।
0: আচ্ছা আচ্ছা।
1: শীতের সময় আমাদের পেঁয়াজ চাষ যেরকম হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে তোলার মুখে পয়সা পান না চাষিরা, সেটা একটা কারণ। বা অনেক সময় হয় কি, এবার প্রাকৃতিক যে
0: রয়েছে
1: হঠাৎ করে তোলার মুখে মুখে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু সেই পেঁয়াজকে বেশি দিন রাখা যাবে না।
0: ঠিক।
1: সেই জন্য মানে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। এখন এই সব বিষয়গুলোকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলছে, আরও কি করে আমরা এলাকা বাড়াতে পারি। এখন এলাকা বাড়ানো তো আর ইলাস্টিক নয় যে টানলাম বেড়ে গেল, তা নয়। আমাকে তাহলে একটা করতে গেলে আরেকটাকে আমাকে অফ করতে হবে। এবার দেখা যাচ্ছে যে যে কোনো মরশুমে চাষের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে পয়সা না পাওয়া। এবছর ফুলকপির কথা যদি আমরা বলি, ফুলকপি এখন বিক্রি হচ্ছে এক টাকা, চাষি লাভ হচ্ছে না। এখন সেইগুলোকে আমরা তো কিছু করতে পারবো না, হয়তো দেখা যাবে আগামী বছর হয়তো ফুলকপির চাষটা কমে যাবে আর একটু, এইটা হচ্ছে সেরকম। এবং তবে সর্বভারতীয় নিরিখে পেঁয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: ডক্টর মাইতি, মোটামুটি আপনি যে ধারণাটা আমাদেরকে দিলেন যে যদি আমাদের উৎপাদনের পরিমাণটা বাড়াতে পারি, তাহলে আমরা শুরুতেই যেটা বলছিলাম যে ঝাঁজে চোখে জল আসছে বা দামের কারণে চোখে জল আসছে সেটা বোধহয় কমবে। বেশ, এবারে আমরা উৎপাদনের দিকটাতে যদি যাই, আপনি শুরুতে বলেন যে একটা মহারাষ্ট্র বা যে সমস্ত অঞ্চলে পেঁয়াজের উৎপাদনের আধিক্য রয়েছে তাদের একটা জলবায়ুর ব্যাপার রয়েছে। আমাদের এখানে যদি আমরা কৃষক বন্ধুরা উৎপাদনের পরিমাণ বাড়াতে চান বা চাষ করতে চান, সেক্ষেত্রে আমাদের মূলত জলবায়ুটা কেমন হওয়া দরকার?
1: এমনি সাধারণভাবে আমাদের রাজ্যে যে পেঁয়াজ চাষ হয় সেটা শীতকালে হয়, এবং শীতকালে যখন আমরা পেঁয়াজ করি তাহলে গাছের প্রাথমিক অবস্থায়

0: আমাদের ঠান্ডা এ করার দরকার, ঠান্ডা কম তাপমাত্রা থাকবে। তারপর যখন পেঁয়াজটা ধরতে শুরু করবে তখন আস্তে আস্তে টেম্পারেচারটা বা তাপমাত্রাটা বাড়তে হবে। এবার এমনি যেটা হচ্ছে সাধারণভাবে আমি বর্ষার ক্ষেত্রে, বর্ষার যে পেঁয়াজ চাষের কথা আমি একটু আগে উল্লেখ করলাম, সেইখানে কিন্তু উল্টোটা, সেখানে তাপমাত্রা যখন বেশি থাকছে সেখানে তখন গাছের বাড়টা ভালো হচ্ছে বা বৃদ্ধিটা ভালো হচ্ছে। আবার যখন পেঁয়াজটা ধরতে যাচ্ছে তখন ধরুন অক্টোবরে আমরা তুলি সাধারণভাবে, অক্টোবর নভেম্বরে তখন ঠান্ডা এসে যায়, সেই জন্য ওইটাই হচ্ছে পেঁয়াজ চাষে উপযুক্ত। আর এমনি যেটা হচ্ছে, যদি আমি শীতকালের পেঁয়াজ যেটা আমরা এখন সবচেয়ে বেশি চাষ হয় সেটাকে যদি আমরা আগে লাগাই তখন হবে কি, পেঁয়াজ কলিটা তাড়াতাড়ি চলে আসবে পেঁয়াজটার পরিবর্তে। এবং সেটাকে এখন আমরা অর্থনৈতিক দিক থেকে যদি ভাবি তাহলে কিন্তু খুব বেশি লাভজনক, কেননা পেঁয়াজ কলি বাজারে যথেষ্ট দামে বিক্রি হয় যখন পেঁয়াজটার দামের থেকে অনেক ডবল দামেও বা বেশি দামেও বিক্রি হয়, সুতরাং সেটা হয়। কিন্তু আমরা যখন পেঁয়াজ তৈরি করতে যাব সুতরাং অতটা আগে লাগানোর দরকার নেই। যেমন হচ্ছে অনেকে সেপ্টেম্বর মাসে লাগায় তখন হচ্ছে পেঁয়াজটা কলিটাকে বাজারে নিয়ে চলে আসছে, অথবা দেখা যাচ্ছে যে গাছ পেঁয়াজ বলে পেঁয়াজ একটু হয়েছে গাছ শুদ্ধ নিয়ে আসছে, সেটাতে অনেক বেশি লাভ, কেননা গাছের ওজন আর পেঁয়াজটা হচ্ছে অনেকটা তুলনামূলক ছোট, সেটাতে লাভ। সেটা যদি মানে 10-15 টাকাও বিক্রি করে তাতে যথেষ্ট লাভ থাকে।
1: বাহ, মোটামুটি তাহলে এইরকম জলবায়ু আমাদের পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত। আর প্রত্যেকটা চাষের যে প্রধান উপকরণ মাটি রয়েছে, এক্ষেত্রে আমাদের ওই যদি আমি একটু কম্পেয়ারিং করি আপনাদের মহারাষ্ট্রে যে যাদের কথা বলছেন যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেন এবং আমাদের যারা চাষ করছেন, এই যে দুই অঞ্চলের মাটির মধ্যে কি কোনো পার্থক্য বা এরকম কিছু রয়েছে?
0: পার্থক্য আছে, কিন্তু মহারাষ্ট্রে যে জমিতে করছে সেটা ওইখানকার বৈশিষ্ট্য, মানে বলে ব্ল্যাক কার্টন সয়েল,
1: সেটা ওখানকার জলবায়ুর জন্য ওইরকম।
0: কিন্তু আমাদের এখানে যখন আমরা মাটি কথা যখন ভাবছি তখন আমাদের এই যে রাজ্যে যে মাটি, বিভিন্ন যে এলাকায় বিভিন্ন রকমের মাটি আছে তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা দোঁয়াশ মাটিতে যদি করি তাহলে একরকম, আবার অনেক সময় আমরা ইয়ে করতে পারি কাদা করে লাগায়, ধান চাষ যেরকম করে অনেক জায়গায় আছে এখনও ধান চাষ করে লাগায়, ধান চাষের মতো লাগায়, আবার অনেক জায়গায় আছে শুকনো লাগাচ্ছে তারপরে জল দিচ্ছে দিয়ে পেঁয়াজ হচ্ছে। এবং সুতরাং মাটির ক্ষেত্রে নয়, তবে একটা জিনিস হচ্ছে এঁটেল মাটি যদি হয় তাহলে হচ্ছে পেঁয়াজটা বাড়তে অসুবিধা হয়। তবে সেক্ষেত্রে কারো যদি এঁটেল মাটি থাকে তাহলে কি আর সে চাষ করবে না? নিশ্চয়ই করবে। সেক্ষেত্রে জৈব সারটা একটু বেশি দিতে হবে।
1: এবং আপনার ওই মাটির ক্ষারত্ব বা অম্লত্ব সেগুলো কিরকম থাকা?
0: সেগুলো তো হচ্ছে যেটা হচ্ছে মোটামুটি অম্লত্ব একটু থাকলে কোনো অসুবিধা নেই। সাধারণভাবে যেটা বলা হয় যে আমরা স্বাদ, আমাদের ইংরেজিতে একটা আছে যে পেজ স্বাদ, মানে অম্লত্ব একবারে সেখানে কিছু থাকবে না, তা সেক্ষেত্রে একটু নিচের দিকে 5.8 থেকে 6 এর মধ্যে থাকলে হবে, কোনো অসুবিধা নেই।
1: বেশ, আর যে এঁটেল মাটির যে সমস্ত কৃষক বন্ধুদের রয়েছে তাদের বোধ হয় সমস্যাটা যদি জৈব সার মিশিয়ে মাটিটাকে যদি ঝুরঝুরে করে নিতে পারেন সেক্ষেত্রে বোধ হয় ভালো,
0: সেক্ষেত্রে অসুবিধা নেই। আমি বলছি মাটির ক্ষেত্রে কোনো অসুবিধা, তবে মাটি যেটা হচ্ছে যে ধরুন যেখানে এঁটেল মাটি সেখানে হচ্ছে শেষটা একটু দূরত্বে মানে গ্যাপ গ্যাপ দেওয়া যায়, কিন্তু যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন জল দিতে হবে। কিন্তু ঘন ঘন জল দেওয়াটা মানে এই নয় যে ভর্তি করে দিলাম, মানে ধানের মতো জল ভর্তি করে রাখা,
1: জল প্রয়োজন হয় না, এর শিকড়টা জমে না,
0: কেন শিকড়টা হচ্ছে খুব বেশি দূর যায় না। সুতরাং সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে যেমন জল ধরিয়ে রাখতে হয় এখানে ধরানোর দরকার নেই, মাটিটা ভেজা থাকলেই হয়ে যায়।
1: বেশ, মোটামুটি আমরা জলবায়ু বা মাটি সম্পর্কে তো একটু জানলাম, এবারে যদি একটু জাত সম্পর্কে জানি, আমাদের উন্নত জাত যেগুলো রয়েছে সে সম্পর্কে যদি বলেন।
0: এখন পেঁয়াজের 3 রকমের মানে 3 রঙের পেঁয়াজ হয় ভারতবর্ষে, এবং আমাদের চাহিদা যেটা হচ্ছে লাল, লাল যাত্রাকে একটু আমরা সবাই পছন্দ করি, এই কারণে আমরা শুধু নয় আমাদের আশেপাশের যে দেশগুলো আছে তারা সবাই হচ্ছে পছন্দ করে ঝাঁঝালো পেঁয়াজ, লালটা ঝাঁঝালো। আর খোসা লাল যেরকম আছে সেরকম সাদা আছে আর হচ্ছে হলুদ
1: আছে। হ্যাঁ,
0: এবার সাদাটা আমাদের রাজ্যে
1: ততটা চলে না,
0: চলেন না, এবং কিছু জায়গায় আছে ভারতবর্ষে সেখানে চাষটা হয়, এবং সেই চাষটার থেকে যে পেঁয়াজটা হচ্ছে সেটা কিন্তু বাইরে পাঠানোর জন্য করে, মানে শুকিয়ে তাকে বাইরে পাঠায়, এবং সেটাতে ঝাঁঝালোর দিক থেকে চিন্তা করলে ঝাঁঝালোটা কম তুলনামূলকভাবে লালটার তুলনায়। আর যেটা হচ্ছে হলুদ যেটা আছে, হলুদটা আমাদের দেশে সাধারণভাবে চাষ হয় খুব কম জায়গায়, সেই হলুদটা যেটা হচ্ছে হলুদটা ঝাঁঝালো ভাবটা নেই, এবং যে বিদেশে বিশেষ

0: করে আমেরিকা, ইউরোপিয়ান দেশগুলো,
1: হুম
0: জাপান,
1: হুম
0: এরা আমাদের মতো তরকারি করে পেঁয়াজটাকে
1: খায় না,
0: খায় না,
1: ঠিক ঠিক।
0: ওরা হচ্ছে কাঁচা খায়, এবং কাঁচা খাওয়ার জন্য ঝাঁঝাল পেঁয়াজটাকে ওরা পছন্দ করে না, সেই জন্য হলুদটাকে করে। এবং
1: আচ্ছা,
0: সারা বিশ্বে যদি আমরা বাণিজ্য কথা বলি পেঁয়াজের, তার মধ্যে মোটামুটি 70 ভাগের বেশি হয় হচ্ছে হলুদ জাতে।
1: আচ্ছা
0: এবং
1: আচ্ছা,
0: আমাদের পাশে চীন, এরা পেঁয়াজ উৎপাদনে এগিয়ে
1: অনেকটা এগিয়ে। হ্যাঁ
0: এগিয়ে। এবং আমাদের পেঁয়াজের যেটা, বিশেষ করে ভারতের যে পেঁয়াজ রপ্তানি বাইরে পাঠাই, সেটা কিন্তু ওই ধরুন বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, আরব কান্ট্রিগুলোতে, এগুলোতে আমরা পাঠাই। কিন্তু আমাদের বিদেশের যে তথাকথিত যে আমেরিকা, ইউরোপিয়ান বা জাপানি, এদের আমরা পাঠাতে পারি না, আমাদের সেই এটা কম, তুলনামূলকভাবে আমরা এইসব চাষ করি না বলেই কম। আচ্ছা, জাতের যেটা বলছেন, জাতে অনেক জাত আছে, সেটা হচ্ছে পুসা রেড আছে, নাসিক রেড আছে, সাদা জাতেরও আছে, পুসা হোয়াইট ফ্ল্যাট, পুয়াস হোয়াইট রাউন্ড, এছাড়া আছে স্প্যানিশ বাউট, ব্রাউন, আর্লি গ্রানো, এগুলো আছে। কিন্তু আমাদের এবং এদের মোটামুটি যেটা হচ্ছে হলুদটার ফলনটা বেশি, কিন্তু আমাদের জলবায়ু যা তাতে ফলন হলুদটা করা যাবে না এখানে।
1: এবং সাদাটাও
0: করা যাবে, সাদা করা যাবে, কিন্তু সাদাটার মার্কেট চাহিদাটা অতটা বেশি নয়,
1: সে তুলনায় আমাদের এখানে লালটাই করাই ভালো।
0: হ্যাঁ, এবার যেটা হচ্ছে ফলনের দিক থেকে, আর একটা যেটা হচ্ছে যে আমাদের রাজ্যে এখনো সবচেয়ে বেশি যে জাতটা চাষ হয় সেটা হচ্ছে শুকসাগর বলে একটা জাত
1: রয়েছে।
0: এই জাতটার একটা বৈশিষ্ট্য আছে, ফলন তো ভালো দেয়, উপরন্তু যেটা হচ্ছে এটাকে দূরে পাঠানোর জন্য, এর দেখবেন আমরা বাজারে যখন যাই অনেক সময় দেখা যায় পেঁয়াজের খোসা উঠে টুটে গেছে, কিন্তু এর খোসাটা খুব টাইট থাকে এবং একে অনেকদিন রাখাও যায়।
1: আচ্ছা,
0: এবং আমাদের এই রাজ্যের পেঁয়াজও যে আমরা সবসময় আমদানি করি তা নয়, আমরাও কিছু বাইরে পাঠাই, বিশেষ করে অন্য রাজ্যে, এবং সেখানে এই সমস্ত পেঁয়াজগুলোকে রাখার জন্য অনেক সময় ব্যয় করে বা অন্যান্য কাজের জন্যও ব্যবহার করে, মানে গবেষণামূলক কাজের জন্য। এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে ভালো ফলন দেয় এবং খোসাটা মোটা।
1: আচ্ছা,
0: এবং
1: বিদেশের বাজারে পাঠাতে সুবিধা হয় আমাদের?
0: আমাদের বিদেশের বাজার বলতে বাংলাদেশ আছে, সবচেয়ে বেশি পাঠাই, এটা আছে। আমরা যদি না পাঠাই, যেরকম আমরা যেরকম পেঁয়াজ না পেলে বর্ষার পরে যখন না পেলে আমাদের যেরকম চোখে জল আসে, ওদেরও আমরা যদি পেঁয়াজ না দিই ওখানে না খেয়ে থাকবে।
1: হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই জানেন, আমাদের যারা সংবাদ মাধ্যমে চোখ রেখেছেন তারা নিশ্চয়ই জানেন, খুব সাম্প্রতিক তাদের বাজারে পেঁয়াজের দ্রব্যমূল্য মানে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। যাই হোক, সেটা একটা আলাদা প্রসঙ্গ।
0: এবার যেটা আসে, যেটা হচ্ছে আপনি কখন আমরা বীজ ফেলবো,
1: সেই প্রসঙ্গে আসছিলাম আর কি।
0: যেটা হচ্ছে যে ধরুন এই শীতের পেঁয়াজের জন্য আমরা করব হচ্ছে আশ্বিন থেকে অগ্রহায়ণ পর্যন্ত বীজ ফেলতে পারি। এবং এই বীজ ফেলার সময় একটা জিনিস আমি আপনাদের শুধু এই পেঁয়াজের জন্য বলবো না, যখন কোনো বীজ আমরা এ করি বাজার থেকে কিনি, অনেক সময় এখন সুন্দর সুন্দর প্যাকেটে আসে এবং ভিতরে দেখবেন রং করা।
1: আচ্ছা, মানে ওই বীজগুলো,
0: বীজগুলো, এই বীজগুলোকে আমাদের সবাই পদ্ধতিগতভাবে ভাবি যে এটা বীজটাকে ভিজিয়ে নেব, পরের দিন রাত্রে ভিজিয়ে রাখলাম, পরের দিন
1: সেগুলো
0: জমিতে
1: জমিতে
0: বীজতলাতে ফেলবো,
1: ঠিক,
0: বা এমনি এ করব। তা তাতে যেটা হচ্ছে ওইগুলো দাম দিয়ে আমরা কিনছি, এটা যেরকম আমাদের বাচ্চাদের টিটেনাসে ইঞ্জেকশন দেওয়া হয় প্রাইমারি অবস্থাতে, এখানেও ঠিক তাই। যেটা হচ্ছে এইগুলোকে করা হয় যে প্রাথমিক যে রোগ পোকা, রোগের যে আক্রমণ হয় সেটাকে প্রতিহত করার জন্য। কিন্তু যখন আমরা ভিজিয়ে দিচ্ছি তখন কিন্তু আর ওইটা থাকছে না, সেই জলটা তো আমরা ফেলে দিই,
1: ঠিক ঠিক।
0: এবার আমাদের যেটা করতে হবে, বীজতলাতে যখন ফেলবো, যে কোনো রঙিন বীজ ফেলবো, সেই বীজটাকে আমরা জমিতে ফেল, মানে জো আছে সেই অবস্থায় ফেলবো।
1: আচ্ছা, মানে ভেজানোর প্রয়োজন নেই,
0: ভেজানোর প্রয়োজন নেই, সে যে কোনো ধরনের বীজ, রঙিন বীজ বিশেষ করে আমি বলবো, তো এই করার দরকার নেই। কেননা দাম দিয়ে কিনছেন, দিয়ে সেটাকে যদি আপনি নষ্ট করে দেন তাহলে তো কোনো মূল্য থাকলো না।
1: এবার ওই যে প্যাকেটজাত যে সমস্ত বীজগুলো আসছে, সেগুলো কি মানে প্যাকেটেই শোধন হয়ে আসছে?
0: হ্যাঁ, শোধিত বীজ।
1: আচ্ছা, শোধিত বীজ।
0: এমনি যেটা হচ্ছে যদি বীজ ধরুন শোধিত নয়, হয়তো দেখা যাচ্ছে যে আপনি স্থানীয় কোনো চাষির কাছ থেকে কিনেছেন, অনেকে কেনেন চাষির কাছ থেকে অন্যরা চাষ করার জন্য, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বলি যে একটু বীজটাকে শোধন করে নিন।
1: আচ্ছা,
0: বীজটাকে শোধন করে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো অনেক ওষুধ পাওয়া যায়, সেইগুলো ওষুধ দিয়ে, আমি আর বলছি না, সেই ওষুধ দিয়ে আপনি শোধন করে নিতেন, ভিজিয়ে জমিতে বীজতলাতে ফেলুন।
1: না, আপনি, আপনার যদি কোনো এরকম সাজেস্ট থাকে আমাদের কৃষক বন্ধুদেরকে আপনি জানাতেও পারেন যে কিভাবে বীজ শোধন করতে পারেন।
0: হ্যাঁ, কপার অক্সিক্লোরাইড দিয়ে বা ম্যানকোজেব দিয়ে আপনি এগুলো শোধন করে নিতে পারেন।
1: বেশ বেশ,
0: এমনি আমি নাম কারুর বলছি না, কিন্তু অনেক ভালো ওষুধ।

0: আছে, আমার কৃষক বন্ধুরা এই ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহাল।
1: বেশ, আচ্ছা, মোটামুটি বীজগুলোকে শোধন করে নেওয়া হলো, এবারে সেগুলো বীজ তলাতে ফেলবেন কৃষক বন্ধুরা, এক্ষেত্রে বীজ তলা তৈরি করার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য?
0: এখন বীজ তলা তৈরির ব্যাপারটা যেটা হচ্ছে, মানে এখন যেটা হচ্ছে আবহাওয়ার যেরকম পরিবর্তন হয়েছে, আগে আমরা বলতাম যে আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, এখন সেটা হয় না,
1: এখন তো প্রকৃতির খামখেয়ালি,
0: ভাদ্র মাসের শেষ থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত বর্ষাকালই চলে মাঝে মাঝে, আবার শীতকালে নিম্নচাপও হয়, সুতরাং এ নয়। তবে যেটা বলবো যে বীজতলার মাটিটাকে ভালো করে কুপিয়ে নিতে হবে, কুপিয়ে নিয়ে তাতে আগাছা বা পাথর টাথর যদি থাকে সরিয়ে দেবেন, সরিয়ে দেওয়ার পরে বীজতলাটাকে লম্বাটা আমি বলবো না, লম্বাটা আপনার প্রয়োজন মতো লম্বা আপনারা করবেন, কিন্তু চওড়াটাকে 3 ফুট, মানে 1.5 ফুট চওড়া, মানে হাত আমাদের 1.5 ফুট এরকম চওড়া করবেন। এই কারণে বলছি দুটো বীজতলার মাঝে একটা ফাঁক রাখবেন, আপনি বীজতলার মধ্যে ঘাস হবে, সেই ঘাসকে তুলতে গেলে তো আপনি বীজতলার ভিতরে গিয়ে তুলবেন না, তখন আপনাকে ওই দুটো বীজতলার মাঝ থেকে তুলতে হবে,
1: গ্যাপটা রয়েছে সেটা থেকে তুলতে সুবিধা হবে।
0: হ্যাঁ, কিছু যদি ধরুন কোনো রোগ লেগেছে, যদি আপনাকে কিছু স্প্রে করতে হয় তাহলে ওই দুটো ফাঁকের মধ্যে। এইবার সেই জন্য বলা যে চওড়াটা আপনি
1: 3 ফুটের মতো
0: রাখবেন, কিন্তু লম্বাটা আপনার জমির যতটা প্রয়োজন আছে বা বীজতলা কতটা লাগবে, সাধারণভাবে হয়। আমরা সাধারণভাবে একটা পদ্ধতি বলি যে 1 বিঘা জমি যদি লাগাতে চান পেঁয়াজ, তাহলে বীজতলাতে বীজ ফেলার পরিমাণ হচ্ছে 1 কেজি আর 1 কাঠা হচ্ছে বীজতলা, মানে 1 কেজি বীজের জন্য 1 কাঠা বীজতলা, 1 কাঠা থেকে যে চারা হবে সেইটা হচ্ছে 1 বিঘা জমির জন্য যথেষ্ট, যদি ভালো বীজ হয়।
1: বেশ,
0: আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমরা বীজতলাতে প্রায় সবাই বলি আমরা যে গোবর সার দিন, আমি আপনাদের জন্য বলি বীজতলাতে বেশি সারের দরকার হয় না, গোবর সারটা দেবেন না।
1: সেক্ষেত্রে কি প্রয়োগ করবেন?
0: গোবর সারটা দেবেন না এই কারণে আমি বলছি, গরু ঘাস খায়, ঘাস খাওয়ার পরে কিন্তু ঘাসের সাথে ঘাসের বীজটাও খায়, হজম করে, ঘাসটা হজম হয়ে যায় কিন্তু বীজটা হজম হয় না। এবার আপনি তাকে পচাচ্ছেন, পচিয়ে শুকিয়ে টুকিয়ে সমস্ত কিছু ছেঁকে টেকে দিচ্ছেন, কিন্তু সিডটা কিন্তু থেকে যায়। এবার যখন আমরা বীজতলাতে জো আছে, আমরা গোবর সার দেওয়া আছে, যদি ইয়ে হয় আগে,
1: সেও তার অনুকূল পরিবেশ
0: পেয়ে যাচ্ছে, সে যে কোনো চারার থেকে আগে উঠতে শুরু করবে, লাফাতে লাফাতে যাবে। সুতরাং যদি গাছটা, আগাছাটা যদি বেড়ে যায়, তাহলে তো কিন্তু আমাদের পেঁয়াজের চারাটা হচ্ছে ঘাসের মতো মোটামুটি দেখতে, সুতরাং ঘাস তুলতে গেলে অসুবিধা, মানে হয়তো দেখা যাবে গাছটাও তুলবে, এবং লাইন করে বীজটা ছড়িয়ে না করে লাইন করে ফেলবেন, তাতে মানে পরিচর্যা করতে সুবিধা হবে।
1: আচ্ছা, মোটামুটি বীজতলা তৈরি হলো, তার পরিচর্যার ব্যাপার আপনি কিছু তো বললেন অনেক। যদি আমরা বীজতলা থেকে মূল জমিতে যাই, এক্ষেত্রে গাছগুলো কিভাবে কৃষক বন্ধু যারা, আমাদের কৃষক বন্ধু যারা চাষ করবেন বা গাছ লাগাবেন, সেক্ষেত্রে গাছের দূরত্ব বা এরকম কিছু নির্দিষ্ট মাপ কিছু আছে
0: না? এবার যেটা হচ্ছে দূরত্বের থেকে হচ্ছে কখন আমরা চারা লাগানোর উপযুক্ত হবে সেটা আমাদের ভাবতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে চারা উপযুক্ত হয়ে যায়।
1: আচ্ছা,
0: এই চারা তুলবো আমরা, তুলে অনেক সময় আমরা বিকেলের দিকে বলি যে বিকেলের দিকে তুলুন, পরের দিন সকালের দিকে লাগান, এইটা, অথবা বিকেলের দিকে অনেকে লাগায়, সেটা হচ্ছে যে যার সুবিধা অনুযায়ী করবেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। 1.5 থেকে 2 মাসের চারা মোটামুটি লাগাবেন, এবং যেটা হচ্ছে লাগানোর সময় লাইন করে লাগাবেন, এবং লাগানোর ক্ষেত্রে হচ্ছে দুটো সারির মধ্যে দূরত্ব থাকবে হচ্ছে 6 ইঞ্চি, আর একটা সারিতে দুটো গাছের মধ্যে দূরত্ব থাকবে 4 ইঞ্চি, সুতরাং ঘন করে লাগানো হচ্ছে। খুব ঘন ঘন করে লাগানো হচ্ছে, যাতে পরিচর্যার দিকটা করতে গেলে অনেকটা অসুবিধা হয়, কিন্তু সেক্ষেত্রে মূল যে পরিচর্যার বিষয়টা থাকে ঘাস, এই আগাছাটাকে আমরা যদি দমন করতে পারি, তাহলে বিশেষ করে 1 মাস যদি আমরা চেক করে দিতে পারি, তাহলে কিন্তু সেটা মানে আর তারপরে আগাছাটা সমস্যা হয় না। এই জন্য আমরা যখন ইয়ে করা হয়, লাগানো হয়, লাগানোর 2-3 দিন আগে আমরা অক্সিফ্লোরোফোন অ্যাপ্লাই করতে বলি
1: জমিতে
0: আগাছানাশক ঔষধ। এই অক্সিফ্লোরোফোন বিভিন্ন নামে বিক্রি হয়, অক্সিফ্লোরোফোনকে আপনার 1 মিলিলিটার 1 লিটার জলে দিয়ে জমিটা স্প্রে করে দিন 2-3 দিন আগে, তাতে কোনো ক্ষতি হবে না। এইবার এইটা স্প্রে করার ফলে আপনার যেটা হবে, যে প্রাথমিক অবস্থায় 1 মাস মোটামুটি ঘাসটা চাপা পড়বে, যে বাড়বে না, এরপর আবার ঘাস হতে শুরু করবে, সেই সময় যদি একটা নিড়িয়ে দেওয়া যায় তাহলে আর এ করতে হবে না,
1: সেটা ওই হাত দিয়ে,
0: হাত দিয়ে বা নিড়ানি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা হচ্ছে তারপরে যে ঘাসটা হবে সেটা

0: আপনার অত সমস্যার কারণ হবে না,
1: তখন গাছ বেড়ে উঠবে,
0: বেড়ে উঠবে
1: তখন।
0: সেই সময়ও স্প্রে করা যায়, ওই আগাছানাশক ঔষধ আছে পেন্ডিমিথালিন, সেও এরকম ডোজে দেওয়া হয়, এবং সেটা দেওয়ার ক্ষেত্রে একটু সচেতনভাবে করতে হবে, যাতে হচ্ছে যে দুটো সারির মধ্যে আমি স্প্রে করবো ঠিকই,
1: কিন্তু
0: গাছটা যাতে না হয়, সেই জন্য স্প্রেয়ারের নজলে একটা হুটার মতো লাগানো থাকে, যাতে হচ্ছে
1: শুধু
0: দিয়েই শুধু স্প্রে করবে, সেটা হচ্ছে ব্যয় সাপেক্ষ হয়ে যায় যদি ওইভাবে স্প্রে করতে গেলে।
1: বেশ, মোটামুটি তো আমাদের আগাছা দমনের কথা বললেন, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা একটু আরেকটু অন্য টপিকে যাই, যেটা হচ্ছে যে আগাছা নিড়ানির পরেও তো আমাদের প্রত্যেকটা চাষের ক্ষেত্রে একটা সেচ ব্যবস্থার ব্যাপার থাকে, এক্ষেত্রে সেচটা কিভাবে দেবেন?
0: এটা যেটা হচ্ছে সেচের বিষয়টা হচ্ছে যে যারা কাদা করে ধানের মতো লাগান সেক্ষেত্রে সেচটা কম লাগে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে হয়তো বড় জোর তিনটে থেকে চারটে,
1: সেটা কতদিন অন্তর?
0: সেটা হচ্ছে জমির অবস্থান অনুযায়ী এ করতে হবে, তবে তিন থেকে চারটে সেচই যথেষ্ট, কিন্তু যদি বেলে মাটি বা দোঁয়াশ মাটি হয় সেক্ষেত্রে মিনিমাম আট থেকে দশটা সেচ লাগবে,
1: দিতেই হবে,
0: দিতেই হবে। আর আরেকটা যেটা হচ্ছে মূল বিষয়টা যেটা হচ্ছে, আমরা তো প্রতিদিন খাই, আমাদের শরীরের জন্য খাই, তাহলে গাছের খাওয়ার দিতে হবে, সেই খাওয়ারটা যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু গাছের ফলনটা হবে না, সে যে কোনো ফসলেই হোক, ধান গম বলুন আর পেঁয়াজ বেগুন বলুন সব ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে জমি ভালো করে যখন চাষ দিলাম তারপরে হচ্ছে আড়াই থেকে তিন টন কম্পোস্ট বা গোবর সার তখন দেওয়া যেতে পারে।
1: আচ্ছা,
0: লাগাচ্ছে যখন চাষ দেওয়ার সময়, তারপরে মূল সার হিসাবে আমরা আট থেকে দশ কেজি নাইট্রোজেন, সাত থেকে আট কেজি ফসফরাস আর পটাশ দেওয়া হয়, সাথে পেঁয়াজ শুধু নয়, পেঁয়াজের মতো হচ্ছে বাঁধাকপি ফুলকপি তারপরে যে সর্ষে এই সমস্ত ফসলের ক্ষেত্রে সালফার প্রয়োগ করতে বলা হচ্ছে। সালফার দিলে ফলনটা ভালো হবে এবং অন্যান্য যে বৈশিষ্ট্য বিশেষ করে ঝাঁঝালো ভাবটা
1: সেটা ভালো বজায় থাকবে।
0: এখন সেই জন্য হচ্ছে বিঘে প্রতি আমরা খুব বেশি বলি না, যে ধরুন চার থেকে পাঁচ কেজি সালফার দেওয়া যেতে পারে।
1: আচ্ছা আচ্ছা,
0: আর নাইট্রোজেনটাকে যেটা হচ্ছে এইটা তো মূল সার প্রথম দেওয়া হলো, তারপরে চাপান সার, চাপান সারের ক্ষেত্রে আবার আট থেকে দশ কেজি দুটো চাপান দেওয়া হয়, একটা হচ্ছে ৩০ দিনের মাথায় আর একটা হচ্ছে ৬০ দিনের মাথায় বা ৬০ দিনের আগে দেওয়া। কিন্তু পটাশের ক্ষেত্রেও ঠিক তাই, যে পরিমাণ পটাশ প্রথমে দেওয়ার কথা বলা হয়েছে সেই পরিমাণ পটাশ আবার দুটো স্প্লিটে দেওয়া হয়, মানে দুটো ভাগে দেওয়া হয় ওই ৩০ দিন আর ৬০ দিনের মধ্যে একটা। এবং ৬০ দিন পরে যদি নাইট্রোজেন সার বেশি মানে আবার চাপান দেওয়া হয় যে মনে হচ্ছে যে আপনার গাছটা ঠিক মতো বাড়ছে না, তাহলে আপনি আবার যদি চাপান সার দেন তাহলে হবে কি গাছটা বেড়ে যাবে এবং গলাটা, পেঁয়াজের গলাটা মোটা হয়ে যাবে এবং সেই অবস্থাতে ওই পেঁয়াজকে শুকোতে অনেক সময় লাগবে এবং পেঁয়াজটা ভালো থাকবে না। এবং অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে দেখি যে পেঁয়াজ দুটো ভাগ হয়েছে খোসা ছাড়লে, এটা হওয়ার সম্ভাবনাও থাকে।
1: আচ্ছা বেশ, তাহলে এবারে আমাদের তো সব রকম পরিচর্যা জলসেচ সার প্রয়োগের কথা বললেন, এবারে আমরা যদি একটু ফসল তোলার ব্যাপারে যদি যাই, কতদিন অন্তর ফসল তুলবেন আর কি পরিমাণে তোলা যেতে পারে এবং সেই সাথে সংরক্ষণ?
0: ফসল তোলা বলতে শীতকালীন যে পেঁয়াজটা আমরা করছি এখন বেশি মাত্রায়, সেখানে গাছটা যখন মানে পেঁয়াজটা তোলার উপযুক্ত হয়েছে বুঝবো যখন হচ্ছে মোটামুটি শতকরা ৭০ ভাগ পেঁয়াজ গাছ হলুদ হয়ে গেছে এবং ঢলে পড়ছে।
1: আচ্ছা,
0: সেই ঢলে পড়া অবস্থাতে তখন আমরা তোলার উপযুক্ত বলে বলবো। কিন্তু আরেকটা কথা আমরা বলি, যে তোলার মোটামুটি তো একটা বয়স আছে কোন সময়টা তোলা হবে, তাতে আমরা বলি যে ১৫ দিন আগে সেচটা বন্ধ করবেন, কারণ সেচটা যত বেশি ১৫ দিনের মধ্যে যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে পেঁয়াজটা ভর্তি হয়ে থাকবে জলে এবং আরও একটু বাড়তে শুরু করবে, সেই জন্য হচ্ছে বন্ধটা করে দেওয়া, দিলে ওর যে তোলার পরে ওই গলাটা শুকোতে শুরু হবে। এইটা গেল একটা। আর যেটা হচ্ছে এদের ফলন যেটা হচ্ছে বিঘে প্রতি আমরা অনেক সময় ২৫ থেকে অ্যাভারেজ বলি যে গড় ফলনটা হচ্ছে ২৫ থেকে ৩০ কুইন্টাল, কিন্তু আমাদের এখানে অনেক চাষি আছেন যেটা অনেক বেশি ফলন পান, অনেক সময় ৪০ কুইন্টাল পর্যন্ত চলে যান,
1: বা সেটা খুব ভালো দিক আর কি। আর এবারে সময় প্রায় আমরা শেষ করে ফেলছি, একটু সংরক্ষণের ব্যাপারটা যদি,
0: সংরক্ষণের ব্যাপারটা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ যদি ঠিকভাবে করা যায় আমাদের এখানকে ৬ মাস পর্যন্ত রাখা যাবে, কিছু নষ্ট হবে ধরে নিয়েও আমি বলছি যে ৬ মাস পর্যন্ত রাখা যাবে। এবং পেঁয়াজ রাখার জন্য কোনো কোল্ড স্টোরেজ ইত্যাদির কোনো খুব একটা প্রয়োজন নেই, বর্তমানে স্বল্প খরচে চাষিকে সরকার থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এবং চাষি অনেক সময় যেটা নিজের বাড়িতেও রাখেন ঝুলিয়ে রাখেন, ভালো করে শুকিয়ে ঝুলিয়ে রাখেন
1: দেখা যায়,
0: আর সরকারি উদ্যোগে যেটা দেওয়া হয়েছে সেখানে আপনি ভালো করে শুকিয়ে

0: অধ্যাপক সবজি বিজ্ঞান বিভাগের ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লিখুন কৃষি কথার আসর, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করতে পারেন aircoalagri@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, দাঁতের ঘরে রোগের বাসা। এই নিয়ে শুনবেন একটি কথিকা। কথিকাটি বলছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ।
3: আমাদের মুখগহ্বরে দাঁত, মাড়ি, জিভ, আলজিভ অনেক কিছুই আছে। সেখানে 10^11 নাম্বার অফ ব্যাকটেরিয়া, এত ব্যাকটেরিয়া সেখানে থাকে। কিন্তু যেহেতু মুখগহ্বরে আমাদের লালা আছে এবং জিভ সারাক্ষণ নড়তে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো সেখানে বাসা বাঁধতে পারে না। কিন্তু আমরা যদি ঠিকমতো আমাদের দাঁত পরিষ্কার না করি এবং আমরা যদি খাবার পরে যদি মুখ ভালো করে না ধুই, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের গোড়ায় যে মাড়ি আছে সেখানে জমে যায়। জমলে তারা সেখানে প্লাক তৈরি করে, প্লাকের থেকে মাড়ি ফুলে যায় এবং জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, কেরিস ইত্যাদি ইত্যাদি দেখা দেয়। এখন বলা হয় যে মুখমণ্ডল হচ্ছে শরীরের আয়না। যখন আমাদের মুখের ভেতরে এই রোগগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। যেমন ধরুন হার্টে চলে গেল, যখন হার্টে চলে যায় তখন যে কার্ডিয়াক বিভিন্ন রকম প্রবলেম, যদি কারো মুখে জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস থাকে তাহলে তার হার্ট ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। ব্যাপারটা খুব সহজে বললাম, কিন্তু এত সহজ না হলেও উল্টোভাবে বলতে গেলে যাদের হার্টের প্রবলেম আছে তাদের সবসময় মাড়ি এবং দাঁত পরিষ্কার রাখা উচিত এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এরপরে আসুন যাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস হচ্ছে ডাবল এজেড সোর্ড, যার ডায়াবেটিস থাকে তার মাড়ির রোগ হয়, আবার যার মাড়ির রোগ বেশি তার ডায়াবেটিসের মাত্রা বেশি হয়। সুতরাং এখানেও আমাদের

0: মনে রাখতে হবে যে মুখ এবং তার দাঁত এবং মাড়ি, তার একদম শারীরিক যত্ন খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা, যাতে সেখানে প্লাক, ক্যালকুলাস ইত্যাদি না জমে, এবং আবার প্রত্যেক ছ মাসে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এটা দেখা গেছে যদি দাঁত এবং মাড়ির চিকিৎসা খুব ভালোভাবে করা যায়, সেক্ষেত্রে ডায়াবেটিসের মাত্রা অনেক কমে যায়। তিন নম্বর হচ্ছে আমাদের প্রসূতি মায়েদের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ যখন মাড়ির রোগ হয় তখন আমাদের প্রসূতি মায়েদের হরমোনাল চেঞ্জেস হয়। এই হরমোনাল চেঞ্জেস হলে এবং মাড়ির রোগ থাকলে তার যে বাচ্চা পেটে জন্মাচ্ছে সেই বাচ্চার ওজন কম হয়, এবং কখনো কখনো দেখা গেছে, পরীক্ষিত সত্য, সেই বাচ্চা সময়ের আগেই তার ডেলিভারি হয়ে যায়, প্রিটার্ম বার্থ বা লো বেবি ওয়েট। এই জিনিসগুলো রোধ করার জন্য অ্যান্টিনেটাল কেয়ার, যাতে প্রসূতি মায়ের যে চিকিৎসা করা হয় জন্মের আগে, সেই সময়ে দাঁতের চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। এবং আবারও বলবো, প্রতি ছ মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের সঙ্গে তার দেখা করানো উচিত। এছাড়াও বর্তমান যুগে আমাদের অ্যালজাইমার্স একটা নতুন রোগ এসছে, যেটারও দেখা গেছে যে ডেন্টাল ব্যাকটেরিয়াস তার সঙ্গে অনেকটাই যুক্ত হয়েছে। এগুলো বিভিন্ন রকম স্টাডিজ এখন চলছে এবং আমরা এর অ্যাসোসিয়েশনগুলো খুঁজে পাচ্ছি। এবং আপনার ধরুন হাঁটুর ব্যথা, রেসপিরেটরি ট্রাবলস, সব কিছুই দেখা গেছে যে মুখের ভেতরে আমাদের যে ব্যাকটেরিয়াসগুলো আছে তাদের বিভিন্ন রকমভাবে শরীরের বিভিন্ন অংশে চলে যাওয়াতে এই রোগগুলো প্রকট হয়ে দেখা দিচ্ছে। সুতরাং আপনি কি করে সামলাবেন? দিনে অন্তত দুবার, পারলে তিনবার, প্রত্যেকবার খাওয়ার পরে ব্রাশ করবেন, 3 মিনিট করে ব্রাশ করবেন, একটি ব্রাশ আপনার 3 মাস থাকবে, ডেন্টাল ফ্লসিং করবেন, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর দন্ত চিকিৎসকের পরামর্শ নেবেন, সুস্থ থাকবেন।
1: এতক্ষণ দাঁতের ঘরে রোগের বাসা, এই শিরোনামে একটি কথিকা শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। কথিকাটি বললেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই। শুনলেন কথিকা আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরেই অর্থাৎ 7টায় বেতার নাটক অগ্নিপুত্র পুনঃপ্রচারিত হবে। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, 9টায় কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, বজ্রপাত নিয়ে অধ্যাপক কেশব ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, 8:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতার, সেতার শুনবেন রাহুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়, রাগ রাগেশ্রী, তবলা সহযোগিতায় সুধীর ঘড়াই, 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠানগুলির ঘোষণা।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা।

চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন নাটক। আজকের নাটক অগ্নিপুত্র। নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: আজকের নাটক অগ্নিপুত্র। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। অগ্নিপুত্র।
3: বন্দে মাতরম।
4: বন্দে
3: পিসিমা। বন্দে মাতরম।
5: কে?
6: ত্রৈলোক্য বাড়ি নেই পিসিমা?
5: তুমি কে বাছা?
6: আগে আমি অবিনাশ। পিসিমা আমাকে চিনতে পারলেন না? আমি রায়বাড়ির বড় শরীরদের অবিনাশ, ত্রৈলোক্যনাথের বন্ধু।
5: নতুন কথা শোনাইলা, ত্রৈলোক্যনাথের বন্ধু আছে নাকি কেউ?
6: এ কথা বলছেন কেন পিসিমা?
5: অন্যায় তো কিছু কই নাই বাছা, কি এমন অপরাধ করছে বলো তো আমার ত্রৈলোক্য যে সবাই আড়ায় চলে? বয়সের ছেলে সারাদিন বাড়িতে বদ্ধ হইয়া থাকতে পারে? মুখে বলে না, আমি কিন্তু বুঝি মনটা অস্থির অস্থির করে। আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে আসলে মনটা ভালো হয়, কিন্তু তারও তো উপায় নাই।
6: কেন?
5: যাইব কার কাছে? আত্মীয় স্বজনের কিছু অভাব আছে চক্রবর্তীদের। কেউ 10 দিনের অসুস পালনের এক নিকট আত্মীয়, কেউ আবার 3 দিনের জ্ঞাতি, সবই চেনা হইয়া গেছে। ত্রৈলোক্য যার বাড়িতেই গেছে সেই মুখের উপর বলিয়া দিছে, তোমার এখানে না আসাই ভালো, তোমাকে আশ্রয় দিয়েছি, জানলে পুলিশ আমাদের হয়রানি করবে। তা তুমি, তোমার নামটা জানো কি বললে?
6: আগে অবিনাশ।
5: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবিনাশ অবিনাশ, বয়স হয়েছে তো, নামটা মতো মনে থাকে না।

0: এবারই সওয়াল কইলা না
1: আগে? হ্যাঁ,
0: তা তোমারে তো অনেক কাল দেখে নাই বাসা।
1: আমি আসলে বাইরে থাকি তো তাই।
0: ও, বাইরে? তা কোথায়? ঢাকা?
1: না না পিসিমা, আমি আমি থাকি একটা গ্রামে।
0: কোন গ্রাম?
1: সে আপনি চিনতে পারবেন না।
0: কি করো সেখানে?
1: তেমন কিছু না পিসিমা।
0: বুঝলি না বাপু, কিছু করো না, অথচ দেশে গায়ে নিজের বাড়ি, সে বাড়ি সাইডা কোথায় পড়ে আছো? এমন মতিচ্ছন্ন না হইলে কি আর আমার তুই লোকের লগে তোমার বন্ধুত্ব হয়? অবিনাশ,
1: আগে
0: বাবা তোমার একটা কথা কই।
1: হ্যাঁ বলুন না। অত ইতস্তত করছেন কেন পিসিমা?
0: বড় দুঃসময় বাবা আমাদের, বড় দুঃসময়। কেউ রে বিশ্বাস করতে পারি না, কে যে তৈলক্ষ্যের বন্ধু আর কে যে শত্রু, বুঝে উঠতে পারি না।
1: আমরাও পারি না পিসিমা, তবে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন।
0: বাবা অবিনাশ, তৈলক্ষ্য তোমারে বলছে কিনা আমি জানি না, আমি বাল্য বিধবা, কপাল পুরাইয়া দাদার সংসারে আইসা উঠছি। তৈলক্ষ্য তখন এই এক ফোঁটা শিশু, আরে বুকে করে মানুষ করছি আমি, তাতেই আমার বুকে সব জ্বালা চুরাইয়া গেছে। ও আমাকে পিসি ডাকে, কিন্তু কিন্তু আমি ওর মায়ের মতো।
1: আমি জানি পিসিমা।
0: ওরে মিয়া, আমার অনেক স্বপ্ন বা অনেক স্বপ্ন। ওর বর্দা রেঙ্গুরে চাকরি করে, চিঠি দিয়েছে তৈলক্ষ্যরে পাঠায় দাও, এখানে চাকরি করে দেব। এখন পাঠাম না, সম্বন্ধ খুঁজছি, মনের মতো একটা পাত্রী পাইলে বিয়া দেব। বাড়িতে বউ থাকলে রিঙ্গুনে থাকুক আর যেখানেই থাকুক, বান্ধন একটা থাকবই।
1: আমাকে কি যেন বলছিলেন পিসিমা?
0: তুমি ওর বন্ধু, তুমি ওরে রাজি করাও না বাপ। কেন ওর কাছে আসছো তা সেইটা জানি না, এই তোমার হাত ধরে মিনতি করি বাপ। ওরে ওরে আর খরচারা করেও না, সর্বনাশে হাতছানি থেকে ওরা বাঁচাও বাপ, ওরে বাঁচাও।
2: অবিনাশ তুমি? ওফ, অনেকক্ষণ ধরে বসে আছি ত্রৈলক্ষ্য, তোমাকে যে বাড়িঘর ছাড়িয়ে এক ভিন গায়ে বসিয়ে দেওয়া হয়েছে সে কি এই জন্যে? নিশ্চয় সমিতির শাখা কার্যালয় বন্ধ।
3: না না না অবিনাশ, কাজটা তুমি মোটেই ভালো করনি।
1: ওখানে কাজ করা যাচ্ছে না ত্রৈলক্ষ্য।
3: করা যাচ্ছে না না, করতে পারছো না।
1: আমি রান্না করতে পারি না, অথচ নিজে রান্না করে খেতে হচ্ছে।
3: খাওয়াটাকে অত বড় করে দেখো না অবিনাশ। আমি একবার হবিগঞ্জে ছিলাম, সেখানকার সংগঠনের নেতা ছিলেন অনুকূল চক্রবর্তী। তিনি রাত্রে কি খেতেন শুনবে?
1: হ্যাঁ খেতেন,
3: এক পয়সা ছাতু আর এক ঘটি জল।
1: আমার খাওয়াটাও তার চেয়ে এমন কিছু ভালো হচ্ছিল না ইদানিং।
3: কেন, মুষ্টি ভিক্ষা দিত না লোকে?
1: আগে আগে দিত, এখন কেমন যেন সন্দেহ করছে।
3: আসলে আসলে তুমি ওদের সঙ্গে মিশে যেতে পারোনি।
1: পারা যায় না, একটা আগাগোড়া অশিক্ষিত গ্রাম, প্রাণ খুলে কথা বলার মতন একটা লোক নেই। আমি যা বলি ওরা বোঝে না, ওরা যা বলে আমি বুঝি না, এইরকম একটা পরিবেশে কদিন থাকতে পারে মানুষ?
3: বুঝতে পেরেছি, তোমার স্বপ্নভঙ্গ হয়েছে অবিনাশ। একদিন কি উৎসাহে সমিতি সভ্য হয়েছিলে, দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়েছিলে, বাড়ি ছাড়বার জন্য ব্যস্ত হয়েছিলে, সেসব নিশ্চয়ই ভুলে যাওনি। কদিন বাড়ি ছাড়া হয়ে থেকে সেই উৎসাহে ভাটা পড়ল?
1: ভাটা পড়েছে স্বদেশি আন্দোলনেও। পুলিন দাস, ভূপেশ নাগ, কৃষ্ণকুমার মিত্র, সমিতির সব বড় বড় নেতারা হয় আন্দামানে নয় জেলে। সমিতি বেআইনি ঘোষিত হয়েছে, নতুন নতুন আইন জারি হচ্ছে, প্রকাশ্যে সভা সমিতি করার উপায় নেই, চারিদিকে নৈরাশ্য, অন্ধকার, ভয়।
3: এই এই এই, তোমার এই শেষের কথাটাই শেষ কথা অবিনাশ। ভয় ওই একটা জিনিস জাগিয়ে রেখেই ইংরেজ আমাদের পায়ের তলায় পিষে মাছে, আবার ওই ভয়, ওই ভয় কাটিয়ে রুখে দাঁড়ালেই নৈরাশ্য কেটে যায়, অন্ধকার কেটে যায়। ভয় থেকে অভয়ের মধ্যে যদি নতুন জন্ম নিতে নাই পারো, তবে কেন এলে অবিনাশ, কেন এলে আমাদের সঙ্গে?
1: ত্রৈলক্ষ্য, ত্রৈলক্ষ্য তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে মুক্তি দাও, তোমাদের ওই আত্মনিগ্রহের জীবন আমি সহ্য করতে পারবো না।
3: আমার উপর পুলিশের নজরদারি আছে, এই মুহূর্তে আমার বাড়িতে এসে তুমি ভালো কাজ করনি অবিনাশ। ওঠো,
1: আমি
3: বাড়ি যাও। আমার দিক থেকে তোমার ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু বিপদ যে কোনো দিক থেকে যে কোনো সময় আসতে পারে, কাজেই সাবধান।

0: দরওয়াজা।
1: জি স্যার।
0: বাবুর বডি সার্চ করো।
2: কি এসব কি হচ্ছে দারোগা বাবু?
0: সরকারি আদেশে যা বলা হয়েছে তাই হচ্ছে। বিপজ্জনক কিছু নেই তাহলে?
1: জি নাই স্যার।
0: ঠিক আছে, তুমি যাও। এবার বলুন অবিনাশ বাবু।
2: কি বলবো?
0: বসবেন না, বসবেন না। থানায় ডেকে পাঠিয়েছি মানে সন্দেহজনক ব্যক্তি, দাঁড়িয়ে কথা বলুন। কি হলো বলুন,
2: কি জানতে চান সেটা বলবেন তো।
0: আপনি অবিনাশ রায়, কাপাসাটিয়া গ্রামের তৈলকন্যা চক্রবর্তীর বন্ধু? যেদিন আপনার বন্ধুটি গ্রামের বাড়ি থেকে গা ঢাকা দেয় আপনি সেদিন ওদের বাড়ি গিয়েছিলেন? মিথ্যে বললে লকআপে পুড়ে দেব। কিন্তু
3: তোমার ওই শেষের কথাটাই শেষ কথা অবিনাশ। ভয় ওই একটা জিনিস জাগিয়ে রেখেই ইংরেজ আমাদের পায়ের তলায় পিষে মারছে, আবার ওই ভয় কাটিয়ে রুখে দাঁড়ালেই নৈরাশ্য কেটে যায়, অন্ধকার কেটে যায়। ভয় থেকে অভয়ের মধ্যে যদি নতুন জন্ম নিতে নাই পারো, তবে এলে কেন আমাদের সঙ্গে?
0: কি হলো, চুপ করে আছেন যে? শুনুন, আপনার সব খবর পুলিশের জানা আছে। স্বদেশীদের প্ররোচনায় আপনি বিপদগামী হয়েছিলেন, কিছুদিন অনুশীলন সমিতির শাখা কেন্দ্র চালিয়েছেন, এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। কি ঠিক বলিনি?
2: হ্যাঁ ঠিকই বলেছেন দারোগা বাবু, নিজের ভুল বুঝতে পেরেছি আমি।
0: বসুন বসুন বসুন, আপনি আমাদের হেল্প করুন, গভর্নমেন্ট আপনাকে দেখবে। আপনাদের ওই তৈলক্যনাথের পাখা গজিয়েছে বুঝেছেন, পিপিরিকার পাখা, ও মরবে। জানেন ঢাকা ষড়যন্ত্র মামলায় ও ফেরারি আসামি। অবিনাশ বাবু, তৈলক্যনাথ এ ব্যাপারে আপনাকে কিছু বলেছিল নাকি?
2: না, ও আমাকে বিশ্বাস করতে পারেনি।
0: আপনার কি মনে হয় ও এখন কোথায় থাকতে পারে?
2: জানি না, জানলেও বলবো না।
0: ইউ স্কাউন্ডেল, থানার মধ্যে এসে সদিচিয়ানের গরম দেখাচ্ছ, পেটের কথা বের করার যন্ত্র আছে আমার কাছে বুঝেছো? প্লায়ার্স দিয়ে পায়ের নখ কাঁচা যখন টেনে তুলবো তখন যন্ত্রণায়।
2: মৃত্যুর বেশি তো কিছু নেই, তৈলক্য কিন্তু মরবে না, কথাটা জানবে একদিন, বুঝবে আমি ভীরু ছিলাম কিন্তু প্রাণের ভয়ে বিশ্বাসঘাতকতা করিনি।

0: আরে ও মাঝি, ওই বড় ঘাসি নৌকার মাঝিকেই ডাকি। হ্যাঁ হ্যাঁ তোমাকে। আরে তবু শোনে না। আরে এইদিকে এইদিকে।
1: কি ব্যাপার তৈল, ঘাটে পুলিশ আমাদেরই ডাকছে মনে হচ্ছে।
2: হ্যাঁ, হঠাৎ আমাদের উপর নজর পড়লো কেন? এত রোদে পুরি, জলে ভিজি, অখাদ্য কোখাদ্য খাই, নখ কাটি না, তেল মাখি না, তো ভদ্রলোকের ছাপ ওঠে না গা থেকে। মাঝির ছদ্মবেশ বুঝি ধরা পড়ে যায় এবার।
1: তোমার দাড়ি আরো বাড়াতে হবে ত্রৈলোক্য।
2: তোমারও তোমারও গায়ের রং বিট্রে করছে বীরেন। কালী মাখো বীরেন, কালী মাখো।
0: এই মাঝি, ডাকছি যে কানে যায় না, তোমাদের মধ্যে যে কেউ একজন চলো।
1: কোথায়?
0: থানায়, বড়বাবু ডেকেছে।
1: তাহলে কালীচরণে যাও।
3: লাইন কর্তা চলেন, আউগেন আউগেন,
0: চলো।
4: এরকম আর কিছুদিন চললে আমি আর থানায় থাকব না।
0: কোথায় থাকবেন বড়বাবু?
4: উন্মাদ আশ্রমে। থানা এখন কাজের চেয়ে অকাজই বেশ। কে কখন এসে কানে ফুসবন্ত দিয়ে গেল, ঘাটে ডাকাতের ঘাসি নৌকো ভিড়েছে, অমনি দৌড়ো, ধরো তাদের।
0: আপনি তো বললেন বড়বাবু।
4: আরে তাই বলে তোমার একটা আক্কেল বিবেচনা থাকবে না, এ করবে ডাকাতি।
0: স্বদেশী ডাকাত হতে পারে।
4: আর বিদ্যে ফলিও না, স্বদেশী ডাকাত। সর সর, এখন জিজ্ঞাসাবাদ করতে দাও। এই যে কর্তা, নাম কি?
3: আগে কালীচরণ মাঝি হুজুর।
4: বাড়ি কোথায়?
3: ওই মানিকগঞ্জ। কর্তা
4: কোন গ্রাম?
3: দিল্লি।
4: ওটা নৌকোটা

0: বাপের আমলের কথা নাও বাবা আমাকে তিন পুরুষের পেশা।
1: তাই এইদিকে কতদিন এসেছো?
0: সদ্য আইসি কর্তা, আবার কেরা পামু চলে যাবো।
1: কোথায় যাবে, কোন দিকে?
0: এই আর কি কোনো ঠিক ঠিকানা আছে হুজুর? সবারই যে এইদিকে যাইতে কইব।
1: তাহলে পূর্ববঙ্গের সব নদীতেই তোমাদের যাতায়াত আছে?
0: তা আছে হুজুর।
1: একটা কথা বলি তোমাদের, এখন তোমাদের নদীপথ বেশ বিপজ্জনক হয়ে উঠেছে।
0: হ্যাঁ তা যা কইছেন কর্তা, জল পুলিশ বড় হয়রানি করে।
1: সাথে কি আর করে, যত ডেঞ্জারাস স্বদেশী এখন নৌকোয় আশ্রয় নিয়েছে, এখানে সেখানে ডাকাতি করছে, টাকা পয়সা গুলি বন্দুক লুট করছে, দেশের শান্তি নষ্ট করছে। সেই সব ডাকাত ধরার জন্য জল পুলিশের লঞ্চ নদীতে ঘোরে, সন্দেহজনক কাউকে দেখলেই বুঝবে।
0: হুজুর কি দেখা বুঝুম?
1: নাম সেটা ঠিক বলে দেওয়া যায় না।
0: দেখতে কেমন যদি কই যাবেন?
1: মানে ঠিক তোমাদের মতো না, না আর একটু অন্যরকম। একজনকার কথা বলি, ইশতেহার বেরিয়েছে ওই যে টাঙানো, বাংলা পড়তে পারো?
0: না কর্তা, কি লাগছে?
1: লিখেছে ধরিয়ে দিতে পারলে হাজার টাকা পুরস্কার।
0: হাজার টাকা?
1: হ্যাঁ, নাম ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, কেউ কেউ মহারাজ চক্রবর্তীও বলে।
0: তাইলে পেন নাম ওই কথা
1: দাও দাও দাও। একটা জরুরি কাজে সদরে যাওয়ার কথা আছে আমার। তোমার নৌকো তো খালি, ভাড়া যাবে?
0: কিরা ভাই, তো আমাকে কাজ হুজুর।
1: হ্যাঁ, খুব সাবধানে নিয়ে যেতে হবে, কিন্তু সঙ্গে গুলি বন্দুক থাকবে অনেক, সেগুলো লুকিয়ে নিয়ে যেতে হবে, কেউ যেন টের না পায়।
0: সে আপনি নিশ্চিত থাকেন কর্তা।
1: তাহলে যাও গুছিয়ে গাছিয়ে নাও, ঘাটের কাছেই থাকবে, আমার কনস্টেবলরা গিয়ে মাল তুলে দেবে, যাব আমি একা।
2: বিশ্বাস?
1: ইয়েস স্যার।
2: বিশ্বাস, ইউ হ্যাভ ডান এ স্প্লেন্ডিড জব। কিন্তু আর একবার ভাবিয়া দেখো, তোমার কোনো ভুল হয় নাই তো?
1: না স্যার, এতদিন ইংরেজ বাহাদুরের চাকরি করছি, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না। এর আগে ঢাকায় কয়েকবার ত্রৈলোক্য চক্রবর্তীকে আমি দেখেছি, মাঝির ভেঙে ধরেছে, দাড়ি রেখেছে, কিন্তু আমি 100% শিওর যে এই সেই লোক।
2: বিশ্বাস?
1: হ্যাঁ স্যার।
2: তবে আর দেরি করিবার প্রয়োজন নাই। লোক প্লেন ড্রেসে কনস্টেবলরা গুলি বন্দুক নৌকায় তুলিয়া দিবে, ওকে? ঠিক তারপরে আমরা ফোর্স লইয়া ঘাটে পৌঁছাইব। বিশ্বাস? টেক কেয়ার, টেররিস্টরা পুলিশ দেখেলে গুলি চালাইতে পারে, বোমা নিক্ষেপ করিতে পারে। ওয়ান মোর থিং, এনকাউন্টার হইলে একটা প্রশ্ন উঠিতে পারে।
1: কি কি স্যার?
2: থানা অফিসার যখন নিঃসন্দেহ যে এই যুবকটি ওই ত্রৈলোক্য চক্রবর্তী, তখন থানায় তাহাকে গ্রেপ্তার, অ্যারেস্ট করা হইল না কেন
1: স্যার? তাহলে ওর বিরুদ্ধে মামলা দাঁড় করানো যেত না?
2: হোয়াট ননসেন্স, ওই ব্যক্তি ঢাকা কনস্পিরেসি কেসের পলাতক আসামি।
1: ঢাকা ষড়যন্ত্র মামলা নিষ্পত্তি হয়ে গেছে স্যার, ক্যালকাটা হাইকোর্টে ললিতবাবু, যদুবাবু, বিনোদবাবু খালাস পেয়ে গেছে। এক শুধু পুলিন দাসের 60 বছর মেয়াদ হয়েছে, কাজে ত্রৈলোক্যনাথকে আটকানো যাবে এমন কোন গ্যারান্টি নেই।
2: আই সি।
1: আরো কথা আছে স্যার।
2: কি কথা?
1: ঢাকা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে আপনি জানেন, আমরা যদি চার্জশিট দিও, ওই মামলা চালাতে গেলে আগেকার সাক্ষীদের সব ডাকতে হবে, হিউজ খরচ, সরকার কেস রিওপেন করতে রাজি হবে না স্যার।
2: ভেরি লাইকলি।
1: আমরা যদি নৌকো কোনো গুলি বন্দুক সহ ওদের পাকড়াও করি, সাক্ষী প্রমাণের অভাব হবে না, ফৌজদারি মামলায় 3-4 ধারায় ফাঁসিয়ে দেবো স্যার।
2: ও দ্যাটস নাইস, ভেরি গুড। বিশ্বাস, বিশ্বাস, লুক আমিও তোমার সঙ্গে যাইব, ওকে? গেট রেডি।

আমার মাথার উপর পুরস্কার ঘোষণার ইস্তাহার আমি থানায় ঢুকেই দেখেছি। তখন একটু ভাবান্তর নিশ্চয় হয়েছে, পুলিশের চোখ নিশ্চয়ই সেটা নোটিস করেছে।

0: আর তাইতে চিনেছি আমাকে। তারপর যেটা হলো সবটাই অ্যাক্টিং। বিশ্বাস দারোগা আমাকে টোপ দিল।
1: টোপ দিল? কিসের টোপ?
0: ওই গুলি বন্দুকের টোপ। পুলিশের গাড়ি আছে, লঞ্চ আছে, তবু গুলি বন্দুক যাবে এই কিরায় নৌকায়? ও জানে বিপ্লবীরা এত সহজে গুলি বন্দুক পাবার টোপ গিলবেই। পাল্টা আমি ওকে টোপ দিলাম, বামাল ধরা পড়বার টোপ। পুলিশ আমাদের বড্ড বোকা ভাবে বীরেন, তাই টোপটা গিলল।
1: নদীর ঘাটে এতক্ষণ নিশ্চয়ই হই হই পড়ে গেছে।
0: হ্যাঁ, সেই জন্যই আর নদী পক্ষে থাকা চলবে না বীরেন। ভোর রাতে আমাদের একটা গোপন আস্তানায় পৌঁছবো, সেখানকার কর্মীদের হাতে নৌকো জিম্মা করে দিয়ে।
1: কোথায় যাব?
0: কোথায় যাব? দুজন দুদিকে।

0: ঘুমে আস, ডাকো ডাকো, কি হলো? আরে ডাকছো না যে?
1: আপনারা কেন আমাকে এরকম উত্তক্ত করেন?
0: আস্তে আস্তে,
1: আমি তো বলেইছি আপনাদের যে স্বদেশী তদেশী কোনো কিছুর মধ্যে আমি নেই।
0: আমাদের সঙ্গে আছো, পুলিশের সঙ্গে, ইংরেজ রাজ শক্তির সঙ্গে।
1: না না, তাও নেই।
0: শাট আপ, যা বলছি তাই তুমি করো। এই আমি বাড়ির কড়া নাড়ছি, এবার ডাকো।
1: আমি
0: আমি একটু দূরে ওই পাঁচিলটার আড়ালে রইলাম। ডাকো ডাকো, না ডাকলে কিন্তু গুলি করবো।
2: কে?
1: আমি অবিনাশ পিসিমা, তৈলক্যনাথ বাড়ি আছে?
2: ও দাঁড়ো মাথা, দরজাটা খুলে দেই।
1: না না পিসিমা, খুলবেন না। তৈলক্য যদি বাড়ি থাকে ওকে পালিয়ে যেতে বলুন, আমিও পালাই।
2: কি হলো? কে কারে গুলি করলো? কি পুলিশ? তো অবিনাশের গলা পাইলাম যে। অবিনাশ কোথায়? কোথায় অবিনাশ?
0: তার আগে বলুন, তৈলক্যনাথ কোথায়?
2: জানি না।
0: দরজা ছাড়ুন, আমাদের কাছে খবর আছে, ও বাড়িতে এসেছে, বাড়ি সার্চ করবো আমরা। শুনুন,
2: অত চোখ রাঙায় না বাসা, কোন বাড়ির দরজার দাঁড়িয়ে কথা কইতেছ জানো? এই ভিটের মাটি ভয় কারে বলে জানে না? তৈলক্য চক্রতীরা আকাশ থেকে গড়ে নাই, এই ভিটের থেকেই জন্মায়। আমি তৈলক্যের পিসিমা, তোমার হুমকিতে সরে দাঁড়াইলে তার অপমান হবে না?
0: আপনি সরবেন না তাহলে?
2: না, আগে বলো, আগে বলো অবিনাশ কোথায়?
1: পিসিমা পিসিমা, আপনি ভেতরে যান পিসিমা। দরজা বন্ধ করে দিন। ওই শয়তানটা আমাকে গুলি মেরে জখম করেছে, আমি তৈরি হয়ে এসেছি, এবার পাল্টা মার দেব। আপনি ওখান থেকে সরে যান পিসিমা, সরে যান।
2: অবিনাশ, বাবা বাবা, এইসবে একদল উঠলো, আবার একজন
3: পুলিশ না স্বদেশী,
2: কি করে বলবো? সে কি কারো গায়ে লেখা থাকে নাকি? তবে পুলিশ বোধ হয় না, দেখে মনে হয় অসুস্থ। শুকনো মুখ, রুক্ষ চুল, কেমন যেন পাগল পাগল মতন। আর পারি না বাবা, তো কি বলো, ডেকে দি?
3: আইসে যখন।
2: হ্যাঁ, মানিকগঞ্জের তিল্লি গ্রামের মাইনা স্কুলের হেডমাস্টারের বাড়ি ছাড়া তোর বাড়ি নাই গ্রামে। এই যে শুনছেন, এই ঘরে চলে আসুন।
4: নমস্কার যোগেন বাবু।
3: নমস্কার, আপনারে তো চিনতে পারলাম না ভাই।
4: আমি বিরজা।
3: বিরজা? ও নাম এখানে কাউরে কইও না, তুমি ত্রৈলক্যনাথ। আমার গৃহ পবিত্র হইল, কিন্তু এ কি করছো শরীরের অবস্থা?
4: শরীরের আর দোষ কি, ব্যবহার করে দেখলাম যা সবে তাই সয়, শরীরটা এমন মহাশয় নয়। পুলিশ খ্যাপা কুকুরের মতো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আপনার বাড়ি আসতে 85 মাইল রাস্তা 3 দিনে হেঁটেছি।
3: কি?
4: প্রথম দিন 1 পয়সা ছোলা ভাজা খেয়েছি, পরের দিন 2 পয়সা ছোলা ভাজা, বাকি ছিল 2 পয়সা, সেটা গেল খেয়ে আর পারানিতে। তৃতীয় দিন তাই আর কিছু জোটেনি। আপনার বাড়ি পৌঁছতে পেরে এবারে অনেকটা নিশ্চিন্ত হলাম, অন্তত আঘাটায় মরে পড়ে থাকবো না তো।
3: আগো, শুনছো কোথায় গেলে?
2: দাদা,

0: শোনো শোনো, এর নাম ত্রৈলোক্যনাথ, মনে করবা ই তোমার একটা ভাই।
1: আসুন ভাই আসুন, হাত মুখ ধুইয়া কিছু মুখে দেন, রাত্রিরে খাওয়া খেতে কিন্তু অনেক দেরি হইব।
0: কাল ভাইয়ের জন্য ওই কিল্লির বিখ্যাত চন্দনচূড় দই আনাইও তো।
1: সব হবে হবে।
0: আর শোনো, আর একটা কথা শুনে যাও, ওর আসল পরিচয় যেন গোপন থাকে, বুঝলা? ওই লোককে গোবা ওই বাপের বাড়ির কুটুম,
1: আমার ভাই।

0: মোটামুটি সাইদা উঠছ। আর তোমার এখানে থাকার দরকার নাই তৈলক্য, বসো। কয়েকটা কথা কই, জরুরি কথা। কলকাতার রাজাবাজার বোমার মামলা নিয়ে পুলিশ অনেক জায়গায় খানা তল্লাশি করতেছে। এক জায়গায় বিরোজা নামের একজনের একটা চিঠি পাইছে।
1: হ্যাঁ জানি, তখন আমি কলকাতাতেই ছিলাম।
0: পুলিশ হন্য হয়ে তোমারে খুঁজতেছে এবং তাদের ধারণা হয়েছে তুমি ওই ঢাকা বিক্রমপুর অঞ্চলে আত্মগোপন করে আসো। আমার যদি পরামর্শ নাও তবে
1: বলুন।
0: বলতাছি এখন আবার কলকাতায় তোমার পক্ষে থাকা নিরাপদ, স্টিমারে আর ইয়ে চলাই ভালো, রেলগাড়িতে তো আর ভয় নাই।

0: ওই যে তেল মালিশ করাচ্ছে, ওই যে দাড়িওয়ালা রোকা লোকটা, যাও না যাও, ওর পেছনে গিয়ে দাঁড়াও যেন টেন না পায়। আমি এগিয়ে যাচ্ছি, কথা বলবো, তোমরা নজর রাখবে, যাও।
1: এই যে চক্রতি মশাই, মাঝির ছদ্মবেশ ছেড়েছেন দেখছি, চিনতে পারেন?
2: বিলক্ষণ, ঢাকার দারোগা বিশ্বাস মশাইকে কলকাতার পুলিশ সাহেবরা কলকাতায় আনিয়েছেন, এই খবর আমি আগেই পেয়েছি। তবে হাঁপানিতে শরীর একেবারে ভেঙে গেছে, তাই তা না হলে গঙ্গার ঘাটে এই অবস্থাতেও আপনি আমাকে ধরতে পারতেন না বিশ্বাস মশাই। একটু অপেক্ষা করবেন, আমি গঙ্গায় দুটো ডুব দিয়ে আসতাম।
1: না না না, নদীতে আপনাকে বিশ্বাস নেই। চল চল, গাড়ি তৈরি আছে, চল।
3: রাজসাক্ষী ও সরকারি কর্মচারীদের সাক্ষ্য প্রমাণ থেকে বিভিন্ন স্থানে খানা তল্লাশি করে পুলিশের উদ্ধার করা বেআইনি গুলি, বন্দুক ও বোমা ইত্যাদি সহযোগে প্রমাণিত তথ্য থেকে আদালত নিঃসন্দেহ যে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ওরফে কালীচরণ, ওরফে বিরজা, ওরফে হরেন্দ্র ইংরাজ রাজশক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ঢাকা ষড়যন্ত্র মামলার সময় সে আত্মগোপন করে এবং 14টি নরহত্যা ও ডাকাতির সঙ্গে সে যুক্ত ছিল। ভারতীয় দণ্ডবিধির নিম্নবর্ণিত ধারা অনুযায়ী আদালত তাকে সর্বমোট 15 বছরের দ্বীপান্তরবাসের দণ্ড দিলেন।
2: বাবা,
4: শুনলাম প্রেসিডেন্সি জেল থেকে তোমাকে আন্দামানে পাঠানো হবে, তাই অনেক চেষ্টা চরিত্র করে সাক্ষাতের অনুমতি সংগ্রহ করলাম। 15টা বছর তো কম সময় নয়, হয়তো আর দেখাই হবে না।
2: বাবা, আপনার চোখে জল,
4: তোমাকে দেখে আমার দুঃখ হচ্ছে। তো ওই লক্ষ্য, কি চেহারা হয়েছে তোমার, কি নির্মম ভাবে শিকলি বেরিয়ে পরিয়ে রেখেছে ওরা, পশুকেও মানুষ এত কষ্ট দেয় না।
2: ওরা আমাকে উপেক্ষা করতে পারে না বাবা, ভয় পায়, এই ভেবে আনন্দ পাই আমি। জানেন বাবা, 44 ডিগ্রি সেলে রেখেছে আমাকে, যেখানে রেখেছিল অরবিন্দ ঘোষকে, যেখানে তিনি শ্রী ভগবানের দর্শন পেয়েছিলেন।
4: হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করি, আশীর্বাদ করি তুমিও পাও।
2: পেয়েছি বাবা, শ্রী ভগবান আমার সামনে। আপনার হয়তো মনে নেই বাবা, আমি তখন হস্টেল

0: স্কুলে পড়ি, দেশের কথা কিছুই জানি না। একদিন পোস্টম্যান একটা পার্সেল দিয়ে গেল, খুলে দেখি এক জোড়া দেশি মোটা কাপড়। আপনি পাঠিয়েছিলেন, মাথায় তুলে নিলাম সেই স্নেহের আশীর্বাদ, দীক্ষা হয়ে গেল আমার।
1: আর দুঃখ হচ্ছে না বাবা, তুই লক্ষ্য আমি হয়তো দেখব না, সারা দেশ দেখবে, জ্বলন্ত অগ্নিশিখার মধ্য দিয়ে ফিরে আসছে অগ্নিপুত্ররা, অক্ষত অপরাজেয়। বন্দে মাতরম।

0: বৈদ্যনাথ মুখোপাধ্যায় রচিত অগ্নিপুত্র নাটকটি শেষ হল। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন ময়মনসিংহের দারোগা প্রবীর ভট্টাচার্য, যোগেন্দ্র ভাস্কর ভট্টাচার্য, দারোগা বিশ্বাস সঞ্জীব দে, কনস্টেবল দীপঙ্কর সেন, বীরেন দেবজ্যোতি ঘোষ, ইংরেজ পুলিশ সুপার অমিত রায়, বিচারক রামজীবন মিত্র, ত্রৈলোক্যনাথের বাবা মুরারী চক্রবর্তী, অবিনাশ শোভন চক্রবর্তী, যোগেন্দ্রর স্ত্রী অর্পিতা রুদ্র, পিসিমা মিতা চট্টোপাধ্যায় এবং ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর ভূমিকায় স্বরাজ বসু, শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: শুনলেন নাটক অগ্নিপুত্র, নাটকটি পুনঃপ্রচারিত হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 ওয়াট মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: জানিয়ে দেব আজ রাত 11টায় হারানো দিনের গানের বিষয় নিয়ে। ঘটি না বাঙাল, উত্তম না সৌমিত্র, ইস্ট বেঙ্গল না মোহনবাগান, হেমন্ত না মান্না, পাহাড় না সমুদ্র, ইলিশ না চিংড়ি, বাঙালির জীবন আসলে এই সব টুকরো টুকরো দ্বন্দ্বের সমষ্টি। তর্ক আছে, মতভেদ আছে, খুনসুটি আছে, কিন্তু বিভাজন নেই। বাঙালির বাইনারিটাই এমন ব্যতিক্রমী। বাঙালি কোনো একটিকে বেছে নিয়ে অন্যটিকে অস্বীকার করে না। সে উত্তমকেও ভালোবাসে, সৌমিত্রকেও চায়। ইলিশের স্বাদ যেমন প্রিয়, চিংড়ির টানও কম নয়। রবীন্দ্রনাথের কাছে যে বাঙালির মাথা নত, নজরুলের বিদ্রোহের আগুনেও সে নিজেকে উষ্ণ রাখে। তাই শেষ অবধি বিভাজন নয়, সহাবস্থান। গল্পে গানে বাঙালির এই বাইনারিকে ছুঁয়েই আজকের হারানো দিনের গান, সঙ্গে কেয়া মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না ঠিক রাত 11টায় হারানো দিনের গান জমজমাট।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র

অস্ত্র, সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে। পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী খবর পড়ছি পার্থপতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 এবং ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছরে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইটালির জানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আসি বিস্তারিত খবরে। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর আলোচনার জন্য লোকসভায় পাঠানো হয়। বিলটি ইতিমধ্যেই লোকসভায় অনুমোদিত হয়েছে। বিলটি 2007 সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, 2025 সালের আয়কর আইন এবং 2026 সালের অর্থ আইনে সংশোধনের জন্য সংসদে আনা হয়। চলতি আর্থিক বছরে 5ই জুন উত্থাপিত আয়কর আইন সংশোধনী অধ্যাদেশের পরিবর্তন করে এই বিলটি আনা হয়েছে। রাজ্যসভায় ছাড়পত্র মেলায় সংসদে আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করে তোলার সংস্থান রয়েছে এই বিলে। কোন ব্যাংকার্স বুকের ইলেকট্রনিক্স বা ডিজিটাল নথি ও তথ্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এবং আইনত বৈধ হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সংসদের নিয়োগ এবং তাদের কাজকর্মের স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা, এছাড়াও একটি জাতীয় ট্রাইব্যুনাল

0: কমিশন গঠনের প্রস্তাব রয়েছে এই বিলে। শ্রী মেঘাওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কাজ চলছে তারই অঙ্গ হিসেবে এই বিল আনা হয়েছে। মন্ত্রী বলেন, আধুনিক স্বাধীন এবং অভিন্ন ট্রাইব্যুনাল ব্যবস্থা তৈরির প্রস্তাব রয়েছে এই বিলে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, পেট্রোলের সঙ্গে ইথানলের মিশ্রণ 20% থেকে বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে শ্রী গোপী বলেন, শুধুমাত্র বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদের পরামর্শের পরই ইথানল মিশ্রণের পরিমাণ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে। নীতি আয়োগ গাড়ি নির্মাতা সংস্থা, কারিগরি সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে বৈজ্ঞানিক উপায় যাচাই করে ধাপে ধাপে ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচি চালু হয়েছে বলেও তিনি জানান। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভার অধিবেশন দিনের মতন মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর দুটোয় ফের নিম্নকক্ষের অধিবেশন বসলে বিরোধী সদস্যরা নিট ইস্যুত সরবন এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি জানাতে থাকেন। চিৎকার ও চেঁচামেচির মধ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল পাশ হয়। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সংসদে শৃঙ্খলা বজায় রাখার এবং সবার কাজে বাধা সৃষ্টি না করার আবেদন জানান তিনি।
1: मेरा अनुरोध है कांग्रेस पार्टी और विपक्ष के साथियों को कि जब छात्र आंदोलन को लेकर के सरकार चर्चा के लिए तैयार है तो आप बिल्कुल चर्चा के दौरान हंगामा नहीं करेंगे और गृह मंत्री जी का सरकार का जवाब पूर्ण रूप से पूरी तरह से सुनेंगे शांति से, ये भी आप विश्वास दिलाना पड़ेगा।
0: বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয় সদ্য প্রকাশিত বই স্যাফরন সার্চের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তার বাসভবনে এবছরে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল এক আলোচনায় পদকজয়ীরা এবারের গেমসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, ফিতে কেটে সম্মান লাভ হয় না। এক তরুণ ক্রীড়াবিদ বা পড়ুয়ারা যে মনোবল নিয়ে খেলতে নামছেন তার মধ্যে দিয়ে সম্মান লাভ হতে পারে। খেলো ইন্ডিয়া কর্মসূচির গুরুত্ব বাড়িয়ে তুলতে ক্রীড়াবিদদের প্রতি আবেদন জানান তিনি।
2: स्पोर्ट्स व्यवस्था एक बात है, लेकिन देश मेडल तब प्राप्त करता है जब देश में स्पोर्ट्स कल्चर बनता है। दोस्तों, आपने बहुत बड़ा काम किया है, देश का नाम रोशन किया है, आपको मैं बहुत बधाई देता हूं और आप विश्वास कीजिए आगे भी आप विजयी होंगे।
0: 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ স্মরণ করা হবে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতন এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণ থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করবেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষ স্মরণ রেখে এই প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই গান গাওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হার ঘাট তিরঙ্গা কর্মসূচি দেশের সম্মিলিত শক্তি এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক উদ্যোগ। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন, এবছর এই কর্মসূচি বন্দে মাতরমে সার্ধ শতবর্ষের সঙ্গেই উদযাপন করা হচ্ছে। এর ফলে প্রত্যেক দেশপ্রেমীর হৃদয় আরও উদ্বুদ্ধ হয়ে উঠেছে। তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি এবং বন্দে মাতরম গান।

0: এর মধ্যে দিয়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় আজ হাড়ঘাট তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মিছিলে নেতৃত্ব দেন। গোষ্ঠপাল সরণ থেকে শুরু হয়ে মিছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে শেষ হয়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রিসভার সদস্য সহ বিজেপি বিধায়ক, কর্মী, সমর্থক এবং হাজার হাজার মানুষ এই তিরঙ্গা যাত্রায় পা মেলান। মিছিল শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান তিনি। শ্রী অধিকারী বলেন, সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কলকাতার রাস্তায় তিরঙ্গাময় হয়ে উঠেছে। শুধুমাত্র ধর্মীয় মাহাত্মকে নয়, সকলের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাজ্য সরকার এবার রাখি বন্ধন উৎসব পালন করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম, যাতে এবারে রাখি বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সবার বন্ধনকে আরো সুদৃঢ় করে।
0: পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইটালির জানিক সিনার হাঁটু চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত মাসে উইম্বলটন খেতাব জয়ের পর এখনও পর্যন্ত টেনিস কোর্টে নামেননি সিনার। গতকাল সিনসিনাটি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 এবং ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছর কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতন শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়। আজকের প্রথম গানের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

সঙ্গীতের উত্তরাধিকার তার জন্মসূত্রে পাওয়া। মা বাবা দুজনেই ছিলেন সঙ্গীতে অত্যন্ত দক্ষ। তাদের অনুপ্রেরণাতেই হয়তো ছোটবেলা থেকেই গানের প্রতি অকৃত্রিম ভালোবাসা। 1297 বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত আশালতা মাসিক পত্রিকার প্রথম সংখ্যাতে রজনীকান্ত সেনের প্রথম কবিতার প্রকাশ। গান রচনা করতে পারতেন অত্যন্ত দ্রুত গতিতে। এমনকি কলেজের কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠান চলাকালীনই গান রচনা আর তাতে সুর সংযোজনা করে গেয়ে আসর জমাতে পারতেন। তার বিখ্যাত অনেক গানই খুব অল্প সময় রচিত। বিশিষ্ট সাংবাদিক জলধর সেন এরকম একটি ঘটনার কথা জানিয়েছিলেন। রাজশাহী গ্রন্থাগারে একদিন বিকেল 4টায় এক সভার আয়োজন। 3টের সময় রজনীকান্তকে অনুরোধ করা হলো গান লিখতে। জলধর সেনকে অবাক করে রজনীকান্ত অস্বাভাবিক দ্রুততায় একটি গান লিখে ফেললেন। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভনীলাঞ্চলা, সৌম্য মধুর দিব্যাঙ্গনা শান্ত কুশল তরসা। আমরা সকলেই জানি কি অসম্ভব জনপ্রিয় এই গানটি। এর পরের গানটি আমরা শুনব দিলীপ কুমার রায়ের কণ্ঠে।

1905 সাল, বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী আন্দোলনে বিলেতি সব পণ্য বয়কট করে দেশি পণ্য ব্যবহার করার প্রতি দুর্বার আন্দোলন গড়ে উঠল দেশ জুড়ে। এই আন্দোলনে যেমন রবীন্দ্রনাথ সামিল হলেন, তেমনি এই আন্দোলনকে অন্তর থেকে সমর্থন করলেন রজনীকান্ত সেন। লিখলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। এই গানটি সে সময়ের গণ আন্দোলনে প্রবল প্রতিবাদ আর প্রতিরোধের জোয়ার সৃষ্টি করেছিল। এই সময় থেকেই তিনি কান্ত কবি নামে সাধারণে পরিচিত হয়ে উঠলেন। আমরা পরের গানটি শুনব নীলা মজুমদারের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, এবছর স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যুবশক্তি এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, এই প্রথম লালকেল্লায় প্রাকার থেকে গাওয়া হবে বন্দে মাতরম জাতীয় গান।
1: সংসদে আজ ফের কর ও অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে, লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026।
0: ব্যাংকিং ও বিমা ক্ষেত্রের বাইরে সংস্থাগুলির পরিষেবা সংক্রান্ত ফোন কলের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1601 সিরিজের নম্বর ব্যবহারের নির্দেশিকা জারি করেছে।
1: ই ভিসাধারী বিদেশীদের ভারতে প্রবেশের সুবিধার্থে সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দরকে তালিকাভুক্ত করেছে।
0: ভারত বলিভিয়ার জনস্বাস্থ্য পরিষেবা জোরদার করতে 8 মেট্রিক টন জীবনদায়ী ওষুধ পাঠিয়েছে।
1: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ সে দেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বৈঠক করেন।
0: অজ্ঞাত পরিচয়ে বন্দুকবাজের হামলায় পাকিস্তানের 2 আদিবাসী নেতার মৃত্যু।
1: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত 12 জন নিহত, আহত 39।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর কমনওয়েলথ গেমসে পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
1: FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতের রূপজয়।
0: আসছে বিস্তারিত খবরে, এখন দেশের খবর। আশিতম স্বাধীনতা দিবস উদযাপনে এবার যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দেশের তরুণ প্রজন্মের অবদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপিত হবে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা জানান। ঐতিহাসিক লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদযাপনে নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবস অনুষ্ঠানে এই প্রথম লালকেল্লার প্রাকার থেকে জাতীয় গানটি গাওয়া হবে। বন্দে মাতরমের বিষয়বস্তুর উপর ভিত্তি করে লালকেল্লার প্রাকার সাজিয়ে তোলা হবে। প্রায় 2500 এনসিসি ক্যাডেট ও মাই ভারতের স্বেচ্ছাসেবকরা বন্দে মাতরম গঠনের আধলে একটি বিন্যাস তৈরি করবেন। দেশব্যাপী উদযাপনের অংশ হিসেবে এই মাসের 8 থেকে 15 তারিখ পর্যন্ত দেশের 343টি গুরুত্বপূর্ণ স্থানে সশস্ত্র বাহিনী ও অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর বালক দল অনুষ্ঠান পরিবেশন করছে। যুবশক্তি 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যাত্রার নেতৃত্ব এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে 2026 সালের আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডে পদকজয়ী 19 জন শিক্ষার্থী, পাশাপাশি তরুণ উদ্ভাবক, পিএম ইন্টার্নশিপ স্কিমের ইন্টার্ন, স্টার্টআপ প্রতিনিধি, পিএম কৌশল বিকাশ যোজনার প্রশিক্ষণার্থী, মাই ভারতের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীরাও এতে উপস্থিত থাকবেন।
1: নাগরিকদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করতে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে, চলবে 17 আগস্ট পর্যন্ত।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের এই প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিহারে আজ শিল্প, সংস্কৃতি এবং যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। সকালে জেপি গোলাম্বার থেকে শুরু হয়ে কার্গিল চকে গিয়ে শেষ হয় এই যাত্রা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে।
1: ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14ই আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন মিছিল, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যান্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

0: এই অভিযানকে কেন্দ্র করে 200টারও বেশি ভারতীয় দূতাবাস, হাই কমিশন এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।
1: সংসদে আজ কর ও অন্যান্য আইন সংশোধন বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আলোচনার পর বিলটি লোকসভায় ফেরত পাঠানো হয়। লোকসভায় আগেই বিলটি পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উত্থাপন করেছিলেন। এই বিলের মাধ্যমে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফিনান্স অ্যাক্ট 2026 সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি চলতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রধান ক্ষেত্রগুলোকে সাহায্য করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনের কিছু বিধান সংশোধন করে এই অর্ডিন্যান্সটি জারি করা হয়েছে। এছাড়া এই বিলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসকে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে আয়কর আইনের অধীনে সুদের আয়ের ওপর 20%, স্বল্পমেয়াদী মূলধনী লাভের ওপর 30% এবং দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ওপর 12.5% কর ধার্য করা হতো। এদিন আলোচনা জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা, আরও বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রমকে উৎসাহিত করা।
2: The bill, among various other things that it wants to do, provides for a technology-neutral legal framework for bankers' books. It recognizes electronic and digital banking records. It standardizes the certification process, facilitates the admissibility of electronic banking records. It permits authentication through manual, digital and electronic signatures. It also therefore strengthens the statutory protection.
1: মন্ত্রী এদিন স্পষ্ট করে বলেন যে এই বিলটি ইউপিআই ব্যবহারকারীদের ওপর কোনো কর বা লেনদেন সংক্রান্ত মাশুল আরোপ করে না, বরং ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতিগুলো মাশুল বা চার্জের বিরুদ্ধে আইনি সুরক্ষা থাকবে।
2: It does not impose any tax or transaction charge on UPI users. Let this be clear. It enables the government to specify through notification the electronic payment modes that will continue to receive statutory protection against charges.
1: আলোচনায় অংশ নিয়ে বিজেপির তরুণ চোখ বিলটিকে সমর্থন জানিয়ে বলেন, এটি দেশের অগ্রগতির সহায়ক হবে। এই বিল দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে চাঙ্গা করবে, ফলে আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণ আরও শক্তিশালী হবে। বিলের কিছু বিধান দরিদ্র, মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে বলে ডিএমকে এর পি উইলসন উদ্বেগ প্রকাশ করেছেন। আপের সঞ্জয় সিং এর দাবি, ছোট লেনদেনের ওপর কর আরোপের ফলে এই বিল ছোট বিক্রেতাদের প্রভাবিত করবে। আরও কয়েকজন সদস্য এই আলোচনায় অংশ নেন। এরপর রাজ্যসভার স্পেশাল মেনশনস পর্বে সদস্যরা গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়গুলো উত্থাপন করেন। এরপর সভাপতি কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি ঘোষণা করেন।
0: নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে প্রিসাইডিং অফিসার এন কে প্রেমচন্দ্রন প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন তারা। ক্রমাগত হৈহট্টগোলের কারণে সভা বেলা 12টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এরপর ফের অধিবেশন বসলে বিরোধীরা একই ইস্যুতে প্রতিবাদে সরব হন। সভার কাজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হয়েছে। প্রথমবার মুলতবির পর বেলা 12টায় পুনরায় অধিবেশন বসলে আইন ও ন্যায় বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় পেশ করেন। এ বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ, পরিষেবার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা, ট্রাইব্যুনালগুলোর কাজকর্মে স্বচ্ছতা আনা। এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন স্থাপনের প্রস্তাবও রয়েছে। কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। 1957 সালে এই সংক্রান্ত আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কেরালা রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিল লোকসভায় পেশ করেন।
1: রাজ্যসভার তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হলেন বিজেপির তিন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বরাইক। রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন কার্যকর হয়েছে। তিনজনই একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তারা বিজেপিতে যোগ দেন।
0: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ বলেছেন, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ এবং সংশ্লিষ্ট বিষয়গুলি সংসদে বিস্তারিত আলোচনার জন্য সরকার প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি বিষয়ে জবাব দিতেও প্রস্তুত।

0: আশ্বাস দিয়ে রিজিজু বলেন, প্রকৃত ঘটনা জানার অধিকার নাগরিকদের রয়েছে। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান, তারা যেন কক্ষের শৃঙ্খলা বজায় রাখেন এবং কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা সৃষ্টি না করেন।
1: ছাত্র আন্দোলন পর পুরা ডিটেল মে চর্চা দিল্লি মে और देश भर में जो भी छात्र से संबंधित अभी जो भी आंदोलन चल रहे हैं उसका चर्चा हो सकते हैं। मेरा अनुरोध है कांग्रेस पार्टी और विपक्ष के साथियों को कि जब छात्र आंदोलन को लेकर के सरकार चर्चा के लिए तैयार है तो आप बिल्कुल चर्चा के दौरान हंगामा नहीं करेंगे और गृहमंत्री जी का सरकार का जवाब पूरी तरह से सुनेंगे।
2: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য বিভিন্ন দলের নেতাদের প্রতি ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছেন। সংসদ ভবনে অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে তিনি কক্ষে অচল অবস্থা নিয়ে গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতাদের অনুরোধ জানান যেন প্রশ্নকাল পরিচালনা এবং গুরুত্বপূর্ণ বিলের ওপর আলোচনার সুযোগ করে দিয়ে কক্ষের স্বাভাবিক কার্যক্রম চলতে দেওয়া হয়। গঠনমূলক আলোচনা, অর্থবহ অংশগ্রহণ এবং সর্বোচ্চ সংসদীয় রীতিনীতি মেনে চলার উপর বিশেষ আর গুরুত্ব আরোপ করেন তিনি।
0: ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাঁচিতে চরম উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের প্রতিহত করতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে। উল্লেখ্য, এই ঘটনায় ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াংটিকে গ্রেপ্তারও করা হয়েছে।
2: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং ভারতের জৈব প্রযুক্তি ক্ষেত্রে দেশীয় পণ্য প্রযুক্তির প্রসার ঘটাতে শিল্পের সঙ্গে সংযোগ জোরদার করার লক্ষ্যে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি দেশের নিজস্ব জৈব প্রযুক্তিগত সক্ষমতা, শিল্প এবং বিনিয়োগকারীদের মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তোলার উপর জোর দেন, যাতে উদ্ভাবনগুলো গবেষণা এবং উন্নয়ন পর্যায় থেকে দ্রুত বাণিজ্যিকীকরণ পথে এগিয়ে যেতে পারে। বৈঠকে বিআইআরএসি গবেষণা, উন্নয়ন, উদ্ভাবন তহবিল বাস্তবায়ন, লাইফ সায়েন্সেস গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারগুলোকে দেশের জৈব প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে এক করা এবং জৈব প্রযুক্তি ভিত্তিক উদ্যোগের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগানোর বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়।
0: ব্যাংকিং, আর্থিক পরিষেবা এবং বিমা ক্ষেত্রের বাইরে যারা কাজ করে এবং লেনদেন বা পরিষেবা সংক্রান্ত কলের জন্য 1601 সিরিজের নম্বর ব্যবহারকারীদের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই আজ একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা জারির তারিখ থেকে 90 দিনের মধ্যে যোগ্য সংস্থাগুলিকে নতুন ব্যবস্থায় স্থানান্তর ও অন্তর্ভুক্তির কাজ সম্পন্ন করার জন্য টেলিকম পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে। যোগাযোগ দপ্তর সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জল ও গ্যাস সরবরাহ, কুরিয়ার এবং লজিস্টিক্স ক্ষেত্রের সংস্থাগুলির কলের জন্য বরাদ্দ 1601 সিরিজের নম্বরগুলির পর্যায়ক্রমিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।
2: ই ভিসাধারী বিদেশিদের ভারতে প্রবেশের সুবিধার্থে সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দরকে তালিকাভুক্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই তালিকায় 9টি স্থলবন্দর এবং 2টো বিমানবন্দর অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ভোপাল এবং তিরুপতির বিমানবন্দর এবং আটারি ও আগরতলার স্থলবন্দর। নতুন এই সংযোজনের ফলে আন্তর্জাতিক বন্দরের মোট সংখ্যা বেড়ে 88 হল। এর মধ্যে রয়েছে 37টি বিমানবন্দর, 38টি সমুদ্রবন্দর এবং 13টি স্থলবন্দর।
0: ভারতীয় কৃষিকাজের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে কৃষি শিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ জোরদার করার উপর আজ গুরুত্ব আরোপ করেছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ এর শিক্ষার্থীদের বৃত্তীয় এবং ফেলোশিপের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ভিত্তিক ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, পড়ুয়াদের কাছে বৃত্তি সরাসরি এবং সময়মতো পৌঁছানো উচিত।
2: বস্ত্রমন্ত্রক নতুন দিল্লিতে জাতীয় তাঁত বস্ত্র নকশাকার সম্মেলন 2026 আয়োজন করেছে। নকশাভিত্তিক উদ্ভাবন এবং বাজার উপযোগী পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের তাঁত শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন। জাতীয় তাঁত বস্ত্র নকশা প্রতিযোগিতা 2026 পুরস্কার বিতরণ করা হয়। বস্ত্রমন্ত্রকের সচিব নীলম স্বামী রাও জানিয়েছেন, আয় বাড়ানোর লক্ষ্যে ভারতীয় তাঁতি এবং নকশা প্রস্তুতকারকদের পরিবর্তনশীল বাজারকে কাজে লাগাতে হবে।
3: डिजाइनों को बेहतर करके, प्रोडक्ट को रीडिफाइन करके और बदलते मार्केट को कैप्चर करके डिजाइनर की भूमिका इसमें महती हो जाती है। तो एक बड़ा अलग तरीके का बाजार चल रहा है जिसमें हमें बुनकर के वेजिस की हिस्सेदारी और उसकी इनकम, उसकी ऑटोनॉमी को बढ़ाने के लिए कामकाज करना है।
0: ব্রিক্সের কালচারাল ওয়ার্কিং গ্রুপ এবং সংস্কৃতি মন্ত্রীদলের 15 জনেরও বেশি প্রতিনিধি গতকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত ভীমবেটকা রক সেল্টার বা পাথরের গুহাগুলো পরিদর্শন করেছেন। দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এই সফরে অংশ নেন।
2: কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের সচিব শ্রীভদ্র কৃষ্ণ গতকাল সৌদি আরবের হজ মন্ত্রকের পরিকল্পনা

0: ডিজিটাল রূপান্তর বিষয়ক উপমন্ত্রী আব্দুল আজিজ আল মাথামির সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতীয় হজযাত্রা আরও উন্নত করার লক্ষ্যে হজ পোর্টালগুলোর প্রযুক্তিগত সমন্বয়ের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
1: এবছর বিশ্ব সিংহ দিবসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ সিংহ সংরক্ষণের ক্ষেত্রে দেশের অসাধারণ অগ্রগতিকে উদযাপন করেন এবং বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য রক্ষায় দেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভূপেন্দ্র যাদব জানান, এশীয় সিংহের সংখ্যা 2015 সালের 523টি থেকে ধারাবাহিকভাবে বেড়ে 2025 সালে 891টি হয়। তিনি এই সাফল্যের কৃতিত্ব দেন বন দপ্তরের আধিকারিক, স্থানীয় জনগোষ্ঠীর অক্লান্ত পরিশ্রমকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের এশীয় সিংহের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের আবাসভূমি বিস্তৃত হচ্ছে। বিশ্ব সিংহ দিবস উপলক্ষে আজ সমাজ মাধ্যমে পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের লেখা একটি প্রবন্ধ সকলের সঙ্গে ভাগ করে শ্রী মোদী বলেন, বন্যপ্রাণ সংরক্ষণে সরকারের অটল প্রতিশ্রুতি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ দেশের বন্যপ্রাণ রক্ষায় এক অনুপ্রেরণামূলক উদাহরণ। এখন বিদেশের খবর।
0: ভারত বলিভিয়ার জনস্বাস্থ্য পরিষেবা জোরদার করতে 8 মেট্রিক টন জীবনদায়ী এবং অত্যাবশ্যকীয় ওষুধ পাঠিয়েছে। ভারতের বিদেশমন্ত্রক সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, যৌথ অগ্রগতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় ভারত সর্বদা প্রস্তুত।
1: নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ থেকে 4 দিনের সরকারি সফরে মরিশাসে রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা জোরদার করা এবং মরিশাসের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফর।
0: রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলির উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারত ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী একটি রেলপথ চালু করার প্রস্তাব দিয়েছে। রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার মারাত খাসনুলিন জানিয়েছেন, বিকল্প ওই পদগুলি হরমোজ প্রণালী ও বসফরাস প্রণালীর মতো দুটি গুরুত্বপূর্ণ জলপথ সংক্রান্ত ঝুঁকি কমাতে সাহায্য করবে। খাসনুলিন বলেন, ভারতে সরাসরি পৌঁছানোর সুবিধার্থে তুর্কমেনিস্তান, ইরান এবং আফগানিস্তানের মধ্য দিয়ে যাওয়া রেলপথগুলি খতিয়ে দেখা যেতে পারে।
1: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে শ্রী ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে শুধুমাত্র সীমান্তই নয় বরং অভিন্ন ঐতিহ্যের সম্পর্ক রয়েছে। ঢাকায় আজ তিনি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করার উদ্দেশ্যে এই বৈঠক আয়োজিত হয়।
0: ইতালির বোলোনিয়া শহরে প্রবাসী কাশ্মীরিরা পাক অধিকৃত জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের উপর পাক বাহিনীর অত্যাচারের প্রতিবাদে একটি বড় মিছিল করে। এই মিছিল থেকে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি পাক অধিকৃত জম্মু কাশ্মীরের নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির প্রতি সংহতি জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী কাশ্মীরিরা পাকিস্তানি কর্তৃপক্ষের নির্মম দমনপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলির হস্তক্ষেপের দাবি জানায়।
1: পাকিস্তানের লোয়ার সাউথ ওয়াজিরিস্তান তাইখুল্লা তহসিলের জার্মিনাল এলাকায় অজ্ঞাত পরিচয়ে বন্দুকবাজের গুলিতে 2 আদিবাসী নেতা প্রাণ হারান। গুলকাছ এলাকা থেকে জার্মিলানের দিকে গাড়িতে যাওয়ার সময় অজ্ঞাত হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। মৃত হাজি গুল এবং মালিক বাদশা সুলেমান খেল উপজাতির সদস্য ছিলেন। গুলিচালনার পরই আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
0: রাশিয়া নিজে কামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন, আহত 39। মস্কো থেকে 600 মাইল পূর্বের এই শহরে একটি বড় তেল শোধনাগার রয়েছে। কেন্দ্রটিকে সম্ভবত লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি রাশিয়া প্রশাসনের।
1: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের শহরগুলি জুড়ে বহু ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে বলে খবর। 7.4 মাত্রার এই ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার এই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের তীব্রতায় সাধারণ মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যেতে বাধ্য হন। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে প্রতিবেশী দেশ ইকুয়েডরেও কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা এবং কলম্বিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেদেশের চোকু অঞ্চলের অন্তর্গত সান হোসে ডেল পারমারের কাছে মাটির 66 মাইল গভীরে ছিল এর উৎসস্থল।
0: ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকা যতদিন ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখবে ততদিন হরমুজ প্রণালী খোলা হবে না। তেহরান এক সাংবাদিক সম্মেলনে বাঘাই বলেছেন, ইরানকে বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছিল। মার্কিন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের হরমুজ প্রণালী সংক্রান্ত অবস্থানের পরিবর্তনের উপরেই এই জলপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।
1: ইয়েমেনের রাষ্ট্রসংঘের বিশেষ দূত হান্স গুনবার্গ আজ ইয়েমেনের সরকারের নিয়ন্ত্রণাধীন মুচা শহরে হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই ঘটনা ফেরে এই অঞ্চলে সংঘর্ষ বাড়িয়ে তুলতে পারে। এক বিবৃতিতে গুনবার্গ জানান, এই হামলায় বহু সৈনিক এবং সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটেছে এবং শহরের বন্দরসহ বিভিন্ন পরিকাঠামোর ক্ষতি হয়েছে।
0: শিকাগোতে।

0: সপ্তাহে শেষে বেশ কয়েকটি বন্দুকবাজের ঘটনায় অন্তত 3 জন নিহত এবং আরও 10 জন আহত হয়েছেন। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকালই অন্তত 8টি এমন ঘটনা ঘটে। পরিসংখ্যান বলছে, শিকাগোতে বিগত 12 মাসে বন্দুক হামলার শিকার হয়েছেন 1,878 জন, যার মধ্যে 356 জনের মৃত্যু হয়েছে।
1: ইন্দোনেশিয়া এক ভয়াবহ দাবানলে 1,07,000 হেক্টরের বেশি এলাকা ভস্মীভূত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য শতাধিক দমকলকর্মী এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পূর্ব জাভার ব্রোমোটেঙ্গার সেমারু জাতীয় উদ্যানে প্রায় 743 হেক্টর জমি ভস্মীভূত হয়েছে। কর্তৃপক্ষ মাউন্ট ব্রোমোর আশেপাশের এলাকাসহ এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন খেলার খবর।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তার বাসভবনে কমনওয়েলথ গেমস 2022-এর পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ক্রীড়াবিদদের খেলো ইন্ডিয়ার মর্যাদা আরও বৃদ্ধি করতে উৎসাহিত করেন। ভারোত্তোলক সাইখোম মীরাবাই চানুর সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, তার এই জয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
2: आपके इस अचीवमेंट को सिर्फ आपका अचीवमेंट मानता हूं ऐसा नहीं है, ये आपका विजय आने वाली पीढ़ियों के लिए बहुत बड़ी प्रेरणा बन जाता है। अगर आप लोग खेलो इंडिया की प्रतिष्ठा बढ़ाते हैं, और प्रतिष्ठा सिर्फ वहां जाकर के रिबन काटने से नहीं होगी, आप वैसे ही खेलेंगे जैसे एक छोटा खिलाड़ी खेलता है, ये बहुत बड़ा कॉन्ट्रीब्यूशन करेगा, क्योंकि अभी तो हमें बहुत आगे जाना है।
0: প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই ধরনের জাতীয় সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, বরং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক চিরস্থায়ী উৎসে পরিণত হয়। দেশের জন্য ধারাবাহিক জয় অর্জনে ভারতীয় ক্রীড়াবিদদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টা এবং সাফল্য স্কুল পড়ুয়াদের অনেক বেশি উৎসাহিত করে বলেও তিনি মনে করেন।
2: স্পোর্টস ব্যবস্থা এক বাত, লেকিন দেশ মেডেল তব প্রাপ্ত করতা হয় জব দেশ মে স্পোর্টস কালচার বনতা হয়। দোস্তো, আপনি বহুত বড়া কাম কিয়া হ্যায়, দেশ কা নাম রোশন কিয়া হ্যায়, আপকো মে বহুত বধাই দেতা হুঁ, আর আপ বিশ্বাস কিজিয়ে আগে ভি আপ বিজয়ী হোঙ্গে।
1: FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াস চ্যাম্পিয়নশিপ 2026-এ দলগত বিভাগে ভারত রূপ জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবাহার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, সামিনা রিয়াজ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপ জয় করল।
0: এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের বিভাগে ভারতীয় ভারোত্তোলক মহারাজান আরুমুগা পান্ডিয়ান 65 কেজি বিভাগে রূপ পেয়েছেন। উজবেকিস্তানের তাশকান্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার স্ন্যাচে 128 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 157 কেজি, সব মিলিয়ে 285 কেজি ওজন তুলে রৌপ্য পদক লাভ করেন তিনি।
1: এবছরের FIH পুরুষ ও মহিলাদের হকি বিশ্বকাপ প্রতিযোগিতার কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রথাগত কোয়ার্টার ফাইনাল পর্বটি বাদ দেওয়া হয়েছে এবং দুটি ক্রসওভার পুলের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। 15 থেকে 30 আগস্ট পর্যন্ত বেলজিয়াম ও নেদারল্যান্ডসে যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন হবে।
0: পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইতালির জনিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত মাসে উইম্বলডন খেতাব জয়ের পর এখনও পর্যন্ত টেনিস কোর্টে নামেননি সিনার।
1: আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ামক সংস্থা FIBA আয়োজিত অনূর্ধ্ব 18 এশিয়া বাস্কেটবল কাপের আসর এবার ভারতের আহমেদাবাদে বসতে চলেছে। আগামী 13 অগস্ট শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 23 অগস্ট পর্যন্ত। এখন দৃষ্টিকোণ। রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডলের কিছু কথা সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

যখন গানটানে শিখছি সেখানে আস্তে আস্তে একটু একটু ফাংশনে গাইছি প্রফেশনালি, এই ধরো অল্প কিছু অর্থের বিনিময়ে হয়তো গাইছি, বেশ একটা আনন্দ, ওই যে ওই যেটুকুনি পেয়েছি ওটাতেই বেশ আনন্দ। এরকম করতে করতে তা সুচিত্রাদির কাছে আমি 75 থেকে আছি। তা যেদিন প্রথম আমাকে সুচিত্রাদি বলেন যে তুই আমার সঙ্গে বহরমপুর চল, ওখানে মানে বিরাট ফাংশন একটা আছে, তুই আমার আগে 1 ঘন্টা গাইবি। হ্যাঁ, আমি না ভাবতেই পারি না যে দিদির আগে আমি 1 ঘন্টা, তার আগে আমি অত বড় অনুষ্ঠান সত্যি কথাই করিনি, ছোটখাটো করছি, ব্যাংকে একটু করছি, ওখানে একটু করছি, যে রাখছে তার ওখানে যা হয়, প্রথম প্রথম যে রাখছে তার ওখানেই যাচ্ছে। তো যখন দিদি আমাকে ওটা বললেন ধরো আমি মানে মানে বিশ্বাসই করতে পারছি না। সেটা মানে বেশ আগে ধরো কত হবে

86 হবে, এমনি তো পল সায়েন্স অনার্স ছিল স্কটিশ সায়েন্স কলেজে, ভাঙন থেকে পাশ করেছি আমি। তারপরে আমি চান্সও পেলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তা আমি দেখলাম যে তখন যে আমি আমার গানটা ভীষণ ক্ষতি হবে, কারণ অনার্স নিয়ে পড়তে গিয়েই দেখেছি যে আমার গানের দিকে অতটা আমি মন দিতে পারতাম না, কারণ অনেক অনেক খাটতে হয়। তারপরে যখন যদি আমি এমএ পড়তে যাই, আমি চান্সও পেলাম পল সায়েন্সে, কিন্তু দেখলাম যে অনেকটা টাইম আমাকে তবে লেখাপড়ার দিকে দিতে হয়। আমি গানটা সেইভাবে, তখন না আমি প্রচন্ড ডান্স ড্রামা করতাম বিভিন্ন, তখন থেকে মমতা শঙ্কর বা সংযুক্তা জি, সংযুক্ত পানিগ্রাহী, তারপরে বহু করেছি আমি, বহু শিল্পীর সঙ্গে মঞ্জুশ্রী চাকি সরকার, এদের সঙ্গে আমি রেগুলার করতাম, রিহার্সাল থাকতো এরকম। তার টাইমটা আমি দেখলাম যে লেখাপড়ার দিকে আমি অতটা টাইম দিতে পারছি না, তাহলে আমার গানটা সেরকম ভাবে হবে না, হয়তো হবে হবে না সেরকম। আমি তখন আমি মনস্থির করেই ফেললাম যে আমি রবীন্দ্র ভারতীতেই ঢুকবো। তো তখন ওই সময় আমি ওটাতেও ইন্টারভিউ দিয়েছিলাম, আমার এক নম্বরে নাম ছিল। তখন আমি এমএ ওখানটায় ঢুকলাম, এমএ ইউজ করলাম, করে ওখানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। পাশ করে আমি তখন কিছুদিন রিসার্চ করার চেষ্টা করলাম, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, কারণ এখনো অবধি আমার ওই মানে ওগুলো তোলা আছে, প্যাক করা আছে, এখন আমি আবার আর বার করার সময় পাইনি, নানা কারণে সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমি যার আন্ডারে করতাম উনি মারা গেলেন হঠাৎ। উনি হচ্ছেন ভাস্কর দা বলতাম, ডক্টর ভাস্কর চৌধুরী ছিলেন আমাদের রবীন্দ্র ভারতীর। তো উনি মারা যাওয়ার পরে আমার ওটা ওটা আর হয়নি, হ্যাঁ, কাজে ওটা একটা আমার মাথার মধ্যে আছে। এখন এত বেশি সবকিছু সামলে আর খাতা বই নিয়ে যে বসে একটু ওইসব করবো, লেখাপড়ার কাজটা করায় টাইমটা কমে গেছে। আমরা কমার্শিয়ালি কয়েকজন শিল্পী গাইছি, আরো অনেক আসা উচিত ছিল, কিন্তু সেখানে তো আসেনি। হ্যাঁ, সেটা সেটা আমার মনে হয় যে প্রচার মাধ্যমগুলোতে গুলোকে আরো বেশি তৎপর হতে হবে, নিউজ পেপারের মাধ্যমে বা টিভি বা গভর্নমেন্ট যদি আমাদের কিছু আরো আরো বেশি প্রোগ্রামের মাধ্যমে যদি এরকম সাহায্য করেন, তাহলে আরো বেশ কিছু শিল্পী কিন্তু তারা রেগুলার চান্স পায়, এবং রবীন্দ্রনাথের গানের জনপ্রিয়তাটা আরো অনেক বেড়ে যাবে। কিন্তু এতে প্রচারটা অনেক বেশি দরকার। কয়েকজন হয়তো গান মেলায় এখন যেটা হয়েছে আমাদের, এটা একটা খুব ভালো প্রচেষ্টা সরকারের, গান মেলায় বেশ কিছু মেয়ে গাইছে যারা অন্য কোথাও কখনো গায়নি, কিন্তু তাদের গান শুনে অবাক হতে হয় যে এত ভালো গায়। হ্যাঁ, কিন্তু তারা ওই তবে সারা বছর আসলে দেখতে পাচ্ছি না কোথাও, এখন তাদেরকে চান্স দেবে। ধরো আমি একজন কিন্তু ফাংশন প্যাটার্ন দিতে চাইছে না, চিনি না তো কে নেবে না, সেই নেবার সময় তো সত্যি কথাই যারা জনপ্রিয় শিল্পী তাদের নেওয়া হচ্ছে, কিন্তু এরা কি করবে, এটা খুব চিন্তার বিষয়।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এবছর স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যুবশক্তি এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই প্রথম লালকেল্লার প্রাকার থেকে গাওয়া হবে বন্দে মাতরম জাতীয় গান।
1: সংসদে আজ কর ও অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026।
0: ব্যাংকিং ও বিমা ক্ষেত্রের বাইরে সংস্থাগুলির পরিষেবা সংক্রান্ত ফোন কলের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1601 সিরিজের নম্বর ব্যবহারের নির্দেশিকা জারি করেছে।
1: ই ভিসাধারী বিদেশিদের ভারতে প্রবেশের সুবিধার্থে সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দরকে তালিকাভুক্ত করেছে।
0: ভারত বলিভিয়ার জনস্বাস্থ্য পরিষেবা জোরদার করতে 8 মেট্রিক টন জীবনদায়ী ওষুধ পাঠিয়েছে।
1: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
0: অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় পাকিস্তানের 2 আদিবাসী নেতার মৃত্যু।
1: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত 12 জন নিহত, আহত 39 জন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর কমনওয়েলথ গেমসে পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
1: FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াস চ্যাম্পিয়নশিপে ভারতের উপজয়।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানুষ প্রতিম দাস।
1: আমরা আজকে স্টুডিওতে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কেশব ভট্টাচার্যকে। তার সঙ্গে আমাদের যে আলোচনা, তার লক্ষ্য হবে এমন একটা বিষয় জানা যা আমাদের কাছে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে, বজ্রপাত। এখন বজ্রপাত ব্যাপারটা কারো কাছেই নতুন নয়, সেই সৃষ্টির আদি থেকেই মানুষ বজ্রপাত দেখছে। প্রথমে অবশ্যই তাকে ভয় পেয়েছে, তারপরে জেনেছে যে খুব ভয় পাওয়ার বিষয় নয়, কিছু সাবধানতা নিলে এড়িয়ে থাকা যায়। কিন্তু সাম্প্রতিককালে যেটা হয়েছে, সাম্প্রতিক বলতে একেবারেই সম্প্রতি, পরপর অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, বজ্রপাতের তীব্রতা বেড়েছে, অনেক বেশি মানুষ মারা যাচ্ছেন, আর তার ফলে এটা নিয়ে একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করার প্রয়োজন অবশ্যই দেখা দিয়েছে। আমরা খুব মামুলি প্রশ্ন দিয়ে শুরু করতে চাইব, সেটা হচ্ছে বজ্রপাত ঘটে কেন, আরও একবার জেনে নিই আপনার কাছে।
2: বজ্রপাত ঘটার কারণটা মোটামুটি এতদিনে আমরা সকলেই কম বেশি জানি, সেটা হচ্ছে যে আমাদের আকাশে যে মেঘ হয়, সেই মেঘে কিছু কারণে আর কি, সে কারণগুলো এখানে ব্যাখ্যা করতে গেলে সময় অনেকটা লেগে যাবে, মানে চার্জ তৈরি হয় আর কি, মানে নিচের দিকে নেগেটিভ চার্জ থাকে, মেঘের উপরের দিকে পজিটিভ চার্জ থাকে। এখন এই চার্জের অ্যামাউন্টটা যখন অনেকটা বেশি হয়ে যায়, তখন তিন রকমভাবে লাইটনিং হতে পারে। একটা হচ্ছে মেঘের মধ্যেই হলো, মানে যেটা বলে ইন্ট্রা ক্লাউড আর কি হলো, তারপরে দুটো মেঘের মধ্যে হতে পারে, মানে একটার পজিটিভ আর একটা নেগেটিভ, এই দুটো যত ইন্টার ক্লাউড যখন হচ্ছে, এই দুটো নিয়ে অতটা চিন্তার খুব একটা থাকে না।
1: এটা আমাদের মাথার বহু উপরে
2: উপরে ঘটনাটা ঘটছে, কিন্তু এটা আমরা দেখতে পাই, আওয়াজ শুনতে পাই, অনেক সময় দেখতেও পাই যে আওয়াজটা হয়তো অত জোরে হলো না, কিন্তু ওই ফ্ল্যাশ ওভারটা, যেটা ফ্ল্যাশটা হচ্ছে আর, সেটা বিদ্যুতের ওই ঝিলিকটা একটা দিক থেকে আর একটা দিকে চলে গেল, এরকম এটা আমরা দেখতে পাই। প্রবলেমটা হয় যখন কোনো একটা মানে অবজেক্ট, কোনো কিছু একটা জিনিস যেটা মাটিতে রয়েছে, সেইটাতে যখন এই ডিসচার্জটা হয়, এবং ডিসচার্জটা মানে কি, আপনার ওই যখন হতে থাকে লাইটনিং, যখন হয় ওই নেগেটিভ চার্জ নিচের দিকে আছে, সেখান থেকে কিছুটা কিছুটা করে দূরত্বে ওই চার্জগুলো নামতে থাকে, মানে ও তখন আর ওই মেঘের নিচে যে বায়ুমণ্ডল, যেটা এয়ার থাকে, সেটা এমনিতে ইনসুলেটিং মেটেরিয়াল হিসেবে কাজ করে, ডাইলেকট্রিক, কিন্তু ওই হিউজ চার্জের অ্যাকুমুলেশনের জন্য ওখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় খুব বেশি, এবং তার ফলে আলটিমেটলি ওই এয়ারের যে ডাইলেকট্রিক প্রপার্টি সেটা নষ্ট হয়ে যায়, ওখানে একটা প্লাজমা স্টেট তৈরি হয়, এবং সেটার মধ্যে দিয়ে চার্জ ওখান থেকে নিচের দিকে নেমে আসে, সেটা 50 মিটার 100 মিটার ডিস্টেন্সে নেমে আসে, সেটাকে বলে ওই লিডার বলে, তারপর সে আবার একটা অন্য ডিরেকশনে একটু টার্ন নেয়। এইভাবে দেখবেন ইউজুয়ালি যাকে বিদ্যুৎ চমকালে সেটা স্ট্রেট লাইনে হয় না, একা একা পথে হয়, টর্চুয়াস একটা পাথ ফলো করে। তো বিষয়টা যেটা, এইভাবে আস্তে আস্তে ও একটা ডিস্টেন্সে এসে কোনো একটা আর্থ অবজেক্টকে হিট করে, এটাকে বলে ডাইরেক্ট লাইটনিং হিট, এবং সেটা যদি হয়, এত বেশি কারেন্ট ওখানে ইনভলভ থাকে, সেটা কোনো আর্থ অবজেক্টের মধ্যে দিয়ে গেলে সেটাকে পুড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সে যদি মানুষের হিউম্যান বডির মধ্যে দিয়ে হয়, তাহলে তো তার ফ্যাটালিটি সম্পর্কে আমাদের তো জানাই আছে, কোনো প্রশ্নই উঠতে পারে না। এটাই মোটামুটিভাবে মানে বজ্রপাতের কারণ আর কি, এই চার্জের ফ্লো যেটা।
1: ঠিক, আপনি যেটা আমাদের জানা উচিত সেটা আপনি আরও একবার ধরিয়ে দিলেন, যে হাজার লক্ষ অবধি পৌঁছে যেতে পারে যে ভোল্ট, সেই ভোল্ট নিয়ে নেমে আসে সেটা, সেই বিভব প্রভেদকে আটকানো কোনো রোধের পক্ষে, আলাদা করে আমাদের জানা কোনো রেজিস্ট্যান্সের পক্ষে খুব কঠিন, কোনোভাবেই সম্ভব নয় আর কি। এখন এই যে জানাটা, এটার পর আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে। আপনি ইতিমধ্যেই ইঙ্গিতগুলো দিয়ে গেছেন যে নিচে যে বায়ুটা আছে এক অর্থে তার রোধী,
2: কারণে নর্মাল কন্ডিশনে সেটাই, মানে বায়ুমণ্ডল যেটা থাকে, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিচিউডটা যতক্ষণ মানে ওই 30 কেভি 30,000 কিলোভোল্ট পিক, মানে ম্যাক্সিমাম ভ্যালু 30,000 কিলোভোল্ট পার সেন্টিমিটার, এর থেকে কম

0: তারাটাকে পাঠিয়ে দিতে চাই নিচে, সেই তারটা আমরা তো জানি তার কতটা মোটা হবে তার উপর নির্ভর করবে
1: কতটা
0: বহন করতে পারবে, সেইটা একটু বলবেন, আমাদের একটু পরামর্শ দেবেন, এটা একটু কিরকম মোটা হওয়া উচিত। রোদ আপনি বললেন তো মেটেরিয়াল সম্পর্কে বললেন, কি ধরনের পদার্থ? আমরা সাধারণভাবে লোহার জিনিস দিয়েই বানাই, মানে
1: না দুটো ব্যাপার আছে, মানে আপনার ওই আয়রন মানে কন্ডাক্টর যেটা আছে সেটা লোহার দিতে পারে, কপার দিলে আরো ভালো হয়। আর একটা জিনিস খুব কেয়ারফুলি দেখতে হয়, আলটিমেটলি তো এটা টার্মিনেট করবে গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডিংটা যেন ঠিকঠাক হয়। এই গ্রাউন্ডিংটা আলটিমেটলি কারেন্টটা তো আর্থে যাবে, এখন সেই আর্দিং করা হয় দুটো রকম ভাবে, এক হচ্ছে পাইপ আর্দিং, একটা প্লেট আর্দিং। এখন সেটা করতে গেলে ওই যে পিটটা তার ডেফিনিট ডেপথ মেনটেন করতে হবে, তার কন্ডাক্টিভিটি যাতে ঠিক থাকে সেই জন্য চারকোল সল্ট অ্যাডিকোয়েট অ্যামাউন্টে দিতে হবে, এবং একটা ওপেনিং রাখতে হবে, কোনো একটা ঝাঁঝরি টাইপের কিছু দিয়ে ওখানটায় ওপেনিং রাখতে হবে, এবং সেখানে গরমকালে রেগুলার ইন্টারভ্যালে আপনার কিন্তু ওয়াটার পোর করতে হবে, যাতে যে জায়গায় আপনি আর্থিং পিটটা করেছেন তার নিচে আর্থ প্লেট বা পাইপ যেটাই হোক সেখানে যেন সয়েলটা ভিজে থাকে, মাটিটা ভিজে থাকে, নাহলে কিন্তু কন্ডাক্ট করতে পারবে না। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে পারলে,
0: আমরা জানি জলীয় পদার্থ সবসময় এটা বাড়ায়, কন্ডাক্টিভিটিটা
1: বাড়ায়, সেইগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি।
0: আর এই তারটা কি কতটা মোটা হতে হবে এরকম কোনো ইয়ে?
1: তারটা মোটা বলে কিছু না, আপনি যেরকম লাইটনিং এক্সপেক্ট করছেন যতটা কারেন্ট ইয়ে করবেন সেই অনুযায়ী আপনাকে কন্ডাক্টরের ক্রস সেকশন ঠিক করতে হবে, সেটা স্ট্যান্ডার্ড পাওয়া যায় আর কি, যে কত স্কোয়ার মিলিমিটার দিলে ওটা সেফলি মানে কন্ডাক্ট করতে পারবে আর কি। মানে যদি খুব সরু তারের মধ্যে দিয়ে অনেক কারেন্ট পাঠাই ন্যাচারালি এত বেশি গরম হবে হয়ে সেটা জ্বলে যেতে পারে। সিমিলারলি ওই আর্দিং করার ক্ষেত্রে প্লেট বা পাইপ তারও ডাইমেনশন একদম ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসে বলা আছে, এবং সেটা অ্যাডিকোয়েট, সেটা যদি কেউ প্রপারলি ফলো করে তাহলে আর্দিংটা অন্তত ঠিকঠাক হবে আর কি।
0: আচ্ছা, রাস্তায় কেউ বেরিয়েছেন, তিনি মোটামুটি ভাবে এটুকু পড়ে গেছেন যে সব থেকে উঁচু যে স্তম্ভটা থাকবে, উঁচু যে গাছটা থাকবে বা বাড়িটা থাকবে সেটাতেই আগে বজ্রপাত হবে, কিন্তু এখন তো দেখা যায় সবসময় সেটা
1: না, সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে যে যখন ওই স্ট্রাইকটা হয় মিনিমাম ডিস্টেন্সের আর্থ অবজেক্টেও স্ট্রাইক করে, যে ডিস্টেন্সটা যেটা যে আর্থ অবজেক্টের থেকেও ডিস্টেন্সটা কম। এখন কোন মেঘটা থেকে স্ট্রাইকটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তো হয়তো পাশে একটা অনেক একটু পাশেই একটা বড় উঁচু বাড়ি আছে, যে মেঘটা ডিসচার্জ করছে সেখান থেকে ওটার ডিস্টেন্স একটা লোয়ার মানে নিচু বাড়ির তুলনায় বেশি, ফলে ও এখানেই ডিসচার্জটা করবে। আর ডিসচার্জ একবার হয়ে গেলে তার ধারে কাছে থাকলে আপনি দাঁড়িয়েই থাকুন শুয়েই থাকুন, ইট ইজ ভেরি রিস্কি, হচ্ছে না মানে একটু দূরে কোথাও আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন এক্সপেক্ট হচ্ছেন হচ্ছে সেখানে আপনি মাটিতে শুয়ে পড়লেন আলাদা কথা, কিন্তু একবার ডিসচার্জ হয়ে গেলে আলটিমেটলি তার কারেন্টটা গ্রাউন্ডে ফ্লো করে, আর কারেন্টের ম্যাগনিচিউডটাও এত হাই মানে কয়েক হাজার অ্যাম্পিয়ার কারেন্ট তো ফ্লো করে, ফলে গ্রাউন্ডে যেখানটায় স্ট্রাইক হলো যে জায়গা দিয়ে গ্রাউন্ড হচ্ছে তার ধারপাশের কিছুটা জায়গায় একটা ইলেকট্রিকিউটেড হয়ে থাকে, ইলেকট্রিক ফায়ার্ড হয়ে থাকে, ফলে সেখানে দাঁড়িয়ে থাকলে আপনি সে পা ফাঁক করে দাঁড়ান জোড়া করে দাঁড়ান শক্ত খাওয়ার ব্যাপার আছে।
0: মানে আসল কথাটা হচ্ছে যে শুধু আমার মাথায় পড়ছে বলে নয় বাচ্চাটা হয়তো পড়ছে অন্য জায়গায় কিন্তু এমন ভাবে বিদ্যুৎ পরিবাহিত হয়ে গেছে মাটি অবধি,
1: বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়। মানে যদি খোঁজ নিয়ে দেখা যায় যে ডাইরেক্টলি মানুষের পড়ে সরাসরি বজ্রপাত হয় না তা না, কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে অন্য কোনো একটা জায়গায় হলো, আমি তার আশপাশে ছিলাম, সেই কারেন্টটা এমন ভাবে ফ্লো করলো যার ফলে আমি সেখানে দাঁড়িয়ে থেকে মাটিতে দাঁড়িয়ে থাকার ফলে আমি শকটা খেয়ে গেলাম।
0: ঠিক, তবু মানুষ বাঁচতে চায়, তবু মানুষ নিরাপদ থাকতে চায়। ধরুন কেউ বেরোলো রাস্তায়, সে হঠাৎ দেখছে হয়তো একটা বাস আসছে, সে কি রাস্তায় দাঁড়িয়ে থাকবে না বাসে উঠে পড়বে?
1: গাড়ি বা বাসে যদি সিলিংটা মেটালের হয় তাহলে সেফ, সেখানে চলে যাওয়া ভালো, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ওই মেটালের মধ্যে দিয়েই তো যাবে আলটিমেটলি, আর টায়ার গুলো হয় হচ্ছে রাবারের, ওখান দিয়ে যেতে পারবে না, অন্য মেটাল দিয়ে যাবে। বাসে উঠে যেন কোনো মেটালিক পোর্শনকে টাচ না করে ফেলে, তাহলে এফেক্টটা আবার এক তার বডির মধ্যে দিয়ে চলে যাবে, দেহের মধ্যে দিয়ে।
0: শ্রোতা বন্ধুরা, আসলে এ নিয়ে প্রশ্নের বোধহয় শেষ নেই, আমাদের আরো অনেক প্রশ্ন থাকতে পারে, তবু আজকে অধ্যাপক কেশব ভট্টাচার্যের কাছ থেকে যেটুকু জানলাম সেটুকু আমাদের কিছুটা অন্তত না জানা থেকে জানার পর্যায়ে নিয়ে যাবে। এ বিষয়ে যদি আরো প্রশ্ন থাকে অবশ্যই চিঠি লিখে পাঠাতে পারেন, আমি জানি প্রশ্ন থাকবে। তবু এই কথা বলে যে আমরা এই ভাবনা থেকে এই জ্ঞাত তথ্যটাকে ব্যবহার করে এগিয়ে যাই, ধন্যবাদ জানাই অধ্যাপক ভট্টাচার্যকে।

এতক্ষণ শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনা ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। ব্যাংকার্স বুক এভিডেন্স বিলও সংসদে গৃহীত। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিধানসভা ঘেরাও অভিযানে রাঁচিতে আজ চূড়ান্ত উত্তেজনা। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন মুখ্যমন্ত্রীর। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার লালকেল্লার প্রাকার থেকে বন্দে মাতরম স্তোত্র পরিবেশিত হবে। পূর্ব চীনে টাইফুন ডলফিনের তাণ্ডবে প্রবল বৃষ্টি ও বন্যায় জনজীবন বিপর্যস্ত। কয়েকশো মানুষকে নিরাপদে আশ্রয় সরিয়ে দেওয়া হয়েছে। ডুরান্ড কাপ ফুটবল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টরসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সংস্কারের ফলে ভারতীয় কোম্পানিগুলি তাদের কাজকর্মের পরিধি আরও প্রসারিত করবে। তিনি জোর দিয়ে বলেন, এই বিলে ইউপিআই লেনদেনের উপর কোন রকম কর অথবা চার্জে আরোপ করা হয়নি। মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর পরিকাঠামো চূড়ান্ত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও উপভোক্তাদের ইউপিআই এর কোনো এমডিআর চার্জ দিতে হবে না বলে তিনি স্পষ্ট জানান। বিজেপির তরুণ চোখ, টিএম, কেপি উইলসন, আপের সঞ্জয় সিং প্রমুখ আলোচনায় অংশ নেন।
1: ইট ডাজ নট ইম্পোজ এনি ট্যাক্স অর ট্রান্সাকশন চার্জ অন ইউপিআই ইউজার্স। ইট এনেবলস দ্য গভর্নমেন্ট টু স্পেসিফাই through notification the electronic payment modes that will continue to receive statutory protection against charges. The UPI and Services Steering Committee headed by the National Payments Corporation of India will consider and decide whether any MDR should be introduced.
0: রাজ্যসভায় ছাড়পত্র মেলায় সংসদে আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য গড়ে তোলার সংস্থান রয়েছে এই বিলে। কোনো ব্যাংকার্স বুকের ইলেকট্রনিক্স বা ডিজিটাল নথিও তথ্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এবং আইনত বৈধ হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপার্সন এবং সদস্যদের নিয়োগ এবং তাঁদের কাজকর্মে স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা। এছাড়াও একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে এই বিলে। শ্রী মেঘওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কার্যক্রম চলেছে তারই অঙ্গ হিসেবে এই বিল আনা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, পেট্রোলের সঙ্গে ইথানলের মিশ্রণ 20% থেকে বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে শ্রী গোপী বলেন, শুধুমাত্র বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদের পরামর্শের পরে

0: ইথানল মিশ্রণের পরিমাণ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে, ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সংসদে শৃঙ্খলা বজায় রাখার এবং সভার কাজে বাধা সৃষ্টি না করার আবেদন জানিয়েছেন তিনি। বিজেপি অভিযোগ করেছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কাজ বিঘ্নিত করছেন এবং আলোচনার অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছেন। বিজেপি নেতা ও সাংসদ জেপি নাড্ডা নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, রাহুল গান্ধীর লক্ষ্য হল আলোচনায় অংশ না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তিনি বলেন, সরকার সমস্ত বিষয়ে আলোচনায় আগ্রহী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সরকার চায় সংসদের কাজ মসৃণ গতিতে চালাতে বলে তিনি উল্লেখ করেন।
1: फिर से मैं चैलेंज देता हूं राहुल गांधी को, आप सदन में आइए, हम चर्चा के लिए तैयार हैं और आपको मुंह तोड़ जवाब दिया जाएगा। यह भी बताना चाहूंगा और भ्रम मत फैलाइए, कोई गोली नहीं चली है जंतर मंतर में और कोई गोली का ऑर्डर नहीं दिया गया है जंतर मंतर में।
0: ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে আজ রাঁচিতে চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার এবং লাঠিচার্জ করে। এদিকে জেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াঙ্গাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। রাঁচি শহরের পুলিশ সুপার পরশ রানা, গ্রামীণ পুলিশ সুপার গৌরব গোস্বামী বিক্ষোভরত ছাত্রছাত্রীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীরা পরীক্ষার অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বিশিষ্ট সাহিত্যিক, পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জির বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। কলকাতায় এই উপলক্ষে গোষ্ঠপাল সরণি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে।
2: আমরা 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের মহান কর্মসূচিও পালন করছি। আমি সকলকে প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি দেশের সম্মিলিত শক্তি এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক উদ্যোগ। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন, এবছর এই কর্মসূচি বন্দে মাতরমের সার্ধশতবর্ষের সঙ্গেই উদযাপন করা হচ্ছে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এই বছর দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ স্মরণ করা হবে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতন এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণ থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করবেন। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে প্রথম বৈঠক করেন। শ্রী ত্রিবেদী এই বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রতিবেশী দুই দেশ শুধুমাত্র সীমান্ত নয়, স্বপ্নও ভাগ করে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ভারতের জৈব প্রযুক্তি ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলির অংশীদারিত্ব বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল হিমাচল প্রদেশ এবং পূর্ব রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আইএমডির মতে, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাটে, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুরে বিচ্ছিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব চীনে টাইফুন ডলফিনের তাণ্ডবে প্রবল বৃষ্টি ও বন্যায় জনজীবন বিপর্যস্ত। 100 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে যে ঝড় স্থলভাগে আছড়ে পড়ার পরেও ঝুঁকি কমবে না। পশ্চিম কলম্বিয়া তার পার্শ্ববর্তী ইকুইডারে আজ 7

0: চার মাত্রা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল কলম্বিয়ার চোকো অঞ্চলের সান জোস দেল পালমারের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তার বাসভবনে এবছরে কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল এক আলোচনায় পদকজয়ীরা এবারের গেমসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। ডুরান্ট কাপ ফুটবলের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টার্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। ব্যাংকার্স বুক এভিডেন্স বিলও সংসদে গৃহীত। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। খবর এখন এই পর্যন্তই, এর পরবর্তী খবর শুনবেন আগামীকাল।
1: নিসে বিশ্ব দর্পণ কে সাথ মে সর ফিরোজি। पश्चिमी कोलंबिया में 7.4 तीव्रता के भूकंप से 47 लोगों की मौत और कई इमारतें गिरी। भारतीय राजदूत दिनेश त्रिवेदी ने ढाका में बांग्लादेश के प्रधानमंत्री तारिक रहमान से मुलाकात की। कई क्षेत्रों में द्विपक्षीय साझेदारी को मजबूत करने पर चर्चा। चीन के पूर्वी तट पर तूफान डॉल्फिन के कारण तेज बारिश और बाढ़ आई, लाखों लोगों को।
2: আকাশবাণী মৈত্রী। এখন আগামীকাল 11 আগস্ট মঙ্গলবারের মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু ভারতীয় সময় সকাল 5:56, সকাল 6:05 সুচিন্তন, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত উল্লাস কসলকার, রাগ ভৈরব ও প্রভাত ভৈরব। 6:30 এই মহাজীবন, ক্ষুদিরাম বসুর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন অর্পিতা নন্দী। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান, কথিকা রঙিন মাছের চাষ, বলবেন ডক্টর বিজয় কালী মহাপাত্র। 7:05 লোকগীতের অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় স্পন্দন দাস, স্থান দার্জিলিংয়ের কলেজ ভ্যালি। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 ঐতিহাসিক শহরের কথা, শহর মার্সেই, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 কথাকার, বিষয় সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী, বলবেন উজ্জ্বল সর্দার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশন করবেন অরিন্দম ভট্টাচার্য, রাগ ললিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে দৈপায়ন রায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুলগীতি, পরিবেশনে অনির্বাণ দাস, এরপর আধুনিক গানে দেবারতী চট্টোপাধ্যায়। ১১টায় গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান, গ্রামীণ সংস্কৃতিতে মহিলাদের অবদান। এই অনুষ্ঠানে বিশ্বেন্দু নন্দ ও পারমিতা বাগের সঙ্গে আলাপচারিতায় স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতির অনুষ্ঠান, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী। 12:30 বেতার নাটক খুদে, রচনা তপন মিত্র, প্রযোজনা সমরেশ ঘোষ। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় মন নিয়ে। অতিথি মনোবিদ ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 4:35 অন্বেষা, প্রথমে শুনবেন।

বিজ্ঞানের খবর। এরপর হিরোশিমা নাগাসাকি শিক্ষায় বিষয় অধ্যাপক শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। পাঁচটা পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। পাঁচটা পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। ছটা কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, বিষয় আধুনিক কৃষি খামার, ডক্টর সৌরেন্দ্রনাথ দাস ও রানা প্রতাপ চট্টরাজের সঙ্গে আলাপচারিতায় পবিত্র কুমার মণ্ডল। ছটা পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য, দাঁতের ঘরে রোগের বাসা, বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। সন্ধ্যে সাতটায় যুববাণীর অনুষ্ঠান অনাদি অতীত, উপস্থাপনায় সৌরভ দেবনাথ। সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন কবি কণ্ঠে, কবি সৌম্য সরকারের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, শুনবেন তৃতীয় পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেহনাজ আব্দুর রউফ। রাত আটটা পনেরো মিনিটে এক মাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী সোমা ঘরের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শুভেন্দু বাগ। নটায় কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা। নটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা কলতান, গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মোৎসব উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। দশটা পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনে অরিন্দম ভট্টাচার্য, রাগ বেহাগ, তবলায় সহযোগিতা করেছেন রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে দৈপায়ন রায়। দশটা পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর এবং এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত বারোটায়। শুনলেন আগামীকাল মঙ্গলবার এগারোই আগস্টের মৈত্রী প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন সীতার বাদন, পরিবেশনে রাহুল চট্টোপাধ্যায়, রাগ রাগেশ্রী এবং তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন সুধীর ঘরাই।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, এবছর স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যুবশক্তি এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, এই প্রথম লালকেল্লার প্রাকার থেকে গাওয়া হবে বন্দে মাতরম জাতীয় গান।
1: ব্যাংকিং ও বিমা ক্ষেত্রের বাইরে সংস্থাগুলির পরিষেবা সংক্রান্ত ফোন কলের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1601 সিরিজের নম্বর ব্যবহারের নির্দেশিকা জারি করেছে।
0: ই ভিসাধারী বিদেশীদের ভারতে প্রবেশের সুবিধার্থে সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দরকে তালিকাভুক্ত করেছে।
1: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
0: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত 47 জনের মৃত্যু। আসছি বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দেশের তরুণ প্রজন্মের অবদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জাতীয় গান বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপিত হবে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা জানান। ঐতিহাসিক লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদযাপনে নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবস অনুষ্ঠানে এই প্রথম লালকেল্লার প্রাকার থেকে জাতীয় গানটি গাওয়া হবে। বন্দে মাতরমের বিষয়বস্তুর উপর ভিত্তি করে লালকেল্লার প্রাকার সাজিয়ে তোলা হবে। প্রায় 2500 এনসিসি ক্যাডেট এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা বন্দে মাতরম গঠনের আদলে একটি বিশেষ বিন্যাস তৈরি করবেন। দেশব্যাপী উদযাপনের অংশ হিসেবে এ মাসের 8-15 তারিখ পর্যন্ত দেশের 343টি গুরুত্বপূর্ণ স্থানে সশস্ত্র বাহিনী এবং অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর বাদক দল অনুষ্ঠান পরিবেশন করছে। যুবশক্তি 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যাত্রায় নেতৃত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে 2026 সালের আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবনবিজ্ঞান, গণিত অলিম্পিয়াডে পদকজয়ী 19 জন পড়ুয়ার, পাশাপাশি তরুণ উদ্ভাবক, পিএম ইন্টার্নশিপ স্কিমের ইন্টার্ন, স্টার্টআপ প্রতিনিধি, পিএম কৌশল বিকাশ যোজনার প্রশিক্ষণ প্রার্থীদের।
1: সংসদে আজ কর ও অন্যান্য আইনি সংশোধন বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আলোচনার পর বিলটি লোকসভায় ফেরত পাঠানো হয়। লোকসভা আগেই বিলটি পাশ করে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিলটি উত্থাপন করেছিলেন। এই বিলের মাধ্যমে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007, ইনকাম ট্যাক্স 2025 এবং ফিনান্স অ্যাক্ট 2026 সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ইনকাম ট্যাক্স অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026 পরিবর্তে এই বিলটি চলতি বছরের 5 জুন জারি করা হয়েছিল। অভ্যন্তরীণ অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি চলতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রধান ক্ষেত্রগুলোকে সাহায্য করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনের কিছু বিধানকে সংশোধন করে এই অর্ডিন্যান্সটি জারি করা হয়। এদিন আলোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা, আরও বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রমকে উৎসাহিত করা। মন্ত্রী স্পষ্ট করে বলেন যে এই বিলটি ইউপিআই ব্যবহারকারীদের উপর কোনো কর বা লেনদেন সংক্রান্ত মাশুল আরোপ করে না, বরং ইলেকট্রিক পেমেন্ট পদ্ধতিগুলি মাশুল বা চার্জের বিরুদ্ধে আইনি সুরক্ষা থাকবে।
2: It does not impose any tax or transaction charge on UPI users. Let this be clear. It enables the government to specify through notification the electronic payment modes that will continue to receive statutory protection against charges.
0: নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে

0: বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত হয়। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 আলোচনা পাশাপাশির জন্য উত্থাপন করা হয়েছে। প্রথমবার মুলতবির পর বেলা 12টায় পুনরায় অধিবেশন বসলে আইন এবং ন্যায় বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ, পরিষেবার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা, ট্রাইব্যুনালগুলোর কাজকর্মে স্বচ্ছতা আনা। এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল স্থাপনেরও প্রস্তাব রয়েছে। কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। 1957 সালে এই সংক্রান্ত আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে।
1: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ বলেছেন, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য সরকার প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি বিষয়ের জবাব দিতেও প্রস্তুত। এই আশ্বাস দিয়ে রিজিজু বলেন, প্রকৃত ঘটনা জানার অধিকার নাগরিকদের রয়েছে। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান, তারা যেন কক্ষে শৃঙ্খলা বজায় রেখে এবং কার্যক্রম পরিচালনায় কোনো বাধা সৃষ্টি না করেন।
2: ছাত্র আন্দোলন পর পুরা ডিটেল মে চর্চা দিল্লি মে और देश भर में जो भी छात्र से संबंधित अभी जो भी आंदोलन चल रहे हैं उसका चर्चा हो सकते हैं। मेरा अनुरोध है कांग्रेस पार्टी और विपक्ष के साथियों को कि जब छात्र आंदोलन को लेकर के सरकार चर्चा के लिए तैयार है तो आप बिल्कुल चर्चा के दौरान हंगामा नहीं करेंगे और गृह मंत्री जी का सरकार का जवाब पूरी तरह से सुनेंगे।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য বিভিন্ন দলের নেতাদের প্রতি ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছেন। সংসদ ভবনে অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে তিনি কক্ষে অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতাদের অনুরোধ জানান, যেন প্রশ্নকাল পরিচালনা গুরুত্বপূর্ণ বিলের ওপর আলোচনার সুযোগ করে দিয়ে কক্ষের স্বাভাবিক কার্যক্রম চলতে দেওয়া হয়।
1: ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাঁচিতে চরম উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের প্রতিহত করতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে। উল্লেখ্য, এই ঘটনায় ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এল কিয়াংতে গ্রেপ্তার হয়েছেন।
0: ব্যাংকিং, আর্থিক পরিষেবা, বিমা ক্ষেত্রের বাইরে যারা কাজ করে লেনদেন বা পরিষেবা সংক্রান্ত কলের জন্য 1601 সিরিজের নম্বর ব্যবহারকারীদের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আজ একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা জারির তারিখ থেকে 90 দিনের মধ্যে যোগ্য সংস্থাগুলিকে নতুন ব্যবস্থায় স্থানান্তর অন্তর্ভুক্তির কাজ সম্পন্ন করার জন্য টেলিকম পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে। যোগাযোগ দপ্তর সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জল ও গ্যাস সরবরাহ, কুরিয়ার এবং লজিস্টিক্স ক্ষেত্রের সংস্থাগুলির কলের জন্য বরাদ্দকৃত 1601 সিরিজের নম্বরগুলো পর্যায়ক্রমিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, নম্বরের এই স্বতন্ত্র পরিচয়ের ফলে গ্রাহকরা সহজেই বৈধ পরিষেবা এবং লেনদেন সংক্রান্ত কলগুলি চিনতে পারবেন।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস সঠিক সময়ে সঠিক দামে এবং সঠিক মানের পণ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে। নতুন দিল্লিতে জেম এর 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী গোয়েল উল্লেখ করেন, জেম চালুর আগে সরকারি অর্থের অপচয় হতো এবং পণ্য সংগ্রহের প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুশাসনের অভাব ছিল। জেম হল সরকারি কেনাকাটা ব্যবস্থাকে ডিজিটালাইজ করার একটি উদ্যোগ। এর ফলে সারা দেশের মানুষের জন্য সরকারি কেনাকাটা প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা ও সমান সুযোগ তৈরি হয়েছে।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং ভারতে জৈব প্রযুক্তি ক্ষেত্রে দেশীয় পণ্য প্রযুক্তির প্রসার ঘটাতে শিল্পের সঙ্গে সংযোগ জোরদার করার লক্ষ্যে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি দেশের নিজস্ব জৈব প্রযুক্তিগত সক্ষমতা, শিল্প এবং বিনিয়োগকারীদের মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তোলার উপর জোর দেন।
1: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপির মাধ্যমে সারা দেশের কৃষি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও ফেলোশিপের অর্থ প্রদান করেছেন। 6000-এরও বেশি শিক্ষার্থী ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি এই ব্যবস্থায় মোট 21 কোটি টাকারও বেশি অর্থ পেয়েছে। এই নতুন উদ্যোগের ফলে কৃষি শিক্ষার্থীরা এখন প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের বৃত্তি পাবেন।
0: বস্ত্র মন্ত্রকের সচিব নীলম স্বামী রাও জানিয়েছেন, আয় বাড়ানোর লক্ষ্যে ভারতীয় তাঁতি এবং নকশা প্রস্তুতকারকদের পরিবর্তনশীল বাজারকে কাজে লাগাতে হবে। নতুন দিল্লিতে ন্যাশনাল হ্যান্ডলুম ডিজাইনার্স কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, হ্যান্ডলুমে নকশার গুরুত্ব অপরিসীম, কারণ নকশায় নতুনত্ব থাকলে পণ্যের বিক্রি বাড়ে। শুনছেন উপমহাদেশের খবর।

0: সিলেটের জার্মিনাল এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে দুই আদিবাসী নেতা প্রাণ হারান। গুলকাছ এলাকা থেকে জার্মিনালের দিকে গাড়িতে যাওয়ার সময় অজ্ঞাত হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। মৃত হাজি গুল এবং মালিক বাদশা সুলেমান খেল উপজাতির সদস্য ছিলেন। গুলি চালানোর পরই আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
1: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আজ 7.4 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এখনও পর্যন্ত 47 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু বাড়ি ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভূমিকম্পের প্রভাবে রাজধানী বোগোটায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বোগোটা থেকে প্রায় 250 মাইল পশ্চিমে চোকো অঞ্চলে সান হোসে দেল পালমার এলাকায়। প্রতিবেশী দেশ ইকুয়েডরও এই ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে।
0: চীনে টাইফুন ডলফিনের জেরে সাংহাই সহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে 10 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই অঞ্চলে প্রবল বৃষ্টির ফলে পরিবহন ব্যবস্থায় বিপর্যস্ত। সাংহাইতে আজ প্রায় 1000টির বেশি উড়ান বাতিল করা হয়েছে। চীনে এবছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে ডলফিনের জন্য সেখানে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। জেজিয়াং প্রদেশের ইউয়ানে গতকাল ঘণ্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ডলফিন।
1: ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামীকাল হিমাচল প্রদেশ ও পূর্ব রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। জম্মু কাশ্মীর, লাদাখ, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, পশ্চিম রাজস্থানেও একই রকম আবহাওয়া থাকবে বলে জানা গেছে।
0: নেপালের বর্তমান সরকার 2021 থেকে 2025 এই 5 বছরে সেদেশের অভিবাসন আইন লঙ্ঘনের জন্য 695 জন চীনা নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। এই 5 বছরে নেপাল মোট 2267 জন বিদেশি নাগরিককে তাদের দেশে প্রত্যর্পণ করেছে। এর মধ্যে 30.65% চীন দেশের নাগরিক। বহিষ্কারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা, তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ব্রিটেন ও পাকিস্তানের নাগরিকরা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তার বাসভবনে কমনওয়েলথ গেমস এর পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ক্রীড়াবিদদের খেলো ইন্ডিয়ার মর্যাদা আরও বৃদ্ধি করতে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের জাতীয় সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক চিরস্থায়ী উৎসে পরিণত হয়।
2: स्पोर्ट्स व्यवस्था एक बात है, लेकिन देश मेडल तब प्राप्त करता है जब देश में स्पोर्ट्स कल्चर बनता है। दोस्तों, आपने बहुत बड़ा काम किया है, देश का नाम रोशन किया है, आपको मैं बहुत बधाई देता हूं और आप विश्वास कीजिए आगे भी आप विजयी होंगे।
0: FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2026-এ দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাভার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, সাইমা রেয়াজ, সুরজচাঁদ কুমার এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপো জয় করল।
1: এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের বিভাগে ভারতীয় ভারোত্তোলক মহারাজার আরুমুগা পাণ্ডিয়ান 65 কেজি বিভাগে রূপো পেয়েছেন। ভিয়েতনামের হোয়াং থাচ মোট 291 কেজি ওজন তুলে এই বিভাগে স্বর্ণপদক জয় করেন।
0: 2026 সালের FIH পুরুষ ও মহিলাদের হকি বিশ্বকাপ প্রতিযোগিতার কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রথাগত কোয়ার্টার ফাইনাল পর্বটি বাদ দেওয়া হয়েছে এবং দুটি ক্রসওভার পুলের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। 15 থেকে 30 আগস্ট পর্যন্ত বেলজিয়াম ও নেদারল্যান্ডসে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজিত হবে।
1: আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ামক সংস্থা FIBA আয়োজিত অনূর্ধ্ব-18 এশিয়া বাস্কেটবল কাপের আসর এবার ভারতের আহমেদাবাদে বসতে চলেছে। আগামী 13 আগস্ট শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত।
0: পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইতালির ইয়ানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। এবছর স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যুবশক্তি এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই প্রথম লালকেল্লার প্রাকার থেকে গাওয়া হবে বন্দে মাতরম জাতীয় গান।
1: ব্যাংকিং ও বিমা ক্ষেত্রের বাইরে সংস্থাগুলির পরিষেবা সংক্রান্ত ফোন কলের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1601 সিরিজের নম্বর ব্যবহারের নির্দেশিকা জারি করেছে।
0: ই ভিসাধারী বিদেশিদের ভারতে প্রবেশের সুবিধার্থে সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দরকে তালিকাভুক্ত করেছে।
1: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশন দীনেশ ত্রিবেদী আজ সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
0: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত 47 জনের মৃত্যু। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধুরা, বাইনারি এই শব্দটা শুনলে ঠিক কি মনে পড়ে বলুন তো? নিশ্চয়ই মনে পড়ে কম্পিউটারের কথা, সেই শূন্য আর এক। কিন্তু আমাদের এই বাঙালি জীবনও যেন এক আশ্চর্য বাইনারির গল্প। আনন্দ বেদনা, প্রেম বিরহ, শহর গ্রাম, আধুনিকতা ঐতিহ্য, যুক্তি আবেগ, এই দুই মেরুর টানা পড়ে নেই গড়ে উঠেছে বাঙালির মনন, সংস্কৃতি আর তার সঙ্গীত। আজ হারানো দিনের গানে আমরা শুনব এমন কিছু গান, এমন কিছু গল্প যেখানে আমরা খুঁজে পাব এই বাইনারিকে, দ্বৈত অনুভূতিকে। আচ্ছা বলুন তো, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়, ইলিশ নাকি চিংড়ি, ঘটি না বাঙাল, হেমন্ত মুখোপাধ্যায় না মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় না গীতা দত্ত, পাহাড় নাকি সমুদ্র, রবি ঠাকুর নাকি কাজী নজরুল? আসলে এসব প্রশ্নের কি ঠিক উত্তর হয় আদৌ? বাঙালির এই বাইনারিগুলোর কোনোটাই ঠিক বিভাজনের গল্প নয়। এগুলি আমাদের সংস্কৃতির রং, আমাদের স্মৃতির অ্যালবাম, আমাদের আড্ডার প্রাণ। আমরা তর্ক করি, খুনসুটি করি, কিন্তু শেষ অবধি সব কিছুকেই আপন করে নিই। শেষ অবধি এই সব বাইনারিগুলো আমাদের চিরচেনা বাঙালিয়ানার উদযাপন। তাহলে শ্রোতা বন্ধু, আজকের হারানো দিনের সুরের সফরে বাঙালির বাইনারি। এই বাইনারির পথে হাঁটতে গিয়ে প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম, ফিরে আসি সেখানে। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়, এই প্রশ্ন শুনলেই নানা রকম উত্তর পাবো আমি জানি। কেউ বলবেন উত্তম কুমার মানেই রোম্যান্টিক নায়ক হিসেবে শেষ কথা, আবার কেউ বলবেন সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই থিয়েটারের শিক্ষা, সেই ধারাকে ছবিতে বয়ে আনা। হ্যাঁ, শিশির কুমার ভাদুরীর হাত ধরে অভিনয় সূচনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। পরবর্তীকালে তিনি নানা পপুলার সিনেমায় অভিনয় করেছেন। আর ওদিকে একেবারে শুরুতে ফ্লপ মাস্টার জেনারেল তকমা পেয়ে গেলেও সেখান থেকে নায়ক ছবির অরিন্দম মুখার্জি, সে এক আশ্চর্য উত্তরণের গল্প। শুধু রোম্যান্টিক তারকা তিনি নন, ক্রমাগত নিজেকে ভেঙে চুরে তৈরি করেছেন। মঞ্চের উচ্চকিত অভিনয় যে সেখান থেকে ছবিতে আলাদা হয়ে যাবে, সেই শিক্ষা নিজেকে শিক্ষিত করেছেন। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে, এই বাইনারির উত্তর খুঁজতে টুকরো সংলাপ, সেখান থেকে গান। এমন গান যে গান শুনলেই পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবা পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পর্দায় উত্তম কুমারকে আমরা মনের চোখ দিয়ে দেখতে পারি।
1: ভাই সব, আজ কিছুকাল হলো বাংলার বুকে গভীর সংকট দেখা দিয়েছে। ভারতের বড়লাট লর্ড কার্জনের রাজনৈতিক অস্ত্রচালনার ফলে আমাদের এই সোনার বাংলা আজ দ্বিখণ্ডিত।

0: প্রথম কণ্ঠ এবং গান থেকে দ্বিতীয় কণ্ঠ আর গানে যাবার আগে শ্রোতাবন্ধু আপনাকে আরেকটি বাইনারির সূত্র ধরিয়ে দিয়ে যাই। ভাবতে থাকুন, হেমন্ত মুখোপাধ্যায় নাকি মান্না দে?
1: এটা কি সর্বতোক্তি না হলিউড স্টাইল? বিড়বিড় করছো কেন?
2: আগে এখানে একটু কমই চাইছিল না?
1: কম চাইছিল?
2: বঙ্কিম লিখেছেন যে সেকালের ছেলেরা বাপের সামনে গলা তুলত না।
1: না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি? আমি জল বলবো, তুমি তেল বলবে, দুটো মিশ খাবে কি করে? আর তাছাড়া কণ্ঠস্বরটা অবহেলা করার জিনিস নয়। তুমি তো স্টেজে অভিনয় করেছো, গলার কাজ
2: ঘরবর্তী লোকের সামনে আমাকে অপমান করতে ভদ্রলোক বিন্দু মাত্র দ্বিধা করেন না।
0: নায়কের অরিন্দম মুখার্জি, সেখান থেকে মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে ভাবুন, হেমন্ত মুখোপাধ্যায় নাকি মান্না দে?

শ্রোতা বন্ধু, বাইনারির বেশ কটি প্রশ্ন রেখেছি, আপনারা উত্তর খুঁজছেন তো? সেই ফাঁকে আমি চলে আসি পরের প্রশ্নে, পরের বাইনারি। সুচিত্রা সেন নাকি সাবিত্রী চট্টোপাধ্যায়? সুচিত্রা সেনের চোখের ভাষা নাকি সাবিত্রী চট্টোপাধ্যায়ের সহজ প্রাণখোলা অভিনয়? আসলে বন্ধুরা, বাঙালি বোধহয় কখনো শুধু নায়িকাকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তার ব্যক্তিত্বকে, ভালোবেসেছে অভিনয়কে, অভিনীত চরিত্রকে। তাই এত বছর পরেও এই তর্ক শেষ হবার নয়, শেষ হওয়ার হয়তো দরকারও নেই, কারণ এইসব প্রশ্ন বোধহয় ঠিক উত্তর পাবার জন্য নয়। ভালোবাসাটুকু অভিনয়ের প্রতি, শিল্পীর প্রতি বাঁচিয়ে রাখার জন্যে। আমরা পরপর দুটি গান শুনব। প্রথমটি নিশিপদ্ম ছবি থেকে, সেখানে সহজ অনারম্বর সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়। গানের সুর মনে করিয়ে দেয় দৃশ্যটি, আমাদের মনের চোখ দিয়ে যেন আবার দেখতে পাই। আর দ্বিতীয়টি ইন্দ্রাণী ছবি থেকে। এই ছবির এই গানটি যেন শুধু সুচিত্রা সেনকে ভেবেই তৈরি হয়েছে।

পরের গানে যাবার আগে আপনাদের বলে দিই শ্রোতা বন্ধুরা, মনের চোখ দিয়ে যখন আমরা সাবিত্রী চট্টোপাধ্যায় কিংবা সুচিত্রা সেনকে দেখছি, সেই সঙ্গে ভাবছেন তো পরের বাইনারিটি নিয়ে। সেখানে গীতা দত্ত নাকি সন্ধ্যা মুখোপাধ্যায়।

এবার একটু অন্য দিকে যাই। বাংলা ছায়াছবি মানে কি শুধুই অভিনেতা অভিনেত্রী, তা তো নয়। ক্যামেরার পিছনেও ছিলেন, আছেন অসংখ্য জাদুকর। তাই পরের প্রশ্ন কিংবা পরের বাইনারি যা নিয়ে বহুবার চিরকাল চায়ের কাপে অনেক তুফান উঠেছে, সত্যজিৎ রায় নাকি মৃণাল সেন? আসলে ঠিক প্রশ্নটা কি এরকম হওয়া উচিত? বোধ হয় নয়। প্রশ্নটা হয়তো হওয়া উচিত, আমাদেরকে কোন জীবন, কোন সময়, মানুষ কিংবা সমাজ কিভাবে কে দেখিয়েছেন। দুজনের সিনেমার ভাষা আলাদা, দর্শন আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, দেখার চোখ আলাদা। কিন্তু আমরা যতই বলি সত্যজিৎ রায় না মৃণাল সেন, এঁদের দুজনকে ছাড়া বাংলা চলচ্চিত্রের ইতিহাস কি সম্পূর্ণ হবে কখনো? পরের দুটি গান, প্রথম গানটি সত্যজিৎ রায়ের ছায়াছবি থেকে এবং চিরকালীন সব সময়ের জন্য অত্যন্ত ভাবিয়ে তোলে এরকম একটি গান, আর দ্বিতীয় গানটি শুনব মৃণাল সেনের ছায়াছবি থেকে।

0: আয়রে আয় আয়রে আয় আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে।
1: সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা ভাইন থেকে চলুন সোজা চলে যাই মৃণাল সেন নীল আকাশের নিচে।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের হারানো দিনের গানের বিষয় বাঙালির বাইনারি। পরের পর্বে যাওয়ার আগে যেখানে অপেক্ষা করে আছে আরও অনেক রকম বাইনারির দারুণ দারুণ গল্প, আপনাদের জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। এককালে বাঙালি তরুণ তরুণীরা প্রেম নিবেদন করত আকাশবাণীর অনুরোধের আসরের মাধ্যমে, আর সেই গানে বেশিরভাগ জুড়েই থাকতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। যদিও প্রেমের গান বললে সাধারণত যে একটা সরল নির্ভার আরতির গান বোঝায়, তা ছিল না তার গানে, বরং তার প্রেমের গানেও থাকত জটিল সুরের বুনট। তবু কোন মায়াপথ ধরে যেন জটিল সেই সব সুরেরা শ্রোতার মনের গভীরে পৌঁছে যেত। গানটিকে ভালোবেসে ফেলার পর শ্রোতারা বুঝতে পারতেন সে গান শোনা যায়, আবেশে মুগ্ধ হওয়া যায়, কিন্তু খুব সহজে গেয়ে ওঠা যায় না। সেসব গান আজও তার ভক্তদের সকাল দুপুর সন্ধে অধিকার করে রাখে। আগামীকাল হারানো দিনের গানে জন্মদিনে মানবেন্দ্র, স্টুডিওতে থাকবেন অর্পিতা পোদ্দার।

আমরা আজ খোঁজ করছি বাঙালির বাইনারির। সত্যজিৎ রায় মৃণাল সেনের পর চলুন পাড়ি দিই অন্য একদিকে। গান শেষ হলো, কিন্তু সুরের পথ তো এখানেই শেষ নয়। আরেকটি বাইনারির প্রসঙ্গ আসুক তাহলে। আর দুটি নাম এবং রবীন্দ্রসঙ্গীতের জগতের দুটি জনপ্রিয়, অত্যন্ত শ্রোতাদের কাছে হৃদয়গ্রাহী নাম, হেমন্ত মুখোপাধ্যায় নাকি দেবব্রত বিশ্বাস। এই প্রশ্ন বহুদিনের, যবে থেকে মানুষ রবীন্দ্রসঙ্গীতকে চেতনায় মননে আপন করে নিয়েছে সেই সময় থেকে। দেবব্রত বিশ্বাস সকলের প্রিয় জর্জদা নিজের মতো করে আবিষ্কার করেছিলেন রবীন্দ্রনাথকে। তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছিল যেন আরও গভীর, আরও ব্যক্তিগত অনুভূতির জায়গা, আরও অন্তর্মুখী। অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পেয়েছে সহজতা, তার মাধুর্য। দুটি গাওয়া যেন দুটি ভিন্ন নদী, যাদের গন্তব্য এক কিন্তু বয়ে চলা স্রোত আলাদা। এই প্রসঙ্গে একটি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে শ্রোতা বন্ধুরা। আমরা যতই বাইনারির কথা বলি, যতই মনে মনে ভাবি উত্তম না সৌমিত্র, গীতা দত্ত না সন্ধ্যা মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস নাকি হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পীদের মধ্যে কি সেই প্রতিযোগিতা, সেই বাইনারির কোনো আভাস ছিল? অন্তত এই দুজনের মধ্যে তো ছিল না। দেবব্রত বিশ্বাসকে সকলের মতো জর্জদা বলে ডাকতেন না হেমন্ত মুখোপাধ্যায়। বয়সে খুব বেশি বড় না হলেও তাকে ডাকতেন কাকা বলে। আর আরেকটি কথা হয়তো অনেকেই জানেন, একটা সময়ে নিজেকে ব্রাত্যজন মনে করে রবীন্দ্রসঙ্গীত গায়ক থেকে নিজেকে দূরে রেখেছিলেন, সরিয়ে রেখেছিলেন দেবব্রত বিশ্বাস। তার চলে যাবার আগে 1980 সালের 21শে মার্চ যে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং সেখানে এসে দেবব্রত বিশ্বাস গান গেয়েছিলেন, তার আয়োজন করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেদিন সেখানে দেবব্রত বিশ্বাস যে গানটি গেয়েছিলেন সেটি ছিল যেদিন সকল মুকুল গেল ঝরে, আমায় ডাকলে কেন গো এমন করে। আমরা এই বাইনারিতে যাই তাহলে এবার। পরপর দুটি গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীতের বাইনারি।

0: رابود آن را مودی.
1: এবার চলে আসি আরেকটি বাইনারিতে, এই বাইনারি বাঙালির আত্মপরিচয় নিয়ে আর তার সঙ্গে সম্পৃক্ত তার রসনা, তার আবেগ। ঘটি না বাঙাল, এই প্রশ্নের মধ্যে উচ্চারণের পার্থক্য শুধু নেই, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ইতিহাস, তার পরিবার, তার রান্নাঘর, আছে ফুটবল, আছে আত্মীয়তার গল্প। আসলে এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির রসনা, ইলিশ কিংবা চিংড়ি। খাবারের বন্ধুরা একটা আশ্চর্য স্মৃতি থেকে যায়, একটা গন্ধ, একটা স্বাদ, সেটা কখনো মানুষের, কখনো হারিয়ে যাওয়া বাড়ির কিংবা হারিয়ে যাওয়া সময়ের। হয়তো কোথাও সর্ষে বাটা ইলিশের গন্ধ পেলে কারো মনে পড়ে যায় তার ঠাকুমার রান্নাঘর কিংবা ফিরে আসা দেশ। কচুর শাকের গন্ধে মনে পড়তে পারে গ্রামের বাড়ি। এই রসনার সঙ্গে সম্পৃক্ত আরও কিছু রং, যে রঙে মিশে আছে আবেগ, তর্কের সঙ্গে মিশে যায় আবেগ সেখানে। কারণ সেই বাইনারি হল ইস্ট বেঙ্গল না মোহনবাগান, লাল হলুদ নাকি সবুজ মেরুন, একদিকে আমরা একদিকে ওরা, এবং যখন ডার্বি ম্যাচ আসে তখন আকাশের রং যেন একটু বদলে যায়। পাড়ার চায়ের দোকানে চলে আলোচনা, আজকে কিন্তু দারুণ খেলা হবে। ট্রামে বাসে আলোচনা, অফিসে আলোচনা, এমনকি যিনি ফুটবল বোঝেন না বা দেখেন না তিনিও একবার বলে বসেন, সেসবদি কে জিতল, কি হলো। কারণ এই ফুটবল খেলা শুধু বাঙালির খেলা নয়, ফুটবল মানে তার শৈশব, ফুটবল মানে তার পাড়ার মাঠ, ফুটবল মানে বাবার হাত ধরে প্রথমবার স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া, ফুটবল মানে রেডিওতে ধারাভাষ্য শোনা, ফুটবল মানে প্রিয় জার্সি, প্রিয় দলের পতাকা, স্মৃতি, সব মিলিয়ে একটা আলাদা রকমের আবেগ। আর সেই আবেগকেই ধরব আমরা পরের গানটিতে।
0: বাগান ইস্ট

0: খেলা দলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: আমাদের বাঙালির বাইনারি খোঁজার এই যাত্রায় চলুন এবার একটু শহর ছেড়ে দূরে যাই। কিন্তু শহর ছেড়ে দূরে যেতে চাইলে কে ডাক দেবে বাঙালিকে? পাহাড় নাকি সমুদ্র? পাহাড়ের পক্ষ বলবে ভোরের জানলা খুলে পাহাড়ের বুকে মেঘ দেখেছেন কখনো? সমুদ্রের পক্ষে যারা তারা বলবে সন্ধে সমুদ্রের ধারে বসে সূর্য ডুবতে দেখেছেন কিংবা ভোরে উঠে সূর্যোদয়। পাহাড় আপনাকে নীরবতায় ডাকে আর সমুদ্র নিয়ে যায় তার অসীমে। পাহাড়ে গেলে মনে হয় আরও একটু উপরে ওঠা যাক, আর সমুদ্রের সামনে বসলে মনে হয় আরও দূরে তাকিয়ে দেখি, দেখি তার ব্যাপ্তি। কিন্তু পাহাড় হোক কিংবা সমুদ্র, কাছে গেলে একটা জিনিস নিশ্চয়ই মনে হয়, মনে হয় পেরিয়ে এসেছি শহুরে ব্যস্ততা। তাই বাঙালি পাহাড়ও ভালোবাসে, সমুদ্রও ভালোবাসে, কারণ এই দুই জায়গায় আমাদের নিজেদের কাছে ফিরিয়ে দেয়। প্রথমে পাহাড়ের গান নির্মলা মিশ্রের কণ্ঠে।

অর্থাৎ উত্তম না সৌমিত্র নয়, উত্তম এবং সৌমিত্র। ইলিশ না চিংড়ি নয়, ইলিশ এবং চিংড়ি। ঘটি এবং বাঙাল, হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে। এভাবেই আমরা দুইকেই একসঙ্গে নিয়ে চলতে ভালোবাসি, আমাদের বিচ্ছিন্নতা নয়, সহাবস্থানই মূল কথা। বাঙালি রবীন্দ্রনাথকে ভালোবাসে, ভালোবাসে নজরুলের বিদ্রোহকে, ভালোবাসে গল্প, ভালোবাসে কবিতা। কখনো তার কাছে জীবনানন্দের কবিতায় সন্ধ্যা নামে, আবার কখনো শরৎচন্দ্রের গল্পে সে মানুষের চোখের জল দেখে। এভাবেই আমরা এগিয়ে চলি, এই এবং কিংবা আরের মধ্যেই আমাদের জীবনের প্রাচুর্য। আমরা ভাগ হই কিন্তু বিচ্ছিন্ন হই না, তর্ক করি কিন্তু ভালোবাসা ছাড়ি না, পছন্দ করি একটিকে হয়তো একটু বেশি অন্যটির থেকে, কিন্তু স্মৃতি থেকে কিচ্ছু মুছে ফেলি না। তাই সব পথ এসে শেষ পর্যন্ত মিশে যায় একটি জায়গায়, বাঙালির সংস্কৃতিতে, বাঙালির স্মৃতিতে, বাঙালির ভালোবাসায়। তর্ক থাকুক, মত থাকুক, পছন্দ আলাদা হোক, কিন্তু এবংটুকু যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। শ্রোতা বন্ধুরা, আজ শেষ প্রান্তে এসে জানাই অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাবেন maitribondhu23@gmail.com, এখানে ইমেল করে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের পাতায়। শেষ অবধি যেতে যেতে এমন একটি গান আমরা শুনতে পারি যে গানও সেই বাইনারি থেকে কোথায় যেন উঠে এসেছে, চা না কফি, যা আসলে বাঙালি আড্ডার একেবারে অপরিহার্য অঙ্গ। একটু সেই চা কফি কফি হাউস সেই দিকে পা বাড়াই চলুন।

0: হারানো,
1: শেষ হলো হারানো দিনের গান, সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 55 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:30 হয়ে 40 সেকেন্ড।

এখন থেকে রাত দুটো পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান, রাত দুটো থেকে তিনটায় বাংলা ছায়াছবির গান এবং তিনটে থেকে চারটে পর্যন্ত নানা রঙের গান। এখন বাংলা আধুনিক গান, আজকের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:30। আজ 11ই আগস্ট 2026 মঙ্গলবার।

শহরে সবাই ঘুমে অচেতন, জেগে আছে পেট্র বিয়সি এবং শকুনি এবং সে। কারো আঁখি লাল, কারো চোখ দুধ সাদা, আর জেগে রয় রাস্তার মোড়ে ভিটে পুলিশ চক্র।

যে আছে তারা এখনো যাদের জোটে নাই ক্ষতির, জুটেছে যাদের পাখা খুলে দিয়ে ভূতের নৃত্য করে, মদে আর গানে চাটে বায়া তবলায়, স্খলিত বচনে ঘন ঘন তারা পানওয়ালারে ডাকে, অকারণে চুমু খায় হাসে কাঁদে গান গায় অকারণ, বুধ বুধ সমকারেন্সি নোট হাওয়ায় মিলায় যায়।

যক্ষার রোগী জাগিয়া কাশিছে বসে, নয়নের জ্যোতি ঝাপসা হতে চিত্র, চারিদিকে যত মানুষ এবং ঘর বাড়ি গাছপালা লাগে সুন্দরতর, আঁকড়ি ধরিতে চাইছে যখন মুঠি খুলে খুলে যায়, নেবে আসে।

রাজার আয়ু শেষ, সেজন জাগিয়া খোঁজে আকাশের তারা, কঠিন পাশানো বাধা পেয়ে চোখ দেয়ালে কি যেন খোঁজে, চটা উঠে গিয়ে এখানে সেখানে ফুটে উঠে কত ছবি, কত চেনা মুখ অচেনা ভঙ্গি, কত ভুলে যাওয়া কোন বাল্য সখী ঠিক যেন এলো খোপা, প্রবন্ধ আর চিহ্ন মস্তা ছায়া দেয়ালে দেয়ালে জাগে, চমকি জাগিলে মিলায় পলক পাতে, মনে পড়ে যায় পাশের বাড়ির মেয়ে একদা আসিয়া বলেছিল কবে, ভেঙে গেছে পেন্সিল বেড়ে দিতে হবে সকাতর অনুরোধ, ধমকিয়া তারে বলেছিল নাহি হবে, যে বেদনা ছায়া নেমেছিল কালো চোখে

জাগিয়া রয়েছে করি গগনে গগনে অনাহত ধনে ধনে মঙ্গলময় মনে যা কিছু অকল্যাণ সবারে ঢাকিয়া সেই সুর যেন মুখে ছাপিয়া উঠে মনে ভাসিয়া যায়। আর জাগে ভগবান জাগে নির্গুণ পরম ব্রহ্ম জাগে মুক্তা ফুল হতে ফল ফল হতে বীজ বীজ হতে অঙ্কুর অঙ্কুর মেলে পাতা সেই পাতা শুকায় ঝরিয়া পড়ে তারে তিনি দেন ফুল জাগে অসত্য সাধ্য শক্তিমান জাগ্রত ভগবান।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে চেঁচে পাল্লা দিয়ে।

বাংলা আধুনিক গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক গানে এবারে শিল্পী উৎপলা সেন।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে উৎপলা সেনের গান কণ্ঠে গান শুনছিলেন। এবারে শিল্পী শ্যামল মিত্র।

পুল টুকটুক রঙ্গন কিঞ্চুক পুল্ল নয় নয় নিশ্চয় নয় তার তুল্য তুল তুল টুক টুক টুক টুক তুল ফুল ফুল তার।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে বাংলা আধুনিক গান। এবারে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেলো যদি নেই ক্ষতি, মন যদি হয়ে যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো,
1: কাছে এসো, কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো,
1: ভালোবেসো, ভালোবেসো
0: মল্লিকা।

0: পারো যদি ভালোবেসো,
1: ভালোবেসো ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো,
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো,
1: ভালোবেসো ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো,
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছেন বাংলা আধুনিক গান।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন, এআইআর ডিটিএইচ বাংলা অ্যাপ এবং নিউজ অন এআইআর অ্যাপ মৈত্রীতে। এখন থেকে রাত তিনটে পর্যন্ত বাংলা ছায়াছবির গান। আজ প্রথমে আপনাদের শোনাব ত্রয়ী ছায়াছবির গান। প্রথম গানটি কিশোর কুমার, রাহুল দেব বর্মণ ও আশা ভোসলের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন গোত্র ছায়াছবির গান। প্রথম গানটি সুরজিৎ চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে, তারপর অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরপর দুটি গান, ছবি গোত্র।

আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে ত্রয়ী এবং তারপর গোত্র ছায়াছবির গান শুনলেন, সবশেষে শাহজাহান রিজেন্সের গান। প্রথম গানটির শিল্পী অনির্বাণ ভট্টাচার্য।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনলেন ত্রয়ী, গোত্র ও শাহজাহান রিজেন্সি ছায়াছবির গান।

ত্রয়ী ছবির গানে যে শিল্পীরা ছিলেন তারা হলেন ভূপিন্দর সিং, আশা ভোসলে, কিশোর কুমার ও রাহুল দেববর্মন। গোত্র ছবির গানে ছিলেন সুরজিৎ চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। শাহজাহান রেজেন্সির গানগুলি শুনলেন অনির্বাণ ভট্টাচার্য, মোনালি ঠাকুর ও অনুপম রায়ের কণ্ঠে।

স্টুডিওর ঘড়িতে রাত 3:21। এখন নানা রঙের গান, আজ রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে নানা রঙের গান। পরপর প্রথম দুটি গান টপ্পা। প্রথমটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

কবি যতীন্দ্র মোহনের বাড়ি গানের অনুষ্ঠান করেছে, সামনে বসে আছেন গীতি কবি অতুল প্রসাদ সেন স্বয়ং। অতুল প্রসাদকে দেখে দাদা ঠাকুর গান শোনাচ্ছেন, বলছে ভাই আমি এই গানটি নিয়ে একটু প্যারোডি গান করি। কোনটি? বলে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা।

নানা রঙের গানে আজ শুনলেন রামকুমার চট্টোপাধ্যায়, অমর পাল ও কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান। নানা রঙের গান আজ এই পর্যন্তই।

0: ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান এর ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: রাগ গুর্জারি তড়িতে খেয়াল পরিবেশন করবেন শিল্পী সঙ্গীতা পাল। তারপর তড়ি রাগে ধ্রুপদ পরিবেশন করবেন শিল্পী সঞ্চিতা চৌধুরী।

Sarega madamada ni, garega madamada ni, madani sa madani sa

প্রেমা যুগ মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি রাসর শুরু করলাম শিল্পী অগ্নিবীণ চট্টোপাধ্যায় এবং শিল্পী অর্জুন চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান দিয়ে। আমাদের আসরের পরবর্তী শিল্পী সুস্মিতা গোস্বামী।

দুটি গান শুনবো। প্রথম গানটি শিল্পী মনোময় ভট্টাচার্যর কণ্ঠ।

এরপরের যে গানটি আমরা শুনব, প্রথম গানটি শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে, তারপরের গানটি আমরা শুনব শিল্পী সুস্মিতা পাত্রর কণ্ঠে, এবং তারপর সাজিয়ে রেখেছি আপনাদের জন্য শিল্পী সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান।